আজ শুক্রবার, দোসরা শ্রাবণ, 1948 শতাব্দ, 24শে জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 7ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:05 হয়ে 20 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধে 6:20 হয়ে 10 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 22 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: وما للظالمين من أنصار صدق الله العظيم
1: অর্থাৎ দান করার জন্য

0: দান করো। নিকৃষ্ট বস্তু দান করিও না, যা তোমরা নিজেরা পছন্দ বা গ্রহণ করো না। জেনে রাখো, আল্লাহ মহা সম্পদশালী ও প্রশংসিত। দান করলে দরিদ্র হয়ে যাবে বলে শয়তান তোমাদের ভয় দেখায় এবং সে তোমাদের মন্দ কাজ করতে বলে, কিন্তু খোদা তোমাদের দয়া ও ক্ষমা করেন, তিনি অসীম ও মহাজ্ঞানী। খোদা যাকে ইচ্ছা করেন তাকেই জ্ঞান বিজ্ঞান দান করেন এবং জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিরা প্রচুর কল্যাণের অধিকারী এবং জ্ঞানী লোকেরাই খোদার মহিমা বুঝতে সক্ষম। দানের জন্য তোমরা যা কিছু ব্যয় করো এবং যা কিছু উৎসর্গ করার সংকল্প করো, খোদা তা সবই জানেন। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি।

এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস শুনবেন কথিকা। পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক বলবেন ডক্টর তপন কুমার মায়েতি। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা। অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক বলবেন ডাক্তার অর্পিতা সরকার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় নিবেদিতা নাক্ত হবিলদার এবং দেব দুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 8:00 জানা অজানা কথিকা পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু বলবেন ডক্টর উৎফল মুখোপাধ্যায়। 8:05 নিরাময় শিশুদের জন্ডিস সম্পর্কে সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা কথিকা গান্ধীজি দৃষ্টিতে নারীর অধিকার বলবেন সুপর্ণা গুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার শিল্পী কল্যাণজিৎ দাস। 9:00 গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় সৃজনী পাল ও পৌলমী বাগ, অতিথি মানস কুমার ঘোষ। 12:00 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 12:15 দোতারা শিল্পী সুবল দত্ত। 12:33 উনজমি দুনো ফসল লাভজনকভাবে বর্ষাকালীন সবজির চাষ এ বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 1:00 গীতিকা। 1:45 মহিলা মহল আলাপি কলম উপস্থাপনায় সোমা সাহা, অতিথি রাজলক্ষ্মী দে চন্দ্র এবং সৌমী গুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান পরিবেশন করবেন ধরমদাস সারেন ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি ভাষার উন্নতি ও শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় থাকবেন সহকারী অধ্যাপক দুলি হেমরম গুরুপদ সরেন। দ্বিতীয় পর্ব এরপরে কুনামি সরেন ও সহশিল্পীবৃন্দের অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। কলকাতা ফুটবলের বিষয়ে একটি প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করবেন সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের শিক্ষক সরোজ হুতাইত এবং সঙ্গে থাকবেন দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনে হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান স্বরচিত ছোট গল্প পাঠ করবেন দাশরথী মাঝি। এরপর লোকগীতি পরিবেশনে ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি এ বিষয়ে ডক্টর দেবলীনা সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে কৃষি বনায়ন এই বিষয়ে ডক্টর মনময় দত্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা বলবেন শেহনাজ আব্দুর রফ। 8:00 বাংলা নাটক কুলিনের মেয়ে রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কল্যাণজিৎ দাস। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 9:45 নজরুলগীতি শিল্পী পল্লব ঘোষ। 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান। 10:30 দোতারা শিল্পী সুবল দত্ত। 10:50 আধুনিক গান শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবোধ্য সঙ্গীত খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 6:35 রামচরিত মানুষ 181তম পর্ব। 6:45 ভজন শিল্পী সোহিনী রায়চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 8:30 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 8:55 দোতারা শিল্পী সুবল দত্ত। 9:10 রাসধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সেরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত। 10:00 পাশ্চাত্য সঙ্গীত। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে তবলা লহরা শিল্পী তাপস পাল। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুল গুলশান। 7:10 নজরুলগীতি শিল্পী অনুপম দাস। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:15 লোকসভা পর্যালোচনা। 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত ফ্রম মি টু ইউ উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত তৈরির বিষয়ে খসড়া প্রস্তাব জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোসানের সঙ্গে বৈঠক করবেন। আজ উল্টোরথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তাঁর কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগকে নির্দেশ দিয়েছে। বিভাগকে লাগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট্র্যাক কোর্ট আর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এই মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024 আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, রাউস অ্যাভিনিউ আদালতের বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রহার বালিকা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য বিশেষভাবে মনোনীত ফাস্ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। সমাজকর্মী সোনা মোয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহিছে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছিলেন অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনা মোয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নতুন সচিব নিয়োগ এবং বেশ কিছু পদে রদবদল করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির অনুমোদন মেনে এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের বর্তমান সচিব বিনীত যোশীকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। নরেশ পাল গাঙ্গওয়ার হবেন উচ্চশিক্ষা দপ্তরের নতুন সচিব। টি কে অনিল কুমার স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের সচিব হচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশনের মহাসচিব হবেন পীয়ূষ গোয়েল। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ থাকছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, ঝান্ডেওয়াল, মান্ডিহাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ খান মার্কেট।

0: জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ বা লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। রাষ্ট্রপতি বলেন, তাঁর ও রোমানিয়ার রাষ্ট্রপতির মধ্যে অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয় দেশই তাদের নিজ নিজ অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বাড়াতে সম্মত হয়েছে। ভারত ও রোমানিয়া আগামী 3 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও রাষ্ট্রপতি মুর্মু উল্লেখ করেন।
1: আর্থিক সহযোগ হামারি সাজেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হামনে ব্যাপার ও নিবেশ কো বড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশো কে উদ্যোগ জগত কে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোসানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। টম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ 17টি দেশের ক্ষেত্রে এই 10% শুল্ক হার প্রযোজ্য হবে। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুর্দা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তাঁর উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়া পিঠা নিবেদন করা হবে। পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গের হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, মায়াপুর ইস্কন, ইস্কন কলকাতা, কোচবিহারের মদনমোহন মন্দির সহ বিভিন্ন স্থানের রথ আজ মাসির বাড়ি থেকে ফিরে আসবে জগন্নাথ দেবের মন্দিরে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এডিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারির উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লাভলিনা বড়গোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল এরেনায় প্রবেশ করে। এ সময় ক্রীড়াবিদরা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা নাড়িয়ে অভিবাদন জানান। এদিকে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনেই ভারতীয় লন বলস দল 2টি ম্যাচের 2টিতেই জয়লাভ করেছে। পুরুষদের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে জিমন্যাস্ট তাপেশ্বরনাথ দাস, সতীশ কেপি, তপন মোহান্তি এবং যোগেশ্বর সিং আজ তাদের অভিযান শুরু করছে।

0: প্যারাসুইমার আর ভিভি বিকে বোডিগিনা পুরুষদের 100 মিটার ফ্রিস্টাইল S13 ইভেন্টে অংশ নেবেন। ভারোত্তোলনে পুরুষদের লাইটওয়েট বিভাগে পদকের লড়াইয়ে নামছেন অশোক কুমার মালিক ও পরমজিৎ কুমার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফার্স্ট ট্র্যাক আদালত তৈরির বিষয়ে খসড়া প্রস্তাব জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংশুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন, পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
1: যে কোনো চাষে বীজ হচ্ছে মূল ভিত্তি, বীজ যদি ভালো হয় তাহলে যে কোনো চাষই ভালো হবে। আপনি সার, ওষুধ, জল সবই দিচ্ছেন, কিন্তু বীজটা খারাপ তাহলে কিন্তু চাষটাই ই হবে। তেমনি পেঁয়াজের ক্ষেত্রেও পেঁয়াজ চাষের জন্য ভালো বীজের দরকার। পেঁয়াজ চাষ আমাদের রাজ্যে যেরকম হচ্ছে এবং পেঁয়াজের বীজ উৎপাদনও হচ্ছে, কিন্তু সেই পেঁয়াজের গুণগত যদি বীজটা যদি হয় ভালো গুণগত কিছু, তাহলে কিন্তু লাভের দিকটাও বাড়ে। এবার আমরা পেঁয়াজ চাষ করছি, ভালো বীজের কথাও বলছি, কিন্তু বীজটা কীভাবে তৈরি হবে সেইটা নিয়ে আমার মনে হয় একটু বলার দরকার। সেটা হচ্ছে পেঁয়াজের বীজ দুভাবে করা যায়। একটা হচ্ছে পেঁয়াজ যেরকম আমরা সাধারণভাবে যেভাবে লাগাই, সেই পেঁয়াজ থাকলো মাঠে এবং সেখান থেকে পেঁয়াজকলি হলো, আমরা যেটা বাজারে হয়তো পেঁয়াজকলি খাই সেগুলো থেকে যাবে, সেইখান থেকে বীজটা হবে। এতে সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধা যেটা হচ্ছে যে আমাকে আলাদা করে পরিশ্রম করতে হচ্ছে না, তার জন্য খরচও করতে হচ্ছে না, আর তাড়াতাড়িও ফলনটা পাওয়া যায়। এবং তার খারাপ দিকটা বা অসুবিধা যেটা হচ্ছে, মানে পেঁয়াজটাকে দেখে নেওয়ার সুযোগ থাকে না, যে পেঁয়াজটা গুণগত দিক থেকে ভালো হচ্ছে না বীজটা। এবং যদি আমি ভালোভাবে পেঁয়াজের গন্ধটাকে যদি বেছে নিতে পারতাম তাহলে সেটা ভালো হতো। এবার আরেকটা পদ্ধতি আছে যে এই পদ্ধতিতে প্রথম বছর পেঁয়াজ হলো, সেই পেঁয়াজকে শুকিয়ে সংরক্ষণ করা হলো, পরের বছর কার্তিকের শেষের দিকে বা মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত লাগানো যায়, এই সময় পেঁয়াজটাকে সংরক্ষণ থেকে নিয়ে এসে আমরা কেটে একটা পেঁয়াজের সিকি ভাগ উপরের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে বীজ মানে কন্দটাকে শোধন করা হয় ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে, অথবা ম্যানকোজেব বা কপার ফাঙ্গিসাইড দিয়ে আমরা শোধন করে নিতে পারি। প্রতি গ্রামে প্রতি 2 গ্রাম বা 2.5 গ্রাম ওষুধটা দিয়ে 1 লিটার জলে 5 মিনিট ভিজিয়ে রাখা হয়, তারপরে শুকিয়ে নেওয়া হয় এবং লাগানো হয়। লাগানোর ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা বলি 6 ইঞ্চি দুটো সারির মধ্যে আর 4 ইঞ্চি হচ্ছে দুটো গাছের মধ্যে। পেঁয়াজের যেটা হচ্ছে আমরা বার্ষিক পদ্ধতিতে যদি বলি ওইভাবেই থাকে, আর যেটা দ্বিবার্ষিক পদ্ধতিতে পেঁয়াজটাকে লাগানো হয় দুটো সারির মধ্যে দূরত্ব আমরা রাখতে বলি 45 থেকে 60 সেন্টিমিটার, মানে 1.5 থেকে 2 ফুট পর্যন্ত দূরত্ব রাখা হয়। আর দুটো কন্দ লাগানো হয় যেটাকে আমরা কেটে শোধন করে লাগাচ্ছি সেই তার সেটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে, মানে 1 ফুট দূরে দূরে লাগানো হয়। এরপরে স্বাভাবিক যে পরিচর্যা আছে, সার, ওষুধ, জল এগুলো যেরকম পেঁয়াজ চাষে করা হয় সেরকম দিতে হবে। এবং যেহেতু পেঁয়াজ মানে দ্বিবার্ষিক পদ্ধতি যেটাতে যে কন্দ লাগানো হয় সেইখানে যে সুবিধা হয়েছে সেগুলো সুবিধাটা আমি একটু ইয়ে করে গেছি। সুবিধা হচ্ছে যে পেঁয়াজটা জাতের যা বৈশিষ্ট্য সেই অনুযায়ী বেছে নিতে হয়, এবং তারপরে যেটা করা হয় যেগুলো হচ্ছে রোগক্রান্ত আছে সেগুলোকে আমরা বাদ দিতে হবে। এবং বেশি বড় সাইজের পেঁয়াজ নিলে খরচটা বেশি হয়, তা সেক্ষেত্রে মোটামুটি আমরা মাঝারি সাইজের পেঁয়াজটাকে নিতে বলি, এবং সেক্ষেত্রে হয়তো 1.5 থেকে 2 কুইন্টালের মতো বীজ প্রতি বিঘার জন্য লাগে। এবং তারপরে মাটি অমুকতমুকের কথা খুব একটা আমাদের দরকার নেই, কারণ যেটা চাষ করেন তারা পেঁয়াজ চাষ সহজেই করেন। কিন্তু মূল যে বিষয়টা আছে দুটো জাতের মধ্যে দূরত্ব রাখতে হবে কম করে 1 কিলোমিটার, কেননা পেঁয়াজ হচ্ছে ইতর

0: পরাগ সংযোগী অথবা ক্রসপলিনেটেড ক্রপ। সুতরাং যদি আমি পাশাপাশি দুটো জমিতে রাখি তাহলে কিন্তু কোনো জাতেরই বীজটা ভালো হবে না। সুতরাং বীজ উৎপাদনের ক্ষেত্রে যে এটা শুধু এ নয়, পেঁয়াজের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্রসপলিনেটেড ক্রপ বা ইতর পরাগ সংযোগী যে সমস্ত ফসল আছে সেক্ষেত্রে দুটো জাতের মধ্যে কম করে 1 কিলোমিটার ডিস্টেন্স রাখা হয়। আর আরেকটা যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মৌমাছি মানে ফুল হচ্ছে, পেঁয়াজকলি এসছে, ফুল ফুটছে কিন্তু বীজ ধরছে না, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে অন্য কোনো সমস্যা নয়, যেহেতু পরাগ সংযোগটা হচ্ছে মৌমাছি বা অন্য কোনো এর মাধ্যমে মিত্র পোকার মাধ্যমে হয়, সেক্ষেত্রে ওইটার অভাব যদি হয় তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি কোনো ওষুধ বা কোনো কিছু দেওয়ার কথা, গ্রোথ রেগুলেটর ইত্যাদি আমি বলবই না। সেক্ষেত্রে হচ্ছে যে মৌমাছির যাতে থাকে সেটা দেখতে হবে, আশেপাশে যদি সর্ষের মাঠ থাকে তাহলে তো মৌমাছি পেয়ে যাবে, কিন্তু যদি না থাকে সবসময় আপনারা করবেন কি, বিঘে প্রতি একটা বা দুটো মৌমাছির বাক্স রাখবেন। খরচ হয়তো একটু বেশি হবে কিন্তু বাড়তি আয়টাও হবে, ওইখান থেকে মধুটাকেও আপনি ব্যবসা করতে পারবেন। এবং এইভাবে যদি আমরা ভালোভাবে করি তাহলে, আচ্ছা ফসল তোলার একটা ব্যাপার আছে, যখন দেখবেন ফুলটা ফোটার পরে বীজটা ধরে গেছে এবং বাইরের দিকের বীজটা যখন দেখবেন যে ফেটে, তার মানে খোসাটাও যদি ফেটে কালো দেখা যায় তাহলে বুঝতে হবে পেঁয়াজের বীজ তোলার মতো উপযুক্ত, সেইটাকে আপনি তখন কেটে নিয়ে আয়দার খুব পরিষ্কার জায়গায় রোদে রাখবেন অথবা ত্রিপলের উপরে রেখে দেবেন, তারপরে নিজস্ব ঝাড়াই মাড়াই করে সেগুলোকে করতে হয়। এবং বিঘে প্রতি মোটামুটি 60 থেকে 100 কেজি গড় মানে ফলন পাওয়া যায়। আমাদের এখানে অনেকে হয়তো 100 কেজিও পায় যেরকম, আবার গড় ফলনে দেখা যায় যে 60 কেজি হয়। এবং ভালো করে শুকিয়ে টুকিয়ে আপনাকে বীজটাকে এমন পাত্রে রাখতে হবে যেখানে হচ্ছে বায়ু চলাচলটা যাতে না করে, এবং বেশি মানে যদি ইয়ে থাকে, রস থাকে, তাহলে কিন্তু বীজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন সমস্ত জেলার বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রথমে শুনলেন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস, এখন শুনবেন সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সংলগ্ন সমস্ত জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। শুনলেন কৃষক বন্ধুদের জন্য সতর্কবার্তা। আজকে চাষবাস এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রয়োজনায় শুনলেন আজকের চাষবাস। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

0: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, অনিয়মিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক, বলছেন চিকিৎসক অর্পিতা সরকার।
2: অনিয়মিত রক্তের চাপ বা ইরেগুলার ব্লাড প্রেশার মানে কখনো কম, কখনো বেশি, বা অনেক সময় নর্মাল বা স্বাভাবিক, এরকম ওঠানামাকে বোঝানো হচ্ছে। নর্মাল বা স্বাভাবিক রক্তের চাপ মানে ওপরে আপনার সিস্টোলিক 120-130 মিলিমিটার মার্কারি, অ্যান্ড নিচেরটা ডায়াস্টোলিক 80-90 মিলিমিটার মার্কারি হওয়া উচিত। যে কোনো অনিয়মই শরীরের পক্ষে শুভকারী নয়, এবং তা যদি আবার রক্তের চাপের হয় সেটা কিন্তু বহু ক্ষেত্রে বিপজ্জনকও বটে। কী থেকে এরকম হতে পারে আসুন শুনে নি। যদি আপনি বেশি চা কফি জাতীয় বেভারেজ পানীয় সেবন করেন বা ধূমপান করেন, তাহলে আপনার রক্তের চাপ অনিয়মিত হতে পারে। যদি আপনার ব্লাড সুগার বেড়ে আছে অথবা কোলেস্ট্রল বা রক্তে চর্বির মাত্রা বেড়ে আছে, তাহলেও আপনার রক্তের চাপ অনিয়মিত হতে পারে। বা আপনি যদি সহজেই উত্তক্ত বা উত্তেজিত হয়ে পড়েন, চট করে রেগে যাওয়া, এবং মহিলাদের বিশেষ করে মাসিক শেষ হওয়ার আগে ও পরের সময়, যা কিনা আমরা বলি পেরিমেনোপজ, এই টাইমে এরকম অনিয়মিত ব্লাড প্রেশার দেখা যায়। এছাড়া জীবনে স্ট্রেস, টেনশন, ইরেগুলার লাইফস্টাইল, ঘুম কম হওয়া বা একেবারেই না হওয়া, ফ্যামিলি হিস্ট্রি বা বংশের ধাঁচ, এই সব নির্ণয় করে যে আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকে কি আপ ডাউন হচ্ছে বা কমছে বাড়ছে। অনিয়মিত রক্তচাপের কি কি লক্ষণ এবার আমরা দেখে নিই। অকারণে মাথা ঘোরা, মাথা টলমল করা, মাথা ভার বা মাথা ব্যথা বা দপদপ করা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, বুকে একটা অদ্ভুত চাপ অনুভূতি যেটা গ্যাসের ওষুধ খেলেও নড়ছে না, বুক জ্বালা, চোখে ঝাপসা দেখা, কানে ভার ভার লাগা বা তীক্ষ্ণ কোনো মিহি রিঙ্গিং নয়েস বা আওয়াজ আসা, যেটা চট করে যাচ্ছে না, বা উঠতে বসতে গেলে বা শুয়ে থাকলে অনেক সময় মাথাটা ভার হয়ে যাওয়া, ধরে থাকা, যেটা রেগুলার বেসিসে হচ্ছে। এবার বুঝে নি এই অনিয়মিত রক্তের চাপ কতটা বিপজ্জনক। এর থেকে হতে পারে ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ, মানে মাথার ভিতর রক্তপাত, এবং হার্ট অ্যাটাকের মতো বিপদ, এগুলোও কিন্তু অনিয়মিত রক্তের চাপেরই কারণ। কেটে গেলে মাত্রাধিক রক্তপাত বা আপনার যদি সামনে কোনো অপারেশন পেন্ডিং আছে সেখানেও কিন্তু ব্লাড প্রেশার যদি অনিয়মিত থাকে সেখানেও কিন্তু নর্মালের তুলনায় মাত্রাধিক রক্তপাত হতে পারে। এই অনিয়মিত ব্লাড প্রেশার থেকে আরও একটা মুশকিল যেটা হয়, সেটা অনেক সময় চট করে দৃষ্টিহানি হওয়ার সম্ভাবনা। রেটিনা মানে আমাদের চোখের পর্দায় অনেক সময় হ্যামারেজ হতে পারে, সেখান থেকে কিন্তু হঠাৎ করেই একদিন দেখলেন আপনার চোখে কালো অন্ধকার হয়ে গেছে, কিছু যেন দেখা যাচ্ছে না, এইগুলো অনিয়মিত রক্তের চাপের ফল হতে পারে। এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে, সেই জন্যে অনিয়মিত রক্তের চাপ হইতে সাবধান। তাই নিয়মিত ব্লাড প্রেশার মাসে একবার করে চেক করুন, নিজেই সেলফ বাড়িতে একবার মেশিন থাকলে ডিজিটাল মেশিনে চেক করুন এবং লিখে রাখুন, বা বাইরে ওষুধের দোকান বা মেডিসিনের ডাক্তার দ্বারা ব্লাড প্রেশার চেক করান। কোনো বিচ্যুতি লক্ষ্য করলে লিখে রাখুন এবং রেগুলার মনিটরিং করুন। একদিন হঠাৎ করে রক্তের চাপ বেশি এলে ভয় পেয়ে যাবেন না, সপ্তাহে একবার কি একের অধিকবার মাঝে মাঝে চেক করতে থাকুন এবং ডায়েরি মেনটেন করুন। যদি মনে হয় যে আপনার লক্ষণগুলোর সাথে ম্যাচ করছে, তাহলে অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের সাথে পরামর্শ নিন, এবং যারা রেগুলার মেডিসিন খাচ্ছেন তাদের কথা আরও বিশেষ করে বলছি। যদি মেডিসিন খেতে খেতে দেখেন যে আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে, তাহলেও কিন্তু সাবধান, এই চট করে মেডিসিন ছেড়ে দেবেন না, ডাক্তারের পরামর্শ নিন। যদি লো প্রেশার হয়ে যাচ্ছে এবং ডাক্তার মানা করছে ওষুধ আর খেতে হবে না, তাহলেই একান্ত বন্ধ করবেন। নিজে নিজে কখনো মেডিসিন চলাকালীন মেডিসিন বন্ধ করতে যাবেন না, তার থেকে কিন্তু

0: আবার বিপদ আসতে পারে এবং সেটা আপনি হয়তো পরে না লক্ষ্য করলে উল্টো ক্ষতি হতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অনিয়মিত ব্লাড প্রেশার কতটা বিপজ্জনক, বললেন চিকিৎসক অর্পিতা সরকার।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন প্রাত্যহিকী।

0: আজ তিনি বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ফিরবেন। আট দিন মাসির বাড়িতে ছিলেন, আজ তার ফেরার পালা। তার আসার দিনও যেমন উৎসব, ফেরার দিনও উৎসব একেবারেই কমে যাবে না, উৎসবের মাত্রা তেমনই থাকবে। কারণ তিনি যে আমাদের প্রভু, জগতের নাথ, জগন্নাথ, তাঁর কৃপা আমাদের মাথায় থাকুক। সকলকে প্রাত্যহিকীতে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই নতুন সকালের।
1: সুপ্রভাত সকলকে প্রাত্যহিকীর দরবারে।

0: তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না।
1: তুমি কোনো ব্যবস্থা করতে পেরেছ কি?
2: শ্বশুরমশাই দিতে রাজি হননি, তবে অন্য ব্যবস্থা হয়েছে।
1: এটা কি সর্বদক্তি না হলিউড স্টাইল?
3: আজ আবার সেই চব্বিশে জুলাই, 1980 সালের এমনই এক চব্বিশ তারিখ আমাদের মধ্যে থেকে নিয়ে গেছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক উত্তম কুমারকে। তবু আজও, এত বছর পরেও, তার প্রতি মানুষের ভালোবাসায় ঘাটতি পড়েনি। তার মৃত্যু বিংশ শতাব্দীর বাংলার যৌবনের আচম্বিতে নস্টালজিয়ার হাত ধরা, রোম্যান্সের গন্ধে আপ্লুত বাঙালির একটি কথা শোধানোর জন্য রূপলি পর্দায় আর কেউ রইল না। বিনোদন কবে যেন বাঙালির কাছে জীবনযাপনের দর্শন হয়ে উঠল, তা সম্ভবত উত্তম কুমারও তাঁর জীবদ্দশায় বুঝে যেতে পারেননি। যত দিন যাচ্ছে, রোম্যান্স প্রিয় রসিক মনে উত্তম বেদনা আরও বড় হয়ে ফুটে উঠছে। 1980 সালের চব্বিশে জুলাই জনস্রোতে ঢাকা পড়েছিল এই মহানগর। তাতে অংশ নিয়ে শ্লাঘা অনুভব করতে পারেন ভাগ্যবান বহু মানুষ, কারণ এত জনসমাগম স্মরণাতীতকালে কলকাতা দেখেনি। মাত্র 54 বছর বয়সে 1980

0: কালের আজকের দিনে যে মানুষটির চলে যাওয়া, তার জন্ম হয়েছিল এই কলকাতায় ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর। তিনি মহানায়ক উত্তম কুমার।
1: বঙ্কিম লিখেছেন যে সেকালের ছেলেরা বাপের সামনে গলা তুলত না।
2: না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি? আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো কাছে
3: গর্ভবতী লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করেন না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম। যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয় স্টাইলটা ভুল, কারণ সেটা পুরনো, আজকের দিনে সেটা অচল।
2: আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি।
1: করব,
2: আলবাত করব। আই উইল গো টু দ্যাট দ্যাট।

দশটা বেজে গেছে, ছেলেরা বই হাতে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে। মৌতাতি বুড়োরা তেল মেখে গামছা কাঁধে করে আফিমের দোকানগুলির আড্ডায় জমেছেন। হেঁটো ব্যাপারীরা বাজারে বেচা কেনা শেষ করে খালি বাজরা নিয়ে ফিরে যাচ্ছে। কলকাতা শহর বড়ই গুলজার। হ্যাঁ, এ সেই কলকাতা, ইট কাঠ পাথরের জঙ্গলে, তখনও ভরে যায়নি শহরটি। সবুজের সমারোহ এখানে ওখানে মাথা তুলছে, মাথা তুলছে অফিস কাছারি আর দেশি বিদেশিদের ঘর বাড়ি। বাঁধানো রাস্তায় ক্লপ ক্লপ শব্দে বাজছে কিটনের চাকা, ফিটনের চাকা, পায়রা ওড়ানো, বাজি পোড়ানো, কালোয়াতি সুরে দমকে দমকে গেলাসে গেলাসে তুফান। সেই হাজার কেতার কলকাতায় শিক্ষিত যুবক, কেরানি, পথের ভিখারি, বৈষ্ণব বাবাজি, আনন্দ বিহারিণী, স্থূলাঙ্গিনী, বারো নারী, গাজন, চড়ক, দুর্গোৎসবের রঙ্গব্যঙ্গ যে ভাষায় চিত্রিত হয়েছে হুতম প্যাঁচার নকশায়, এখনও তা জীবন্ত মনে হয়। তার কারণ, এই ভাষা মানুষের জিভের কপাট খুলে সরাসরি নেমে এসেছিল হুতমের নকশায়। তীব্র ভাষায় সামাজিক ক্ষতগুলিকে আক্রমণের জন্যই হুতম প্যাঁচার জন্ম, ছদ্মনামের মানুষটির প্রয়োজন হয়েছিল কালীপ্রসন্ন সিংহের। দেওয়ান শান্তিরাম সিংহের প্রপৌত্র নন্দলাল সিংহের পুত্র কালীপ্রসন্নের জন্ম কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে। লেখাপড়ার জন্য ভর্তি হন হিন্দু স্কুলে, কিন্তু স্কুল ছেড়ে বাড়িতেই শেষ করেন তাঁর শিক্ষা। প্রাচুর্যের প্রাসাদে জন্মের জন্য এই প্রাসাদের কোণে কোণে উশৃঙ্খল কদাচারের জমাট অন্ধকারগুলি সহজেই লক্ষ্য করেন তিনি। আর সেখান থেকেই শুরু হয় তাঁর একে অস্বীকার করার প্রাণপণ প্রয়াস। এরই ফলশ্রুতিতে মাত্র ১৩ বছর বয়সে প্রতিষ্ঠা করেন বিদ্যুৎসাহিনী সভা। এখানে গভীর বিষয় আলোচনা থেকেই ২ বছর পরে জন্ম নেয় বিদ্যুৎসাহিনী পত্রিকা। আর তার এক বছরের মধ্যে বিদ্যুৎসাহিনী থিয়েটারের সূত্রপাত। এই থিয়েটারে অন্যান্যদের সঙ্গে তাঁর লেখা সাবিত্রী, সত্যবান, মালতী মাধব প্রভৃতি নাটক অভিনীত হয়। বিদ্যুৎসাহিনী সভা, পত্রিকা ও থিয়েটারের সেই সময়কার স্মরণীয় সমস্ত ব্যক্তিত্বরাই ছিলেন নিয়মিত যোগাযোগে। ১৮৬১ সালের ২৪শে জুলাই নীলদর্পণ নাটকের মধুসূদনকৃত ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জরিমানা হয় ভারত প্রেমিক জেমস লংয়ের। আদালতে জরিমানার ১০০০ টাকাই দেন কালীপ্রসন্ন সিংহ। আর্থিক সাহায্যের ক্ষেত্রে কালীপ্রসন্ন যেমন উদার ছিলেন, তেমনি যোগ্য প্রতিভাকে স্বীকৃতি দিতেও তিনি ছিলেন সমান উৎসাহী। মেঘনাদ বধ কাব্য রচনার পর মধুসূদন দত্তকে প্রথম সম্বর্ধনা দেন কালীপ্রসন্ন সিংহ। মহাভারতের পূর্ণাঙ্গ অনুবাদ কালীপ্রসন্নের একটি অবিস্মরণীয় কীর্তি। বিদ্যাসাগর উৎসাহে বিভিন্ন পণ্ডিতের সহযোগিতায় এই পরিশ্রম সাধ্য কাজটি শেষ করেন তিনি। আজ তাঁর প্রয়াণ দিবস। দেশমাতৃকার চরণে আমাদের শ্রদ্ধা নিবেদন, দেশবন্দনায় সমবেত কণ্ঠে।

0: সমবেত কণ্ঠে শুনলেন দেশবন্দনা। ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, আসছি।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: প্রাত্যহিকীর এই পক্ষের বিষয়ের দৌলতে সকাল সকাল আমাদের চাঁদের কথা বলতে হচ্ছে, চাঁদের হাসি, চাঁদের মায়া। হ্যাঁ, সেসব নিয়ে আপনাদের চিঠি, চিঠির ছাপি খুলি।
2: আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। হ্যাঁ, চাঁদের মায়া, এই বিষয়ে চিঠিপত্রের পাতায় আমরা চোখ রাখব। প্রথম চিঠিটি যার, তিনি চৈতালি মণ্ডল। আপনি লিখেছেন গ্রাম পোস্ট দয়াপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, ইন্দু, শশী, চন্দ্র, চাঁদ, অদ্ভুত মায়াময় নাম, তাই তো এত মায়া। সাহিত্যে সঙ্গীতে অজস্র অনুষঙ্গ, উপমার উপঢৌকন, রূপের গরিমায় গরি ও শিষে। তখন নির্ভেজাল শৈশব, গাছ ফুল পাখি নদী সকলকে ডেকে ডেকে অনর্গল কথার ফুলছুরি, মনে মনে কাল্পনিক সংলাপ সৃষ্টি। এক সন্ধ্যায় মস্ত গোল চাঁদের পাহাড় দেখে উঠোনে পেয়ারাতলায় বসে পড়ি, চাঁদ বুড়ির চরকা কাটা দেখব। বিস্ফারিত নেত্রে বহুক্ষণ প্রত্যক্ষ করলাম, হঠাৎ মনে একটা প্রশ্নের উদয় হল। বুড়িকে শুধুই, আচ্ছা বুড়িমা, তোমার নাতনি জ্যোৎস্না এত সুন্দর কেন? ও কি রাজকন্যাদের মতো গোলাপ জলে স্নান করে? ফোকলা দাঁতে হেসে উত্তর দেয় বুড়ি, ও যে রোজ সূর্যিমামার আলোয় স্নাত হয়, বলেই ব্যস্ত হল চরকা কাটায়। স্বপ্নময় শৈশবের হাল হকিকত তো এমনই। আর একদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় বাঁশির সুরে, সন্তর্পণে দরজার খিল খুলে বাইরে এলাম, সুধন দাদার বংশীধ্বনি, সমস্ত চরাচর স্তব্ধ, স্নিগ্ধ চন্দ্রিমা আর বাঁশির সুর মিলে মিশে অপূর্ব মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখল অনেকক্ষণ। কবিকার স্মৃতি আজও অম্লান। মাতৃবিয়োগের এবছরের তারিখটিও ছিল মায়াভরা পূর্ণ চন্দ্রিমারাত্রি। টেপ রেকর্ডারে বাজছে তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত, চাঁদের

প্রকৃতিতে তখন বাঁধ ভাঙা জ্যোৎস্নার হাসি, গন্ধ সুধা ঢালছে উঠোনের রজনীগন্ধার কোরক ভেঙে সদ্য ফোটা শুভ্র ফুলের দল, পুকুরের স্বচ্ছ জলে চন্দ্রকন্যা দেখছে চাঁদ মুখ, অদেখা চকরের ন্যায় চন্দ্রসুধা পান করছে। তখন মনে পড়ল স্মৃতিভ্রষ্ট মাকে বারংবার গানখানি শুনিয়ে ফেরাতে পারিনি স্মৃতি। নির্বিকার মায়ের মুখখানি ছিল বড় অসহায়, স্মৃতিতর্পণে আজ অশ্রু বাধা মানল না আর। ঝাপসা দৃষ্টিতে চাঁদ মুখ আর মাতৃ অবয়ব এক হয়ে গেল। চৈতালি মণ্ডল, আপনি লিখলেন দয়াপুর, দক্ষিণ চব্বিশ পরগনা।

0: এক মিনিট পাঁচ সেকেন্ডের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি। পরের চিঠি মোহাম্মদ জসিমউদ্দিন কবিরের লেখা, তার চিঠি নিয়ে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: মোহাম্মদ জসিমউদ্দিন কবির কালনা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, আষাঢ় প্রভাতের শুভেচ্ছা জানাই। রাতের আকাশে গোল থালার মতো ঝুলে থাকা চাঁদ যুগ যুগ ধরে মানুষের মনে এক অদ্ভুত মায়া তৈরি করে আসছে। বোধহয় পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষাতে চাঁদ নিয়ে কোনো কবিতা

0: নদীর পাড়ে কিংবা জানালার পাশে বসে চাঁদের দিকে তাকালে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। আবার জ্যোৎস্না রাতে দূর পাল্লার ট্রেনে যাত্রাকালে চরাচরের যে মায়াবী মোহময় দৃশ্য তা ভাষায় বর্ণনা করা যায় না। কবিরা চাঁদকে উপমা দিয়েছেন প্রিয়ার মুখের সঙ্গে, মায়ের স্নেহের সঙ্গে, মামার ভালোবাসার সঙ্গে, আবার ঝলসানো রুটির সঙ্গে। চাঁদের মায়া শুধু সৌন্দর্যের নয়, এটা স্মৃতিরও। ছোটবেলায় ঠাকুমা দিদার কাছে শুনে, আবার বলছি, ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে শোনা চাঁদের বুড়ির গল্প, চাঁদে বসে সুতো কাটার কথা আজও মনকে নাড়া দেয়। বিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠিয়েছেন, কিন্তু তবুও চাঁদ আমাদের কাছে রহস্যময়ই রয়ে গেছে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সব কিছু স্বপ্নের মতো লাগে। এই মায়াবী আলো মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, ভালোবাসতে শেখায়। চাঁদ আছে বলেই রাত এত সুন্দর, এত কাব্যময়। মোহাম্মদ জসিম উদ্দিন কবির কালনা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।
1: জয়শ্রী সরকার, আপনার চিঠিটি এবার পড়ব। আপনি লিখেছেন খড়গপুর ৬ পশ্চিম মেদিনীপুর থেকে। আপনার চিঠিটি কবিতায় যেন চাঁদের ছটা। আপনি লিখলেন প্রাণের প্রাত্যহিকে, চাঁদনি রাতে মনের সাথে এই সাধারণ মেয়ে আপন মনে যায় সে ভেসে সুরের তরিবে, বুকের ভিতর উথাল পাথাল কোন সে সুদূর টানে, মন চলে যায় দূর বহু দূর আপন ভোলা প্রাণে। সূর্য যখন পাটিতে যায় আকাশ সামিয়া নেয়, হলুদ বরণ চাঁদটা তখন মুক্তি খুঁজে পায়। যতবার ডাকে আয় চাঁদ আয়, চাঁদ চলে যায় সরে। এমনি করেই মোহময় চাঁদে মনটা উঠুক ভরে, স্নিগ্ধ আলোর পরশ পেয়ে এই সাধারণ মেয়ে চাঁদকে নিয়ে মিষ্টি সুরে উঠল সে গান গেয়ে। জ্যোৎস্না আলোর কুচি মেখে গাছের পাতা দোলে, এই আমিটা একাই হাসে খুশির কলরোলে। চোখ চলে যায় নদীর জলে পূর্ণিমা চাঁদ দেখে, ঢেউয়ের তালে দুলছে সে চাঁদ ভাসছে এঁকে বেঁকে। মায়ের কোলে চাঁদের হাসি অপূর্ব এক শোভা, মায়ের কাজল মেখে সে তো বড়ই মনোলোভা। জলের নাম তো জীবন জানি, চাঁদের নাম যে ফাঁদ, ওই চাঁদিতেই ধরা দেয় যত জগতের সোনা চাঁদ। স্নিগ্ধতা আছে এই চাঁদেতেই নরম কোমল ছোঁয়া, মনে হয় যেন মায়ের মুখটি চাঁদের হাসিতে ধোয়া। তৃতীয়ার চাঁদে মনে পড়ে যায় কবি জীবন আনন্দ, পঞ্চমী চাঁদ ডুবে যায় জলে হারায় না তবু ছন্দ, সেই আলোতেই স্নান সেরে নি আর এক মুগ্ধতাতে। মায়ায় ঘেরা চাঁদটা তখন ঘুমায় নিঝুম রাতে, চাঁদনি রাতে মনটা যে চায় একটু একা হতে, সৃষ্টি সুখে ভাসবে সে তো মিষ্টি আলোর স্রোতে। মনের সাথে চাঁদনি রাতে খেলব সৃজন খেলা, অক্ষরেরা সার বেঁধে তো গাঁথবে সপ্তভেলা। শ্রাবণ শুভেচ্ছায় জয়শ্রী সরকার। আপনি লিখলেন খড়গপুর ৬ পশ্চিম মেদিনীপুর।

সমীর কুমার হালদারের লেখা আদকপাড়া, কৌতলা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, চাঁদের সঙ্গে জড়িয়ে আছে আমাদের নানা আবেগ। তাই তো আবহমান কাল ধরে আজও চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায় কে, কিংবা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, ছড়াগুলো খুশির জানালা খুলে দেয়। আবার বাঁশবাগানের মাথায় চাঁদ উঠলে কেউ খোঁজে শোলক বলা কাজলা দিদিকে। ক্ষুধার রাজ্যে পৃথিবীর পূর্ণিমার চাঁদ হয় ঝলসানো রুটি, কখনো পূর্ণিমার রাতে যৌবন গেয়ে ওঠে যেতে যেতে পথে।

পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগ্নে। জীবন সায়ান্নে মনে হয় বুড়ো চন্দ্রটা মৃত্যুদূতের মতো আসে পৃথিবীর পাঁচরের কাছে। পৃথিবীর পাঠশালার ছুটির ঘণ্টা সেই বাজাবে। আসলে মনের আকাশে যখন চন্দ্রোদয় হয় তখন নানা অনুভূতি জাগে মনে। শুক্লপক্ষের জ্যোৎস্না রাতে আমিও নিঃশব্দে উঠে যাই ছাদে, মাদুর বিছিয়ে শুয়ে চাঁদের দিকে তাকিয়ে অনুভব করি মা ভাইয়ের অনুষঙ্গ। আমার চাঁদমুখী মা এমনই এক শুক্লপক্ষের জ্যোৎস্না মেখে চিরতরে চলে গেছেন, একইভাবে তরুণ বয়সে চলে গেছেন আমার অনুজ। জ্যোৎস্নায় নেমে আসে সুদীর্ঘ লালিত স্নেহ মমতা, সুখ দুঃখের কত স্মৃতি কত কথা। মা বলেছিল, বেকার হয়ে আর ঘুরিস না বাবা, একটা চাকরি বাকরি জোটা। পারিনি কথা রাখতে। ভাই রোগশয্যায় শুয়ে বলেছিল, আমি সেরে উঠলে খাসির মাংস খাওয়াবি দাদা। খাওয়াতে পারিনি। জ্যোৎস্নায় শুয়ে তিক্ত মধুর আবেশে বিরহ দহন জ্বালার সে এক অনন্য অনুভূতি। মন বলে, এত বিরহ কেন? জ্যোৎস্না মাখ গায়ে। আমি বলি, এই জ্যোৎস্নায় যে মা ও ভাইয়ের অদৃশ্য অনুষঙ্গ পাই, অন্তরাত্মার মিলন ঘটে, তাই তো আসি চাঁদের টানে। মনকে ভাসাই সেই চেনা সুরে।

শঙ্খ অধিকারী, আপনার চিঠিটি এখন পড়ব। আপনি লিখেছেন গ্রাম মান্ডি পোস্ট সাবরাকোন জেলা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহী, কি অন্ধকার আকাশ, আমরা জানি কোথাও কেউ একা নই, সবাই হাত ধরাধরি করে আছি, তবু মনে হয় অন্ধকার আকাশ, আর আমাদের মাথার উপরে একটা গোল চাঁদ সারা রাত ধরে সরছে, সরে সরে যাচ্ছে। ওই একটা চাঁদের একটা পিঠি তো আমরা দেখি, যখন মন ভালো থাকে তখনও দেখি, যখন মন মানে না তখনও দেখি, হ্যাঁ আবার দেখাইও। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তখন ছোট্ট মেয়েটি দাঁতহীন মুখে হেসে হেসে বলার চেষ্টা করে, আয় আয়। জড়িয়ে যাওয়া কণ্ঠস্বরের মধ্যেই এক হাত উপরে তুলে চাঁদ ধরার চেষ্টা করে, ব্যর্থ হয়, আবার হাত বাড়ায়, আবারও ব্যর্থ হয়। তারপর অসম্ভবের পায়ে মাথা না কুটে গায়ে জ্যোৎস্না মাখে, চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে ওঠা দেহটাকে বোঝার চেষ্টা করে, হয়তো চাঁদ তো মামা, উপরের আকাশের মামা। দেখা যায় আলো লাগে কিন্তু ছোঁয়া যায় না। ভূগোল বইয়ে লেখা থাকে চাঁদের আকর্ষণেই জোয়ার ভাটা, মানে মামা আকর্ষণও জানে। টলটলে দিঘির জলে রাতের শালুক ভাবে, চাঁদ আমার, যে রাতে চাঁদ নেই সে রাত রাতই নয়, সে রাত শুধুই তমসা। চাঁদের তলায় কত চাঁদের হাট বসে, চাঁদের আলোয় গলি থেকে রাজপথ আলোকিত। যে মেয়েটা রাতে বেরোতে ভয় পায় তার ভয়ের সঙ্গী থাকে চাঁদ, আবার যে রাতে না বেরোলে রুটিও জোটে না তারও সঙ্গে থাকে চাঁদ। পুরো দস্তুর ঝুপড়ি এলাকায় যাদের ঘর তাদের সংসারেও আলো দেয় চাঁদ, আবার জ্যোৎস্নাভিসারে যাওয়ার আধাকে প্রকৃতির অঙ্গ করে দেয় চাঁদ। সেই বুড়ি চাঁদ আজও জেগে আছে, কালীদহে বেনজলে পার করে দেওয়ার কথা থাকলেও পেঁচার জেগে থাকার মতো সে আজও সব দেখে।

0: সব দেখে যায়। ক্ষতবিক্ষত মৃতদেহ যখন গঙ্গার জলে ভেসে যায়, তখন তারও সাক্ষী থাকে চাঁদ, কিন্তু কোর্টে হাজির হয় না, খুনিদের ধরিয়ে দেয় না। স্নিগ্ধ রাতে মোমবাতির আলোতে চাঁদ মুখ লুকিয়ে নেয়। তবে আজকেই বার চাঁদ মামাকে ডাকে, কার সময় আছে রাতের আকাশের দিকে মুখ তোলার? সবার মুখ যে আজ নেমে গেছে মোবাইলের স্ক্রিনে, তবুও কিন্তু চাঁদ জাগে, জেগে থাকে। প্রতি রাত কোজাগরীর বৈশিষ্ট্য উজ্জ্বল থাকে চুপি চুপি। হ্যাঁ বন্ধু, ঠিকই বললেন শঙ্খ অধিকারী, আপনি লিখলেন গ্রাম মান্ডি পোস্ট সাবরাকুন জেলা বাঁকুড়া থেকে।
1: মিঠু মণ্ডলের চিঠি পড়ব, প্রেমবাজার খড়গপুর 6 পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু প্রাত্যহিকী, আমাদের এই ব্যস্ত জীবনের আপোষহীন যাপন চিত্রে জোছনার মায়া যে বড় আপন, আর আপন বলেই তো আমরা আঁধার রাতে একটি বারের জন্য হলেও ইট পাথর সিমেন্ট বালির অক্টোপাসের বাঁধন খুলতে সচেষ্ট হই। তখন সেই মায়া আলোর অবয়ব কাস্তে কিংবা পূর্ণ যাই হোক না কেন, একটু শান্তির জন্য আঁধার আকাশে চাঁদের আলোয় ভিজতে থাকার এক মরিয়া প্রয়াস চলতে থাকে নিরবিচ্ছিন্নভাবে আমাদের মধ্যে। খুঁজতে থাকার এই প্রয়াস বোধহয় মানব চরিত্রের এক অদ্ভুত ত্রিকোণমিতি, কিংবা বলতে পারি জীবনের দুর্বিষহ ঘানি টানতে থাকা কোনো পরিশ্রান্ত শরীরের একটু অক্সিজেন খুঁজে নেওয়ার মরিয়া চেষ্টা, কিংবা কোনো পাগলের পরশ পাথর ছুঁয়ে দেখার একটু স্বাধীন ইচ্ছেও। বিজ্ঞান বলে বিভিন্ন গ্যাসের বায়বীয় ও গ্যাসীয় সংমিশ্রণের কথা, রাসায়নিক বিক্রিয়ার কথা, কিন্তু শিশুর কপোল চিবুকে জোছনার দিকে তাকিয়ে একজন মা যখন চাঁদের মায়াবী মায়া এঁকে দেয়, তখন সেই এঁকে দেওয়া একটি টিপের উজ্জ্বলতার কাছে সমস্ত সমীকরণই যে সেই মুহূর্তে তুচ্ছ। প্রাত্যহিকী, নিয়ন বাতির জৌলুস কাঠপাথরের কাঠিন্য পেরিয়ে একটি জোছনা রাত নদীর জল সবুজ বনানিতে যখন তার মায়া মাখিয়ে দেয়, তখন সমস্ত চরাচর সেই সোনালি আলোয় খুলে ফেলে তাদের আভরণ। সেই মহেন্দ্রক্ষণে হৃদয় ভেসে ওঠে ভালোবাসার নিষ্কলুষ আবিলতায়। এই মায়াময় অনুভূতির কোনো বিকল্প কিছু নেই, তার তুলনা সে একমাত্র নিজেই। কবির পূর্ণ চাঁদকে দেখে ঝলসানো রুটি মনে হওয়া, কিংবা সেই আলোর সিঁড়িবে দূরে কোথাও হারিয়ে যাওয়া, ভাবনা যেমনই হোক না কেন সব কিছুই যে ধরা দেয় এক নতুন আঙ্গিকে। চাঁদের স্নিগ্ধ মায়া মিশানো থাক প্রতিটি মানুষের দীর্ণ অন্তরে, আর মিশে থাক ভালোবাসার অমলিন অনুভবে। শুভেচ্ছা পাঠিয়েছেন সকলের জন্য মিঠু মণ্ডল, প্রেমবাজার খড়গপুর 6 পশ্চিম মেদিনীপুর থেকে।
0: অসিত কুমার দি আসি, আপনার চিঠিটি এবার পড়ব। আপনি লিখেছেন মাহতাবপুর মেদিনীপুর থেকে। প্রাত্যহিকী, তুমি নিয়ে এলে ফেলে আসা এক চাঁদুয়ার নিচে, যেখানে লুটোপুটি খাই আমার শৈশব। মাটির বাড়ির উঠোনে চাটাই পেতে শুয়ে আছি সব ভাই বোন, নীল গগনে ফুটে আছে কত তারা ফুল, অলক স্তরীভূত মেঘ, আর তার মাঝেই বিকচপূর্ণ শশী ঝরিয়ে দিচ্ছে জ্যোৎস্না বৃষ্টি। বাড়ির অন্দরে কুপির আলো আর বাইরে অনাবিল চন্দ্রমা, সেই মায়াবী ধারাস্নানে আমরা আত্মহারা। তারপর পড়েছি চাঁদের কাব্য বাংলায় বা ইংরেজিতে, সুন্দরের আরাধনায় প্রেমের উদযাপনে চাঁদ ছাড়া যে কাব্য কবিতা অসম্পূর্ণ, তার মায়া বড় ছোঁয়াছে। যৌবনের উথাল পাথাল সময়ে এক চাঁদের ফাঁদে ধরা পড়েছে বিশ্বজোড়া সে ফাঁদ যে পাতা। চাঁদের আশায় নিভাইয়েছিলাম যে দীপ আপন হাতে, সেই স্নিগ্ধ শশী মাথার উপরে আলো ঢালে এই প্রৌঢ় অন্ধকারে, ছায়ায় মায়ায় স্নেহ ঝর্ণায়। শুধু কি আমি প্রাত্যহিকী, নক্ষত্রের রূপালী আগুন ঝরা রাতে এক বিমূঢ় যুগের কবিও উপেক্ষা করতে পারেননি চাঁদের কুহক? আর রবীন্দ্রনাথ, প্রিয়তমার দুর্বোধ সংকেত তার

কাছেও ধরা দেয় চন্দ্রপ মামায়। চন্দ্রমা যেমনভাবে স্থির শান্ত মুখে চেয়ে আছে সমুদ্রের বুকে, আর বিভূতির আরণ্য প্রকৃতিতে চাঁদ তো এক প্রহেলিকাময়ী। সে ছিঁড়ে দেয় অরণ্যের নিবিড় পত্রপল্লব, মাটিতে ঠেলে দেয় লেফাফা আটা খবর। আজও চাঁদ আছে, আছে তার রূপসী রোশনাই, আলোর সরোবরে ফোটায় তার চন্দ্রকলি। আমি শুধু উপসী, কি যেন নেই, মাঝরাতে ঘুম ভেঙে যায়, দেখি দিগন্তে ডুবেছে একলা চাঁদ, বিষণ্ন চেলি পড়া, কালো মেঘের মাঝে মন ভারী হয় বলি, হো চাঁদ যাওয়ার বেলা ছুঁয়ে যাও, রিক্ত আঁখি পাতায় এঁকে যাও তোমার আখর। আবার চন্দ্রাহত হতে চাই, যে ফুল দলেছে নিঠুর পায়ে, স্বাদ জাগিল ওই তাহা বক্ষ জড়ায়ে। নমস্কার জানালেন অসিত কুমার দিয়াসী।

0: আবহাওয়ার খবর জানিয়ে দিই। আগামী 24 ঘন্টায় আবহাওয়া বার্তায় জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে মেঘলা আকাশ থাকবে, দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 84%। গতকাল বৃষ্টি হয়েছে 52.5 মিলিমিটার। না, পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই। আমাদের কিন্তু এবার প্রায় শেষের দিকে যেতে হবে, শেষের কথা বলবো। চাঁদের মায়া নিয়ে আপনারা চিঠি লিখছেন জুলাই মাসের দ্বিতীয় পক্ষে, আর এমনিতেও যে বিষয়ে থাকুক না কেন আমরা আপনারা কিন্তু চিঠি লিখবেন এই ঠিকানাতেই। আমাদের ইমেল আইডি আপনারা জানেন, তবুও নতুন বন্ধু যদি থাকেন কেউ তাদের জন্য জানিয়ে দিচ্ছি, chithirjhapi@aiar@gmail.com, chithirjhanpi@aiar@gmail.com।
1: হ্যাঁ বন্ধু, জুলাই মাসের দ্বিতীয় পক্ষে চাঁদের বিষয়ে চাঁদের মায়া। চাঁদকে ঘিরে আমাদের অনিঃশেষ রোমান্টিসিজম।
0: এই বিষয়ে হাতে লেখা চিঠির হাতে লিখবেন কোন ঠিকানা সেটা একটু জানিয়ে দাও দেবদুলাল।
1: হ্যাঁ, আমরা আপনাদের চিঠি পড়ব যখন, তখন আপনারা তো চাঁদের মায়া নিয়ে চিঠি লিখবেন, কিন্তু কোন ঠিকানায় চিঠিটা লিখবেন তার তুই কি? প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসে দ্বিতীয় পক্ষে তাহলে বিষয় চাঁদের মায়া।
0: হ্যাঁ একদম, আর চিঠি আর ইমেল কিন্তু একসঙ্গে একেবারেই নয়। ইমেল একবার পাঠাবেন, একাধিকবার নয়। চেষ্টা করুন 250 শব্দের মধ্যে সীমিত রাখতে। আর ইমেলে পিডিএফ বা জেপেক ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে চিঠি পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন, কেমন? আর কোনো ঐতিহাসিক তথ্য বা কোনো উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন, যাচাই করে সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ব্যবহার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আমি নিবেদিতা নাগ তহবিলদার,
1: আর আমি দেবদুলাল দে।
0: খুব ভালো থাকুন সকলে। আজকে তো এই পর্বের রথ শেষ হচ্ছে, রথের মেলায় যদি বৃষ্টি একটু কম থাকে ঘুরে আসুন, বা একটু বৃষ্টি পায়ে মেখেও ঘুরে আসতে পারেন। বেশ, খুব ভালো থাকুন সকলে, আজ চলি, টাটা।
1: সকলকে আবারও নমস্কার জানাই।
0: নমস্কার।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে জমা পড়েছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগো কো নির্দেশ দিয়ে থে। বিভাগো নে লাগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট ট্র্যাক কোর্ট অর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এই মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। ক্যাবিনেট কে সাথিও কে সুঝাও কে বাদ উসকা অন্তিম রূপ দিয়া জায়েগা অর সোমবার সে জল্দ উস বিল কো সদন মে পারিত করানে কা প্রয়াস কিয়া জায়েগা।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, রাউস এভিনিউ আদালতের বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রফার বালিগা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলির শুনানির জন্য একটি বিশেষভাবে মনোনীত ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। এর আগে শ্রী বালিগা 30,000 কোর্টের মধ্যস্থ কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক হিসেবে কর্মরত ছিলেন। ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্ব পালনের জন্য তাকে রাউস এভিনিউ কোর্টে বিশেষ বিচারক হিসেবে বদলি করা হয়েছে। সমাজকর্মী সোনা ওয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছিলেন অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনাম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। মন্ত্রীরা দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি হ্রাস বিষয়ক ব্রিক্সের যৌথ বিবৃতি প্রকাশ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ওড়িশার উপকূলবর্তী APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতি সম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDO এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ

0: দেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। টোম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। উৎপাদন, ওষুধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, নবীকরণযোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন, কৃষিপণ্য উৎপাদন, সার, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণে ভারত ও রোমানিয়া সম্মত হয়েছে। দুই দেশ আগামী 3 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
1: আর্থিক সহযোগ আমাদের সাঝেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হামনে ব্যাপার ও নিবেশ কো বাড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোঁ কে উদ্যোগ জগত কে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রোৎসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: ভারত একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-এ ভারতের 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা সংক্রান্ত চূড়ান্ত অধিবেশনে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, WTO-র সংস্কার প্রক্রিয়া অবশ্যই উন্নয়ন কেন্দ্রিক হতে হবে, উন্নয়নশীল দেশগুলির জন্য নীতি নির্ধারণের প্রয়োজনীয় স্বাধীনতাও বজায় রাখতে হবে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ 17টি দেশের ক্ষেত্রে এই 10% শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের উপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের উপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম 6%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। গুন্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়াপিঠা নিবেদন করা হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এডিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লাভলিনা বড়গোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল এডেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে জেলে রয়েছে বলে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। নিট বিক্ষোভের নামে রাজ্যে অশান্তি পাকানোর কোনো রকম চেষ্টা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এবার থেকে পুরো পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মালদার বৈষ্ণবনগরে এক বিএসএফ জওয়ানের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই জওয়ান, আহত এক। চিরাচরিত ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে উল্টোরাত। রাজ্যে যুব ও ক্রীড়া দপ্তরের সব পরিষেবাকে এক ছাতার তলায় আনতে সমন্বিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে জেলে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতরাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, গত আড়াই মাসে এ বিষয়ে একাধিক পদক্ষেপ করেছে সরকার। শিক্ষার্থীদের যাতে শিক্ষাবর্ষ নষ্ট না হয় তা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব ছিল, তাই দ্রুত পরীক্ষা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া কোনো ছোটখাটো বিষয় নয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক। তিনি আরও জানান, দোষীদের দ্রুত শাস্তির লক্ষ্যে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গড়ার জন্য একটি প্রস্তাব তৈরি করতে বলেছিল। সংশ্লিষ্ট বিভাগগুলি তাদের কাজ শেষ করে সেই খসড়া জমা দিয়েছে।
1: मैं जानता हूं कि पेपर लीक एक कोई मामूली विषय नहीं है, लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले ढाई महीनों में अनेक विहित कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। सरकार ने अभी কম সে কম সময় মে 22 লাখ জিতনে বিদ্যার্থীকে এক্সাম হো যায়।
0: আজ মন্ত্রিসভার বৈঠকে ফাস্ট ট্র্যাক আদালত এবং কঠোর শাস্তির বিধান সম্বলিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে। শ্রী মোদী বলেন, আগামী সোমবার সংসদে অধিবেশনে সরকারি সংক্রান্ত বিলটি দ্রুত পাশ করানোর সর্বাত্মক প্রয়াস করবে। এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। সরকারের তরফে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী এবং দৃঢ় পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তে প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিশ্চিত করা যাবে। নিট বিক্ষোভের নামে রাজ্য অশান্তি পাকানোর কোনো রকম চেষ্টা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। এর জন্য প্রস্তুত রাখা হয়েছে পুলিশ প্রশাসনকে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় সরকার নজিরবিহীন পদক্ষেপ করেছে, তা সত্ত্বেও অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী রায় বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার বাজেট 1,39,000 কোটি টাকায় নিয়ে গেছে, যা ইউপিএ সরকারের আমলে ছিল 8,200 কোটি টাকা।
2: আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোন ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছে, ছাত্র যুবদের সর্বনাশ করেছে, যার জন্য ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোন ঘটনা আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিম বাংলায় সংগঠিত হতে দেব না।
0: রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, দিল্লির হিংসাত্মক আন্দোলনের সঙ্গে নিট পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
3: কোন ছাত্র আন্দোলন আজ অবধি দেখেছেন যে বেসরকারি গাড়িতে তেলের ট্যাঙ্ক খুলে তাতে আগুন দিয়ে দেওয়া, মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে ওমর খালিদের মুক্তি চাই। আপনারা আমাকে বলুন যে নিট পরীক্ষার সঙ্গে ওমর খালিদ তার মুক্তির কিসের সম্পর্ক? দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে, ঐতিহ্যবাহী দেশের যে কোনো বিষয় সম্পর্কে ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে।
0: রাজ্যে এবার থেকে পুরো পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, সরকারি আধিকারিকদের তা দেবেন বলে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন। নবান্নে গতকাল

0: এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
1: প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই, এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য, এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগতভাবে যেটা আছে অ্যাকশন হবে। আগে যেটা ছিল স্যার, সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করত, 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে, আর 2000 ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল ইয়া হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অ্যান্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন।
0: মুখ্য সচিব আরও জানান, রাজ্য সরকার ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। জন্ম মৃত্যুর নথিভুক্তিকরণকে স্বচ্ছ নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। এদিকে মুখ্য সচিবের নির্দেশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরনিগম, পুরসভা এবং পঞ্চায়েতগুলিতে হানা দেয় পুলিশ, খতিয়ে দেখা হয় জন্ম মৃত্যুর রেজিস্টার। বেশ কয়েকটি জায়গায় রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। রাজ্যের নতুন বিজেপি সরকার উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। বিধানসভায় গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, উত্তরবঙ্গের সর্বাঙ্গীন উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, মাত্র 81 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী 7 বার উত্তরবঙ্গ সফর করে প্রশাসনিক বৈঠক করেছেন, যা এই অঞ্চলের প্রতি সরকারের বিশেষ গুরুত্বের প্রমাণ। পর্যটনকে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে নিশীথবাবু জানান, সান্দাকফু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য কন্টেনার হোম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি যানজট কমাতে আধুনিক হাইড্রোলিক গাড়ি পার্কিং ব্যবস্থাও গড়ে তোলা হবে। রাজ্যের মুখ্য সচিব হিসেবে মনোজ কুমার আগরওয়ালের কার্যকালের মেয়াদ আরও 6 মাস বেড়েছে। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, 1990 ব্যাচের IAS মনোজ কুমার আগরওয়ালের মুখ্য সচিব পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই মাসের 31 তারিখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মালদার বৈষ্ণবনগরের BSF এর 17 মাইল সেক্টর হেডকোয়ার্টারে এক জওয়ানের গুলিতে 2 BSF জওয়ান প্রাণ হারিয়েছেন, গুরুতর জখম আরও একজন। জানা গিয়েছে BSF এর 119 নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান হঠাৎই 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জওয়ানের। নিহত অজয় কুমার সিং এবং আম্বাদা সুরেশ দুর্গু যথাক্রমে বিহার ও মহারাষ্ট্রের বাসিন্দা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন হুগলির বাসিন্দা বিকাশ শর্মা। অভিযুক্ত BSF জওয়ানকে আটক করা হয়েছে বলে খবর। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত কামারহাটির প্রবর্তক জুট মিল লিমিটেড এবং জগদ্দল এরিয়ার AI চাপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে। গতকাল কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য সরকার এবং ওই দুই সংস্থার আধিকারিক ও শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার। আজ উল্টো রথ, মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাঁদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পুজো অর্চনার পর অসংখ্য ভক্ত পুণ্যার্থী রথের রশিতে টান দেবেন। ওড়িশার পুরী জগন্নাথ দেবের রথের পাশাপাশি হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুর ও কলকাতার ইস্কন, কোচবিহারের মদনমোহন মন্দিরের উল্টো রথযাত্রায় ব্যাপক জনসমাগম হয়। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেওড়াতলা মহাশ্মশানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি ভবানীপুরের শিল্পীর বাড়িতে গিয়ে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাবেন। তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং উত্তর কলকাতার আহিরি টোলায় মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও এরাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় গতরাত থেকে বৃষ্টি চলেছে। যুব ক্রীড়া দপ্তরের সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় আনতে রাজ্যের ক্রীড়াবিদদের জন্য সমন্বিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। বিধানসভায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেটের জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ একথা জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: जाना अजाना।
1: জানা অজানায় আজ শুনবেন পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু, বলবেন ডক্টর উৎপল মুখোপাধ্যায়।
2: আমরা জানি যে পৃথিবী এক কাল্পনিক রেখাকে অক্ষ করে প্রায় ২৪ ঘন্টায় একবার পাক খায়, যার ফলে দিন রাত হয়। এই কাল্পনিক শিরদাঁড়া পৃথিবীকে উত্তর দিকে ও দক্ষিণ দিকে যে দুটো বিন্দুতে ছেদ করে, সেই কাল্পনিক বিন্দুদ্বয়কে যথাক্রমে ভৌগোলিক উত্তর মেরু ও ভৌগোলিক দক্ষিণ মেরু বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো এই দুই মেরুতে মিলিত হয়। ভৌগোলিক উত্তর মেরুর অবস্থান উত্তর সাগরের ভেতরে। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও উত্তর মেরুর সঠিক অবস্থান খুঁজে বের করতে পারেননি, কিন্তু আমেরিকান বিজ্ঞানীরা বরফের ফাঁকে দক্ষিণ মেরুর অবস্থান চিহ্নিত করে সেখানে মার্কার স্থাপন করেছেন। ধ্রুবতারা ভৌগোলিক উত্তর দিককে নির্দেশ করে। ভৌগোলিক উত্তর মেরুর অক্ষাংশ ৯০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরুর অক্ষাংশ ৯০ ডিগ্রি দক্ষিণ। যেহেতু দ্রাঘিমা রেখাগুলো দুই ভৌগোলিক মেরুতে মিলিত হয়, তাই ভৌগোলিক মেরুদ্বয়ের বিশেষ কোনো দ্রাঘিমা নেই। দুই ভৌগোলিক মেরু ছাড়াও পৃথিবীর আরও দুটো মেরু আছে যাদের বলা হয় চৌম্বক মেরু। ১৬০০ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম বলেন যে পৃথিবী নিজেই এক বিশাল দণ্ডচুম্বক, যাকে বলা হয় ভূচুম্বক। ভূচুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুকে যথাক্রমে চৌম্বক উত্তর মেরু ও চৌম্বক দক্ষিণ মেরু বলা হয়। কম্পাসের কাঁটা উত্তর ও দক্ষিণ চৌম্বক মেরুর দিকে মুখ করে থাকে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চৌম্বক মেরুদ্বয়ের অবস্থান ধীরে ধীরে সরে যায়। সরে যাওয়ার গতি বছরে প্রায় ১০ কিলোমিটার। একে মেরু সঞ্চরণ তত্ত্ব বলা হয়। এই সরে যাওয়ার ফলে প্রতি ২ থেকে ৩ লক্ষ বছর অন্তর চৌম্বক মেরুদ্বয়ের অবস্থান বিপরীত হয়ে যায়। অর্থাৎ চৌম্বক উত্তর মেরু চলে যায় দক্ষিণ মেরুর জায়গায়, আর দক্ষিণ মেরু চলে আসে উত্তর মেরুর অবস্থানে। ২০০১ সালে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ কানাডার বিজ্ঞানীরা চৌম্বক উত্তর মেরুর অবস্থান নির্ণয় করেছিলেন উত্তর কানাডার এলেসমাস দ্বীপের পশ্চিমে ৮১ ডিগ্রি ১৮ মিনিট উত্তর অক্ষাংশ, ১১০ ডিগ্রি ৪৮ মিনিট পূর্ব দ্রাঘিমায়। ২০২০ সালের হিসেব অনুযায়ী এর অবস্থান উত্তর কানাডার বাথার্স্ট দ্বীপের কাছে, যার অক্ষাংশ ৮৬ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমা ১৬২.৮৬ ডিগ্রি পূর্ব। ভূচুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুকে একটা কাল্পনিক সরলরেখা দিয়ে যোগ করলে সেই রেখাকে ভূচুম্বকের অক্ষ বলা হয়। পৃথিবীর ঘূর্ণন অক্ষ ও চৌম্বক অক্ষ পরস্পরের সঙ্গে ১১.৭ ডিগ্রি কোণ করে আছে। ১৮৩১ সালে জুন মাসে ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার তথা বিখ্যাত অভিযাত্রী জেমস ক্লার্ক রস চৌম্বক উত্তর মেরুতে পৌঁছান। আর তিন অভিযাত্রী ডগলাস মসন, এজওয়ার্থ ডেভিড এবং অ্যালিস্টেয়ার ম্যাকে ১৯০৯ সালের ১৬ জানুয়ারি দক্ষিণ চৌম্বক মেরু খুঁজে পান। সেই সময় ওই মেরুর অবস্থান ছিল স্থলভাগে। নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুনসেন ও তাঁর দলবল ১৯১১ সালের ১৪ই ডিসেম্বর সর্বপ্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছান। মার্কিন অভিযাত্রী রবার্ট পিয়ারি ১৯০৯ সালে ভৌগোলিক উত্তর মেরুতে প্রথম পৌঁছেছিলেন বলে দাবি করলেও সে নিয়ে বিতর্ক আছে। কম্পাস আবিষ্কার হওয়ার আগে জাহাজের নাবিকরা ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করে সমুদ্রে পাড়ি দিতেন, কিন্তু আকাশ মেঘলা থাকলে ধ্রুবতারা দেখা যেত না, ফলে নাবিকদের অসুবিধায় পড়তে হতো। তাই কম্পাস আবিষ্কারের পর নাবিকরা কম্পাস দেখে দিক ঠিক করতেন, কিন্তু কম্পাস চৌম্বক উত্তর মেরুকে নির্দেশ করে, ভৌগোলিক উত্তর মেরুকে নয়। তাই সঠিক উত্তর দিক ঠিক করার জন্যে নাবিকদের অঙ্ককষে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হতো। বর্তমানে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের সাহায্যেই জাহাজের অবস্থান জানা যায়, তাই দিক ঠিক করার ক্ষেত্রে কম্পাসের গুরুত্ব কমে গেছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু, বললেন ডক্টর উৎপল মুখোপাধ্যায়। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।

0: আছেন, সুস্থ আছেন? বন্ধুরা, আমাদের ঘরে যখন একটা ছোট্ট প্রাণ ডানা মেলে, তার হাসিতেই ফুটে ওঠে আমাদের সব আনন্দ। ঘরের কোণে তার আদো আদো কথা, হাসি কান্নার শব্দ আর নিঃশ্বাসের দোলাচল একজন মা ও বাবার কাছে এক অবর্ণনীয় আবেগ। কিন্তু সেই একচিলতে হাসি মুখটিতে যদি হঠাৎ জমা হয় যন্ত্রণার ছায়া, ছোট্ট তুলতুলে শরীরটা বা দুটি খুদে চোখ যদি হঠাৎ হলুদ হতে শুরু করে, তখন নতুন মা বাবার বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে ওঠে। আমার বাচ্চাটা ঠিক আছে তো? এই একটা প্রশ্ন রাতারাতি কেড়ে নেয় সমস্ত ঘুম। না না, ভয় পাবেন না। আসলে মায়ের গর্ভে থাকার সময় শিশুর রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। জন্মের পর যখন শিশু নিজে নিঃশ্বাস নিতে শুরু করে, তখন এই অতিরিক্ত রক্তকণিকাগুলো ভাঙতে থাকে এবং তৈরি হয় বিলিরুবিন নামে একটি হলুদ উপাদান। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লিভার এই বিলিরুবিনকে সহজেই ছেঁকে বের করে দেয়, কিন্তু সদ্যজাতদের ছোট্ট লিভারটি তখনও পুরোপুরি পরিপক্ক হয়ে ওঠে না, ফলে রক্তে বিলিরুবিন জমে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়। কাজেই জন্ডিস কিন্তু কোনো অভিশাপ নয়, মা বাবার কোনো অসাবধানতার ফলও নয় এই রোগটি। এটি প্রকৃতির এক স্বাভাবিক প্রক্রিয়া যা একটুখানি যত্ন আর সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শে নিমেষেই দূর হয়ে যায়। আজ নিরাময় অনুষ্ঠানে তাই শিশুদের জন্ডিস নিয়ে শুনবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়দেব রায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নিরাময় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। নবজাতক এবং ছোটদের জন্ডিস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় এবং আমাদের সঙ্গে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়। নমস্কার ডক্টর রায়।
2: নমস্কার।
1: আলোচনার প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব যে এই জন্ডিস আসলে কি, এবং শিশু বা নবজাতকদের ক্ষেত্রে যেই ধরনের জন্ডিস হয় সেটি প্রাপ্তবয়স্কদের জন্ডিসের তুলনায় কতটা আলাদা?
2: জন্ডিস শরীরের এটি এমন একটা অবস্থা যেখানে বিলিরুবিন নামক একটি হলুদ রঞ্জকের পরিমাণ বেড়ে যাওয়া, এর ফলে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়, ত্বককে হলুদ দেখায়, কখনো প্রস্রাব গাঢ় হলুদ বা বানাবি হয়। তবে দুটোর মধ্যে বড়দের এবং ছোটদের মধ্যে একটু তফাত আছে। বড়দের ক্ষেত্রে আমরা বলি যে কোনো একটা কারণ থাকে, সাধারণত একটি রোগের লক্ষণ, যেমন একটা ধরুন ভাইরাল হেপাটাইটিস হলো, বা একটা লিভারের রোগ হলো, বা পিত্তথলিতে একটা স্টোন হলো, বা কোনো কারণে রক্ত ভেঙে যাচ্ছে, এরকম কিছু হলো। কিন্তু নিউবর্নের যেটা জন্ডিস হয়ে থাকে এটা খুবই সাধারণ। অনেক সময় এটাকে আমরা বলি কোনো রোগ নয়, এটা ফিজিওলজিক্যাল থিং। প্রায় 60% ক্ষেত্রে যারা টার্ম বেবি তাদের ক্ষেত্রে সাধারণভাবেই জন্ডিস দেখা যায়, আর যারা প্রিমেচিওর বেবি তাদের ক্ষেত্রে 80% ক্ষেত্রে এটা দেখা যায়। এবং নিউবর্নের এই জন্ডিসটা কেন হয়, তার কারণ নিউবর্নের লিভারটা পরিণত হয় না। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় যে প্রথমে দেখবেন একটি ছোট বাচ্চার হিমোগ্লোবিন অনেকটা বেশি থাকে, সেই হিমোগ্লোবিনটার ব্রেকডাউন হতে থাকে, হিমোলিসিস হয়ে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের দিকে যেতে থাকে। এই দুটোই মেন কারণ। তবে এই যে বললাম সাধারণভাবে এটা জন্ডিস এটা বলা হয়, কারণ এটা ফিজিওলজিক্যাল থিং, এর কোনো ট্রিটমেন্টের দরকার নাই, নর্মাল ভাবেই ঠিক হয়ে যায়। সেগুলো সাধারণত জন্মের 24 ঘন্টা পরে শুরু হয়, 3 বা 5 দিনের মাথায় এটা বেশি হয় এবং 1-2 সপ্তাহের মধ্যে এটা কমে যায়। জেনারেলি শিশুকে যদি নিয়মিত বুকের দুধ খাওয়ানো হয় তাহলে এটা ভালো হয়ে যায়, নর্মাল ভাবে ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে বিলিরুবিন বেড়ে গেলে সেখানে ফটোথেরাপি বলে একটি ট্রিটমেন্ট করা হয়, খুব বেশি হলে সেখানে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতেও হতে পারে।
1: সাধারণ মানুষ বিশেষ করে বাবা মারা কিভাবে বুঝবেন তাদের শিশু জন্ডিসে আক্রান্ত হয়েছেন, মানে প্রাথমিক যে সমস্ত লক্ষণগুলো থাকে সেইগুলো কি কি?
2: ছোট নিউবর্নের ক্ষেত্রে চোখ হলুদ দেখাটা ডাক্তারবাবুরা বুঝতে পারেন। সুতরাং প্রথম কথা হলো চোখের সাদা অংশটা হলুদ হওয়া। এবারে স্কিন যে হলুদ দেখায় প্রথমে মুখে, পরে বুকে, তারপরে পেটে, তারপরে পায়ে হাতে ছড়ায়। সুতরাং যদি দেখা যায় যে জন্ডিসটা পা হাত পর্যন্ত চলে গেছে, মানে সেটা হচ্ছে খুব সিভিয়ার। তাছাড়া পায়খানার রংটা অনেক সময় ফেকাশে বা সাদা হতে পারে, এবং যদি পিত্তথলির সমস্যা হতে পারে তাহলে সেখানে দেখবেন যে ইউরিনের কালারটা অনেক সময় চেঞ্জ করতে পারে। আর দেখবেন ওই জন্ডিস হবার পরে বাচ্চাদের মধ্যে একটু দুর্বলতা হতে পারে, বমির মতো ব্যাপার আসতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। যদি দেখি জন্মের

0: প্রথম 24 ঘন্টার মধ্যে জন্ডিস শুরু হয়ে গেছে, সেটা কিন্তু ফিজিওলজিক্যাল নয়, সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল বা সিভিয়ার ফর্ম। জন্ডিসটা যদি দেখা যায় খুব দ্রুত বেড়ে যাচ্ছে, দেখবেন দ্রুত বেড়ে যাচ্ছে মানে প্রথমেই ফেস দেখলেন খুব তাড়াতাড়ি পা পর্যন্ত ইনভলভ হয়ে গেল, তাহলে সেইটা কিন্তু স্বাভাবিক নয়। যদি এই জন্ডিস থাকা অবস্থায় বাচ্চার যদি খুব ঝিমিয়ে পড়ে এবং খুব লেট যদি ডায়াগনোসিস হয় তখন খিঁচুনি হতে পারে, তীব্র স্বরে কান্দা মানে হাই পিচ ক্রাই হতে পারে, আর যেটা আমি বললাম হাত পা পায়ের তালু পর্যন্ত যদি হলুদ হয়ে যায় সেটা কিন্তু খারাপ জন্ডিস। জন্ডিসটা যেটা আমি বললাম যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা 2 সপ্তাহের বেশি জেনারেলি থাকে না, যদি 2 সপ্তাহের বেশি থাকে তাহলে সেটাও খারাপ ধরনের জন্ডিস।
1: আমরা আরেকবার জেনে নেব যে শিশুদের মধ্যে বা নবজাতকদের মধ্যে যেই ধরনের জন্ডিস গুলো হচ্ছে সেইগুলোর প্রধান কারণগুলো কি কি?
0: প্রধান কারণ একটা, যেটা প্রথমে আমি বললাম যে ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস মানে ওদের লিভারটি একটু অপরিণত থাকে, তাছাড়া যেটা বললাম আরবিসি ওটা ভাঙতে থাকে, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আর একটা জন্ডিস শিশুদের মধ্যে দেখা যায়, সেটা বুকের দুধ সম্পর্কিত জন্ডিস। বুকের দুধ সম্পর্কিত জন্ডিস মানে একটাকে আমরা বলি ব্রেস্ট ফিডিং জন্ডিস। ব্রেস্ট ফিডিং জন্ডিস মানে যদি দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ মানে বাচ্চা পেলো না তখন একটা জন্ডিস হতে পারে, সেটাকে আমরা ব্রেস্ট ফিডিং জন্ডিস বলি। এটা কারণটা হচ্ছে বুকের দুধ থাকে সেই দুধের জলের পরিমাণ খুব বেশি থাকে, এবং যদি ঠিক মতো করে বুকের দুধ না পায় তাহলে কিন্তু একটু ডিহাইড্রেশনের মতো হতে পারে, সেখানে কিন্তু কনসেন্ট্রেশন হয়ে অনেক সময় জন্ডিসটা হতে পারে। শিশুর কম খাওয়া বা ঠিক মতো ল্যাচিং করতে না পারা, তাতে দেখবেন ওজনটাও কমে যাচ্ছে, ইউরিনটা কমে যাচ্ছে, এই জন্ডিস ক্ষেত্রে এগুলো হয় দিনে। সেই জন্য এটাকে ঠিক করার জন্য ভালো করে ল্যাচিংটা দেখানো, 8 থেকে 12 বার মোটামুটি বলি, কিন্তু এটা অন ডিমান্ডও বলতে পারেন, সেইভাবে যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে ব্রেস্ট ফিডিং জন্ডিসটা ঠিক হয়ে যায়। দ্বিতীয় যেটা ব্রেস্ট মিল্ক জন্ডিস, আগেটা যেটা বললাম আমি ফিডিং জন্ডিস, এটা হলো ব্রেস্ট মিল্ক জন্ডিস। এটা মায়ের বুকের দুধ কম হওয়ার জন্য নয়, মায়ের বুকের দুধের জন্য নয়, বরং মায়ের দুধে কিছু স্বাভাবিক উপাদানের কারণে বিলিরুবিনটা শরীর থেকে বেরোতে একটু দেরি হয়। সাধারণত প্রথম সপ্তাহের শেষের দিকে এটা শুরু হয় এবং 2 থেকে 3 সপ্তাহ বেশি দেখা যায়, কখনো 8-10 সপ্তাহ পর্যন্ত দেখা যায়, কিন্তু এটা নিয়ে ওরিড হবার কিছু নেই। এই সময় শিশু দেখবেন ভালোভাবে দুধ খাচ্ছে, ওজন ঠিক মতো করে বাড়ছে, শিশু সক্রিয় এবং সুস্থ আছে, এবং এখানে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমি বুকের দুধ বন্ধ করতে মানা করব, বুকের দুধ কিন্তু বন্ধ করবেন না। ব্রেস্ট ফিডিং জন্ডিসে বরং আমি বলছি দুধ কম পাওয়ার জন্য হচ্ছে, সুতরাং দুধ তো খাওয়াতেই হবে। আর ব্রেস্ট মিল্ক জন্ডিসে মায়ের দুধের একটি স্বাভাবিক উপাদানের কারণে হয়, কিন্তু এটাও কিছুদিন খাওয়াতে খাওয়াতে ঠিক হয়ে যায়, এটি হলো দ্বিতীয়ত কারণ। তৃতীয় কারণ যেটি হলো অনেক সময় ব্লাড গ্রুপের অমিলের জন্য হয়, যেমন মাদার যদি ও পজিটিভ ব্লাড গ্রুপ থাকে সেখানে বেবি যদি এ বা বি হয় সেখানে অনেক সময় কম্পাটিবিলিটি হয়, সবসময় হবে এরকম কিছু নেই। সেই রকমই যদি আরএইচ নেগেটিভ মাদারের একটি আরএইচ পজিটিভ বাচ্চা হয় সেখানেও কিন্তু এই ইনকম্পাটিবিলিটির জন্য জন্ডিস হতে পারে, সেপসিস হয় কোনো কারণে সেই কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। তাছাড়া ধরুন এগুলো তো কমন যেগুলো আমি বললাম, তাছাড়া অনেক সময় লিভারের যদি কোনো রকম রোগ থাকে, জন্মগত লিভার বা পিত্তথলির যদি রোগ হয় তাহলেও সেখানে কিন্তু জন্ডিস হতে পারে। যেমন আমরা অনেক সময় শুনে থাকবেন নিওনেটাল হেপাটাইটিস বা বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এটাও প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। অন্যান্য যে কারণগুলি রয়েছে সেখানে ধরুন অনেক সময় জিসিস পিডি ডেফিসিয়েন্সি বলে একটা, যেটা মেল বেবিদের বেশি হয়, আমরা মেলেদের ক্ষেত্রে আজকাল রুটিনলি কিন্তু এই এনজাইমটা দেখে থাকি। আর একটা হচ্ছে থাইরয়েড হরমোনের গন্ডগোলের জন্য হয়, রুটিনলি কিন্তু হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেটাও দেখে থাকি। আর যে প্রিম্যাচিওর বেসিসে বাচ্চাদের বেশি হয়, যেমন আমি বললাম এখানে প্রায় 80% বাচ্চাদের ফিজিওলজিক্যাল জন্ডিস হয়, আর টার্ম বেবিদের ক্ষেত্রে এটা 60% বাচ্চাদের ক্ষেত্রে এটা জেনারেলি দেখা যায়।
1: ডক্টর রয়, আপনি এক্ষুনি বললেন যে মায়ের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় এবং শিশুর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও এই জন্ডিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, এই বিষয়টা যদি আমাদের খানিকটা বুঝিয়ে বলেন।
0: মা যদি আরএইচ নেগেটিভ হয় এবং শিশু যদি আরএইচ পজিটিভ হয় সেখানে আরএইচ ইনকম্পেটিবিলিটি বলে একটি কারণে জন্ডিস হতে পারে। এইখানে জেনারেলি যদি প্রিম্যাচিওর রাপচার হয়ে থাকে ভিতরে প্লাসেন্টা বা দ্বিতীয় শিশুর ক্ষেত্রে হয়ে থাকে, সেখানে আমরা বর্তমানে গর্ভ অবস্থায় বা প্রসবের পরেই মাদারকে একটা অ্যান্টি ইমিউনোগ্লোবিন দিয়ে দিতে পারি। এই কথাটা মনে রাখবেন যে আরএইচ নেগেটিভ হওয়া মানেই কিন্তু গুরুতর জন্ডিস এরকম হবে তা নয়। আমরা ডেলিভারির সাথে সাথে বাচ্চাদের যে কর্ড ব্লাড থাকে সেই কর্ড ব্লাড থেকে আমরা কতগুলো টেস্ট করে থাকি, শিশুর ব্লাড গ্রুপটি কি আছে সেটি দেখতে হবে। মাদার আরএইচ নেগেটিভ, বেবি যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে তো ইনকমপ্লিট হবে না, সেখানে বেবি যদি আরএইচ পজিটিভ হয় তবে সেটা হতে পারে। আরেকটা আমরা যেটা করি ডাইরেক্ট কুম টেস্ট বলে একটি টেস্ট করা হয়, ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ হলে সেই বাচ্চার জন্ডিস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তাছাড়া ওই সময় আমরা বিলিরুবিনের মাত্রা কত বাচ্চার মধ্যে আছে সেটাও আমরা দেখে থাকি। একদম গড ব্লাড থেকে আমরা এগুলো করে নিই, তাহলে ব্লাড গ্রুপ দেখলাম, জন্ডিস কতটা পরিমাণ আছে দেখলাম, ডাইরেক্ট খুন টেস্ট দেখলাম। তাছাড়াও কোন কোন ক্ষেত্রে আমরা যেহেতু হিমোলিসিসের কারণে এই জন্ডিসটি হচ্ছে, ইনকমপ্লিমেন্টারি হিমোলিসিস হয়, সেখানে রেটিকুলোসাইট কাউন্ট বলে একটি জিনিসের আমরা টেস্ট করে থাকি এবং সাথে সাথে হিমোগ্লোবিনেরও টেস্ট করে থাকি, তার কারণ হিমোলিসিস হলে হিমোগ্লোবিনের ব্যাপারটা কমে যেতে পারে। এইগুলো দেখে আমরা প্রথম থেকেই তাকে আমরা একটি ফটোথেরাপির মধ্যে রেখে দিই যাতে এই জন্ডিসটা না বাড়ে। এই ফটোথেরাপিটা তো যদি না কমে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে আরেকটি জিনিস করতে হয়। আর এবিও ইনকম্পেটিবিলিটি বলতে যেটা বললাম, মাদারের ব্লাড গ্রুপ যদি ও পজিটিভ হয়, বেবি যদি এ বা বি পজিটিভ হয় সেখানেও হতে পারে, কিন্তু সেখানে জেনারেলি অতটা সিভিয়ার হয় না, সেখানে জেনারেলি এক্সচেঞ্জের খুব একটা দরকার পড়ে না, ফটোথেরাপি দিয়েই ঠিক হয়ে যায়। এবং এই সময় তো সবসময় বলবো মাকে পর্যাপ্ত বুকের দুধটা কিন্তু খাওয়াবেন।
1: ডক্টর রায়, আগের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি আরএইচ পজিটিভ নেগেটিভ এর কথা বলছিলেন, এই আরএইচটা কি যদি আমাদের একটু বলেন?
0: এটা ব্লাড গ্রুপ যেমন এ বি ও আছে, তেমনি আরএইচ বলে একটা রেসাস ব্লাড গ্রুপ বলেও আছে। যখন আমরা ব্লাড গ্রুপ করি তখন যখন এ বি ও টাও দেখি এবং আরএইচ টাও দেখি। এই যে বললাম আরএইচ নেগেটিভ মাদারের ক্ষেত্রে, বেবি যদি আরএইচ পজিটিভ হয় সেখানে আরএইচ ইনকমপ্লিট হতে পারে।
1: বেশ, চলে আসি এবার চিকিৎসার প্রসঙ্গে। শিশুদের বা নবজাতকদের যখন জন্ডিস হচ্ছে তার প্রধান চিকিৎসাগুলো কি কি?
0: প্রধান চিকিৎসা হলো পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতে হবে এবং ফটোথেরাপি করতে বলে একটা জিনিস আমরা বলে থাকি। ফটোথেরাপিতেও যদি না ঠিক হয়, বিলিরুবিন যদি দ্রুত বাড়তে থাকে, তখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের কথা ভাবা হয়, যেখানে বিলিরুবিন যুক্ত রক্তকে শরীর দিকে বাদ দিয়ে শরীরে ভালো মানে রক্ত দিয়ে দেওয়া হতে পারে। তবে আজকাল আমাদের এই মডার্ন বা গুড কোয়ালিটির ফটোথেরাপি মেশিনের ফলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আমাদের খুব একটা করতে হচ্ছে না। মোটামুটি নর্মাল পর্যবেক্ষণ, মায়ের বুকের দুধ ঠিক মতো করে খাওয়ানো এবং ফটোথেরাপির মাধ্যমেই বাচ্চারা এই বিলিরুবিনের থেকে মুক্ত হচ্ছে।
1: আজকের আমাদের আলোচনার মধ্যে বারবার করে ফটোথেরাপির কথা উঠে এসেছে, তাই আপনার কাছে আমরা জেনে নেব যে এই ফটোথেরাপি কখন দেয়া হচ্ছে এবং কিভাবে এটি কাজ করে।
0: ফটোথেরাপি হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা বলেছি, 24 ঘন্টার পরে যদি হয়, 3 থেকে 5 দিন পিক হয়, 1 থেকে ম্যাক্সিমাম 2 সপ্তাহ পর্যন্ত এরা থাকে, এর বাইরে গেলে আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস বলি। আর একটা কনজুগেটেড জিনিসের কথা বলাই, কনজুগেটেড বিলিরুবিন মানে যেখানে বিলিরুবিনটা কনজুগেশন হয়, কনজুগেশন বিলিরুবিনের ক্ষেত্রে আমরা ফটোথেরাপি দিই না। মোস্ট বিলিরুবিন যেটা আমরা নিবনের পাই সেটা আনকনজুগেটেড বিলিরুবিন বেশি পাই। এই ফটোথেরাপিটা প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে দেওয়া হয়। ফিজিওলজিক্যাল এর একটা লিমিট আছে, সেখানে আমরা ওজন কত, কতদিনে সে জন্ডিসটা অ্যাপিয়ার করেছে সেটা আমরা একটা আমাদের কাছে চার্ট থাকে, সেই চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারি ফটোথেরাপিটা কবে দেব। এই ফটোথেরাপিটা একদম নবজাতক জন্ডিসের জন্য খুব কার্যকর এবং নিরাপদ চিকিৎসা। এতে বিশেষ ধরনের নীল আলো, তার ওয়েভলেন্থটা থাকে 460 থেকে 490 ন্যানোমিটার, এইভাবে দেয়া হয়। ফটোথেরাপিতে একটি ডায়াপার পেরিয়ে একটা ফটোথেরাপি মেশিন থাকে, সেই মেশিনের আন্ডারে ওটাকে রাখা হয়। চোখকে সুরক্ষামূলক ব্যবস্থা হিসাবে একটু আইপ্যাড পরানো হয় যাতে চোখকে আলো থেকে সুরক্ষিত থাকে। শরীরে যত বেশি অংশে আলো পড়ে তত ভালো কাজ করবে। নির্দিষ্ট সময় পরপর শিশুকে দুধ খাওয়ানো, ডায়াপার পরিবর্তন করা, প্রয়োজন হলে অবস্থানের পরিবর্তন করা, তাতে শরীরের চারদিকে ফটোথেরাপি লাইটটা হবে, শিশুর তাপমাত্রা, ওজন, ইউরিন, স্টুল কিরকম হচ্ছে এবং বিলিরুবিনের নিয়মিত পরীক্ষা করা উচিত। বিলিরুবিনের পরীক্ষার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে এই ফটোথেরাপির পরে বিলিরুবিনটা কতটা কমে যাচ্ছে।
1: জন্ডিসের যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না হয় তাহলে শিশুর মস্তিষ্কে এবং শরীরে কি কি ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে?
0: বাচ্চাদের যে বিলিরুবিনটা, সেই বিলিরুবিনটা কিন্তু আমাদের ব্লাডের ব্রেন ব্যারিয়ার বলে একটা ব্যারিয়ার থাকে, সেই ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে কিন্তু ক্রস করতে পারে। এই ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি ক্রস করে গিয়ে আমাদের ব্রেনের মধ্যে যায় তাহলে আমাদের ব্রেন ড্যামেজ করতে পারে। ব্রেন ড্যামেজকে যেটাকে আমরা বলি যে এনকেফালোপ্যাথি, এনকেফালন মানে ব্রেন এবং প্যাথি মানে প্যাথোলজি, তার মানে আমাদের ব্রেনটাকে ড্যামেজ করে দিতে পারে এবং যে ড্যামেজটা হয়ে থাকে সেইটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ। এটা অনেক সময় আমরা ডাক্তারি পরিভাষায় কার্নিক ট্র্যাশ বলে থাকি। এটা বিরল, কিন্তু ঠিকমতো সময়তে যদি চিকিৎসা না হয় তাহলে এটা স্থায়ী ব্রেনের সমস্যা হতে পারে, শ্রবণ শক্তি হ্রাস হতে পারে এবং অন্যান্য জটিলতা হতে পারে। সুতরাং নবজাত শিশুকের ক্ষেত্রে জন্ডিসটি স্বাভাবিক এবং সাময়িক হলেও সতর্কতামূলক লক্ষণগুলি কমতি থাকলে দ্রুত হাসপাতালে নিতে যেতে হবে এবং দ্রুত চিকিৎসা করাতে হবে, না হলে কিন্তু স্থায়ী স্বাভাবিক সমস্যা, আমার হিয়ারিং এর সমস্যা এবং আরো অন্যান্য জটিল জিনিস হতে পারে। সেখানে দেখবেন কিছুনি হচ্ছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। সেই জন্য কিন্তু সাবধানতাটা সবসময় নেওয়া উচিত।
2: এতক্ষণ নিরাময় অনুষ্ঠানে শিশুদের জন্ডিস নিয়ে শুনলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়দেব রায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়। নিরাময় অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

0: আজ শুনবেন কথিকা গান্ধীজির দৃষ্টিতে নারীর অধিকার, বলছেন সুপর্ণা গুপ্ত।
1: আর পাঁচজন সমাজ সংস্কারকদের মতো গান্ধীজিও বিশ্বাস করতেন নারী ও পুরুষের সমান অধিকার থাকা প্রয়োজন। নারীদের ওপর সমাজের অযৌক্তিক বিধিনিষেধ ও সংস্কারের নেতিবাচক ফলাফলের বিষয়ে তিনি সর্বদাই সজাগ ছিলেন। পণপ্রথা, বাল্যবিবাহ, বৈধব্যজনিত বিধিনিষেধ, অশিক্ষা, পারিবারিক হিংসা, যৌন নিগ্রহ, এই সকল বিষয়ে গান্ধীজি বিভিন্ন সময় তার মতামত ব্যক্ত করেন। গান্ধী এসনার যে বৃহত্তর ও মৌলিক দার্শনিক ভিত্তি, সেই জায়গা থেকেই গান্ধীজি নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার কথা বলেন। তিনি বলেন, নারী ও পুরুষ পরস্পর পরস্পরের প্রতিপক্ষ নয়, কিন্তু একটি বিশেষ ধরনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো, শাস্ত্রীয় অনুশাসন ও বহুদিনের চলে আসা প্রথা ও বিশ্বাস, এই দুই লিঙ্গভিত্তিক গোষ্ঠীকে শোষণের কাঠামোয় আবদ্ধ করেছে, একে অপরের বিরুদ্ধাচরণের প্রেক্ষিত তৈরি করেছে ও সমাজের দৃষ্টিতে নারীর অবমূল্যায়ন ঘটিয়েছে। গান্ধীজি মনে করতেন, এই সামাজিক কাঠামো পরিবর্তন করতে হলে একদিকে যেমন পুরুষের নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, অপরদিকে নারীর নিজস্ব হীনমন্যতা, যা যুগ যুগ ধরে তাদের মধ্যে সঞ্চারিত করা হয়েছে, তা কাটিয়ে ওঠার প্রয়োজন রয়েছে। গান্ধীজি এমন একটি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন, যা নারী ও পুরুষ উভয়ের সহযোগিতায় ও শ্রমের ভিত্তিতে গড়ে উঠবে, ও সেই সমাজ নারীর শ্রমকে পুরুষের শ্রমের সঙ্গে সমান মূল্য দিয়ে বিচার করবে। গান্ধীজি মনে করতেন, সামাজিক জীবনে প্রতিটি কাজের ক্ষেত্রে, তা সন্তান প্রতিপালনই হোক, রন্ধন বা গৃহকর্মই হোক, বা রাজনীতি ও অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত কাজই হোক, সর্বক্ষেত্রেই নারী ও পুরুষের অবাধ বিচরণ অত্যন্ত প্রয়োজনীয়। গান্ধীজি তার সর্বোদয় সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি পৌরুষ ও নারীত্বের এক ভিন্ন সংজ্ঞা তৈরি করতে চেয়েছিলেন, যা এই দুই লিঙ্গের সামাজিক, অর্থনৈতিক ও যৌন বিভাজনকে অতিক্রম করে এক উন্নততর মানব সত্তার বিকাশ ঘটাবে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এই পরিকাঠামোগত পরিবর্তন আনার ক্ষেত্রে নারী ও পুরুষের ভূমিকা কি হবে। সর্বপ্রথম গান্ধীজি চেয়েছিলেন নারীর অন্তরের শক্তিকে জাগ্রত করতে। তিনি বলেন, আমি চাই মেয়েরা ভুলে যাক যে তারা দুর্বল। যদি তারা তাদের নিজেদের অন্তরের আত্মশক্তিকে জাগ্রত করতে পারে, তবে তারা পুরুষের থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারবে। তিনি বলেন, আমি চাই মেয়েরা হীনমন্যতা কাটিয়ে নির্ভীক হয়ে উঠুক ও নানান কঠিন কাজে এগিয়ে আসুক। ইংল্যান্ডে মেয়েদের ভোটাধিকারের সংগ্রামকে তিনি সর্বান্তকরণে সমর্থন করেছিলেন ও নিজেও তার থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। তবে মনে রাখতে হবে যে তাঁকে লেখা বহু নারীর চিঠির উত্তরে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমি বিশ্বাস করি যে মেয়েরাই অহিংসার আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবে, কিন্তু একজন পুরুষের দ্বারাই কেন তাকে অনুপ্রাণিত হতে হবে? তার উচিত স্ব ইচ্ছায় পুরুষের দাসত্ব থেকে বেরিয়ে আসার আত্মবিশ্বাস গড়ে তোলা। উচ্চবিত্ত নারীদিগের সাজসজ্জা ও অলঙ্কার ব্যবহারের বিষয়ে গান্ধীজি বলেন, বাইরের পৃথিবীর কাজে নিজেদের কর্তব্য যদি করতে চাও, তবে পুরুষের মনস্তুষ্টির জন্য সাজসজ্জা করতে তোমরা অস্বীকার করবে। আমি যদি নারী হয়ে জন্মগ্রহণ করতাম, তবে পুরুষের ক্রীড়নক হবার জন্যই নারীর জন্ম পুরুষের এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতাম। একইভাবে তিনি পণপ্রথারও বিরুদ্ধে সোচ্চার হন। সমাজে আরও একটি বহুল প্রচলিত আচরণ, যাকে আমরা আজকালকার দিনে ইভ টিজিং বলি, সেই বিষয়ে গান্ধীজি বলেন, যুবকদের বর্বরোচিত আচরণ তারা যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের কলঙ্কস্বরূপ, কিন্তু মেয়েদের এই বিষয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করার সাহস নেই। আমি এই মেয়েদের ছাত্রদের দুর্ব্যবহারের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করতে আহ্বান করছি। পুরুষের গুন্ডামি থেকে নিজেদের রক্ষা করবার কৌশল তাদেরকে অবশ্যই শিখতে হবে। সমাজে নারীর অধিকার সংরক্ষিত করার ক্ষেত্রে গান্ধীজি নারী জীবনের শাস্ত্রীয় অনুশাসনের কঠিন সমালোচনা করেন। 1925-এ ইয়ং ইন্ডিয়া পত্রিকায় উনি লেখেন, অপরিণত বয়স্কা নিরপরাধ বালিকাদের পুরুষের কামনার লৌলজিহ্বা থেকে রক্ষার উদ্দেশ্যে যে কোনো আন্দোলন আমি সর্বান্তকরণে সমর্থন করি। বাল বিবাহ প্রথার সমালোচনা করে উনি বলেন, যে কোনো পাশবিক প্রথা ধর্মের নামে অনুমোদন করা ধর্ম নয়, এটা অধর্ম। স্মৃতিসমূহ পরস্পর বিরোধী মতবাদে পরিপূর্ণ। যে লেখনী থেকে মানুষের পশুবৃত্তিকে প্ররোচিত করার কবিতা রচিত হয়েছে, আত্মসংযমের উদ্দীপনাময়ী কবিতারাজি একই সময় সেই একই লেখনী প্রসূত হতে পারে না। সমাধানের রাস্তা হিসাবে তিনি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও সুচিন্তিত ও শিক্ষিত জনমত গঠনের ওপরই অধিক গুরুত্ব দেন। তিনি আরও বলেন, মেয়েদের অকালপক্কতার জন্য আমরাই অর্থাৎ পুরুষেরাই দায়ী, ভারতের জলবায়ু দায়ী নয়। বিবাহ প্রতিষ্ঠানের মধ্যে নারী ও পুরুষের সমান অধিকারের প্রশ্নে গান্ধী লেখেন, মনে রেখো, তুমি যেমন তোমার স্ত্রীর সম্পত্তি নও, তোমার স্ত্রীও তোমার সম্পত্তি নয়। আমি এটা জানি যে প্রত্যেক ব্যক্তি, তিনি স্ত্রী হন বা পুরুষ, নিজের আত্ম উপলব্ধির জন্য তিনি নিজে যা ভালো মনে করেন তা করতে সম্পূর্ণ স্বাধীন, এবং এই আত্ম উপলব্ধির জন্যই স্ত্রী ও পুরুষ জন্মগ্রহণ করেছেন। গান্ধীজির স্থির ও দৃঢ় বিশ্বাস ছিল যে এই আত্ম উপলব্ধির পথে যত ধরনের অন্তরায়, সামাজিক, অর্থনৈতিক, মানসিক, শাস্ত্রীয়, সংস্কারজাত, তা দূরীভূত হলেই প্রকৃত মানবসত্তার বিকাশ ঘটবে ও একের অধিকারের সঙ্গে অপরের অধিকারের সংঘাতের জায়গায় মানব জীবনের সকল ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রেক্ষিত তৈরি হবে, নারী অধিকারও তখনই সংরক্ষিত হবে।
0: গান্ধীজির দৃষ্টিতে নারীর অধিকার কথিকাটি শুনলেন, বললেন সুপর্ণা গুপ্ত। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন মিয়া কি তোড়ি রাগে সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী। সেতার, মিয়া কি তোড়ি।

0: এতক্ষণ মিয়া কি তোড়ি রাগে সেতার বাজিয়ে শোনালেন কল্যাণজিৎ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে প্রথমে রাজকুমারী ছবির গান, কিশোর কুমার।

0: কিশোর কুমার।
1: তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো,

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনায় বসবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফার্স্ট ট্র্যাক কোর্ট। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। ভারত ও রোমানিয়া বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু

0: পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফার্স্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগকে নির্দেশ দিয়েছে। বিভাগে লগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফার্স্ট ট্র্যাক কোর্ট আর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এই মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। ক্যাবিনেট কে সাথিও কে সুঝাও কে বাদ উসকা অন্তিম রূপ দিয়া জায়েগা আর সোমবার সে জল্দ উস বিল কো সদন মে পারিত করানে কা প্রয়াস কিয়া জায়েগা।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024 এর আওতায় দায়ের হওয়া মামলাগুলি শুনানির জন্য দিল্লি হাইকোর্ট রাউস অ্যাভিনিউ আদালত একটি ফার্স্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রভার বালিকা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলি শুনানির জন্য এই ফার্স্ট ট্র্যাক আদালতে দায়িত্বে থাকবেন। সমাজকর্মী সোনম ওয়াংচুক 26 দিন পর তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারি জবাবদিহির চেয়ে গত মাসের 28 তারিখ থেকে ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এই স্টেশনগুলোর মধ্যে রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাডেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, ঝান্ডেওয়ালা, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোড়বাগ এবং শিবাজি স্টেডিয়াম। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি কাজ করছিল। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তিতে স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশ উদ্দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সংকল্পের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে।
2: হম ব্যাপার ও নিবেশ কো বড়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশকে উদ্যোগ জগত কে বিচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হামনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশ উদ্দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এবারের বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা। বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ওড়িশার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লা সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতিসম্পন্ন অধিক উচ্চতায় বৈদ্যুতিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO 350 কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণীর প্রথম দেশীয় এক্সপ্যান্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, DRDO নকশার ভিত্তিতে তৈরি এই জটিল প্রযুক্তির ইঞ্জিন ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন। ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন এবং চালকবিহীন যান UAV-র সক্ষমতা বৃদ্ধি করতে এই ইঞ্জিন কাজে লাগবে। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47, গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলা 7,21,000-এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও ও জোড়হাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই তিন জেলার বাসিন্দা। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে তারাই নিষেধাজ্ঞা অনুমোদন করল। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। ব্রিটেনেও 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কা জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তির অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জেরে 20,000-এর বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বোর্দো শহরের কাছাকাছি প্রায় 3,400 হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। অন্তত 800 দমকলকর্মী আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আজ উল্টো রথ, মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পূর্ণযাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেম শুরু হয়েছে। ওভিও হাইড্রা অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্টট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ নিয়ে এই বিষয়ে আলোচনায় বসবে। প্রধানমন্ত্রী ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্টট্র্যাক কোর্ট। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম, শতবর্ষে পদার্পণ, বলছেন ভবেশ দাস।
4: ভারতে সংগঠিত ও নিয়মিত বেতার সম্প্রচার শতবর্ষে পা রাখল 1927-এর 23শে জুলাই। তখনকার বম্বে, আজকের মুম্বাইয়ে শুরু হয়েছিল এই বেতার সম্প্রচারের যাত্রা। সেই দিনটাকে মনে রেখেই আমরা প্রতি বছর উদযাপন করি জাতীয় সম্প্রচার দিবস। ব্রিটিশ সরকার অনুমোদিত ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির তত্ত্বাবধানেই শুরু হয়েছিল সম্প্রচার। হতে পারে চালকের আসনে বেসরকারি সংস্থা, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ আর নজরদারি একটা ছিলই। দেশের প্রথম এই বেতার কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তখনকার ভাইসরয় লর্ড আরউইন। তিনি তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন, ভারত বেতার সম্প্রচারের উন্নয়নে মানুষের কাছে এক বিশেষ সুযোগ এনে দিল। দেশের দূর গ্রামাঞ্চলে দিনের কাজের শেষে মানুষের যখন অফুরন্ত অবসর, তখন তাদের বন্ধু ও সঙ্গী হয়ে উঠতে পারে বেতার। শুধু তাই নয়, শিক্ষা ও বিজ্ঞানের প্রসারে বেতার বা রেডিওর সার্থকতার কথাও বলেছিলেন তিনি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির চেয়ারম্যান স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ বলেছিলেন।

0: একই কথা, তবে তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছিলেন এই বলে, যদিও বেতার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু এর যে পরিচালন পর্ষদ গঠিত হয়েছে তারা জনসেবার মনোভাব নিয়েই কাজ করবেন। ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে কাজটা সহজ নয়, তার জন্য দরকার প্রত্যক্ষ জ্ঞান ও পরিকল্পনা করার মতো চিন্তাশক্তি। পরিচালন পর্ষদের কর্তা ও সর্বস্তরের কর্মীরা তার পরিচয় দেবেন এবং সম্প্রচার ব্যবস্থাকে সফল করে তুলবেন, এই ছিল তাঁর আশা। এই 23 জুলাইয়ের সপ্তাহখানেক আগে 15 তারিখে প্রকাশিত হল ইন্ডিয়া রেডিও টাইমস নামে পাক্ষিক পত্রিকা। এর বছর দুয়েক পরে কলকাতা বেতার কেন্দ্রের জন্য যেমন বেতার জগৎ প্রকাশিত হয়েছিল, এও তাই। সব মিলিয়ে তখনকার বোম্বেতে নিয়মিত সম্প্রচারে এই সূচনাকে ঘিরে বেশ সাড়া পড়ে গিয়েছিল। 1921 সালের মাঝামাঝি সময় থেকে অবশ্য বোম্বে, কলকাতা, মাদ্রাজে বিক্ষিপ্তভাবে অপেশাদারী বা শখের রেডিও ক্লাব গড়ে ওঠে ঠিকই, কিন্তু তা ছিল কিছুটা নিয়মিত, আবার অনেকটাই অনিয়মিত। 100 বছর আগে 23 জুলাই মুম্বাই কেন্দ্র চালু হয়েছিল অ্যাপোলো বন্দর রোডে, পরে সেই বেতার কেন্দ্র চলে এসেছে চার্চ গেটে। কলকাতা কেন্দ্রে যেমন ক খ চ্যানেলের নাম বদলে হয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা, মুম্বাই কেন্দ্রেও নাম হয়েছে সংবোধিতা ও অস্মিতা। ভারতের মতো বহু ভাষা, সাংস্কৃতিক সম্পদ ও রুচি বৈচিত্র্যের দেশে শতাব্দী জুড়ে অনেক বদল ঘটেছে, প্রযুক্তিতেও এসেছে অনেক পরিবর্তন, তেমনি নিত্য নতুন উদ্ভাবনের পরিচয় দিতে হয়েছে অনুষ্ঠান পরিকল্পনায়। তবু বয়সে ছোট বড় যাই হোক, এই অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর প্রতিটি কেন্দ্রেরই আছে স্বতন্ত্র বর্ণময় ইতিহাস, যার যোগফলে ফুটে উঠবে দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বুনটের ছবি। গত 100 বছরে মুম্বাই কেন্দ্রেরও ঝুলিতে আছে এমন অনন্য ঘটনা। যেমন এই কেন্দ্রেই ব্রিটিশ ভারতে সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন ওয়াল্টার কফম্যান, তিনি ভারতীয় বেতারের সিগনেচার টিউনের স্রষ্টা। তার সেই শিবরঞ্জনী রাগের ধ্বনিতে আজও আমাদের ঘুম ভাঙে, আমাদের সকলেরই স্মৃতি মেদুরতা ও শ্রুতিমুগ্ধতা এই ধ্বনিতে। 1977-এ ভারতীয় সম্প্রচারের যখন 50 বছর, তখন নতুন দিল্লি কেন্দ্র থেকে আকাশবাণী নামে মুখপত্রের বিশেষ সংখ্যা বেরিয়েছিল। সেই সংখ্যায় দেশের নানা প্রান্তের বেতার সম্পৃক্ত মানুষজন নানা প্রবন্ধ তো লিখেইছেন, তার সঙ্গে প্রকাশিত হয়েছিল মুম্বাই কেন্দ্রে আসা দেশ বিদেশের বিশিষ্টজনের অটোগ্রাফ। কার স্বাক্ষর নেই সেখানে? ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির সুলতান চিনয়, বিজ্ঞানী সিভি রমন, সরোজিনী নাইডু, রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, জেভিএস হালডেন, অ্যালফ্রেড হিচকক, কবি স্টিফেন স্পেন্ডার, এমন কতজনের স্বাক্ষর! সেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল 61 জনের অটোগ্রাফ। এর বাইরেও রয়ে গেছেন আরও গুণী মানুষ, যারা এসে ধন্য করেছেন এই প্রতিষ্ঠান। মুম্বাই কেন্দ্রের শতবর্ষে, একই সঙ্গে জাতীয় সম্প্রচার দিবসে, ইতিহাসের পাতায় ফিরলে কত বিস্ময়ে! সেই বিস্ময়ের গভীরে আছে সম্প্রীতি আর সংহতির ছবি।
1: সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল শতবর্ষে পদার্পণ, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন গানে গানে দ্বিতীয় পর্ব। এই পর্বে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর বেশ কয়েকটি গান শুনুন। প্রথম ছবি দুই ভাই।

মাগারে। কিরে খামলি কেন, বাজা গামাপা মাগারে।

ইন্দ্রধনু ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গান দ্বৈত কণ্ঠে মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়, স্ত্রী ছবি থেকে।

0: অরিট গান অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে দ্বৈত কণ্ঠে মান্না দে এবং রুমা গুহ ঠাকুরতা।
1: জয়া যোগেন্দ্র জয়া মহা।

0: সে বলে চোর
1: এই জানিও রে জানিও রে তোর রাধা যে দিনকে করে রাত গো জানিও রে তোর রাধা যে দিনকে করে রাত চোরের উপর গোসা করে মাঠ।

0: শুনে রাখো সর্বজনে আমার দোষটিও না শেষে, ফিরিঙ্গিটা বেজায় ঘেটা আমার জ্ঞান দিচ্ছে এসে।
1: আরে অন্য কথা বলিস কেন, অন্য কথা বলিস।

প্রদীপ গান, দুটি গানই শুনব মান্নাদের কণ্ঠে। প্রথমে ছবি ধন্নি মেয়ে, পরে মৌচাক।

পরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না।

একশো বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

স্টুডিও ঘড়িতে সকাল 10টা, গানের ভেলা, শুক্রবারের গানের ভেলা মানে বাংলা আধুনিক গান।

আজ উল্টো রাত, নিশ্চয়ই সবাই ভালো আছেন। এবং এই ভালো থাকার একটা বিশেষ দিনে ফোনের ভেলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কে বলে ফোনের ভেলা? রে, তাহলে তুই ভুল হয়ে গেল একটু। না না, ভুল নয় কিছু, বলেছ যখন তখন ফোনের ভেলাই হোক। সে কি, এটা তো গানের ভেলার অনুষ্ঠান, আর তুমি কোথা থেকে এসে জুটলে আবার? না, আমি জুটেছি মানে তোমার সঙ্গে সঙ্গে ছিলাম, তবে ফোনের ভেলায় যখন বলেছ হোক না ফোনের ভেলায়। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কে? আমার পরিচয় না হয় আমি একটু পটে টটে দিচ্ছি।

কিন্তু বিষয়টা হলো যে গানের ভেলা আর ফোনের ভেলা দুটো তো এপিট আর ওপিট। আমি গান শুনতেও ভালোবাসি, ফোন করতেও ভালোবাসি। তো যদি এমন হয় আজকে একটু ফোনের ভেলাই হোক না, মানে বেশি বেশি ফোন আসবে, সবাই ফোন করবেন। যারা আজকে তো জিলিপি আর পাঁপড় খাওয়ার দিন একদম খোলা মুখে, ফলে ফোন করুন না, আমিও ফোন করব। ফলে আমার মতো যারা ফোন পাগল, কি বলে প না ফ, আরে ফ বলেছি, ফ পাগল, হ্যাঁ পাগল তার বলতে পারি না, ফলে ফোন করবেন। তবে আমি বলি কি, একটা নিয়ম যদি করে দেন এই গানের ভেলা ফোনের ভেলায়, যে আজকে আমরা উল্টো রথের দিনে কেউ 30 সেকেন্ডের বেশি কথা বলবো না। 30 সেকেন্ড, আমি কিন্তু স্টপ ওয়াচ নিয়ে বসেছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না বটে, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আর সময় তো দেখবই, যেই 31 সেকেন্ড হবে না ফোনটা টুকুস করে কেটে যাবে। তুমি তো বড্ড জ্বালাতন করছো আজকে আমাকে। না না, জ্বালাতন করবো না, দেখবে তোমার সহযোগী হিসেবেই আমি রয়েছি। কিন্তু আর বকবক না করে একটা গান হয়ে যাক। তুমি যখন বলছো ফোনের ভেলা বলে যখন দিয়েছি গানে ভেলা বলতে গিয়ে ফোনের ভেলা, তাহলে নিশ্চিতভাবে আজকে ফোনে কথা হবে। ফোন নাম্বারটা বলে দিই? হ্যাঁ হ্যাঁ বলে দাও, বলি 0332213 1342। আরেকবার আমি তোমাদের মনে করিয়ে দিই, 0332213 1342। আচ্ছা, তাহলে বলে যখন ফেলেছি ফোনের বেলা, আমি তো কথা দিলে কথা রাখি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এক কথার মানুষ, কথা দিলে কথা রাখো। আমি কথা দিলে কথা রাখি, শুরু করি তাহলে। আপনি আসবেন ফোনে আর আমি যাব গানে। হ্যাঁ, তুমি যাবে গানে আর আমি আসবো ফোনে।

0: নমস্কার
1: নমস্কার,
0: আমি মহাদেব কুমার বলছি বীরভূম থেকে।
1: আপনার অলরেডি 6 মিনিট হলো, বলুন এই গানটি কার কণ্ঠে শুনলাম?
0: এই গানটা কাউকে শুনতে পারবো না আমি, শুনতে চাই মায়াবতী মেঘিনো তামিয়া। আর ওই যে ওই বাদরটা যেটা জিতেছে ওটাকে বলে দিন, আমি কিন্তু নিয়ম মানছি না, তবুও কেটে
1: বেশ, নিয়ম না মানলে তো চলবে না।

0: নিয়ে কথা শুনুন, আর 30 সেকেন্ডের মধ্যে ফোন শেষ করতে হবে, কেমন? না হলে কি হবে? না হলে আমার কাছে 2 কার্ড আছে, 1টা কার্ড বলবো না, আগে ফোনটা নিয়ে নাও। আচ্ছা, ফোন নিয়ে গেলাম, কে আছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: হ্যাঁ অনিশবাবু,
1: এর গানটি শিল্পী ছিলেন অখিল বন্ধু ঘোষ।
0: আচ্ছা
1: নমস্কার।
0: নমস্কার, আর কথা সুর বলা যাবে নাকি? এই তো কেটে গেল, তাহলে আমি আরেকটা ফোনে যাই। মানে গানটির কথা কে লিখেছেন এবং সুরারূপ কে করেছেন যদি একটু জানতে পারি তাহলে ভালো লাগবে। কে আছেন ফোনে যদি আসেন? হ্যাঁ, ফোন তো আজকে নেব বলেছি, ফোনের ভেলা। কে আছেন ফোনে?
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
2: বিশ্ববাবু?
0: হ্যাঁ, এটি গানটির কথা কে লিখেছেন বিশ্ববাবু?
2: পুলক বন্দ্যোপাধ্যায়।
0: পুলক বন্দ্যোপাধ্যায়, ভেরি গুড। আর সুরারূপ কে করেছেন বলতে পারবেন? সুরারূপ, তাহলে আরেকটা ফোন নি। আজকে সব কিছু উল্টে পাল্টে, উল্টো রাতের দিনে আপনাদের কাছে সময়। হ্যাঁ, উল্টো রাতে তো পিলিপি আর পাঁপড়। কে বলবেন এখন ফোনে? না, ফোন তো চটপটা শুন। 0332131342। গানটির কথা কে লিখেছেন? কথা দিলে কথা রাখি, পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরারূপ কে করেছেন? হ্যালো, কে বলছেন? না, এ তো আমার কথাই শুনিয়ে দিলেন আপনি আমাকে। তাহলে আর পরের গানে যাই নাকি আরেকটা ফোন নেব? আবার বলবেন ফোন নেওয়া হচ্ছে না। সবাই বলে তো ফোন কম নাও, আজকে অনেক অনেক ফোন নাও, আজকে ফোনের বেলা। তাহলে আরেকটা ফোন নিলাম তোমার কথা শুনে, বলো। হ্যাঁ, এই গানটির সুরারূপ কে করেছেন? এই তো উল্টো পাল্টা কথা দিলে কি হবে, ফোনের বেলা গানের বেলা তফাৎটা বুঝতে পারছেন তো? তাহলে চলে যাই পরের গানে নাকি আরেকটা ফোন নেব, কি বলছেন? জিলিপি আর পাঁপড় খাওয়ার নিমন্ত্রণ করার দরকার নেই, কারণ ওটা সর্বত্র পাওয়া যায় আজকে, কেমন? নিজে আনন্দে খেতে পারলেই হলো। পরের কে আছেন বন্ধু?
3: হ্যালো।
0: হ্যাঁ, এই গানটির কথা কে লিখেছে, এই সুরারূপ কে করেছেন?
3: নমস্কার, আমি কাঁথি থেকে তাপস কুমার বেরা বলছি।
0: হ্যাঁ তাপস বাবু।
3: হ্যাঁ,
0: দীপালি দাস, এই তো জমে গেল। কি গো, ঠিক হয়েছে? না বলছে যে, তাহলে আরেকটা ফোন নেব, আরেকটা ফোন। ফোনের বেলায় 0332131342। পাঁপড় এবং জিলিপির মতো ঝুড়ি ঝুড়ি ফোন আজকে আসবে, প্রতি গানে অনেকগুলো ফোন নেব, শর্ত একটাই, কথা বলবে 30 সেকেন্ডের মধ্যে, কেমন? আরেকটা ফোন নিলাম, কে বলছেন? ফলে আর হলো না, গানটি সুরারূপ করেছেন শিল্পী স্বয়ং, অর্থাৎ অখিল বন্ধু ঘোষ। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অখিল বন্ধু ঘোষের সুরে আমরা আসলে প্রথম গান শুনলাম, এবারে দ্বিতীয় গান। আমি যাব গানে, তুমি আসবে টেলিফোনে, তাহলে ফোনে।

0: একটা করে গান শুনবো আর ওই ফোনের বন্ধুকে স্বাগত জানাবো। আজকে গানের ভেলা ফোনের ভেলা, হ্যাঁ ঠিক বলেছো, গানের ভেলা এবং ফোনের ভেলা। তুমি বেশি বকবক করো না, তুমিও বেশি বকবক করো না, আচ্ছা ফোন নেই কেমন? এরকম কথায় কথায় ঝগড়া করলে তো মুশকিল। কে আছেন ফোনে? হ্যাঁ বলুন বলুন।
1: বাঁকুড়া থেকে মানসী সরকার বলছি।
0: হ্যাঁ মানসী, এই গানটি কার কণ্ঠে শুনলাম?
1: আমি এই গানটি তো ঠিক মনে করতে পারছি না। আমি তরুণ বন্দ্যোপাধ্যায় যে কোনো একটা গান।
0: বেশ বেশ, এটা অনুরোধের আসর করে তুলবেন না, তাহলে কিন্তু বঙ্গব। হ্যাঁ আমার হাতে দুটো কার্ড আছে বলেছি না, আজকে বুঝেছেন তো, আমি নিজের কাছে নিজের নিয়ন্ত্রণে নেই, আরেকজন নিয়ন্ত্রণ করছে, তার হাতে বলছেন দুটো কার্ড আছে। আচ্ছা তুমি তুমি কি বলবে এখন, কি কি কার্ড আছে? হ্যাঁ আমি বলতেই পারি, আমার কাছে দুটো কার্ড আছে, একটা হলুদ কার্ড আর একটা, না লাল কার্ড নয়, সবুজ কার্ড। সেই হলুদ কার্ডে লেখা আছে কথা কি, এই দেখো, বলবো, রাগ করবে না তো, কথা দানব আর কথা দানবী। আর সবুজ কার্ডে লেখা আছে কথা মানব আর কথা মানবী। যদি ঠিকঠাক কথা বলো তাহলে তুমি কথা মানব কিংবা কথা মানবী, আর ভুলভাল কথা বললে তুমি কথা দানব কিংবা কথা দানবী। ফোন তো নেবই ফোন, আজকে গানের বেলা ফোনের বেলা। কে আছেন ফোনে?
1: আলপনা বন্দ্যোপাধ্যায়ের গান।
0: আপনি কে বলছেন? রেখে দিন ফোনটা, তাই তো।
1: মায়া।
0: মায়া কে, কোথা থেকে?
1: দুর্গাপুর
0: থেকে। মায়া বলছেন, এটা আলপনা বন্দ্যোপাধ্যায়। খেলা তো জমে গেল। হ্যাঁ জমে গেল তো, জমে গেল। তুমি আরেকটা পরের ফোনটা নাও কি বলে দেখো। আচ্ছা পরের ফোনে গেলাম, কেমন, কে আছেন? হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, এই গানটি কার কণ্ঠে শুনলাম?
2: নমস্কার, আমি দুবরাজপুর থেকে পূজা মাহাতো কথা বলছি। এই গানটি আমরা শুনলাম উৎপলা সেনের কণ্ঠে।
0: বাহ ভেরি গুড ভেরি গুড। তাহলে কি ওই সবুজ কার্ড কথা মানবী? আচ্ছা সে তো হলো। আচ্ছা এই গানটির কথা কে লিখেছেন বলা যাবে, বা সুরারূপ কে করেছেন? বলতে পারবো না, কিন্তু কিন্তু দেখো তোমাকে কিন্তু কথা মানবী বলে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে জমে কি পাঁপড় আর জিলিপি, আমাদেরকে পাঠানোর দরকার নেই, আমরা তো পাঁপড় জিলিপি নিয়েই বসেছি। বেশ তাহলে আরেকটা ফোন কি নেবো? হ্যাঁ হ্যাঁ নাও না, কথা এবং সুর কেউ যদি বলতে পারেন দেখো। আচ্ছা তাহলে তোমার কথা মতো পরের ফোনে গেলাম, কথা এবং সুর।
3: হ্যালো,
0: হুম,
3: আমি তরুণ দে বলছি।
0: কোথা থেকে?
3: রশিদপুর হুগলি থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমি তোমার সঙ্গে কথা বলছি, বলো।
3: যত সম্ভব গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।
0: সুরকারটা একবার?
3: সতীনাথ মুখোপাধ্যায়।
0: সতীনাথ মুখোপাধ্যায়, কি গো কি বলছো, তোমার কার্ড কি বলছে? সতীনাথ মুখোপাধ্যায় হলো? হুম হলো না, হলো না, সুরকার হলো না। আরেকটা ফোন নাও। বেশ আরেকটা ফোন তাহলে নিলাম, সুরকারের কথা জানবো। কে বলছেন?
4: নমস্কার, চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি।
0: হ্যাঁ চন্দন, এই গানটি সুরকার কে?
4: সুরকার হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, আর গৌরীপ্রসন্ন মজুমদার হচ্ছে গীতিকার।
0: বেশ তোমার জন্য একদম লাল কার্ড, তুমি আসতো একটা কথা দানব। হ্যাঁ গীতিকার তো বলেই দিলেন যে পুলক বন্দ্যোপাধ্যায়, তুমি আবার গুলিয়ে দিলে। তাহলে আমি জানতে চাইছি সুরকারটাকে। হ্যাঁ বল না, তুমি সবাইকে এরকম কথা দানব কথা মানব বলে।

0: দিলে কি করে হবে? না না, কেউ আমাদের রাগ করবে না, সবাই তো আমরা একই পরিবারের। আজকে মজা করে জিলিপি আর পাঁপড় খেতে খেতে তো গানের ভেলা। তুমি পরং ফোনটা নাও। হ্যাঁ, ফোনটা নিয়ে, ফোনে কে আছেন?
1: আমি প্রশান্ত বাচার, পোদরা বাচার করা হাওড়া থেকে।
0: হ্যাঁ প্রশান্ত বাবু, এই গানটি উৎপলা সেনের কণ্ঠে শুনেছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। সুর কে করেছেন? মানবেন্দ্র মুখোপাধ্যায়। কি গো, তুমি কোন কার্ড দেবে প্রশান্তবাবুকে? কি বলবে? দেখুন প্রশান্তবাবু তো বয়স্ক মানুষ, ওনাকে তবু তো কার্ড আমাদের দেখাতেই হবে, সবুজ কার্ড অথবা হলুদ কার্ড। সবুজ কার্ডে কথা মানব আছে? না না, ওনার জন্য কথা দানব, হলুদ কার্ড তার মানে হয়নি। এ প্রশান্তবাবু কিছু মনে করবেন না, এই বাচালকে আজকে আমি পাচ্ছি না, সামলাতে বুঝেছেন তো, বলে আরেকটা ফোন নিই, তারপরে পরের গানে চলে যাব, এত সময় দেওয়া যাবে না। যে গানটি শুনলাম সেই গানের সুরকার কে, কে বলছেন? আপনি আছেন কিন্তু ফোনে। হ্যাঁ বলুন, আপনার কথা খুব ফেন্ট পাচ্ছি, তাহলে আর সময় নষ্ট করব না। এই গানটির সুরকার ছিলেন ভূপেন হাজারিকা। কেমন, পরের গানে যাই, আপনি আসবেন টেলিফোনে 0332213132।

0: এই শিল্পীর কণ্ঠ তো আমাদের অচেনা নয়, ফলে শিল্পীর নাম আমি জিজ্ঞেস করব না, যিনি আসবেন তাকে জিজ্ঞেস করব সুরকার এবং গীতিকারকে এই গানের। হ্যালো,
1: হ্যাঁ সুখদেব পাল বলছি বীরভূম থেকে।
0: শিল্পী
1: সুরকার হেমন্ত মুখার্জি।
0: আচ্ছা, আর শিল্পী?
1: শিল্পী হেমন্ত মুখার্জি।
0: হেমন্ত মুখোপাধ্যায়। কথা?
1: পুলক বন্দ্যোপাধ্যায়।
0: পুলক বন্দ্যোপাধ্যায়। বাহ, আপনি 30 সেকেন্ডের মধ্যেই কথা বলেছেন, তাহলে তো ওনাকে জিলিপি আর পাঁপড় খাওয়াতেই হয়, তাই না? আর

ওনার জন্য সুখদেব বাবুর জন্য সবুজ কার্ড, কথা মানো সুখদেব বাবু, কথা মানো, পরের গানে পরের গানে চলে যাও। হ্যাঁ, তোমাকে ভেঙচি কাটতে হবে না, আমার ভেঙচি কাটছি না, আমার কথাটাই তো এরকম, তুমি পরের গানে যাও, আমি বন্ধুদের ডাকছি টেলিফোনে। হ্যাঁ, আমি যাবো গানে, আপনি আসবেন ফোনে।

0: শিল্পী সুরকার গীতিকার, জানতে চাইছি তাই তো? টেলিফোনে কে আসবেন?
1: টেলিফোন নাম্বার আরেকবার বলে দাও।
0: হ্যাঁ, টেলিফোন নাম্বারটা বলে দিই তাহলে। তুমি কি জন্য আছো, তুমি তো বলবে। হ্যাঁ,
1: 0333221314।
0: আমি আরেকবার বলে দিই, 0333221314। কে আছেন বন্ধু? কার্পণ্ঠে গান শুনলাম, শিল্পী কে এবং সুরকার কে, গীতিকার কে? কে আছেন? হ্যালো,
2: আরতি মুখার্জি, সুধীন দাশগুপ্ত।
0: আরতি মুখার্জি, সুধীন দাশগুপ্ত, আপনি কে? নিজের নাম পরিচয় না দিলে কিন্তু লাল কার্ড দেখিয়ে দেব, হলুদ সবুজ কিছু হবে না। তবে আপাতত আপনাকে কথা দানবেই দিলাম হলুদ কার্ডে। পরের বন্ধু কে আছেন? এরকম করবেন না, নিজের পরিচয়টা দিন, তাই না? কে আছেন? না, আরতি মুখোপাধ্যায় শিল্পীর নামটা হয়েছে, তাহলে আমি জানতে চাইব সুরকার গীতিকার কে। হ্যালো, কে বলছেন? হ্যালো, ফোনে আছেন তো? হ্যাঁ, বলুন বলুন।

0: পুলক বন্দ্যোপাধ্যায়।
1: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার, গীতিকার। আচ্ছা, আর আপনি কে?
0: রঞ্জিত নন্দী সিংহ।
1: রঞ্জিত নন্দী। আর সুরকার? সুরকার বলতে পারবো না। কি হলো, তুমি উসকুস করছো কেন? ওই যে রঞ্জিত বাবুকে সবুজ কার্ড না খাই, উনি কিন্তু খুব সংক্ষেপে ভালোই বলেছেন, ফলে ওনাকে কথা মানব দিলাম। আচ্ছা রঞ্জিতবাবু, শুনলেন তো, আপনার জন্য কথা মানব, কিন্তু সুরকার যে খুঁজছি, সুরকারকে তাহলে দুজনের কাছে, একজন শিল্পী বললেন আরতি মুখোপাধ্যায়, একজন গীতিকার বললেন পুলক বন্দ্যোপাধ্যায়, এবার আসি সুরকার। কে বলছেন? হ্যালো, এই রে, হ্যাঁ বলুন বলুন।
2: হ্যালো
1: বলুন।
2: হ্যালো,
1: আপনি শুনতে পাচ্ছেন না?
2: হ্যাঁ আমি,
1: হ্যাঁ
2: তাওজাম থানার ভূতাগ্রাম থেকে মীর বদল পূজা বলছি।
1: হুম বলুন সুরকার।
2: আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগছে।
1: বেশ বেশ বেশ, আপনি অন্য কথায় চলে গেলেন। আচ্ছা আপনাকে একটু বলি, এই যে শ্রোতা বন্ধু আপনি বলছেন না, ফলে একদম ঠিক, মানে পাড়ার গলির নাম ইত্যাদি বাড়ির নাম বলার দরকার নেই, আপনি কোন জায়গা থেকে বলছেন বুঝতে পারবো, বর্ধমান না হুগলি না জলপাইগুড়ি না কাঁথি, এটুকু বলবেন আর নিজের নামটা আগে বলবেন, কেমন? সময় নষ্ট বেশি করবেন না, আর এটাকে অনুরোধের আশা করে তুলবেন না। হ্যাঁ ফোনটা পরের ফোনে যাই, তুমি আসলে এত বকাঝকে করছো। কে আছেন বলুন?
3: আমি নিরঞ্জন সাউ, বিশকুল, উত্তর চব্বিশ পরগনা।
1: হ্যাঁ নিরঞ্জন বাবু বলছি,
3: সুরকার
1: নচিকেতা ঘোষ। আপনাকে সবুজ কাঠ, সবুজ কাঠ, সবুজ কাঠ, খুব ভালো, আপনি কথা মানো। বাবা তুমি তো লাফিয়ে উঠছো গো। ঠিক আছে পরের গানে যাই তাহলে। আচ্ছা একটা কথা কি এখন শ্রোতাদের একটু বলবো? না না আরেকটু পরে বলো, আরেকটু পরে বলো, এখন না, আরেকটু পরে আরেকটা গানে যাও। বেশ একদম ঝোঁকের মতো লেগে আছো পিছনে।

0: কথা ঠলো অনেক মানে যদি কথা কইতে জানে। তুমি কথা বলবে না ফোনটা নেব? না না ফোন নাও না, ফোন নাও না, কিন্তু বেশি কথা বললে আমার এই তো, তুমি তো বেশি কথা বলে যাচ্ছ। যদি বেশি কথা বলো, তুমি কথা দানব কথা মানব বলবে আর তোমাকে ছেড়ে দেবে তা কিন্তু নয়, তখন দেখবে তোমাকেও একদম আচ্ছা করে
1: আচ্ছা করে আমাকে আমাকে সবাই কত ভালোবাসে জানো তো। ফোনটা নাও, ফোনটা নাও, বেশি কথা বলতে হবে না।
0: আচ্ছা ফোনটা নিয়ে একে নিয়ে আজ পাড়া দেয়। আচ্ছা 2213-1342 কে আছেন ফোনে? কার কণ্ঠে গান শুনলাম? হ্যালো হ্যালো হ্যালো,
2: আমি শাগনিক চৌধুরী বলছি, আরামবাগ হুগলি থেকে।
0: হ্যাঁ শাগনিক,
2: হ্যাঁ
0: ভারী সুন্দর নাম। বলছি কার কণ্ঠে এই গান শুনলাম ভাই?
2: এই গানের কণ্ঠ হচ্ছে তালাক মাহমুদ।
0: তালাক মাহমুদ, তালাক মাহমুদ, বেশ উসকুস করছে, দাঁড়াও তুমি একটু দাঁড়াও তো। আচ্ছা শাগনিক, এই গানের কথা কে লিখেছেন বা সুরারূপ কে করেছেন বলা যাবে?
2: কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার কানু ঘোষ।
0: তোমার জন্য তো সবুজ কাজ শাগনিক, তুমি কথা মানো শাগনিক, খুব উৎফুল্ল হয়েছে এবং 1966 সালের রেকর্ড। হ্যাঁ শাগনিক, আর 7 সেকেন্ড সময় আছে, বলুন।
2: বলছিলাম শৈলেন বাবু আপনার গলাটা চেনা যাচ্ছে।
0: আমার গলাটা
2: চেনা যাচ্ছে?
0: চেনা লোকে তো আমাকে তাই বলে, ওই নামেই তো ডাকে। বেশ বেশ বেশ, তাহলে তো শাগনিক সুরকার গীতিকার শিল্পী সব কথাই বলে দিয়েছে। শাগনিক তুমি কিন্তু আজকে উল্টো রথে পেট ভরে যে লিপে আর পাঁপড় খেও কেমন? হ্যাঁ খাবে, তোমাকেও দেবে চারখানা লোভী কথা। পরের গানে যাই।

0: 10টা বেজে 37 মিনিট হয়ে 44 সেকেন্ড, এখনো পর্যন্ত 6খানা গান শুনেছি আর 19খানা ফোন। ওহ, তুমি কি কথাই কথা এরকম করে না, আমি শাগনিকে একটা কথা বলতে চাই। শাগনিক শুনছ তো? হ্যাঁ, তোমাকে তুমিই বললাম, কথা শুনে মনে হলো তুমি যেন আমারই বয়সী। মানে তুমি শৈলেনবাবুর কথা শুনতে বললে স্টুডিওতে, আমার কথাটা বললে না তো, আমিও তো স্টুডিওতে আছি, আমার কথা বললে না? শৈলেনবাবু ছখানা গান শুনিয়েছেন আর আমি এখনও পর্যন্ত 19খানা ফোন নিয়েছি। ফলে দেখো, আজকেরটাকে গানের ভেলা বলবে না ফোনের ভেলা বলবে। হুম, আমার কথাটাও কিন্তু মাথায় রেখো শাগনিক। উফ, তোমার কথা মাথায়, এখন তো ফোনটা নিতে দাও। হ্যাঁ, ফোনটা নাও, 2213-1342। কার কণ্ঠে গান শুনলাম? সুরকার এবং গীতিকার তিনজন। কেমন, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার।
1: আমার মনে হয় যে শিল্পীর নাম,
0: শিল্পীর নাম
1: আশা ভোঁসলে।
0: আশা ভোঁসলে, কে বলছেন আপনি?
1: আমি লালগাঁও থেকে বলছি, মোহাম্মদ কর্তিক মন্ডল, গল্পগুলো।
0: বেশ বেশ, আশা ভোঁসলে। না না, হলো না, হলো না, হলো না, তাহলে হলুদ কার্ড, আপনি কথা দানো। এরকম করে কেন বলো ফোন? আচ্ছা আসুন, আরেকজন পরের।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি ব্যান্ডেল থেকে প্রদীপ সেন বলছি।
0: হ্যাঁ প্রদীপ বাবু, কার কণ্ঠে শুনলাম?
2: চিত্রা সিং।
0: চিত্রা সিং, আর কথা সুর?
2: কথা বোধ হয় শ্যামল গুপ্ত, আর সুর সতীনাথ মুখোপাধ্যায়।
0: তাহলে ওই আমার হাতে সবুজ কার্ডটা উঠেছিল, কথা মানা বলবো, কিন্তু সুরকার গীতিকার যে গুলিয়ে ফেললেন, তাহলে আপনাকে কোনো কার্ডই দেবো না, আপনি পুরো বসে বসে পাঁপড় ভাজা খান। একে নিয়ে পারা যায় না প্রদীপবাবু, কিছু মনে করবেন না, আজকে উল্টোরতে সব উল্টো পাল্টে দিচ্ছে। আমি আরেকটা ফোন নিই। আপনি কিন্তু শিল্পীর নাম ঠিকই বলেছেন প্রদীপবাবু, আমি সুরকার এবং গীতিকারের কথা জানতে চাইব পরের ফোনে। বলুন।
3: নমস্কার।
0: নমস্কার,
3: আমি নন্দীগ্রাম আকন্দবাড়ি থেকে রাসবিহারী মন্ডল বলছি।
0: হ্যাঁ রাসবিহারী, এখানটি কথা এবং সুর
3: বলছি আমি, গোষ্ঠগোপালের দাস, গোষ্ঠগোপালের ওই না না না পাখিটার বুকে।
0: কথা দানব, কথা দানব, কথা দানব, কথা দানব, আপনি আসতো একটা কথা দানব। উফ, এরকম করে বলছে কেন? আসলে উনি বুঝতে পারেননি আজকে যে আধুনিক গানের আসর, এবং আসরটা একটা নির্দিষ্ট ধারায় চলছে, এই ধারাটাকে এবার আমি ধরতে চাইব। 6টা গান তো শুনলাম, আসলে আজকের আসরের বিষয়বস্তুটা কী? ফোনে সুরকার এবং গীতিকারের কথাটা শুনে নিই, তারপর আসবো। হ্যালো, হ্যালো, বলুন।
4: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন বলুন। সুরকার হেমন্ত, আর কথা, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, কথা আর সুরকার হেমন্ত। হলো না, হলো না, হলো না, হলুদ কার্ড, হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে আপনাকে, হয়নি। তাহলে কী করবো, আরেকটা ফোন নেব না? বলে দিব, নাহলে সময় চলে যাচ্ছে। চিত্রা সিংয়ের কথায় সুর কণ্ঠে এই গান শুনলাম, শিল্পী চিত্রা সিং। আরেকটা ফোন বরং নিয়ে নিই, আপনাদের কাছ থেকে শুনি, আলো যখন জ্বলছে। হ্যালো, বলুন। হ্যালো,
5: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
5: আমি বর্ধমান জেলার চৈতন্যপুর থেকে বলছি, বাসন্তী মন্ডল।
0: হ্যাঁ বলছি, এই গানটি কথা এবং সুর বলতে পারবেন?
5: না, কথা বলতে পারবো না, তবে সুরকার আমার মনে হচ্ছে যেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।
0: সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়, কি বলবে? কথা নানবি, কথা নানবি, হলুদ কার্ড। ও হলো না, তাহলে আমি আর সময় নষ্ট করবো না, পরের গানে চলে যাই। গানটির যেটি শুনলাম, কথা ছিল দেখা হবে, শিল্পী চিত্রা সিং, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় জগজিৎ সিংয়ের সুর। কেমন, পরের গান শুনি।

0: ফোনের ভেলায় পরের ফোন কে আছেন? আমি সরাসরি গেলাম, কে বলছেন? আরতি মুখোপাধ্যায় বলেছে গো, ওই জন্য তো ওনার জন্য হলুদ কার্ড, আচ্ছা আপনার জন্য হলুদ কার্ড বলছে। তাহলে পরের ফোনে যাই, কে আছেন? হ্যাঁ বলুন। হৈমন্তী শুক্লা, আপনি কে বলছেন?
1: আমি আসানসোল থেকে প্রকৃতি গোস্বামী বলছি।
0: আচ্ছা গোস্বামী বাবু, বলছি কথা এবং সুর বলা যাবে?
1: কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর সম্ভবত মান্না দে।
0: সুর মান্না দে না, সুরটা হলো না। উফ, তুমি আবার উসুস করছো কার্ড নিয়ে, কি কার্ড দেবে না ওনাকে? আচ্ছা আগে সুরটা জেনে নি, পরের ফোনে তারপর কার্ডে আসো। ও ধন্যি তোমার কার্ড হয়েছে আজকে। আচ্ছা বলে বলে না গোস্বামী বাবুকে কী কার্ড দেবে। ওনার জন্য সবুজ কার্ডই থাকলো, উনি তো শিল্পী বলেছেন এবং কথাও বলেছেন, গীতিকারের কথাও বলেছেন, ঠিকই বলেছেন। শিল্পী হৈমন্তী শুক্লা আর গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার কে সেটা জানতে চাইছি। টেলিফোনে কে আছেন? হ্যালো।
2: হ্যালো,
0: হুম বলুন।
2: হৈমন্তী শুক্লা, শ্যামল মিত্র, সুরকার।
0: সুরকার শ্যামল মিত্র, তো সুরকার শ্যামল মিত্র কে বললেন জানা হলো না, তার আগে ফোন কেটে গেল। না সুরকার তো হলো না, তাই না? হ্যাঁ, হলুদ কার্ড দেখিয়েছে।

আপনাকে সুরকার হলো না, তাহলে পরের জন না, পরের জন আমি আর সময় নষ্ট করবো না, কেমন? সুরকার বললেনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কেমন? তাহলে হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ওই যে কি কথাটা বলবে বলছি না, হ্যাঁ, কথার হলো অনেক মানে যদি কথা কইতে জানে। আজকের এই অনুষ্ঠানের বিষয়টা কোন দিকে, বা এতগুলো তো গান শোনা হয়ে গেল, কি মনে হচ্ছে আপনার? একটি কোনো শিরোনাম আজকের অনুষ্ঠানে দেওয়া যায়, ভাবুন, পরের বন্ধুর কাছে সেটা জানতে চাইব। আপনি আসেন ফোনে, আমি যাব গানে।

0: টেলিফোনে হ্যান্ডসেটে শান্তিনিকেতন থেকে দেবোত্তম বলে দিয়েছেন শিল্পী মৃণাল চক্রবর্তী। এ কণ্ঠ অচেনা থাকার কথা নয়। তাহলে আপনি যিনি ফোনে আসবেন বলবেন গীতিকার এবং সুরকারকে এই গানের, আর তারপরে প্রশ্নটা হলো যে আজকের গানের ভেলার ফোনের ভেলা, তার কি কোনো একটা শিরোনাম দেওয়া যায়? কে আছেন ফোনে ভাই? হ্যালো, আপনি তো ফোনে আছেন।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি গৌতম দে
0: বলছি। বলুন বলুন, বলছি আজকে কি গানের ভেলা বা ফোনের ভেলার একটা শিরোনাম কিছু মনে পড়ছে আপনার দেওয়া যায়?
1: উল্টো রথে বেশ মজাই লাগছে, শিরোনাম আপনি দিন সুলেন বাবু।
0: আচ্ছা, এই গানটির গীতিকার এবং সুরকার
1: পুলক বন্দ্যোপাধ্যায় এবং শৈলেন মুখোপাধ্যায়।
0: পুলক বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়। ও একদম উস্কুস করছে, সবুজ কাঠ সবুজ কাঠ সবুজ কাঠ, কথা মানে কথা মানব। গৌতমবাবু আপনাকে কিন্তু কথা মানব বলে দিয়েছে। এই মানবকে সামলানো আজকে আমার দায় হচ্ছে, বুঝছেন? কিছুতেই পাঁপড় আর জিলিপি দিয়ে বোলাতে পারছি না। দেখুন, আজকে শেষ পর্বে চলে এসেছি, 10:51, ও তোমাকে সব জায়গায় নাক গলাতে হবে। আজকে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, দেখুন আপনাদের কথাতেই উঠে এসছে যে কথা গীতিকার সব গানগুলি কিন্তু শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাই না? খেয়াল করুন এখনও পর্যন্ত যা শুনেছি। এক দুই হলো প্রতিটি গানের কথাতেই কথা রয়েছে, তাহলে কথায় কথায় সেটাও একটা শিরোনাম হতে পারে। আর একটা, আপনারা প্রত্যেকেই অত্যন্ত সংযমের সঙ্গে কথা বলেছেন, কথার হলো অনেক মানে যদি কথা কইতে জানে, খুব এলোমেলো কথা কিন্তু আজকে আসেনি, তার জন্য খেয়াল করবেন। এখনও পর্যন্ত আমরা আটখানা গান শুনেছি আর 27খানা ফোন নিয়েছি, চারটিখানি কথা নয়। ওই জন্যে তো আজকে এটা গানের ভেলা না হয়ে ফোনের ভেলা বলাই ভালো। ও 10:52 হয়ে 37 সেকেন্ড, ফলে পরের গানে চলে যায়।

0: পরিচিত গান, ফলে এটাতে আর ফোন নেওয়া দরকার নেই।
1: হ্যাঁ, ফোনটা তো নেবো না, তুমি খুশ করছো কেন, ফোন নেওয়ার দরকার নেই। অরুন্ধতী ভাম চৌধুরী, কথা শেষ হয়ে এসছে, সময়ও শেষ হয়ে এসছে, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সেটাও বলা যাচ্ছে। আর আগে তো বলেই দিলাম যে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আজকে সব গান, তাহলে গানের বেলা শুরু।
0: ফোনের বেলায় তো বলছিলে, তখন আমি আজকে জিতে গেছি, কিন্তু তুমি গান বাজিয়েছো 11 খানা 10 খানা, আর আমি ফোন নিয়েছি 26 খানা।
1: হ্যাঁ ঠিকই, তোমারই জিত আজকে, তুমি আজকে গানের বেলাকে ফোনের বেলা বানিয়ে।

দুললে। আসরের শেষ গানটি শুনব মান্নাদের কণ্ঠে, নচিকেতা ঘোষের সুর, 1973 সালের রেকর্ড। কিন্তু আপনারা যে শিরোনাম দিচ্ছিলেন কয়েকজন, ইতিমধ্যে ফোনে কথা হয়েছে হ্যান্ডসেটে, তাদের কথাটা একটু বলে নিই। একজন বলেছেন পুরুলিয়া থেকে বিপুল ভট্টাচার্য, আজকের অনুষ্ঠানের শিরোনাম হতে পারে পুলকিত কথা। শান্তিনিকেতন থেকে দেবোত্তম বলেছেন হতে পারে পুলকের কথা। বেহালা থেকে জয়শ্রী মাইতি বলেছেন আধুনিকে পুলক কথা। সবগুলোই হতে পারে। আর ডানলপ থেকে বিপাশা দাশগুপ্ত বলেছেন কথা মানবের আনন্দ কথা। এই বিপাশাকে আমি সবুজ কার্ড দেবো, কেমন? কথা মানবী বিপাশা, ওফ। আর তোমাকে আমি কী কার্ড দেবো, কোন কার্ড? এখন যাও তো কার্ড নিয়ে বিদায় হও। আমার আমার হাতে সবুজ কার্ড, হলুদ কার্ড, আর জিলিপি, আর আর আর পাঁপড়। উল্টোটা রথে সবাই ভালো থেকো কিন্তু, হ্যাঁ সবাই ভালো থাকবে। তুমি যাও তো এখন এখান থেকে, বিদায় হও। আপনাদের সঙ্গে সবাই এতক্ষণ ছিলাম দুজনে মিলে আজকে। ভাববেন না যে আমি সবে ধুন একাই ছিলাম, আমি নীলমণিও ছিলাম। ঠিক সেই গানটি শুনতে শুনতে আজকের গানের ফেলা শেষ করব। নমস্কার।

0: গানের বেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, স্টুডিও ঘড়িতে বেলা 11:05।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন। স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক মানুষ কুমার ঘোষ, উপস্থাপনায় সৃজনী পাল এবং পৌলমী বাগ।

0: কিছু কিছু সাবজেক্ট আমাদের কাছে খুব ফেভারিট হয় আর কিছু কিছু খুব চাপেরও হয়। মানে ছোটবেলা থেকেই আমি এটা দেখেছি যে ওই অঙ্কের নাম শুনলে একটা কাঁপুনি আসতো আর কি, মানে অঙ্ক কি কঠিন, হ্যাঁ এইরকম একটা ব্যাপার।
1: অঙ্ক সত্যি কঠিনই ছিল।
0: এই তো সাবাস, এইটা নিয়ে আমি একটা প্রোগ্রামও করেছিলাম, অঙ্ক কি কঠিন। যাই হোক, হ্যাঁ তো সেই রকম কিছু সাবজেক্ট হয় যেগুলো আমাদের খুব কাছের, খুব প্রিয়, মানে বিশেষত যেটা আমরা নিজেদের ইচ্ছে চুজ করি একটা টাইমের পরে গিয়ে, মানে উচ্চ মাধ্যমিকের পরে বা মাধ্যমিকের পরে, যখন আমরা যে যার স্ট্রিম নিয়ে আর কি পড়াশোনা শুরু করি এবং সেখানে যখন একটা স্পেশালাইজেশন আসে, সেখানে যখন আমরা চুজ করতে পারি যে এটা নিয়ে পড়াশোনা করা যায়, তখন একটা অন্যরকমই একটা ফিলিং আসে।
1: হ্যাঁ, এবং তার আগে কিন্তু একটা ভাবনার বিষয় থাকে যে কী নিয়ে পড়বো আর কী নিয়ে পড়লে লাইফে ঠিকঠাকভাবে দাঁড়ানো যাবে।
0: একদম তাই, আর তার সঙ্গেই আসে আরেকটা বিষয়, মানে ঠিকঠাকভাবে দাঁড়ানো রকম, আর একদম ওই মানে যেরকম একটা সাবজেক্ট নিয়ে পড়লে মোটামুটি যেরকম আমরা হতে চেয়েছি ছোটবেলা থেকে ওই রকম একটা কিছু হওয়া যাবে। হ্যাঁ, মানে টিভি স্ক্রিনে সমস্ত ক্ষেত্রেই যখন আমরা ওই শাহরুখ খানকে দেখি আর কি, তখন তো এটা মনেই হয় যে ভাই যদি আমিও একটু নায়িকা হতে পারতাম,
1: হ্যাঁ এরকম হতে পারতাম,
0: সুইজারল্যান্ডে যদি আমিও যেতে পারতাম। তো সেই এই যে ইচ্ছেগুলো, মানে এগুলো তো আমাদের কাছে ওই একটা অলীক স্বপ্নের মতো মনে হয় একটা একটা সময়, কিন্তু কিছু সাবজেক্ট আছে যেটা নিয়ে অন্তত এত ওটা না হলেও কাছাকাছি থাকা যায় আর কি। সেরকমই একটা বিষয় ফিল্ম স্টাডিজ। আজকে আমরা ফিল্ম স্টাডিজ নিয়ে কথা বলবো তরুণের স্বপ্নতে। আজকে তোমাদের সঙ্গে আমরা আছি, আমি পৌলমি আর আমার সঙ্গে
1: আমি সৃজনী। হ্যাঁ, আর এই যে ফিল্ম স্টাডিজ, এইটা নিয়ে কিন্তু এটা ভাবলেই মনে হয় না যে শুধুমাত্র পরিচালক কিংবা অভিনেতা হওয়ার একটা ব্যাপার, কিন্তু এটার এই যে সাবজেক্টটা, এটার ব্যাপ্তিটা কিন্তু অনেকটা, তাই না পৌলমি?
0: একেবারেই, আর সেই যে ব্যাপ্তিটা সেটা নিয়েই কথা বলবে আজকে আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে উপস্থিত আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজের প্রফেসর মানুষ ঘোষ। তো আমরা স্যারের সঙ্গে কথা বলবো আজকে, স্যার তোমাদেরও সব প্রশ্নের উত্তর দেবে, তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332213 1342, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সেও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমরা কী বলতে চাও, তোমরা স্যারের কাছে কী জানতে চাও। স্যার আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: ধন্যবাদ।
0: আচ্ছা, আমাদের মানে ফিল্ম স্টাডিজ শুনলেই একটা অনেক রকম ব্যাপার আসে, আমি দুটো সাবজেক্টের ব্যাপারেই বলবো। একটা হচ্ছে জার্নালিজম, যেটা নিয়ে পড়াশোনা করলে মানে মোটামুটি পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করে যে কি এইবার তো একটা একদম নিউজ চ্যানেল, আর ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করলে একটা ওই পেছন থেকে আওয়াজ আসে যে এবার তো দেব হয়েই যাবে। তো একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই যে সাবজেক্টটা, এই ফিল্ম স্টাডিজ সাবজেক্টটার মানেটা কি, যেটা অন্তত মানে আমাদের কাছে খুব পরিষ্কার হবে বিষয়টা, যাতে অন্তত আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের এই যে জেনারেশন তাদের কাছে এই প্রশ্নটা ফেস করতে না হয় যে ফিল্ম স্টাডিজ নিয়ে ও আচ্ছা দেব হবে এইরকম একটা ব্যাপার।
2: ঠিকই, ছাত্র ছাত্রীরা অনেকেই আসেন খোঁজ নিতে যে ফিল্ম স্টাডিজ কি যখন আমাদের কাছে, তখন একটা কথা আমরা খুব পরিষ্কারভাবে তাদের জানাই যে ফিল্ম স্টাডিজ এরকমটা নয় যে ফিল্ম স্টাডিজে কেউ অভিনেতা হবেন, কেউ পরিচালক হবেন, কেউ ডিরেক্টর হবেন। যেমন একটা ছোট গল্প, একটা উপন্যাস, একটা প্রবন্ধ, সেগুলো পড়া হয়, বাংলা বিভাগে পড়া হয়, ইংরেজি বিভাগে পড়া হয়, যে কোনো সাহিত্য বিভাগে পড়া হয়, ঠিক সেই রকমভাবে ফিল্ম স্টাডিজ হলো চলচ্চিত্রটাকে পড়া, একটা ছবিকে পড়া। সে ছবিটা পথের পাঁচালী হতে পারে, আবার সে ছবিটা একেবারে পপুলার ছবি বাহুবলীও হতে পারে, সেইটাই বলা যেতে পারে। এটাই মোদ্দা কথা ফিল্ম স্টাডিজ বিষয়টার, যে কী পড়াশোনা হয় এখানে সেটা হলো এইটাই যে ফিল্মকে একটা টেক্সট হিসেবে, যেরকম আমরা একটা পাঠ্য বই, একটা উপন্যাস, একটা ছোট গল্প, ঠিক সেরকম এখানেও ফিল্মের যে টেক্সটটা, যেটা আমরা চোখের সামনে দেখছি, কানে শুনছি, সেটাকে আমরা পাঠ্য হিসেবে পড়ি।
0: আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আরেকটাও প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে খুব রিলেটেড একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ড্রামা। মানে ড্রামার একটা আলাদা সেকশন হয়, মানে ড্রামা নিয়ে অনেকে পড়াশোনা করে, নাটক। তো এই নাটক আর ফিল্ম স্টাডিজ, এই দুটোর মধ্যে কী পার্থক্য?
2: দেখো, এই তিনটে বিষয় সেগুলো কাছাকাছি এবং তাদের মধ্যে কিছু আদান প্রদানও আছে। যেমন মাস কমিউনিকেশন, থিয়েটার বা ড্রামা এবং ফিল্ম স্টাডিজ, ঠিকই বলেছো তুমি পৌলমী, যে অনেকের মধ্যে একটা, বিশেষত কম বয়সী ছেলে মেয়ে যারা সবে একটা নতুন বিষয় পড়তে চাইছে, আগ্রহ আছে, তাদের মধ্যে একটা কনফিউশন থাকে, তারা বুঝতে পারে।

0: যেমন ফিল্ম স্টাডিজের সঙ্গে মাস কমিউনিকেশন, সেখানে পার্থক্যটা হলো ফিল্ম স্টাডিজ কতগুলো টেক্সট, কতগুলো ছবিকে ধরে ধরে এগোয়, সে ছবিকে ধরে তার সমাজতত্ত্ব, তার ইতিহাস, তার রাজনীতি, তার এস্থেটিক্স অর্থাৎ নান্দনিকতা এভাবে এগোয়। সেখানে মাস কমিউনিকেশন এরকম কোনো টেক্সট ধরে তাকে এগোতে হয় না, সে সমাজকে একটা গণমাধ্যমে চোখ দিয়ে দেখে এবং বিশ্লেষণ করে। আবার থিয়েটার বা ড্রামার ক্ষেত্রে যেটা হয়, সেখানে পারফরমেন্সটা অনেক বেশি শেখানো হয়, সেখানে একটা টেক্সট পড়তেও শেখানো হয় নিশ্চয়ই, কিন্তু মূল যে জোরটা পড়ে সেই জোরটা হলো পারফরমেন্স, কিভাবে একটা কিভাবে অভিনয় করতে হয়, কিভাবে একটা এই লেখা নাটক থেকে তাকে মঞ্চের থিয়েটারে আনতে হয়, হ্যাঁ, কিভাবে আলো হয়, কিভাবে অন্যান্য জিনিসপত্র হয়। তারই সঙ্গে একটা যদি বলো যে এর মধ্যে কি কোনো কিছু নেই যেটা যেটা তিনটের মধ্যেই তিনটেতেই আছে, অর্থাৎ সাধারণ গুণ কি কিছু নেই, হ্যাঁ আছে, সেটা হলো ইতিহাস।
1: আচ্ছা,
0: যেমন ফিল্ম হিস্ট্রি, যেমন গণমাধ্যমের ইতিহাস, নিউজ পেপারের হিস্ট্রি, যেমন থিয়েটারের ইতিহাস,
1: একদম।
0: তো এই ইতিহাসটা কিন্তু সবগুলো বিষয়েই পড়তে হয়, যে একটা গণমাধ্যম হোক, একটা ফিল্ম হোক, একজন ফিল্ম মেকার হোক, একজন নাট্যকার হন, হ্যাঁ, এই ইতিহাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ইতিহাসটা দিয়ে তিনটেকে কানেক্ট করা যায়।
1: আচ্ছা,
0: কিন্তু অন্য দিক থেকে যদি ভাবো, তিনটের যে বিষয় পড়ানো হয় এবং পড়ানোর যে মেথড
1: পুরোটাই
0: সেগুলো আলাদা।
1: আচ্ছা, বেশ। আচ্ছা, যদি একজন ছাত্র বা ছাত্রী তারা যদি মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর এই বিষয় নিয়ে এগোতে চায়, যদি মাধ্যমিকের মানে একটা সময় তো মাধ্যমিকের পরে ওই রকমভাবে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়বো এই রকম একটা চিন্তাভাবনা আসা একটু কঠিন ছিল, কিন্তু এখন যেভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সমস্ত কিছু অ্যাক্টিভ, তো সেটা ভাবাই যায়। তো সেক্ষেত্রে এটা নিয়ে কি মানে কোনো সুযোগ আছে, যদি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে এই সাবজেক্টটা রাখা যায় বা তারপরে যদি এটা নিয়ে এগোনো যায়, তখন কি উপায় সে করতে পারে?
0: না, মাধ্যমিকের পরে কোনো সুযোগ নেই। উচ্চ মাধ্যমিকের পরে কয়েকটা কলেজ আছে, সেখানে ফিল্ম স্টাডিজ পড়ানো হয়, তার সুযোগটাও সীমিত। মূলত আমাদের দেশে ফিল্ম স্টাডিজ পড়াটা স্নাতকোত্তর এবং তারপর পিএইচডি বিষয়, গবেষণামূলক বিষয়, এই জায়গাটাতেই সীমাবদ্ধ। এবার তুমি যদি বলো যে ফিল্ম স্টাডিজ এই এই বিষয়টার যে বিকাশ হয়েছে সেটা তো ইউরোপে আমেরিকাতেও হয়েছে, হ্যাঁ, ওদের ওখানে তুমি দেখতে পাবে, ওদের ওখানে পাশ্চাত্যের যে এডুকেশন সিস্টেম সেটা অনেক অন্যরকম। সেখানে দেখবে খুব ছোটবেলা থেকে ওরা মিউজিক শেখায়, মিউজিক একদম কম্পালসারি শেখায়, টিচার থাকেন, মিডিয়া, হ্যাঁ, গণমাধ্যম, ফিল্ম এগুলোও শেখানোর জন্য আজকাল এমনকি স্কুল লেভেল থেকে একটু উঁচু ক্লাস 10, 11, 12 বা এরকম স্ট্যান্ডার্ড থেকে ব্যবস্থা থাকে। না, আমাদের দেশ এখনো অতটা ঠিক সেই ব্যবস্থাটা হয়ে ওঠেনি।
1: আচ্ছা, তো আমরা চাইলে মোটামুটি মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কিছু কলেজে পড়ানো হয় আপনি বললেন, আর তারপরে আমরা দেখতে পারি একেবারে যদি স্পেশালাইজেশন নেওয়া হয় তখন গিয়ে যখন এমএ করবে বা পিএইচডি করবে। আচ্ছা, এবার যদি আমরা হায়ার স্টাডিজের জন্য যাই, এটার জন্য যদি কেউ বাইরে পড়তে চায় বা যদি উচ্চ মাধ্যমিকের পরেই বাইরে চলে যেতে চায়, তাহলে বাইরে এরকম কোন ইউনিভার্সিটি আছে যেখানে তারা চান্স পেতে পারে এবং কিভাবে চান্স পেতে পারে, কোথায় খোঁজ খবর পাবে, এইগুলো কিভাবে পাওয়া যাবে?
0: এখনো পর্যন্ত ভারতে কিন্তু গ্র্যাজুয়েশন ফিল্ম স্টাডিজ খুব বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। কোনো কোনো প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হয়তো শুরু হয়েছে, সেটা এখনো খুব পরিষ্কার নয় তারা কিভাবে পড়ান। তবে যেটা হয় কি, এই খুব একেবারে গ্র্যাজুয়েশন থেকে ফিল্ম স্টাডিজের মতো বিষয় পড়ানোর একটা সমস্যা আছে। সমস্যাটা কি না, এই যে বিষয়গুলো যেগুলোর মধ্যে একটা ইন্টার ডিসিপ্লিনারি নলেজ লাগে, যে আরও অনেক কিছু বিষয়, ধরা যাক কিছু সাহিত্য পড়ার অভিজ্ঞতা, কিছু ফিল্ম দেখার অভিজ্ঞতা, কিছু ফিল্ম ক্রিটিসিজম পড়া, কিছু প্রতিদিন আমাদের চারপাশে কি ঘটছে তার সঙ্গে একটা শৈল্পিক যে তার অভিব্যক্তি সেটার সম্পর্কটা ঘটাতে শেখা, তো সেটা খুব কম বয়সে, 16-17 বছর বয়সে।

0: যে আসা সম্ভব নয়, তাই আমরা মনে করি যেমন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ফিল্ম স্টাডিজ, সেটা গ্র্যাজুয়েশন থেকে নেই, গ্র্যাজুয়েশনে আছে যারা যাদবপুরে কোনো বিষয়ে অনার্স পড়েন, যেসব ছাত্রছাত্রী, বা এখন তো অনার্স নেই, এনইপিতে মেজর বলা হয়, তা মেজর যারা পড়ে তারা মাইনর হিসেবে ফিল্ম স্টাডিজ নিতে পারে। অর্থাৎ আমরা মনে করি ফিল্মটা লোকে শিখুক, জানুক, পড়ুক, কিন্তু সেটা অন্য আরো বিষয়ের সঙ্গে, শুধু ফিল্ম স্টাডিজ নয়। যে কারণে হয় কি, যে যখন আমরা একটা স্নাতকোত্তরে ছাত্র ছাত্রী পাই, তারা হয়তো কেউ অর্থনীতি থেকে পড়ে এসেছেন, কেউ সাহিত্য পড়ে এসেছেন, কেউ সমাজতত্ত্ব পড়ে এসেছেন, কেউ রাষ্ট্রবিজ্ঞান পড়ে এসেছেন, হ্যাঁ, যদিও সাহিত্য থেকে আসা ছাত্রছাত্রীর পাল্লাটা ভারী, কিন্তু এই যে বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন বিষয় পড়ে তারা আসছে, এই রকম একটা ছাত্রছাত্রীর দল পেলে অনেক সুবিধা হয়। কেউ ইতিহাস পড়ে এসেছে, হ্যাঁ, তো কারণ তাহলে এই বিষয়টার যে ইন্টার ডিসিপ্লিনারি নেচার, হ্যাঁ, যে আরো অনেকগুলো বিষয় একসঙ্গে নিয়ে একটা ইন্টার ডিসিপ্লিনারি জায়গা, সেটা তৈরি করতে সুবিধা হয়।
1: আচ্ছা, মানে এই যে বিভিন্ন জায়গা যেখানে আমরা স্নাতকোত্তরে গিয়ে ফিল্ম স্টাডিজ পড়তে পারবো, সেই সমস্ত জায়গাগুলোতে কি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় যখন সাবজেক্ট আমি চুজ করছি?
0: নিশ্চয়ই, মোটামুটি পশ্চিমবঙ্গে দুটো বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিদ্যা বা ফিল্ম স্টাডিজ পড়ানো হয় এমএ ক্লাসে। একটা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর তারপরে একটু নবীন ডিপার্টমেন্ট সেই অর্থে বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বারাসাত, সেখানেও ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। তা এই হলো পশ্চিমবঙ্গে দুটো বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সুযোগ আছে ফিল্ম স্টাডিজে। আর ভারতবর্ষে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ আর্ট অ্যান্ড এস্থেটিক্স, সেখানে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনার সুযোগ আছে এমএতে। এফ্লু, ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি হায়দ্রাবাদ, যেটা এফ্লু নামে পরিচিত, সেখানে ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, একেবারে ফিল্ম স্টাডিজে এমএ দেওয়া হয়, একদম ফিল্ম স্টাডিজ, ডেডিকেটেড ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট যাদবপুরের মতোই। তো মোটামুটি এই তিনটে বিশ্ববিদ্যালয়েই ছাত্রছাত্রীরা যান, এবং এই তিনটে বিশ্ববিদ্যালয়েই মোটামুটিভাবে খুব বড় করে আছে। সাম্প্রতিককালে গত কয়েক বছরের মধ্যে কেরালা বিশ্ববিদ্যালয়, তারাও ফিল্ম স্টাডিজে এমএ কোর্স খুলেছেন, চালু করেছেন, দিচ্ছেন। তবে সেখানে একটু বোধ হয় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে পড়ানোর একটা জায়গা রয়েছে। নিশ্চয়ই আর কয়েক বছরের মধ্যে তারাও এই ভারতবর্ষে ফিল্ম স্টাডিজের মানচিত্রে অনেকটাই উপরে উঠে আসবেন।
1: মানে আপনি বলছিলেন যে সাহিত্য বা ইতিহাস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টদের আসার পাল্লাটা ভারী, তো এই ক্ষেত্রে কি এই সমস্ত সাবজেক্ট থাকলে বিশেষ কোনো সুবিধা হয় মানে ফিল্ম স্টাডিজ পড়তে?
0: সাহিত্য থাকলে যে সুবিধাটা হয়, সাহিত্যের সুবিধাটা হলো যে একটা টেক্সট পড়তে তার তো একটা ট্রেনিং থাকে, যখন ধরা যাক ছোট গল্প, উপন্যাস, কবিতা পড়ে তো তাকে আসতে হচ্ছে, ফলে চলচ্চিত্র তো একটা টেক্সটের উপর নির্ভর করে, ফলে আমরা এমন ছাত্রছাত্রী পেলে খুশি হই বা তারা আসেন, আমাদের খুশি অখুশির থেকেও তারা নিজেরা এন্ট্রান্স দিয়ে আসেন। যে প্রশ্নটা, সৃজনীর প্রশ্নটার আমি পুরোটা উত্তর দিয়ে নিই বোধ হয়, যে এই যাদবপুর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড এস্থেটিক্স, স্কুল অফ আর্ট অ্যান্ড এস্থেটিক্স এবং এফ্লু, এই তিনটে বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স টেস্ট হয়। এন্ট্রান্স টেস্ট হয় এবং সেই এন্ট্রান্স টেস্ট অনেকেই দেন, সেই এন্ট্রান্স টেস্ট দিয়ে এখানে কিন্তু ভর্তি হতে হয়।
2: বেশ, আচ্ছা, এবং সেটা কি যখন যারা বাইরে থেকে আসছেন তারা তো বটেই, যারা অলরেডি মানে জার্নালিজমের সঙ্গে হয়তো ফিল্ম স্টাডিজ পড়ছে গ্রাজুয়েশন লেভেলে, তাদেরকেও কি এন্ট্রান্স দিতে হচ্ছে?
0: আচ্ছা, এন্ট্রান্স সকলের জন্য।
2: বেশ বেশ, হ্যাঁ। আর শাইনি, তুমি কিছু একটা বলছিলে।
0: হ্যাঁ, আসলে মাস কমিউনিকেশনে যেভাবে ফিল্ম পড়া হয়, ধরো কোনো একটা বিষয়কে তো পড়ার অনেক পদ্ধতি আছে,
2: একদম
0: মাস কমিউনিকেশনে যেভাবে ফিল্মটা পড়তে হয় বা পড়া পড়া হয় বা পড়ার কথা, সেটা হলো ফিল্ম অ্যাজ ইনফরমেশন,
2: একদম,
0: হ্যাঁ। আর ফিল্ম স্টাডিজে ফিল্ম ফিল্মটা যেভাবে পড়তে হয় সেটা হলো ফিল্ম অ্যাজ টেক্সট।
2: আচ্ছা,
0: তো এই পড়ার ভেদ আছে। যেমন একজন হিস্ট্রি ডিপার্টমেন্টে অনেক সময় অনেকে ধরে যাক কেউ একজন পিএইচডি করছেন, তিনি ফিল্মকে তার একটা মেটেরিয়াল হিসেবে ব্যবহার করছেন, হিস্টোরিক্যাল মেটেরিয়াল হিসেবে, তার কাছে কিন্তু ফিল্মটা তার এস্থেটিক্স নন্দন তত্ত্ব পড়ার দরকার নেই, তিনি সেখান থেকে যে ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন
2: সেটা ইম্পর্টেন্ট,
0: হিস্টোরিক্যাল ইনফরমেশন, ঐতিহাসিক তথ্য, সেটা তার কাছে ইম্পর্টেন্ট
2: একেবারে।
0: হ্যাঁ, আর ফিল্ম স্টাডিজে ফিল্মটাকে একটা টেক্সট হিসেবে পড়া হয় এবং সেই টেক্সটটাকে একটা বৃহত্তর সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে যাকে আমরা বলি লোকেট করতে হয়, পজিট করতে হয়, তাকে রাখতে হয় যে তার চারপাশে কি ঘটছে, কনটেক্সটটাকে অনেক বেশি করে পড়তে হয়।
2: আচ্ছা আচ্ছা, বেশ, আমরা বেশ অনেকক্ষণ থেকেই আড্ডা দিচ্ছি, এবার মানে এই যে আড্ডা সেটা তো চলছে
1: এবং একদমই আর চলবেও বেশ কিছুক্ষণ,
2: চলবেও বেশ কিছুক্ষণ,
1: কারণ আমরা একদম লম্বা লিস্ট নিয়ে বসেছি প্রশ্নের, সেগুলো আমরা এক এক করে স্যারকে করব। তবে তার আগে পৌলমি মনে হয় আমাদের একটা গান শুনিয়ে দিতে চাইছে।
2: না, আমি গান শোনাতে চাইছি না, মানে সৃজনী এমন ভাবে বলছে যেন গানটা আমি গাইবো, মানে সেটা আমি গাইলে তো তোমাদের আর এখানে থাকতে হবে না, তোমাদের পালিয়ে যেতে হবে রেডিও সেটার থেকে দূরে, তো সেটা প্রয়োজন নেই, বরং মুহিনের ঘোড়াগুলি থেকে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরছি গানের পর।

0: ফিরে এলাম গানের পর, আর আমরা আড্ডা দিচ্ছিলাম এতক্ষণ ফিল্ম স্টাডিজ বিষয়ের উপর, আর মানে বন্ধুদের অনেক প্রশ্ন রয়েছে আমি জানি, আর বন্ধু কিন্তু ফোন লাইনে অলরেডি চলে এসেছে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো
0: হ্যালো, না কোনো কারণে শোনা যাচ্ছে না। আমার মনে হয় এই একই সমস্যা, মানে রেডিও সেট থেকে একটুখানি দূরে গিয়ে কথা বলতে হবে, তাহলে আমাদের কথাটা আপনি শুনতে পাবেন আর আপনার কথাও আমরা শুনতে পাবো পরিষ্কার। তো আমরা যেটা নিয়ে, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম স্যারের সঙ্গে, সেটা হচ্ছে যে এই যে একটা বিষয় স্যার বলছিলেন যে ফিল্ম স্টাডিজে এইটা পড়া এবং তার সঙ্গে মানে মাস কমিউনিকেশনের সঙ্গে এটা পড়া, দুটোর বিষয়টা একেবারে কমপ্লিটলি আলাদা। এবার এই ক্ষেত্রেই আমার একটা প্রশ্ন আছে যে ফিল্ম স্টাডিজ এবং ফিল্ম মেকিং, এই মানে ফিল্ম মেকিংটাকে আমরা ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে দেখতে পাই, মানে কতটা দেখতে পাই সেটা?
2: ফিল্ম স্টাডিজ ফিল্ম মেকিং থেকে কিছুটা আলাদা। আলাদা তার কারণ হলো এই দুটো বিষয়েই, ধরা যাক ফিল্ম স্টাডিজ বলো বা ফিল্ম মেকিং বলো, দুটোই এখন অনেকটা একটা অ্যাডভান্স স্টেটে পৌঁছেছে, যেখানে ওই একটা দু বছরের কোর্সের মধ্যে দুটো একসঙ্গে পড়ানো একটু সমস্যা। যে কারণে আমাদের দেশে যেভাবে ব্যাপারটাকে ভেবেছেন যারা শিক্ষাবিদ, তারা সেটা হলো যে ফিল্ম স্টাডিজ মূলত চলচ্চিত্রের তাত্ত্বিক দিক, একটা ফিল্ম ক্রিটিসিজম, একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, এবং তাকে গভীরভাবে দেখা, সেটা নিয়ে গবেষণা করা, সেই দিকটাকেই মূলত দেখে। তারই সঙ্গে একটা ছোট মডিউল আমাদের থাকে, একটা কোর্স থাকে ছোট, পুরো প্রোগ্রামের মধ্যে একটা ছোট অংশ থাকে, যে ছোট অংশটায় আমরা যেটা করি সেটা হলো যে ওয়ার্কশপ করাই, কিছু ইন্টেন্স ওয়ার্কশপ 15 দিন এক মাস ধরে, ধরা যাক ক্যামেরার একজন ওয়ার্কশপ নিলেন, এডিটিংয়ের একজনকে ওয়ার্কশপ নিলেন, ডিরেকশনের ওয়ার্কশপ নিলেন, সাউন্ডের ফিল্ম সাউন্ডের ওয়ার্কশপ নিলেন, এইভাবে ওয়ার্কশপ করিয়ে ছাত্রছাত্রীদের একটা মোটামুটি টেকনোলজির এই মুহূর্তের হালচাল কি, কিভাবে সেই টেকনোলজিকে ন্যূনতম ব্যবহার টেকনোলজিটার করা যায়, সেই ব্যাপারে একটুখানি অ্যাওয়্যার করা হয়। হ্যাঁ, ফলে সেটা দিয়ে কেউ ইন্ডাস্ট্রিতে গিয়ে একেবারে তৈরি হয়ে কাজ করতে পারবে না, তাকে ইন্ডাস্ট্রিতে গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে তৈরি হতে হবে, যদি তিনি মনে করেন যে ফিল্ম বানাবেন। হ্যাঁ, কোনো ছাত্রছাত্রী মনে করেন।
0: আচ্ছা আচ্ছা, এই যে আমি একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের স্টুডিওতে এসেছিলেন খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের যিনি ডিরেক্টর ছিলেন, মানে ডিরেক্টরই ছিলেন, মানে দুজন ডিরেক্টর ছিলেন, তার মধ্যে একজন যিনি বাঙালি, মানে দেবত্মা মণ্ডল। তো ওনার এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম যে উনি লিটারেচার নিয়ে পড়াশোনা করতেন, এবং সেই সময় উনি ওই যে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় সেই ফেস্টিভ্যালগুলোতে উনি সিনেমা বানাতেন এবং বানিয়ে ওখানে প্রেজেন্ট করতেন, সেখানে অনেক পুরস্কার পেয়েছেন আর কি, এবং তারপর মুম্বাইতে গিয়ে কাজ করা এবং সেখান থেকে একটা সুযোগ। এবার এক্ষেত্রে আমার প্রশ্ন এটাই যে যারা এরকম বাইরের মানে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তো তারা তো ফিল্ম স্টাডিজে এসে শিখতে পারে, সেটা তো একটা বিষয়, কিন্তু যারা ফিল্ম স্টাডিজে থেকেই পড়াশোনা করছে, তারা কি মানে তারা কতটা এই ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা বানানো বা এই সমস্ত ক্ষেত্রে কি তাদেরকে এনকারেজ কতটা করা হয় ইউনিভার্সিটি থেকে বা প্রফেসরদের থেকে?
2: এখন তো যে সুবিধাটা হয়েছে, ডিজিটাল টেকনোলজি চলে আসে,
0: একদম
2: ডিজিটাল অনেক বেশি ইন্টিমেট এবং পার্সোনাল, তো সেই সুবিধাটা হওয়ায় অনেক আমাদের অনেক ছেলে মেয়ে তারা কিন্তু ফিল্ম মেকার হিসেবে, কেউ ডকুমেন্টারি, কেউ শর্ট ফিল্ম মেকার, এই একই সঙ্গে একটা প্যারালাল ক্যারিয়ারও তৈরি করছেন।
0: আচ্ছা আচ্ছা,
2: যে ফিল্মও বানাচ্ছেন, ছোট ছোট ফিল্ম বানাচ্ছেন, ফেস্টিভ্যালগুলোতে দিচ্ছেন। আমাদের দু একজন ছাত্রছাত্রী তারা তো মোটামুটি ভালো কাজই করেছে, মানে বড় ফেস্টিভ্যালেই অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে তাদের ছবি দেখানো হয়েছে। তো সুতরাং এটা এরকমটা নয় যে ফিল্ম স্টাডিজ পড়লে তাকে শুধুমাত্র তাত্ত্বিক হতে হবে, তাকে শুধুমাত্র ফিল্ম ক্রিটিক হতে হবে, তাকে শুধুমাত্র ফিল্মের গবেষক হতে হবে, তাকে শুধুমাত্র ফিল্মের শিক্ষক হতে হবে, এরকমটা নয়। ফিল্ম বানাতেই পারেন, এমনকি আমাদের শিক্ষকদের মধ্যেও ফিল্ম স্টাডিজ যাদবপুর ফিল্ম স্টাডিজের দুজন আছেন, প্রফেসর মৈনাক বিশ্বাস এবং প্রফেসর মধুজা মুখার্জি, তারা কিন্তু চলো ফিল্ম বানিয়েছেন, তাদের ফিল্ম সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে অ্যাওয়ার্ড পেয়েছে, দেখানো হয়েছে। ফলে এখন আসলে দিন যত এগোচ্ছে সেটা মূলত ডিজিটাল টেকনোলজির কারণেই, দুদিক থেকে, ইন্টারনেট, ডিজিটাল টেকনোলজি। ধরা যাক আগে যিনি ফিল্ম বানাবেন বলে ঠিক করেছেন তার কাছে পড়ার অপশনটা অতটা থাকতো না, যে তিনি যদি তত্ত্ব পড়তে চান কিছু। এখন অনেক বেশি করে যেহেতু একাডেমিক জার্নালগুলো অনলাইন হয়েছে, ফ্রি হয়েছে, ফ্রি অ্যাক্সেস হয়েছে, তারা চাইলে কিছু একটা বই বা একটা ভারী প্রবন্ধ, তাত্ত্বিক প্রবন্ধ ডাউনলোড করে পড়তে পারে। আবার অন্যদিকে যারা ফিল্ম স্টাডিজ পড়ছে, যাদের হয়তো ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে বা স্টুডিওতে নিয়ে গিয়ে ফিল্ম মেকিং শেখানোর কোনো জায়গা ততটা নেই, তারাও কিন্তু ডিজিটাল টেকনোলজির কল্যাণে মোটামুটি একটু নাড়াঘাটা করে, একটু নাড়াচাড়া করে তাদের নিজেদের ল্যাপটপ বা একটা কোনো রকমে একটু একটা ওয়ার্ক স্টেশন, নিজের বা বন্ধুর ওয়ার্ক স্টেশন, সেখানে বসে কাজ করে একটা ফিল্ম মেকিংয়ের যে বেসিক জায়গাগুলো, ন্যূনতম জায়গাগুলো ডিজিটাল ফিল্ম মেকিংয়ের, সেটা শিখে ফেলতে পারছে। এটা খুব ভালো একটা, টেকনোলজির যেমন ডেমোক্রেটাইজেশন হয়েছে, গণতন্ত্রীকরণ কিছুটা হয়েছে ডিজিটাল আসার ফলে, প্রযুক্তির, ফিল্ম বানানোর প্রযুক্তির, আবার একই সঙ্গে চলচ্চিত্রবিদ্যার যে নলেজ বা জ্ঞান তারও একটা গণতন্ত্রীকরণ হয়েছে। হ্যাঁ, তো সেটা পৌঁছচ্ছে অনেক বেশি করে মানুষের কাছে। আগে যেমন একটা ন্যাশনাল লাইব্রেরিতে আসতে হতো, একটা যাদবপুর ফিল্ম স্টাডিজের লাইব্রেরিতে আসতে হতো, কি একটা নন্দনের লাইব্রেরিতে আসতে হতো, এখন সেটা না এসেও খুব স্ট্যান্ডার্ড প্রবন্ধ, স্ট্যান্ডার্ড বই একেবারে ফ্রি পাওয়া যায় ইন্টারনেটে, সেটা থেকে পড়ে নিতে পারা যায়, অ্যাক্সেস করা যায়।
0: এই যে মানে ডিজিটাল, যে ডিজিটালাইজেশনটা হয়েছে তাতে যেমন শেখার একটা সুবিধা হয়েছে, সেরকম কি মানে আজকাল যেহেতু ওটিটি প্ল্যাটফর্মগুলোর মানে প্রসার এবং প্রসার দুটোই বেড়েছে, ফলে তাতে কি কাজ করার ক্ষেত্রেও অনেকটা এক্সপোজার বেড়েছে?
2: নিশ্চয়ই কাজ করার ক্ষেত্রে তো এক্সপোজার বেড়েছেই, বেড়েছে অনেকভাবে বেড়েছে। ধরা যাক আগে একজনকে, এই ধরো তুমি পৌলমী বা সৃজনী মনে করলো ফিল্ম বানাবে, তা আগে হলে কি করতে হতো, তোমাকে প্রডিউসারের কাছে যেতে হতো, প্রডিউসার তোমাকে অ্যাপয়েন্টমেন্টই দেবে না, বলবে তুমি তো আকাশবাণীতে অডিও নিয়ে কাজ করো, তুমি কি করে অডিও ভিজুয়াল নিয়ে কাজ করো, তোমার এক্সপিরিয়েন্স নেই। তুমি এখন বলতে পারো যে আমার দেখুন এই আইডিয়া, আমি একটা, আমি ক্রাউড ফান্ডিং করব, আমি বন্ধুদের কাছে বলবো আমার এই আইডিয়া, আমি এইভাবে একটা ফিল্ম বানাতে চাই, তোমরা কি আমাকে সাহায্য করবে? তুমি পেতেও পারো নাও পেতেও, সেটা আলাদা কথা, কিন্তু তোমার একটা অ্যাভিনিউ রয়েছে, একটা রাস্তা রয়েছে। তো এই যে জায়গাটা, এটা তো সত্যি ডিজিটাল আসার আগে ছিল না। হ্যাঁ, আবার একই সঙ্গে তুমি যদি এখন ভাবো যে আমি একটুখানি আন্দ্রে বাজার লেখা আরও একটু গভীরভাবে পড়ব, হ্যাঁ, তোমাকে যাদবপুরের ফিল্ম লাইব্রেরিতে যেতে হবে না, তুমি ইন্টারনেট থেকে যেগুলো ফ্রি ডাউনলোডের জায়গা আছে, বা তুমি একটা সাবস্ক্রিপশন নিয়ে একটা, যে ওই বইটার যারা পাবলিশার, সামান্য সাবস্ক্রিপশন দিয়ে সেখান থেকে তুমি পড়তে পারো, ডাউনলোড করতে পারো। তো এই যাতায়াতটা হওয়ার ফলে একটা সুবিধে হয়েছে, যে একটা সময় আমাদের দেশের যে সমস্যাটা ছিল, দেখবে লক্ষ্য করে যে ফিল্ম মেকাররা বলেন ফিল্ম স্টাডিজ পড়লে ফিল্ম বানানো যায় না, মানে পড়াশোনা করতে নেই। হ্যাঁ, তা এটা নিয়ে আমার কিছু

0: বক্তব্য নেই, কিন্তু এটা নিয়ে খুব বিখ্যাত পেইন্টার চিত্রকর হিরণ মিত্র, তার সঙ্গে একটা কথা বলতে গিয়েছিলাম। তো তিনি বলেন যে এইটাই হচ্ছে দোষ বা মুশকিল আমাদের দেশে, যে আমাদের দেশে যারা ছবি আঁকেন আর যারা ফিল্ম বানান তারা মনে করেন যে পড়াশোনার কিছু দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, সেগুলো ভুল ধারণা।
1: এই জিনিসগুলো কিন্তু অনেকে আজ আজও বিশ্বাস করে যে আচ্ছা কিছু পায়নি তাই জন্য এই সব সাবজেক্ট চুজ করেছে।
2: হ্যাঁ, মানে কেউ ইচ্ছে করে এটা নিয়ে পড়ছে, মানে এইটা ভাবলি হ্যাঁ আঁকা নিয়ে পড়ছে, গান নিয়ে পড়ছে, আচ্ছা, মানে এইটা খুব অদ্ভুত একটা সমস্যা সমাজে, এবং ধীরে ধীরে সেটা বদলাচ্ছে।
1: অনেকের ধারণা এটা যে এগুলো পড়ে কিন্তু মানে সঠিকভাবে যে সমাজের চোখে যেটা আর কি এস্টাবলিশ হওয়া, সেটা হওয়াটা একটু কঠিন, এবং মানে কর্মসংস্থান হওয়াটাও চাপের ব্যাপার।
2: হ্যাঁ, এটাও আমার একটুখানি জানার যে এই কর্মসংস্থানের প্রসঙ্গ সমস্ত জায়গাতেই আসে, মানে যে কোনো পড়াশোনার ক্ষেত্রেই একটা বিষয় চলেই আসে যে এইটাতে আমি কতটা সেটা আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো এটা শেখার পরে। তো ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে এই বিষয়টা স্টুডেন্টদের মধ্যে আপনারা কতটা দেখেছেন এখনো পর্যন্ত, আর মানে এটা নিয়ে কতটা এস্টাবলিশমেন্টের জায়গা আছে ফিল্ম স্টাডিজ নিয়ে স্পেশালাইজেশনের পর আর কি?
0: দেখো, দুটো তিনটে ভাবে কর্মসংস্থানের কথাটা ভাবতে হয়। একটা, যেমন অনেকে এসে জিজ্ঞেস করেন, অনেক অভিভাবক খুব স্বাভাবিকভাবেই তারা তো তার ছেলেমেয়ের একটা চাকরি করুক সেটা চান, চাওয়াই তো উচিত, সেটাই তো উচিত। তো তারা যেমন জিজ্ঞেস করেন এখানে কি ক্যাম্পাসিংয়ের কোনো ব্যবস্থা আছে, এখনো পর্যন্ত ক্যাম্পাসিংয়ের কোনো ব্যবস্থা নেই, তেমনভাবে ক্যাম্পাসিং হয় না। আর দ্বিতীয় একটা জায়গা আছে, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে প্লেসমেন্ট সেল আছে তারা যদি মাঝে মধ্যে কোনো কোম্পানিকে সঙ্গে যোগাযোগ করে ফিল্ম স্টাডিজের ছাত্রছাত্রীরা যে কাজ করতে পারেন, যে কাজটায় তারা তাদের মেধাকে নিয়োজিত করতে পারেন ফিল্ম স্টাডিজ পড়ার পরে, যা শিখেছেন সেটাকে আদিত বিদ্যাকে, সেটা একটা একটা জায়গা। আর তৃতীয় একটা জায়গা আছে যে কোনো রকম তুমি কোনো রকম প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই তুমি জব মার্কেটে গিয়ে নিজে একটা জব খুঁজে নিলে, নিজের চেষ্টায়। এই তিনটে জায়গাকেই ভাবতে হয়। ফলে জব বলতে অনেকে ভাবেন প্লেস ক্যাম্পাসিং বা ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের প্লেসমেন্ট, শুধু সেইটুকু নয়, তার বাইরেও একটা থাকে।
2: আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে যখন মানে এখন যে কোনো আমি বলবো ইন্ডাস্ট্রিতেই সবাই চায় যে একজন এক্সপিরিয়েন্স কাউকে অন্তত কিছুটা জানুক এরকম একজনকে, ইভেন ইন্টার্নশিপেও লোকজন এক্সপিরিয়েন্স চাইছে এখন, মানে অন্তত লোকাল যে মানে তথাকথিত প্রোডাকশন হাউস সমস্ত জায়গাতে, সেটা মিডিয়াতে সেটা যে কোনো ফিল্ম প্রোডাকশানে, সব জায়গাতেই সিনারিওটা খানিকটা একই, যে তুমি যদি লিখতে জানো তাহলে তুমি আগে কোথায় লিখেছো আগে দেখাও। তো এই যে ব্যাপারটা, এটা কি মানে পড়াশোনা করতে করতে কোথাও ইন্টার্নশিপ বা এরকম কোনো মানে রাইট হ্যান্ড এক্সপিরিয়েন্স যদি পাওয়া যায় তো সেই রকম কি কোনো সুযোগ আছে যেটা থেকে যখন তারা একেবারেই ওই যদি পিএইচডি করা হয় তাহলে পিএইচডি করে বেরোচ্ছে, বা যখন মাস্টার্স করে বেরোচ্ছে তখন গিয়ে সেই এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে তারা কিছু একটা পেতে পারে?
0: না, এখনো পর্যন্ত সেরকম কিছু ব্যবস্থা নেই যে ইন্টার্নশিপ বা কোনো একটা জায়গায় জব ওরিয়েন্টেড কাজ। একটা জিনিস, একটা কথা, পশ্চিমবঙ্গে আসলে এই ধরনের নতুন ধরনের এই ধরনের জব তার জায়গাটাও ততটা বেশি নয়। ফলে আমাদের ছাত্রছাত্রীরা অনেকে যেমন বম্বে গিয়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে বা ব্যাঙ্গালোরে গিয়ে চেন্নাইতে বা কোথাও গিয়ে এরকম জায়গাতে, দিল্লিতেও একটা ছোটোখাটো ফিল্ম নিয়ে কিছু কাজকর্মের জায়গা আছে ফিল্ম মিডিয়া, তারা সেখানে গিয়ে কিন্তু কাজ করছে, তারা সেখানে গিয়ে তাদের মতো করে চাকরি করে, অবশ্যই তাকে একটু সময় লাগছে, তাকে 5-7 বছর দিতে হওয়ার পরে সে জীবনে উন্নতি করছে, একটা মোটামুটি ভালো জায়গায় পৌঁছচ্ছে। সেটা অবশ্য তারা কিন্তু সবটাই নিজেদের যোগ্যতা এবং উদ্যমে করে নিয়েছেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা আছে এরকমটা বলা ঠিক হবে না।
1: আচ্ছা, মানে এই যে চাকরি, চাকরি তো হলো, চাকরি একটা দিক, এবং চাকরির সাথে সাথে অনেকে ফ্রিল্যান্সিংও করে, তো চাকরি এবং ফ্রিল্যান্সিং এই দুটোর মধ্যে কোনটাতে বেশি সম্ভাবনা আর কি?

0: দেখো, ফ্রিল্যান্সিংয়ের জায়গাটা তখনই সুবিধাজনক হয় যখন সবসময় মনে রাখতে হবে যে তোমার জব মার্কেটে একটা রেপুটেশন তৈরি হয়েছে, তখন তুমি যদি বলো আমি ফ্রিল্যান্সিং করব, তখন তুমি
1: করতে পারো,
0: সুযোগ পাবে। এবং সুযোগ পাবে মানে তুমি যে সুযোগটা পাবে সেটা দিয়ে তোমার একটা একটা আর্নিং হবে, একটা সংস্থান হবে। হ্যাঁ, কিন্তু একজন যদি জব মার্কেটে ঢুকে তাকে কিছুদিন ফ্রিল্যান্সিং তো করতেই হয়, এমনি বলতে হয় আমি ছোটোখাটো কাজ করে দেবো, সেটাকে তুমি ফ্রিল্যান্সিংই বলতে পারো। যে আমি কোনো একটা ফিল্মে হয়তো আমি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট বা থার্ড অ্যাসিস্ট্যান্টের কাজটা করে দিলাম, বা তুমি কাউকে বললে যে হ্যাঁ আমি তো লিখতে, তুমি ভালো লেখো, তুমি স্ক্রিপ্টের স্ক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে, ওসব কিছুই নয়। তিনি হয়তো তাকে বললেন যে আমার ফিল্মটা বা আমার এই প্রোডাক্টটার পাবলিসিটিটা তুমি করে দাও, খুব সুন্দর করে লিখে একটা বুকলেট ব্রোশিওর বানিয়ে দাও, তুমি একটা সুন্দর করে কোনো ফেস্টিভ্যালে যাবে তার জন্য একটা সুন্দর করে কনসেপ্ট নোট লিখে দাও। হ্যাঁ, তো সেগুলো কাজ, সেগুলো তো ধরো যে ফিল্ম স্টাডিজ পড়ে এসছে তার পক্ষে অনেক বেশি উপযুক্ত কাজ হবে, কারণ সে কীভাবে কী হয় সেটা জানে। তো ফলে এইভাবে কিছুদিন নিশ্চয়ই কিছু কাজ করতে হয় সবাইকেই, ছাত্রছাত্রীদের করতে হয়, কিন্তু তারপর তারা চেষ্টা করে যে একটা নির্দিষ্ট জায়গায় যেতে। হ্যাঁ, সেটা কেউ হয়তো মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজটা করতে চাইলো, কেউ হয়তো স্ক্রিপ্টে কাজ করতে চাইলো, কেউ হয়তো জাস্ট কস্টিউম ডিজাইনার হতে চাইলো, এরকম ভাবে হয়, অনেকে অনেক রকম ভাবে কাজটা করে করে। আবার অনেকে মনে করেন যে ফিল্ম স্টাডিজ একেবারেই আমার মানে কাপ অফ টি নয় মানে আগ্রহের বিষয়, প্যাশনের বিষয়, আমি পড়েছি কিন্তু এটা থেকে আমি জব এটা থেকে আমি এক্সপেক্ট করছি না, আমি অন্য ধরনের কাজ যেটা আমি গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি সেটাতেই করে নিচ্ছি, এরকমও কেউ কেউ আছেন।
2: একটু আগেই পৌলমি বলছিল যে ইন্টার্নশিপ করতে গেলেও এখন একটা এক্সপিরিয়েন্স চায় যে আছে কিনা।
1: হ্যাঁ, তবে একটা বিষয় এখন খুব ভালো, সেটা হচ্ছে যে যেহেতু এত বেশি মার্কেট আমি বলবো মানে ওটিটি এবং ওয়েব সিরিজ এই সমস্ত কিছুর, এবং তার সঙ্গে এটা অস্বীকার করার জায়গা নেই যে ইনফ্লুয়েন্সার মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের এখন একটা বিরাট ব্যাপার, এবং সেখানেও অনেক শর্ট স্টোরিজ অডিও ভিজুয়ালে আমরা দেখতে পাই, তো সেইটার জন্য যে স্ক্রিপ্ট রাইটিং হয় সেখানেও প্রচুর কাজের এখন সুযোগ থাকে, তো সেই সমস্ত জায়গাতেও এই ফিল্ম স্টাডিজ থেকে কাজ পাওয়া অনেক বেশি সহজ যেটা অন্যান্য স্ট্রিম থেকে, মানে আমি যদি আজকে বিজ্ঞান পড়ে আসি তাহলে সেটা করা একটু চাপের আর কি। আচ্ছা, তো আজকে আমরা আড্ডা তো দিচ্ছি এবং আড্ডার সঙ্গে আর একটা বিষয়ও আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে উল্টোরথ। তো উল্টোরথের যে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে যে সোজারথের উল্টো, সেটা আলাদা বিষয়, কিন্তু যেহেতু আজকে উল্টো রথ, তো সেই উল্টো রথের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক আনন্দ করো। আমি জানি রথের সময়টা একটুখানি বৃষ্টি হয়, ওই বৃষ্টি মাথায় নিয়ে যেতে হয়, কিন্তু রথের মেলায় যে স্পেশাল কিছু জিনিস পাওয়া যায় সেটার মানে আপাতত তোমাদের জন্য এই যে রথের মেলা আজকে এবং এই সমস্ত কিছু তোমরা আনন্দ করো, সমস্ত কিছু করো, আর তার সঙ্গে মল্লিকা কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছে, তো মল্লিকা তোমাদের জন্য কি বলছে সেটা একটু শুনে নি।
3: ঐতিহ্যের হাত ধরে যখন ভক্তি আর পারিবারিক মিলন একসূত্রে বাঁধা পড়ে, তখন জন্ম নেয় এক অনন্য উৎসবের। আমাদের বাংলার এমনই এক আবেগের নাম হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রার মতোই সমান গুরুত্ব বহন করে উল্টোরথ, যেদিন মহাপ্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে আবার নিজের গৃহে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনের মধ্যেই যেন লুকিয়ে থাকে মিলনের আনন্দ, আশীর্বাদের বার্তা এবং এক নতুন সূচনার আহ্বান। শুধু ধর্মীয় আচার নয় উল্টো রথ, আমাদের পারিবারিক বন্ধন, সংস্কৃতি এবং প্রজন্মের প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যকে এক সূত্রে বেঁধে রাখে। আর সেই ঐতিহ্যেরই সাক্ষী হতে আমি তোমাদের যুববাণীর বন্ধু মল্লিকা পৌঁছে গিয়েছি দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরে বিশ্বাস ভবনে, যার নাম রথের বাড়ি বলেও খ্যাত। বহু বছরের ঐতিহ্যকে বুকে নিয়ে আজও বিশ্বাস পরিবারের রথ উৎসব সমান উৎসাহ, ভক্তি এবং আন্তরিকতার সঙ্গে উদযাপিত হয়। সকাল থেকেই ছিল পুজো, ভোগ নিবেদন, কীর্তন এবং ভক্তদের সমাগম। পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের বহু মানুষও এই উৎসবে সামিল হয়ে এক অনন্য আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছিলেন। এই গোটা আয়োজনের নেপথ্যে রয়েছে পরিবারের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা এবং ভক্তি। তাই এবারে চলো জেনে নি এই ঐতিহ্যবাহী উৎসবের নানা নজানা গল্প, অনুভূতি আর স্মৃতির কথা বিশ্বাস বাড়ির মানুষদের মুখ থেকে। সবার আগে চলে আসি এই পরিবারের অভিভাবক আশালতা বিশ্বাসের কাছে, জেনে নি এই দীর্ঘ ঐতিহ্যকে এত বছর ধরে আগলে রাখার অভিজ্ঞতা এবং তার অনুভূতির কথা।
4: জগন্নাথের অশেষ কৃপা, জগন্নাথ আমাদের বাড়িতে আসে, আমরা তার সেবা পুজো কিছু জানি না, তিনি যেভাবে করান আমরা সেইভাবে করি, কিন্তু তার প্রত্যেক দিন পোশাক পাল্টানো হয়, প্রত্যেক দিন তার সিঙ্গার করা হয়, সে যা জোগাড় করায় তাইতেই তারে আমরা খাবার দিই। আর যেদিন চলে যায় জগন্নাথ কৃপা করে আসলে আবার জগন্নাথ চলে যাচ্ছে, সেদিন সবাই একটা মনোবেদনা সবার মনের মধ্যে অনুভূতি হয়, কিন্তু ওই দিন অগণিত ভক্ত আসিয়া জগন্নাথের প্রসাদ যেভাবে গ্রহণ করে তা না দেখলে বোঝা যায় না।
3: এইবারে চলে আসি বিশ্বাস বাড়ির জ্যেষ্ঠ পুত্রবধূ ডক্টর সোমা বিশ্বাসের কাছে। একজন গৃহকর্ত্রী হিসেবে এত বড় একটি আয়োজনের প্রস্তুতি, দায়িত্ব এবং আনন্দের অভিজ্ঞতা সম্পর্কে শুনে নেব তার কিছু কথা।
5: দেখতে দেখতে 20 বছর পার হয়ে 21 বছরে পড়লো। 2006 সালে প্রথম আমাদের বাড়িতে জগন্নাথ দেবের আগমন, সঙ্গে বলভদ্র এবং দেবী সুভদ্রা। রথযাত্রার দিন বিকেলে আমার পিস্তত ভাসুর মাননীয় শ্রী মিহির কুমার বিশ্বাস মহাশয়ের বাড়ি থেকে খোল কর্তার সহযোগে কীর্তন করতে করতে রথে করে ঠাকুর আনা হয় আমাদের বাড়িতে। পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথের দিন সন্ধ্যায় একইভাবে আবার ঠাকুর দাদার বাড়িতে ফিরে যায়। রথযাত্রার দিন থেকে পুনর্যাত্রা পর্যন্ত এই 7 দিন 8 দিন আমার শাশুড়ি মা ঠাকুরের সেবা যত্ন করেন। জগন্নাথ দেবের পছন্দের নানা জিনিস ভোগ হিসেবে এই কদিন ধরে দেওয়া হয় এবং এই 7 দিন প্রতি সন্ধ্যায় ঠাকুরের নাম সংকীর্তন, গ্রন্থপাঠ এবং সন্ধ্যারতি হয়। পুনর্যাত্রার দিন সকাল থেকে ঠাকুরের পুজো, রথ সাজানো, ভাগবত পাঠ ও কীর্তন হয়। বারবেলার আগেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। ফল, মিষ্টি, পিঠে, পায়েস, পুষ্পান্ন, 5 রকমের ভাজা, ডাল, পনির, সবজি, চাটনি, পায়েস, বিভিন্ন রকম নাড়ু, মোয়া, ফল, দই, মিষ্টি, পুষ্পান্ন মিলিয়ে 56 রকমের ভোগ দেওয়া হয় ঠাকুরকে। ভোগ নিবেদনের পর ভক্তবৃন্দের পঙ্ক্তি ভোজন করানো হয়। রথের উৎসবের কারণে এলাকার অনেকেই আমাদের বাড়িকে রথ বাড়ি বলে থাকে।
3: চলো এবার তবে এই বাড়ির মধ্যম পুত্র অলোকেশ বিশ্বাসের বক্তব্য শুনে নি।
6: প্রভু জগন্নাথ দেবের অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রতি বৎসর খুব আনন্দের সাথে অনুষ্ঠানটা পালন করি। সবাই মিলে বিভিন্ন কাজকর্ম করি, বিভিন্ন ধরনের বাজার ঘাট করতে হয়, পশু শাক, মোচা, কলার থোড়, সবজি, সেরকম মুদি বাজার। তো এই সব কিছুর মধ্যে আমাদের একটা অন্যরকমের আনন্দ থাকে, অনেক লোকজন আসবে, তাদের সেবা যত্ন করবো, তারা প্রসাদ পাবে, আর তার সাথে সাথে প্রভু জগন্নাথ যেন প্রতি বৎসর আমাদের বাড়িতে আসে এবং আমরা সবাই মিলে যেন প্রভু জগন্নাথকে সেবা করতে পারি, প্রভু জগন্নাথ যেন সন্তুষ্ট হয়ে আমাদের সবাইকে সুস্থ রাখে, সবল রাখে।
3: এবার চলে আসি এই পরিবারের নবীন সদস্যা তপস্যা বিশ্বাসের কাছে।
7: বছরের এই একটা দিনকে সফল করতে বাবা, জ্যাঠা এবং মাদের অক্লান্ত পরিশ্রম দেখা যায়। পূজোর 2 দিন আগে থেকে রান্নার জোগাড় শুরু হয়। মা কাকিমারা সবজি কাটা থেকে শুরু করে বাসন বের করা সবই করে। আমরা বাড়ির ছোট সদস্যরা চেষ্টা করি সাহায্য করার হাতে হাতে। এই দিনকে আমরা নিজের বন্ধুদের, পিস্তিত মাস্তিত ভাই বোনদের সাথে আনন্দে মেতে উঠি।
3: এবার কথা বলবো বিশ্বাস বাড়ির কনিষ্ঠ পুত্রবধূ ডক্টর ইন্দ্রাণী বিশ্বাসের সঙ্গে। জেনে নেব বিশ্বাস বাড়ির ঐতিহ্যবাহী এই উল্টো রথ উৎসবের গোটা আয়োজন সম্পর্কে তার অনুভূতি এবং অভিজ্ঞতার কথা।
8: এ বাড়িতে প্রধানত যে উৎসব হয় সেটা হচ্ছে উল্টো রথকে ঘিরে। সোজা রথ থেকে উল্টো রথ, এই যে 7 দিন, এই 7 দিন মহাপ্রভুকে মনের ইচ্ছে মতো সমস্ত কিছু ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়। এমনকি সাধারণ শাক থেকে শুরু করে খুদ, সেই ভাঙা চালের অন্ন কিন্তু ঠাকুরকে ভক্তি ভরে দেওয়া হয়। এছাড়াও নানান রকমের পিঠে, পায়েস।

0: আর অবশ্যই ঠাকুরের প্রসাদে কিন্তু জিলিপি, গজা, নিমকি এগুলো থাকবে। এবারে আসি মূল অনুষ্ঠানের দিন। আগের দিন দুপুর থেকে আমাদের সবজি কাটা হয় এবং খুব আনন্দের সঙ্গে আশেপাশের পাড়ার যে দিদি, জেঠিমা, কাকিমা, কাউকে বলতে হয় না, তারা কিন্তু বটি নিয়ে চলে আসে সবজি কাটতে এবং প্রায় 1200 মানুষ উল্টো রথের দিন দুপুরে প্রসাদ গ্রহণ করে। প্রসাদে কিন্তু অবশ্যই শাক ভাজা থাকবে, শাক কিন্তু নোটে শাক ভাজা করা হয়, এছাড়া কচু শাক এবং মোচা কিন্তু থাকবে, এটা কিন্তু মাস্ট। এবং কথিত আছে এই রান্না নাকি স্বয়ং সুভদ্রা মা এসে করেন, যার জন্য এই প্রসাদ কিন্তু প্রায় পরমান্নের সমতুল্য হয়, যার জন্য এত সুস্বাদু।
1: এইবারে কথা বলে নেব অঙ্কিতা বিশ্বাসের সঙ্গে, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই ঐতিহ্যকে সে কিভাবে দেখছে শুনে নেব তারই মুখে।
2: এই বছর বাড়ির বড়রা আমাদের ছোটদের কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিয়েছে। আমাকে যেমন ক্যাশিয়ার করা হয়েছে, আনন্দের সঙ্গে আমি এই কাজ যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। তাছাড়াও পূজোর আরো অন্যান্য কাজেও হাত লাগাতে হচ্ছে।
1: তাহলে বন্ধু, বিশ্বাস পরিবারের সদস্যদের মুখ থেকেই জেনে নিলে এই ঐতিহ্যবাহী উল্টো রথ উৎসবের নানান গল্প, অনুভূতি আর স্মৃতির কথা। আমরা বুঝতেই পারলাম যে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এই উৎসব আসলে মানুষে মানুষে ভালোবাসার গভীর বন্ধন, পারিবারিক ঐক্য এবং আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক সুন্দর মাধ্যম। এই ধরনের ঐতিহ্য যতদিন বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবে আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি এবং একে অপরের প্রতি আমাদের আস্থা আর ভালোবাসা। আশা করি এই গোটা সময়টা তোমাদের খুব ভালো কেটেছে, রথের এই কটা দিনে তোমরা ভীষণ আনন্দ করেছ, আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করি। এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা। এখন ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।

0: মানে ছোট করে আমাদেরকে মল্লিকা কিন্তু একটা উল্টো রথের সেলিব্রেশন দিয়ে দিল, তাই না?
1: একেবারেই তাই। আর তারই সঙ্গে আমরা স্যারের সঙ্গে আজকে পুরো মোটামুটি অনেকটা বিষয় কভার করলাম,
0: আলোচনা করলাম।
1: হ্যাঁ, মোটামুটি তোমরা পড়ে কোথায় সুযোগ পেতে পারো, কিভাবে সুযোগ পেতে পারো, কাজের সুযোগ কতটা আছে, সমস্তটা নিয়ে আমরা কথা বলেছি আজকে। আর আপাতত স্যারের থেকে শুধু একটাই প্রশ্ন যেতে যেতে, যে আজকে এই যে আমরা পুরো আড্ডাটা দিলাম, সেটার বেসিক্যালি তো এটাই বলার স্টুডেন্টদের যে তোমরা একটা ঠিকঠাকভাবে কী করে একটা জায়গা তৈরি করতে পারো ফিল্ম স্টাডিজ নিয়ে। আপনি আজকে যারা শুনছে, যে সমস্ত স্টুডেন্টরা শুনছে, তাদের জন্য কী বলতে চান যারা এই প্রফেশনে আসতে চায়?
2: দেখো, প্রথম কথা হচ্ছে যে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো যে আমার একটা বিষয়ে প্যাশন আছে, তাই আমি সেটা পড়তে চলে যাব না, আমাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে জীবনে। দ্বিতীয় আরেকটা কথাও আছে যে আমার যে বিষয়ে প্যাশন নেই, আমাকে জোর করে পড়ানো হচ্ছে বলে আমি পড়তে যাচ্ছি, সেটাও করা উচিত না। কারণ সেটা করলে মনের মধ্যে একটা গ্রাজ থাকে, রাগ,
0: মানে দুরকম আবেগই কন্ট্রোল করতে হয়।
2: হ্যাঁ, দু ধরনের আবেগই কন্ট্রোল করতে হয়। আর যখন মনে হয় যে আমি এই বিষয়টা সত্যিই জানতে ইচ্ছুক, পড়তে ইচ্ছুক, এবং আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে, তখনই সেটা পড়া উচিত। অনেকে যেটা আসে, এটা আমি সাবধানই করব কিছুটা, যে ফিল্ম স্টাডিজ অনেকে পড়তে আসেন, যে আমার খুব ফিল্ম ভালো লাগে, ফিল্ম ভালো লাগার প্রশ্ন নয়,
0: একদম
2: আমি সারা জীবন ফিল্ম এবং ইত্যাদি, এই ফিল্মটাকে আমার ক্যারিয়ার করব কিনা এবং ফিল্মটাকে নিয়ে আমি সারা জীবন ধরে কাজ করতে চাই কিনা, কিছুটা ঝুঁকিও তো থাকে সেখানে সেটা নিয়ে, কারণ আনকনভেনশনাল সাবজেক্ট, প্রথাগত বিষয় নয়। এমনকি পাড়া পড়ছি ও বলে যে তাহলে কি হচ্ছে, তুই তাহলে কি করতে চলেছিস? হ্যাঁ, বাবা মাকে বলে ছেলে মেয়েটাকে একটা দেখো, মেয়েটা চলে গেল এরকম,
1: কি দুঃখের একটা ব্যাপার।
2: তো এরকম হয় আর কি। তো সেটাই বলবো যে ছাত্রছাত্রীদের আজকাল তোমাদের যাদের আজকাল অনেক অপশন আছে, অপশন মানে কি, ইন্টারনেট বা ইত্যাদিতে তুই দেখতে পারো বিষয়টা কি, ফিল্ম স্টাডিজ কি, সেখানে কি পড়ানো হয়, কারা সেগুলো পড়ান, তারপর পড়ার পরে সেগুলো থেকে কি ধরনের কাজকর্ম হতে পারে, যেমন তোমাদের
0: সাবজেক্টটাকে জেনে এগোনো।
2: হ্যাঁ, জেনে এগোনো, আমি সবসময় বলবো জেনে এগোনো উচিত। আর এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়টা সম্পর্কে একটা ইচ্ছে থাকতে হয় নিজের মধ্যে, সেই ইচ্ছেটা কিন্তু আবার ইমপ্র্যাকটিক্যাল ইচ্ছে হলে হবে না, একেবারে লাগাম ছাড়া আমার মনে হচ্ছে বলে আমি করছি, এটা এরকমটা নয় যে আমি একটা বিশেষ ধরনের চকলেট খেতে চাই বলে খেয়ে নিলাম, কারণ এটা করলে তো হবে না। যেমন তুমি সাংবাদিকতা তখনই পড়বে যখন তোমার সাংবাদিক হওয়ার ইচ্ছেটা মনের মধ্যে, তাগিদটা তুমি অনুভব করছো এবং তুমি বুঝতে পারছো যে তুমি একটু পড়াশুনো ঘষামাজা করে নিলে তুমি খুব ভালোভাবে একটা খবরের কাগজ বা একটা টিভি চ্যানেলে তোমার একটা সাংবাদিক হিসেবে কাজ করতে পারবে। ঠিক সেরকম তুমি ফিল্মটাকে স্কলারলি এতে বুঝছো কিনা, মানে যেভাবে ফিল্মটাকে একটা জ্ঞান চর্চার বিষয় হিসেবে বুঝতে চাইছো কিনা। আমার ফিল্ম ভালো লাগে বলে ফিল্ম স্টাডিজ পড়ছি, এটা কোনো বিষয় নয়, এটা কোনো ব্যাপার
1: লাগছে বলে
2: অনেকে পড়তে চলে আসে। এখানে কিন্তু খুব রিগরাস পড়াশুনো করতে হয় এবং যাদের একমাত্র বিষয়টার গভীরে ঢুকে জানার ইচ্ছে আছে তারাই কিন্তু সফল হয়। সাস্টেন অনেকেই করেন, ভালোবেসেই সাস্টেন করেন, আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই খুবই বিভাগ ভালো লাগে, বিষয়টা ভালো লেগে যায়, তারা করেন, কিন্তু তবু জীবনে তো একটু হলেও সফল হওয়ার কথাটা ভাবতে হয়। হ্যাঁ, তো সেদিক থেকে ভাবতে গেলে আমরা সবসময় সাজেস্ট করি যে একটু গভীরভাবে জ্ঞান চর্চাটা করবে, ফিল্ম স্টাডিজ চর্চা করবে, চলচ্চিত্র নিয়ে গভীরভাবে চর্চা করার ইচ্ছে থাকলে তবেই এই বিষয়টা পড়তে আসা উচিত।
1: বেশ বেশ, স্যারকে অনেক ধন্যবাদ আজকে। আর তার সঙ্গে আমাদের সামনেই তোমরা সবাই জানো যে যুববাণীর জন্মদিন আসছে 16ই অগস্ট,
0: তো সেটার জন্য তোমাদের জন্য জন্মদিন সেলিব্রেট করব
1: একদম, আর সেটার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, সেটা একটু শুনে নাও, তারপর বলছি সারপ্রাইজটা কি, মোটামুটি এখান থেকে একটু শুনে নাও তারপর বলছি আর কি।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
5: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
4: তাহলে পোস্ট করে ফেলো আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এপারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
1: মোটামুটি বিষয়টা তোমরা বুঝে গেছো যে কি বলা হচ্ছিল। আসলে যুববাণীর জন্মদিন আসছে এবং সেই জন্য তোমাদেরকে বানাতে হবে একটা আর্টওয়ার্ক, মানে যুববাণীর জন্মদিন বিষয়ের উপর একটা আর্টওয়ার্ক, অথবা তোমরা বানাতে পারো একটা ভিডিও এবং সেটা বানিয়ে তোমরা তোমাদের যে ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে সেখান থেকে পোস্ট করবে এবং যুববাণী কলকাতার যে অফিশিয়াল ফেসবুক পেজ সেটাটা ট্যাগ করবে একদম। আর সেটা ট্যাগ করার পরে তোমাদের যে সমস্ত ভিডিও আমরা দেখতে পাবো সেইটার উপর বেস করে তোমাদের মধ্যে যে উইনার হবে তাকে আমরা ডাকবো স্টুডিওতে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য
0: একদম।
1: আর এই যে আজকে এতক্ষণ আমরা আড্ডা দিলাম, সেই আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক, যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম স্টাডিজের অধ্যাপক মানুষ ঘোষ, এবং আমরা তার সঙ্গে ছিলাম আমি পৌলমী আর আমার সঙ্গে ছিল সৃজনী। আজকে আড্ডা আপাতত এই
0: পর্যন্তই, আবার আড্ডা হবে অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ স্টে টিউনড, আর যেতে যেতে তোমার জন্য রইল চন্দ্রবিন্দু থেকে এই গানটা।
1: একদম, টাটা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: স্টুডিও ঘড়িতে দুপুর 12:45। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পল্লব ঘোষ। প্রথম গানটি কথা লিখেছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়।

পরপর তিনখানি আধুনিক গান শুনলেন শিল্পী পল্লব ঘোষ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দোস্তারায় লোকগীতের সুর, শিল্পী সুবল দত্ত।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সন্তানসহ এক বাংলাদেশি তরুণীকে গতকাল আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। খাদিজা আক্তার নামে বছর ২৫ ওই তরুণী বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাস করছিলেন। বছর তিনেক আগে ভারতে এসে ওই তরুণী সাগরদিঘির দস্তুরহাটের এক যুবককে বিয়ে করে সেখানে থাকতে শুরু করে। পুলিশ তাকে জেলার সুতি থানার আহিরণের হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত ও পুরসভাগুলিতে পুলিশ আজও জন্মমৃত্যু শংসাপত্র যাচাই অভিযান চালাচ্ছে। এসআইআর পর্ব চলার সময় এবং আগের সরকারের আমলে এই ধরনের শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই জেলায় ২৫% জন্মমৃত্যু শংসাপত্রে গরমিল রয়েছে। গতকাল জেলার বহরমপুর, কান্দি, ডোমকল, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ সদর এবং জিয়াগঞ্জ ও আজিমগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা থেকে রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করা হয়। আজ জেলার অন্যান্য পঞ্চায়েত ও পুরসভায় তল্লাশি চলছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার কুটিরডাঙ্গা ঘাটে খড়ি নদীতে আজ সকালে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান কয়েকজন স্কুল পড়ুয়া সহ যাত্রীরা। নৌকা নদীর পাড়ে পৌঁছানোর পরে উল্টে যায়। ১০-১২ জন যাত্রী অবশ্য নৌকো থেকে নেমে পড়ে। স্থানীয়রা তাদেরকে পরে উদ্ধার করেন। উল্টোরথের মধ্য দিয়ে ভগবান জগন্নাথের শ্রীক্ষেত্রে ফেরার পালা আজ। পুরীর মতো উল্টোরথের তোড়জোড় শুরু হয়েছে হুগলির মাহেশেও। আজ মাহেশে মাসির বাড়িতে পুজো হয় জগন্নাথ বলরাম সুভদ্রার। সকালে পুজো শুরু হয় মন্দিরে, বিকেলে ভগবান জগন্নাথকে রথে তোলা হবে। অন্যান্য বছরের মতো এবার নাটোরের রানী ভবানীর স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাধকবাগ আখড়ার প্রায় ৩০০ বছরের প্রাচীন রথযাত্রার উল্টোরথ উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সপ্তমী তিথিতে সেখান থেকে পুনরায় আখড়ায় ফেরত আসার উল্টোরথের মধ্য দিয়ে রথযাত্রা সমাপ্ত হবে। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেছেন জিয়াগঞ্জে। চন্দননগরেও আজ উল্টোরথে টান শুরু হবে দুপুরে। হুগলির গুপ্তিপাড়ায় গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হয়েছে ভান্ডার লুট। আজ সেখানে হবে উল্টোরথ। গ্রাম হুগলির দশঘড়াতেও উল্টোরথ অনুষ্ঠিত হবে আজ দুপুরে। মালদায় বৈষ্ণবনগরের বিএসএফের ১৭ মাইল সেক্টর হেডকোয়ার্টারে এক জওয়ানের গুলিতে দুই বিএসএফ জওয়ান প্রাণ হারিয়েছেন, গুরুতর জখম আরও একজন। জানা গিয়েছে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান হঠাৎই ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জওয়ানের। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও এরাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় গতরাত থেকেই বৃষ্টি চলেছে। আজ সকাল ৬:৩০ পর্যন্ত আলিপুরে ৫২.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই প্রেক্ষিতে মৎস্যজীবীদের আজ থেকে ২৭ জুলাই পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা ১২:৫০।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, বিশেষত আমরা খেয়াল করি যে সবজি চাষ যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সবজি চাষের লাভ অনেক বেশি, এবং সবজি চাষে লাভ যেমন বেশি হয় সবজি চাষের দিকে কিন্তু আমাদের যত্ন অনেকটা বেশি নিতে হয়। বিশেষত এই সময়ে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমরা কিভাবে লাভজনক চাষ করতে পারব, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস। ডক্টর দাস, নমস্কার।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে লাভজনকভাবে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করতে চাই, তার আগে আপনার কাছে জেনে নিতে চাইব যে আমাদের রাজ্যে মূলত কি কি ধরনের সবজি চাষ হয় এবং তার গুরুত্ব কতখানি।
1: আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ মানে বলা যায় যে হচ্ছে গড গিফটেড একটা স্টেট, যেখানে হচ্ছে পাহাড় থেকে শুরু করে সমুদ্র অবধি সমস্ত ওয়েদার বা ক্লাইমেটিক কন্ডিশন বা হচ্ছে আমাদের আবহাওয়া আছে। তো সেখানে আমাদের সবজি কিন্তু সব ধরনেরই চাষ করা যায়, প্রায় সব ধরনেরই চাষ করা যায়। এবং আমরা জানি যে আমাদের দেশে সবজি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। তো সেখানে কিন্তু আমরা সব ধরনের সবজি তো আমরা করতেই পারি। বর্ষাকালে মূলত আমরা যে ধরনের সবজি চাষ করে থাকি সেগুলো হচ্ছে কুমড়ো জাতীয় ফসল আমরা করে থাকি। এছাড়া আমাদের বর্ষাকালীন সবজি হিসাবে ভেন্ডি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। এছাড়াও আমাদের বেগুন, লঙ্কা এগুলো আমরা বর্ষাকালে সাধারণত করি থাকি। এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে যেমন আমরা লাউ করি, উচ্ছে করি, তারপরে হচ্ছে ঝিঙে করি, তারপরে হচ্ছে আমাদের চিচিঙ্গা করি, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। এছাড়াও আমাদের মূল এবং কন্দ জাতীয় যে ফসল আছে বর্ষাকালে, যেমন কচু, ওল, এগুলো কিন্তু আমাদের বর্ষাকালে সাধারণত চাষ করা হয়।
0: বিজ্ঞানসম্মত উপায়ে বর্ষাকালীন সবজি চাষ যদি আমরা করি তাহলে আমাদের কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে?
1: আচ্ছা, প্রথমেই যেহেতু বর্ষাকালীন সবজির কথাটা বললাম, সেখানে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় আসবে যে একটা মানে আনন্যাচারাল একটা ক্লাইমেটিক কন্ডিশন থাকবে, মানে বৃষ্টি হবে বা জল জমে থাকবে, এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের তৈরি হতে পারে। তাহলে বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে। এবং সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা যেটা বলে থাকি যে প্রথমেই আমাদের জমিটা, জমির চরিত্র কীরকম, সেই জমির চরিত্র কিন্তু দেখতে হবে যে সেখানে জল দাঁড়িয়ে যায় কিনা। যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সবজি চাষ করা যাবে না, সবজি কিন্তু জল সহ্য করতে পারে না। এক রাত্রি যদি জল জমে যায় তাহলে কিন্তু সবজি আমাদের মানে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি শান্ত বলি যে কোনো সবজি চাষের ক্ষেত্রে শান্ত ছটা এম ফ্যাক্টর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ।
0: প্রথমে
1: যেমন ধরুন, প্রথমে ময়দান, ময়দান মানে আমার হচ্ছে জমিটা কিরকম, জমিতে জল ধারণ ক্ষমতা কিরকম বা জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা কিরকম, তাহলে সেটা আমরা দেখি। জমির উর্বরতা শক্তি কিরকম সেটা দেখি, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথমেই এম ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর ময়দান। সেকেন্ড আমরা যেটা দেখি মনসুন, মানে আমি তো বর্ষাকালীন সবজির কথা বলছি কিন্তু মনসুনটা কিরকম থাকবে তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের সবজি চাষটা নির্ভর করে, এবং তার উৎপাদনশীলতা কিন্তু মানে আমরা দেখতে পাই এই মনসুনের উপর নির্ভর করে। এরপরে যেটা আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যান্ডেজ। বর্তমানে কিন্তু আমাদের যান্ত্রিকীকরণ যদিও চলে আসছে, তথাপিও আমাদের কিন্তু চাষের ক্ষেত্রে ম্যান্ডেজের কিন্তু একটা ঘাটতি দেখা যায়, ঘাটতি দেখা যায়, সেই ম্যান্ডেজ কিন্তু থাকতেই হবে। ফোর্থ যদি বলি তাহলে সেটা আমরা বলবো হচ্ছে ম্যানেজমেন্ট। সাধারণত কৃষক বন্ধুরা ম্যানেজমেন্ট নিয়েই হচ্ছে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে, ব্যবস্থাপনা

0: না কিভাবে করবে সেটা মোটামুটি দেখা করা যায়। এরপরে যেটা হচ্ছে এম ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের মানি বা টাকা, আমার কাছে মূলধন আছে কি না। আমি একটা লাভজনক সবজি চাষ করতে চাইছি, সেটা কিন্তু এই মূলধনের মাধ্যমে আমরা মানে আমাদের ঠিক হয়। আর লাস্টে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা লাভজনক সবজি নিয়ে কথা বলছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মার্কেটিং, এই মার্কেটিং বা বাজারজাত করা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি বাজারজাত ঠিকঠাক না করতে পারি, তাহলে কিন্তু আমার লাভজনক যে বিষয়টা সেটা কিন্তু থাকবে না। আমি এমন সময় সবজি তৈরি করলাম, তখন হয়তো বাজারের দাম খুব কম, তাহলে কিন্তু আমার লাভজনক বিষয়টা থাকবে না।
1: তাহলে এই যে ছটা এম ফ্যাক্টরের কথা আপনি বললেন, যদি কৃষক বন্ধুরা সেগুলো মেনে চলে, তাহলে কিন্তু ওনারা মানে একটা লাভজনক ফসল উৎপাদন করতে পারবেন এবং এবং তাতে ওনারা অনেকটাই লাভবান হতে পারেন,
0: অনেকটাই লাভবান হতে পারে।
1: তা এই বর্ষাকালীন সবজি চাষের জন্য যে বীজ বপন পদ্ধতি, সে সম্পর্কে যদি একটু বলেন।
0: আচ্ছা, বর্ষাকালীন সবজিতে আমি যেটা বললাম যে কুমড়ো জাতীয় ফসল হোক বা আমাদের ভেন্ডি বা আদার যে ফসলগুলো হয় বর্ষাকালে, তো সেখানে কিন্তু বীজ বপন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ধরুন বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি কিন্তু বীজ মূল জমিতে লাগাতে পারবেন না, এদিকে সময় কিন্তু আপনার এগিয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, আপনি লাগাতে পাচ্ছেন না, তাহলে আপনাকে কিন্তু টাইমের মধ্যে যদি লাগাতে হয়, তাহলে অন্য কোনো জায়গায় আমাদের বীজ থেকে চারাটা তৈরি করে নিতে হবে। বর্ষাকালে কিন্তু এটা করা যায়। আমাদের পলি প্যাকেটে বা ছোট ছোট আমাদের যে প্লাগ ট্রে হয় বা পোর ট্রে হয়, সেগুলোতে যদি আমরা চারা তৈরি করে নিতে পারি, এরপরে যখন চারার বয়স লাগানোর মতন হয়ে যাবে, তখন কিন্তু আমরা মূল জমিতে লাগাতে পারি। মানে ডাইরেক্ট কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে, যেমন আমি বলতে পারি ঝিঙে হোক, কুমড়ো হোক, লাউ হোক, এগুলোর বীজ কিন্তু আগে পলি প্যাকেটে লাগিয়ে দিতে হবে। আপনি কোনো একটা জায়গায় মোটামুটি প্রোটেকশন নেওয়া যায় বা ছাউনিটা আছে, সেরকম জায়গায় আমরা যদি চারাটা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু যখনই ওয়েদারটা একটু ভালো হবে, সঙ্গে সঙ্গে আমরা মূল জমিতে লাগিয়ে দিতে পারি, এটা কিন্তু করে নেওয়া যায়। তাহলে কিন্তু আমরা টাইমের মধ্যে সমস্ত বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো।
1: কিন্তু তার আগে তো মূল জমিটা তৈরি করে নিতে হবে।
0: হ্যাঁ, অবশ্যই।
1: তার আগে মূল জমিটা কিভাবে তৈরি করবে?
0: আচ্ছা, মূল জমি তৈরির ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু বর্ষাকাল জল জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেখানে কিন্তু আমাদের মূল জমিটা তৈরি করতে হবে একটু উঁচু করে, একটু উঁচু করে তৈরি করতে হবে, যেখানে হচ্ছে মাদায় বীজ লাগানো হয়। যেমন হচ্ছে আমাদের ঝিঙে বললাম, কুমড়ো বললাম, লাউ বললাম, যেগুলো মাদাতে লাগানো হয়, সেগুলো মাদাটা কিন্তু একটু উঁচু করে লাগাতে হবে, যাতে কোনো কারণে যদি বৃষ্টি হয়, সেটা যাতে মানে ওইখানে মানে জলটা যাতে না জমে যায় আর কি, একটু উঁচু করে কিন্তু লাগাতে হবে। এবং প্রতিটা মাদাতে আমরা বলি বর্ষাকালে সাধারণত দুটো থেকে তিনটে বীজ লাগাতে হবে। আলটিমেট যখন সমস্ত জার্মি মানে অঙ্কুরোদ্গমন হলো, তারপরে আমাদের একটা রাখতে হবে, একটাই গাছ রাখতে হবে, প্রতিটা মাদাতে একটাই গাছ রাখতে হবে। এভাবে কিন্তু আমাদের বীজ বপন করতে হবে, কারণ যেহেতু বর্ষাকাল একটা প্রতিকূল পরিবেশ তৈরি হবে, সেটাকে আমাদের মাথায় রেখে কিন্তু করতে হবে, মানে উঁচুভাবে আমাদের তৈরি করতে হবে।
1: এই ক্ষেত্রে আমরা জাতের দিকে কি ভাবনা চিন্তা করব?
0: আচ্ছা, জাতের ক্ষেত্রে আমি বলবো পার্টিকুলার কোনো জাতের নাম বলবো না, কারণ বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান তারা বিভিন্ন জাত তৈরি করে থাকে, কিন্তু আমি কৃষক বন্ধুদের বলবো যে যে জাতটা আপনি ব্যবহার করবেন, দেখে নিতে হবে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত কিনা। মানে প্রথমে জাতের বৈশিষ্ট্য যদি বলা যায় যে জাতটা উচ্চ ফলনশীল কিনা, সেটা আমাদের দেখতে হবে। ওই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন সেটা আমাদের দেখতে হবে। এবং ওই জাত যে অঞ্চলে লাগানো হবে সেই অঞ্চলে সুটেবল কিনা, মানে উপযুক্ত কিনা, সেটাও কিন্তু আমাদের মাথা দেখার বিষয় আছে। কারণ ধরুন যে মানে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু আবার জাতের পারফরমেন্সও বিভিন্ন রকম হয়, তো সেখানটায় যে জাত যে অঞ্চলে সুটেবল হবে সেটা কিন্তু আর লাগাতে হবে। আর আরেকটা বলবো জাতের ক্ষেত্রে, যে সাধারণত যে সময় লাগানোর দরকার সেই সময়, মানে যে যাত্রা যে সময় লাগানোর দরকার সেই সময় লাগাতে হবে, সেই সময় লাগাতে হবে। ধরুন আপনি বেগুনের ক্ষেত্রে যদি আমি বলি, বর্ষাকালে বেগুনের জাত একটা অন্যরকম হয়, আবার শীতকালে বেগুনের জাত অন্যরকম হয়। তাহলে বর্ষাকালের জাত যদি আপনি শীতকালে লাগান তাহলে কিন্তু ফলন

0: সেই অর্থে পাওয়া যাবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
1: তাহলে আপনি বলছেন যে মানে মরশুম ভেদে জাত আলাদা হতে পারে,
0: মরশুম ভেদে জাত আলাদা,
1: এখন দেখে নিতে হবে যে বর্ষাকালীন সবজি চাষে আমরা বর্ষাকালীন সবজির যে জাত সেটা যেন হয় এবং সেটা সেটা যাতে বীজ যাতে সঠিক হয়, উচ্চ গুণমান সম্পন্ন হয়, সেদিকটা নজর রেখে কিন্তু আমাকে চাষটা করতে হবে, তাই তো?
0: অবশ্যই।
1: এই ক্ষেত্রে বলবো যে সার প্রয়োগ কিভাবে করবে?
0: আচ্ছা, মূল জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে আমরা একটা থাম্ব রুল বলি সাধারণত, যে আমাদের রাসায়নিক সারের ক্ষেত্রে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটে হচ্ছে মেন খাদ্য উপাদান। সাধারণত আমরা বলি 2:2:1:1, এই অনুপাতে দিতে হবে। তবে তার আগে আমি কৃষক বন্ধুদের বলবো যে আমাদের মাটি পরীক্ষা করেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে, কারণ মাটি পরীক্ষা না করে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে যদি সারের অধিক বেশি হয় তাহলে কিন্তু গাছের মধ্যে একটা মানে টক্সিসিটি দেখা দেবে, মানে মানে গাছের কিন্তু গাছ তখন ওই এতটা বেশি পরিমাণ কিন্তু নিতে পারবে না, তখন গাছের একটা শারীরবৃত্তীয় সমস্যা তৈরি হবে। তো সেটাকে মাথায় রেখে আমাদের অবশ্যই মাটি পরীক্ষা করে, এখন বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষাগার তৈরি হয়ে গেছে, ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারও হয়েছে, তো সেখানে কিন্তু মাটি পরীক্ষা করে তবেই কিন্তু আমাদের সার প্রয়োগ করতে হবে। সাধারণত আমরা 2:1:1 অনুপাতে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আমরা দিয়ে থাকি। এছাড়া আমরা বিভিন্ন জৈব সার যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের কেঁচো সার, আমাদের হচ্ছে পচানো গোবর, এগুলো আমাদের কিন্তু দিতে হবে। সাধারণত পরিমাণটা হয় মাটি ভেদে, সেটা সাধারণত 20-25 টন পার হেক্টর আমরা বলি জৈব সারটা দিতে হবে, কারণ জৈব সার যদি সঠিক পরিমাণে দেয়া যায় এবং সঠিকভাবে দেয়া যায় তাহলে মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক দিন ধরেই থাকে, কারণ জৈব সার হচ্ছে আমরা বলি ধীরে ধীরে মাটিতে নিউট্রেন বা গাছকে তার খাদ্য উপাদান সাপ্লাই দেয়। তো জৈব সার যদি আমরা একবার ঠিকঠাক দিতে পারি তাহলে কিন্তু অনেকটা মাটির যে উর্বরতা শক্তি সেটা থাকে। এছাড়া রাসায়নিক সার হিসাবে আমরা যেটা বললাম যে NPK বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেগুলো আমরা দিতে পারি, এবং সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে সুসংগত উপায়ে দিতে হবে সার প্রয়োগ, কিন্তু সুসংগত উপায়ে দিতে হবে, কারণ সারের পরিমাণ যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের সবজির উৎপাদনশীলতা অনেক কমে যাবে। মানে জমিতে, মূল জমিতে লাগানোর আগে, ফসল লাগানোর আগে আমাদের সাধারণত 50% নাইট্রোজেন আমরা বলি দিতে, টোটাল হচ্ছে ফসফরাস দিতে বলি এবং 50% পটাশিয়াম দিতে বলি, সঙ্গে হচ্ছে জৈব সার। যখন আমরা মাটিটা তৈরি করছি, লাঙল দিচ্ছি, তখন কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে। এরপরে যখন আমাদের গাছ লাগানো হলো, গাছ লাগানোর পরেই আমাদের মোটামুটি 20-22 দিন বা 25 দিনের মাথায় কিন্তু আমাদের প্রথম মানে যে 50% আমাদের নাইট্রোজেনটা থাকছে তার হাফ আমাদের কিন্তু নাইট্রোজেন দিতে হবে জমিতে, সে 50% নাইট্রোজেন কিন্তু দিতে হবে। আমি বর্ষাকালীন সবজির ক্ষেত্রে মানে কুমড়ো জাতীয় যে ফসলগুলো সেগুলো কিন্তু এভাবেই দিতে হবে। আর যে মানে 50% হাফ দিলাম 25 দিনের মাথায়, আর যে হাফ থাকছে মানে বাকি যে নাইট্রোজেন এবং 50% যে আমাদের পটাশিয়াম থাকছে সেটা কিন্তু আমাদের ওই 50-55 দিনের মাথায় গাছে দিতে হবে।
1: তাহলে এইভাবে যদি আমরা সার প্রয়োগ করি এবং সুষম সার প্রয়োগ করি তাহলে আমরা সবজি চাষের ক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারব। একটু যদি বলেন যে বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানে কি ধরনের পদক্ষেপের কথা?
0: আচ্ছা, কুমড়ো জাতীয় যেহেতু আমাদের বর্ষাকালে কুমড়ো জাতীয় ফসল একটা মেন ফসল, কুমড়ো জাতীয় ফসলের উৎপাদনশীলতাটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন আমি বললাম যে আমাদের ওই মানে আবহাওয়ার কন্ডিশন, আমাদের সার প্রয়োগ। সিমিলারলি একইভাবে যদি বলা যায়, কুমড়ো জাতীয় ফসল সাধারণত ইতর পরাগযোগ হয় মানে ক্রস পলিনেশন, পুরুষ ফুল আলাদা হয়, স্ত্রী ফুল আলাদা হয়, পরাগযোগ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ফলন কিন্তু কমে যাবে। প্রথম অবস্থায় হয়তো ফলটা হবে কিন্তু ফলটা 2-4 দিন পরে ঝরে যাবে, কারণ ওখানে কিন্তু পরাগযোগ হয়নি। এই পরাগযোগ করার জন্য আমাদের কিন্তু মৌমাছি মানে আমাদের যে পরাগযোগে সাহায্য করে যেসব এজেন্ট, মৌমাছি

0: প্রজাপতি, এইগুলো কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণ জমিতে আছে কিনা আমাদের দেখতে হবে। যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু ওই পরাগযোগ কিন্তু আমাদের করতেই হবে, এবং সেটা হচ্ছে মানে নিজেদেরকে করতে হবে। যেটা মৌমাছি বা প্রজাপতি করত সেটা আমাদেরকেই করতে হবে। সকালে উঠে একটা পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড আছে সেই গর্ভমুণ্ডেতে কিন্তু ছোঁয়াতে হবে। এটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের মানে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই কিন্তু করতে হবে, কারণ পরাগযোগ না হলে কিন্তু ফল ঝরে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কৃষক বন্ধুদের বলবো, মানে এখন তো যথেচ্ছ পরিমাণে খুব কৃষি বিষ ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের যে উপকারী যেসব পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলোকে রক্ষা করতে হবে আমাদের, যেমন তাহলে সুসংগত উপায়ে যেমন আমরা বিষ প্রয়োগ করব, একইভাবে আমাদের যে উপকারী যে মানে পোকাগুলো আছে সেগুলো যাতে ঠিক থাকে সেগুলো আমাদের দেখতে হবে, কারণ তারাই কিন্তু আমাদের ফলন বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে।
1: তো এইভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন কিরকম হতে পারে?
0: আচ্ছা, এভাবে যদি ঠিকঠাক করা যায় তাহলে ফলন আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের যা পোটেনশিয়াল যে ফলন আছে সেটা অনেকাংশে আমরা করতে পারি, এবং কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা সাধারণত অনেকটা ফলন পেতে পারি। অনেকটা ফলন মানে, এবং মানে আমি যদি টাকার অঙ্কে দেখি, টাকার অঙ্কে কিন্তু আমরা অনেকটা পেতে পারি। বর্ষাকালীন সবজি চাষে কিন্তু আমাদের যা খরচ হয় সেই খরচ বাদ দিয়ে আমরা কিন্তু প্রায় মানে আমরা বলি যে 1.5 এই রেশিওতে কিন্তু আমরা ইনকাম করতে পারি। মানে 1 টাকা খরচ হলে আমরা কিন্তু মানে 2.5 টাকা লাভ পেতে পারি। 2.5 টাকা লাভ মানে 1 টাকা খরচ হলো, 2.5 টাকা পেলাম, মানে আমার 1.5 টাকা কিন্তু লাভ হবে। এই হিসাবে কিন্তু আমরা এইভাবে ফলন পেতে পারি, এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক ম্যানেজ হয় তাহলে কিন্তু মানে আমি বলবো এই লাভজনক ব্যাপারটা আমাদের আর দেখতে হবে না। তখন কিন্তু মানে আমি আগে তো বললাম যে মার্কেটিং এর একটা বিষয়, সমস্ত মার্কেটিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সবজি চাষের যে লাভজনক, বিশেষ করে বর্ষাকালে সবজি চাষে অনেক আমরা পেতে পারি।
1: রোগ পোকা দমন করার জন্য কি কি উপায় অবলম্বন করা যায়?
0: আচ্ছা, বর্ষাকালীন সবজির ক্ষেত্রে রোগ পোকা আমাদের ক্ষেত্রে অনেক হয়ে থাকে। যেমন কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ হয় আর কি, যেটা হচ্ছে ফ্রুট ফ্লাই আমরা বলি। সেই ফ্রুট ফ্লাইটা কিন্তু আমাদের হচ্ছে দমন করতে হবে। ফ্রুট ফ্লাইটা দমন করার জন্য আমরা যেটা প্রথমেই করে থাকি যে এখন বিভিন্ন ট্র্যাপ বেরিয়ে গেছে, আমাদের বিভিন্ন স্টিকিস ট্র্যাপ বেরিয়েছে, হ্যাঁ ফান্দ, সেই ফান্দ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সাধারণত মোটামুটি 1 হেক্টর জায়গাতে আমাদের 10-12টা যদি আমরা ট্র্যাপ ব্যবহার করি তাহলে 10-12টা আর একটু বেশি যদি ব্যবহার করি তাহলে কিন্তু ফ্রুট ফ্লাই অনেকটা আমরা কমাতে পারবো। এরপরেও যদি ফ্রুট ফ্লাই অ্যাটাক হয় বা ফ্রুট ফ্লাই যদি লাগে তাহলে আমাদের বিভিন্ন যে কেমিক্যাল স্প্রে, সেই কেমিক্যাল স্প্রেগুলো করতে হবে, কিন্তু সেটা দেখে নিতে হবে। মানে আমাদের যদি ইকোনমিক, যে আমরা বলি যে ইকোনমিক লস যদি খুব সেই অর্থে না হয় তাহলে কিন্তু অহেতুক আমাদের স্প্রে করার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু আমি কৃষক বন্ধুদেরকে বলবো অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমাদের দরকার হবে তখনই স্প্রে করতে হবে, তাছাড়া আগে থেকে স্প্রে করার খুব একটা দরকার নেই। কিন্তু প্রতি ছেদক হিসাবে আমরা কিন্তু এই ফাঁদ আমাদের ব্যবহার করতেই হবে। এছাড়া কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে, এটা তো গেল ফ্রুট ফ্লাই, আর একটা যদি হয় যেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান দিনে যেটা সমস্যা হচ্ছে যে নিমাটোড, এই নিমাটোড কিন্তু এখন সমস্যা একটা ক্রিয়েট করছে। তার জন্য আমরা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস বলি সেটাই কিন্তু আমাদের করতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমাদের এই মানে গাছের যে সব রোগ পোকা হচ্ছে তাদের দমন করার জন্য আমি কৃষক বন্ধুদেরকে বলবো যে একই জমিতে বারবার একই ধরনের ফসল কিন্তু চাষ না করা, ফসল চাষ না করা। কারণ হচ্ছে আমি কুমড়ো করলাম আবার পরের বছর কুমড়ো বা পরের সিজনে কুমড়ো, সেটা না করাই ভালো। তাতে কি হবে, বিভিন্ন যে আমাদের রোগ পোকা আছে সেগুলো কিন্তু অনেকাংশে আমাদের যদি চক্র, ফসল চক্রটা আমরা ঠিক করে নিতে পারি তাহলে অনেকাংশে কম হবে।
1: কি কি ধরনের রোগ দেখা যেতে পারে?
0: রোগের ক্ষেত্রে যেমন হয় একটা যে গুঁড়ো চিতি, পাউডারি মিলডিউ, এটা একটা কিন্তু কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে মারাত্মক একটা রোগ হয়। তারপরে হচ্ছে শশার ক্ষেত্রে হয় কিউকাম্বার মোজাইক ভাইরাস, ভাইরাস ঘটিত একটা রোগ হয়। ভেন্ডির ক্ষেত্রে হচ্ছে সাহেব রোগ, যেটা ইংরেজিতে

0: ইয়েলো ভেন মোজাইক ভাইরাস এটা হয়। আবার এখন বর্তমান দিনে ভেন্ডিতে আবার একটা রোগ চলে আসে, আমাদের এই রাজ্যে ছিল না, ওখরা ইনোসেন্ট লিপকাল ভাইরাস। পাতাগুলো কুঁকড়ে যাবে, পাতাগুলো হলুদ হবে না, কিন্তু পাতাগুলো এবং পাতার যে ফলক এবং পাতার যে দণ্ড সেগুলো কিন্তু আস্তে আস্তে কুঁকড়ে যাবে এবং গাছে কিন্তু ফলনই হবে না, মানে গাছে একদম ফলনই আসবে না। তো সেগুলো আমাদের প্রতিষেধক ব্যবস্থা হিসাবে, এগুলোর হচ্ছে সাধারণত যে ভাইরাস ঘটিত রোগের বাহক হচ্ছে সাদা মাছি, সেই সাদা মাছিকে আমাদের কন্ট্রোল করলে কিছুটা কিন্তু কন্ট্রোল হবে। তাছাড়াও আমাদের যে বর্তমান দিনের হচ্ছে বিভিন্ন জাত যেগুলো হচ্ছে এই মানে রোগের হচ্ছে রেজিস্ট্যান্ট বা এগুলো মানে প্রতিরোধ করতে পারে জাত, সেরকম জাত কিন্তু আমাদের লাগাতে হবে।
1: আচ্ছা, রোগ পোকার কথা তো আমরা জানলাম, রোগ পোকা ফসলের শত্রু, সে তো ফসলের ক্ষতি করেই থাকে, কিন্তু কুমড়ো জাতীয় ফসলে আমরা যদি উৎপাদনশীলতা অন্য কোনো ভাবে কি বাড়ানো যায়?
0: কুমড়ো জাতীয় ফসলে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমি যেমন আগে পরাগ সংযোগের কথা বললাম, এছাড়াও এই পরাগ সংযোগ ঠিকঠাক যাতে হয়, মানে স্বাভাবিকভাবে হয়, তার জন্য কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক ফসলে কি হয় দেখা যায় যে পুরুষ গাছ আলাদা, স্ত্রী গাছ আলাদা। তাহলে পুরুষ গাছ কিন্তু আপনাকে লাগাতে হবে, কারণ পুরুষ গাছ কিন্তু হচ্ছে আমাদের যে পরাগ রেণু সেটা কিন্তু সাপ্লাই করবে বা দেবে স্ত্রী গাছকে। তাহলে আমরা সাধারণত বলি যে 9:1 মানে 9:1 এই অনুপাতে কিন্তু হচ্ছে আমাদের গাছ লাগাতে পারে, মানে 9টা হচ্ছে স্ত্রী গাছ থাকবে, একটা পুরুষ গাছ থাকবে, এভাবে কিন্তু লাগাতে হবে যাতে আমাদের পলিনেশনটা ঠিকঠাক হয়। আচ্ছা, কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা দেখা যায় যে কৃষক বন্ধুরা কিন্তু এতে কিন্তু খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে প্রথমেই গাছে যখন ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুলই আসে, মানে পুরুষ ফুল হতে থাকে, স্ত্রী ফুলটা কম আসে। তখন কৃষক বন্ধুরা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে পুরুষ ফুল হচ্ছে, স্ত্রী ফুল হচ্ছে না, কারণ পুরুষ ফুলে তো আর ফলন হয় না। তো তার জন্য আমরা বলি যে কিছুটা আমরা এটাকে মানে কমাতে পারি, মানে স্ত্রী ফুল বাড়াতে পারি, পুরুষ ফুল কমাতে পারি। সেটা আমরা করতে পারি বিভিন্ন গ্রোথ রেগুলেটর স্প্রে করে আমরা করতে পারি, কিন্তু গ্রোথ রেগুলেটর আমাদের যে স্প্রে করতে হবে সেই স্প্রেটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইমে করতে হবে, গাছ লাগানোর প্রায় 14 দিনের মাথায় প্রথম গাছে কিন্তু স্প্রে করতে হবে। আমি কুমড়ো জাতীয় ফসলের কথা বলছি, যখন গাছে মোটামুটি 3-4 লিফ স্টেজ থাকবে তখনই স্প্রে করতে হবে, মানে সাধারণত 12-14 দিনের মাথায় প্রথম স্প্রে করতে হবে। তারপরে আর একটা স্প্রে করতে হবে তার 7-10 দিনের মাথায়, মানে প্রায় 21-22 দিনের মাথায় কিন্তু একটা গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। তাতে কিন্তু অনেকটা আমরা পুরুষ ফুল কমাতে পারি, স্ত্রী ফুল বাড়াতে পারি। এবার এই গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা
1: যা ব্যবহার করতে পারি বা তার ডোজ কি হতে পারে,
0: হ্যাঁ, গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা যেটা ব্যবহার করতে পারি ইথ্রেল 250 ppm, ইথ্রেল 250 ppm বাজারে পাওয়া যায়, এটা আমরা স্প্রে করতে পারি। যেমন আমি শশার ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে হবে, আবার ঝিঙের ক্ষেত্রে ইথ্রেল 300 ppm ব্যবহার করতে হবে। কিন্তু ব্যবহার করার টাইম হচ্ছে ওই 14 দিনের মাথায় আর 21-25 দিনের মাথায়, এর মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে, তারপরে ব্যবহার করলে কিন্তু এতটা ভালো হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মানে লাউর ক্ষেত্রে আমরা ইথ্রেল 200 ppm ব্যবহার করতে পারি, কুমড়োর ক্ষেত্রে ইথ্রেল 250 ppm ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা অনুখাদ্য হিসাবে বোরন ব্যবহার করতে পারি, বোরন এবং জিং। বোরন যদি হচ্ছে আমরা 10%, মানে বোরন 10% যদি আমরা ব্যবহার করি তাহলে এর পরিমাণটা হবে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আবার যদি বোরন হচ্ছে 20% ব্যবহার করি তাহলে 1 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। জিঙ্ক ইডিটিএ এখন বাজারে পাওয়া যায়, এগুলো হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি। এতে কি হবে, বোরন জিঙ্ক যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি যদি মাটিতে থাকে সেটা যেমন মিটিয়ে দিতে পারে, সিমিলারলি এই পরাগ সংযোগ কিন্তু মানে ওদের অনেকাংশে বাড়িয়ে দিতে পারে এবং এদের মানে যে আমি পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে অনুপাত সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে।
1: বেশ, তা এই সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন হবে?
0: আচ্ছা, সবজির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মাটিটা কিন্তু ঠিকঠাক করে তৈরি করে নিতে হবে, যেহেতু বর্ষাকালীন সবজির চাষ, একটু উঁচু করে মাটি, আমাদের যে মাদাগুলো হবে সেই মাদাগুলো যদি

0: উঁচু করে নিতে পারি আমরা, তাহলে কিন্তু জল যদি জমেও যায় সেটাকে আমরা কিন্তু মানে গাছের তত একটা ক্ষতি হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আবার যেখানে হচ্ছে আমাদের যদি সম্ভব হয়, যদি এখন তো জলসেচের জন্য ড্রিপ সিস্টেম বেরিয়ে গেছে, যদি ড্রিপ সিস্টেম সম্ভব হয় তাহলে ড্রিপ সিস্টেম আমাদের করতে হবে। আর যেগুলো হচ্ছে বীজ তোলার মাধ্যমে আমরা চারা তৈরি করি, সেখানে বীজ তোলাতে চারাটা তৈরি করার জন্য আমাদের উদ্ভিদ খাদ্য বা জল সেগুলো হচ্ছে আমাদের ঠিক টাইমে দিতে হবে বীজ তোলাতে, এবং বীজ তোলার মাটিও আমাদের শোধন করে নিতে হবে। আর বীজ তোলাতে মানে চারাটাকে কিন্তু শক্ত করেই তবে মূল জমিতে লাগাতে হবে। এই এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ফলনটা আমরা মানে অনেকাংশে আমরা বাড়াতে পারব।
1: তাহলে কৃষক বন্ধুরা শুনছিলেন যে লাভজনকভাবে কি করে বর্ষাকালীন সবজির চাষ করা সম্ভব, এবং আমরা কিভাবে চাষ করলে পরে আমরা বর্ষাকালীন সবজি থেকে অধিক আয় উপার্জন করতে পারি। তো এই বিষয়ে এতক্ষণ আমাদের বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শিব শঙ্কর দাস। ডক্টর দাস, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার। নমস্কার।
2: জমি দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে একক শিল্পীর গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। প্রথম গান শ্যামল গুপ্তের কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুর, আলপনা বন্দ্যোপাধ্যায়।

গীতিকায় আজকের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। পরের গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছেন শৈলেন মুখোপাধ্যায়, শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন একক শিল্পীর গানের অনুষ্ঠান গীতিকা, আজকের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। পরের গানটির কথা এবং সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

গীতিকার পরের গানটির কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন শ্যামল মিত্র, শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

গীতিকায় আজকের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। পরের গানটি পবিত্র মিত্রের শ্যামল গুপ্তের কথায়, শ্যামল মিত্রের

শুনছিলেন গীতিকা, আজকের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। আসরের শেষ গানটি কথা লিখেছেন পবিত্র মিত্র, সুরারোপ করেছেন ভূপেন হাজারিকা। আলপনা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে এনটিএ ও কেন্দ্রীয় সরকার কী কী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট উভয়কেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বুলোজানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। আজ উল্টোরথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষার আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে, এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे, विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का यह मुसद्दा कैबिनेट में चर्चा होगी, कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
0: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ ও কেন্দ্রীয় সরকার কী কী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট উভয়কে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মামলা শুনানি চলাকালীন বলেছে, হলফনামায় কেবলমাত্র সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপের কথা নয়, কী কী দীর্ঘমেয়াদী সংস্কার নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা থাকতে হবে। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিয়মিতভাবে এর অগ্রগতি খতিয়ে দেখবে। সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়েও শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্বলিত একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতি তার আস্থার প্রতিফলন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী কাগজ ফাঁস সংক্রান্ত মুলতবি মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নিয়েছেন। এদিকে বিজেপি সাংসদ শশাঙ্ক মণি এবং বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বিঘ্নিত হয়েছে। লোকসভা টানা পঞ্চম দিন হৈহট্টগোলের কারণে আজকে সারাদিন পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুপুর 12টার পর মুলতবির অধিবেশন শুরু হলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে আলোচনা এগোতে পারেনি। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এ বিষয়ে কঠোর আইন আনা হবে বলে দেশকে আশ্বাস দিয়েছেন। রিজিজু বিরোধী নেতা রাহুল গান্ধীকে কংগ্রেসের সদস্যদের সুষ্ঠুভাবে সংসদ চলতে দেওয়ার জন্য নির্দেশ দিতে আহ্বান জানান।
2: संदेश नहीं जाएगा। मैं राहुल गांधी जी से अनुरोध करता हूं, आप अपने कांग्रेस पार्टी के साथियों को थोड़ा समझा दीजिए और बाकी कई पार्टी के एमपी भी निजी तौर पर सबने अपना मत रखा है कि चर्चा होना चाहिए। मुझे ये समझ में नहीं आ रहा है कि आज पांचवा दिन है, हम इसमें

0: अच्छा सार्थक बहस क्यों नहीं कर सकते हैं।
1: অন্যদিকে বেলা 11টায় রাজ্যসভার কাজ শুরু হলে কার্গিল যুদ্ধে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, গোটা দেশ সেই সাহসী সেনাদের সম্মান জানায় যারা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অসাধারণ সাহস, বীরত্ব এবং কর্তব্যনিষ্ঠা প্রদর্শন করেছিলেন। এরপর রাজ্যসভায় শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। পরে জিরো আওয়ারে বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে রাজ্যসভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত স্থগিত করা হয়। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি পোলোজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মতবিনিময় করবেন। ভারত রোমানিয়া বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পরেই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা এই মূল ভাবনাকে সামনে রেখে হতে চলা এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির মধ্যে দীর্ঘ 1 বছর ধরে চলা নিবিড় কারিগরি বিষয়ক আলোচনা এবং ঐক্যমত গঠনের প্রক্রিয়ার প্রতিফলন। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলায় 7,21,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই 3 জেলার বাসিন্দা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিসপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যের পর্যালোচনা করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি, বাঁধ, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের ওপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্যে ক্রীড়াবিদরা অটল সংকল্প, অসাধারণ দক্ষতা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটন বাহক লাভলিনা বরগোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল অ্যারেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ 167তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা দরকার। তিনি কর প্রশাসন ব্যবস্থাকে নাগরিক বাধ্য করে তোলার কথা বলেন।
1: আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, রাজ্যে ট্যাক্স বেসটা খুব কম কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস দিয়ে কাজ করতে হয়। সেখানে পুরোপুরি একটা এফিসিয়েন্সি আনতে হবে, যত রকমের নতুন টেকনোলজি, এআই বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে।
0: পশ্চিমবঙ্গ সিকিম সার্কেলের আয়কর দপ্তরের প্রিন্সিপাল চিফ কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, 2025-এর আয়কর আইন দেশের কর প্রশাসনকে আরও বেশি নাগরিক বান্ধব করে তুলবে। অনুষ্ঠানে বিশিষ্ট টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ জাতিগত করদাতাদের অবদানের কথা বলেন। সড়কপথের উপর চাপ কমাতে এবং যানজট এড়াতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং একথা জানিয়েছেন। মন্ত্রী জানান, একই সঙ্গে দূরপাল্লার ভেসেল পরিষেবাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
2: দেখুন, জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি আছে, ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবে। দেখুন, ওয়াটার ট্যাক্সি অনেক জায়গা থেকে অনেক ডেস্টিনেশন আছে, এরকম মেটিয়াব্রুজ থেকে আসবে বাবুঘাট, এরকম ব্যারাকপুর থেকে যাবে বাবুঘাট, হাওড়া যাবে, বালি যাবে, বেলুড় মঠ যাবে। না, অভিনব একটা চেষ্টা চালানো আছে।
0: অধ্যক্ষকে অবমাননা এবং অধিবেশনের কাজে বাধা সৃষ্টি করার জন্য বিজেপি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। গত বুধবারের ঘটনার প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ওই বিধায়ক অসংসদীয় আচরণ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে আবেদন জানান। এর জবাবে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষকে অসম্মান করা বা সভার কাজ ব্যাহত করার কোনো পরিকল্পনা তার ছিল না। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে সমন্বয়ের অভাবে তাকে বলতে না দেওয়ায় তিনি প্রতীকী প্রতিবাদ করেছিলেন বলে অভিযুক্ত বিধায়ক জানান। এরপরেই অধ্যক্ষ এই সমস্যা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা বলেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ডুবুডি সংলগ্ন রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকলস ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায় নামে দুই আধিকারিকের বিরুদ্ধে একটি পণ্যবাহী ট্রাক আটকে চালকের কাছ থেকে 22,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। চালক তা দিতে অস্বীকার করলে ট্রাকটিকে আটক করা হয়। এই ঘটনা সামনে আসতে রাজ্য পরিবহন দপ্তর অভিযুক্ত দুই আধিকারিককে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রশাসন জানিয়েছেন, প্রশাসন কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করবে না। উল্লেখ্য, রামপুর চেকপোস্টে দীর্ঘদিন ধরে লরি চালকদের হেনস্থার অভিযোগ ছিল। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের 47তম মৃত্যুবার্ষিকীতে আজ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী অধিকারী জানান, 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এছাড়া কলকাতা পুরসভা পরিচালিত উত্তম মঞ্চেরও সংস্কার করা হবে।
3: মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোব।
0: আজকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রূপা গাঙ্গুলী সহ অন্যান্য চলচ্চিত্র জগত ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে সবার উপরে উত্তম গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশ করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। উল্টোরথের মধ্য দিয়ে ভগবান জগন্নাথের শ্রীক্ষেত্রে ফেরার পালা আজ। পুরীর মতো উল্টোরথের তোড়জোড় শুরু হয়েছে হুগলির মাহেশেও। এছাড়া নদিয়ার মায়াপুরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছে উল্টোরথযাত্রা উৎসব। অন্যান্য বছরের মতো এবারও নাটোরের রানী ভবানীর স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধক

0: বাগ আখড়ার প্রায় 300 বছরের প্রাচীন রথযাত্রার উল্টোরথ উৎসব আয়োজন করেছে। চন্দননগরে আজ দুপুরে উল্টোরথে টান শুরু হবে। হুগলির গুপ্তিপাড়ায় গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হয়েছে ভান্ডার লুট। আজ সেখানে হবে উল্টোরথ। দীঘা ও মহিষা দলেও যথাযোগ্য মর্যাদায় উল্টোরথ পালিত হচ্ছে। মাদক পাচারের অভিযুক্ত হিসেবে মালদার গাজল থানার পুলিশ গতকাল 4 জনকে গ্রেপ্তার করেছে। গাজলের শিক্ষকপল্লী এলাকায় এক বাড়ি থেকে গাজল থানার পুলিশ 3 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও এরাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল একটু পারি।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 14555 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পুলিশ?
4: মিস সীমা?
3: বলুন।
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
3: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
3: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
3: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
3: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
3: হাই।
6: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা।

0: নমস্কার বন্ধুরা, আজকের মহিলা মহলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, তাই তো? বন্ধুরা, কথায় আছে কালি কলম মন লেখে তিনজন। সত্যি তো, আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তা ভাবনা, সুখ দুঃখের অনুভূতি, এমনকি অভিজ্ঞতা যখন কলমের ছোঁয়ায় নন্দিত শব্দগুচ্ছ হয়ে ওঠে, তখন সেই লেখা যেন প্রাণ পায়, স্পন্দিত হয়ে ওঠে জীবনের ছন্দে, তাই না বলুন? লেখক বা লেখিকার অন্তরের কথা যদি কলমের ডগায় এসে ধরা না দেয়, তবে সেই লেখা যেন কোথাও একটুখানি অপূর্ণই থেকে যায়, কেমন যেন প্রাণহীন হয়ে পড়ে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আজ মাসের চতুর্থ শুক্রবার, তাই আজকের অনুষ্ঠান আলাপি কলম। এই পর্বে আপনারা আজ শুরুতেই শুনতে পাবেন একটি স্বরচিত গল্প পাঠ, গল্প রং রুট। গল্পটির পাঠে এবং কলমে সৌমী গুপ্ত। তাহলে আসুন শুনে নিই।
1: নমস্কার, আমার গল্পের নাম রং রুট। সকাল থেকে কমেন্ট বক্স উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। মেহুল সব কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিতে পারছে না। আজ বহু বছর পর ও শেয়ার করেছে নিজের যাপন চিত্রের একটি মুহূর্ত। দিব্য জোর করলো বলেই তো ও শেয়ার করেছে। দিব্য চাইছিল ওদের কোলাজটা সবাই দেখুক, ওদের সম্পর্কটাই একটা ভার্চুয়াল শিলমোহর পড়ুক। মেহুলের খুব একটা মত ছিল না। ও তো বহুদিন থেকে এসব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। একটা অ্যাকাউন্ট ছিল বটে, তবে নিতান্তই তা বন্ধ হয়ে যাওয়া দরজা, তাকে তালা লাগিয়ে রেখেছে এই কয়েকটা বছর। মেহুলের কলিগ তিস্তা একদিন বলল, বাব্বা, দু পয়সার অ্যাকাউন্ট, তার আবার এত তালা ঝোলানোর কী আছে? মেহুল হেসেছিল। মেহুল বলতে পারেনি, কিছুটা বাধ্য হয়েই ও তালা ঝুলিয়েছে। আসলে মেহুল কখনোই চায়নি ওর জগতের সবটুকু পাবলিক হয়ে যাক। তাছাড়া ওর প্রোফাইলে যেটুকু আছে সেটুকু ওর আপন। আগে তা যত্নে রাখার প্রয়োজন হয়নি বলেই খোলা ছিল, এখন প্রয়োজন আছে। মেহুল চায় না ওর কষ্টের জায়গা, ওর যন্ত্রণার জায়গায় কেউ আঁচড় দিক। যেচে ইচ্ছে করে কোনো বিশেষ ছবিতে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কমেন্ট করা, জিজ্ঞেস করা, এসব সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত রোগ দাঁড়িয়েছে মানুষের। যেন অপরকে ক্ষতবিক্ষত হতে দেখাটা একটা পৈশাচিক আনন্দ। তাই মেহুল ওই ঘটনার পর থেকে সে বিখ্যাত মানুষদের কাঁচি দিয়ে কেটে ছেটে বন্ধুবৃত্ত ছোট করে প্রোফাইলে তালা ঝুলিয়ে দিয়েছিল। আজ দিব্য বহুবার বলার পর ও লক খুলে দিয়েছে। থাকুক কিছুদিন, তারপর বেগতিক দেখলে না হয় আবার। একজন কমেন্ট করেছে, তোকে এতদিন পর সেটেল হতে দেখে খুব ভালো লাগছে মেহুল। কমেন্টগুলো পড়তে পড়তে অনেক নিচে একটা কমেন্টে চোখ আটকে গেল মেহুলের। একজন লিখেছে, আপনার পুরনো ছবিগুলোর মধ্যে একজনকে দেখলাম আপনার বেশ ঘনিষ্ঠ। কে উনি? বিশেষ কেউ, কিন্তু যতদূর জানি দিব্য আপনার হবু স্বামী। রাগে যন্ত্রণায় মেহুলের গোটা শরীর রিড়ি করে উঠল। উত্তর দিতে গিয়েও ও চুপ করে গেল। বিপদে আর রাগে মানুষকে চুপ করে থাকতে হয়, বাবা চিরকাল ওকে শিখিয়েছে। মেহুল ইচ্ছে করেই পুরনো অ্যালবামে ফিরে গেল একবার। মলার তখন বেশ রোগা, উস্কো খুস্কো চুল, মুখের হাসিটাই ছিল এত মায়াবী। মেহুল আরও সেদিন গঙ্গার ধারে ঘুরতে গিয়েছিল। মলাটের নতুন ফোনে বেশ কয়েকটা ছবি তুলেছিল পরপর, তার থেকেই এটা নেওয়া। পিছনে তীর তীরে নদী, দূরে একটা নৌকা, আর বিকেলে ওপাশ থেকে তরতর করে নেমে যাওয়া সূর্যকে সঙ্গে নিয়ে ওরা ছবিটা তুলেছিল। সেদিনও প্রচুর কমেন্ট এসেছিল ছবিটায়। মলাট ফেরার সময় বলেছিল, আর কখনো ছবি দিস না সোশ্যাল মিডিয়ায়। মেহুল অবাক হয়ে বলেছিল, কেন, কিসের অসুবিধা, আমাদের কথা তো বাড়ির সবাই জানে। মলাট গম্ভীর হয়ে বলেছিল, না রে, সবাইকে সবটা দেখাতে নেই, এই আগলে রাখা যত্নে রাখা এগুলো কি দেখানোর বিষয়? মেহুল ভুল বুঝতে পারত, কিন্তু মলাটকে চেনে বলেই আরও বেশি করে ভালোবেসেছিল। ও জানতো মলাট সবার কাছে নিজেকে খুলতে পারে না। মলাট সব সময় বলতো, সবাইকে সব কিছু দেখাতে হয় না, লোকের নজর লাগে। মেহুল শুধু হেসে বলেছিল, ধুর পাগল, ওসব কুসংস্কার। তার কয়েকটা মাস পরেই সেই কুসংস্কারটাই বিশ্বাস করতে ইচ্ছা করেছিল মেহুলের। একটা ট্রমা থেকে বেরোনোর জন্য মনে হয়েছিল এই ভার্চুয়াল জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে সবার আগে। মলাটের হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে মেহুলের চোখ দুটো জলে ভরে গেল। ও শুধু

বললো, পারছিস তো মেনে নিতে? পারবি আমার পাশে অন্য কাউকে সহ্য করতে? তখন তো খুব বলতিস, এত সাজবি না তুই, সবাই কেমন হাঁ করে দেখে, আমার ভারী হিংসা হয়। এখন হাসি পাচ্ছে তোর? ঠিক সেই সময় দিব্য ফোন করলো। মেহুল না চাইতেও ফোনটা ধরল, ধরা গলায় বলল, বলো। দিব্য ওপাশ থেকে কিছুটা কিন্তু কিন্তু করার পরে বলল, একটা রিকোয়েস্ট করব মেহুল। দিব্য কি দেখা করতে চাইছে? মেহুল তো বলেই দিয়েছে আর কটা দিন বাকি ওদের বিয়ের, এর মধ্যে আর দেখা করার কথা যেন না বলে। তার চেয়েও অবাক হলো এই যে মেহুল ধরা কান্না গলায় ফোন ধরল, ওর কথায় কান্নার ভাষা স্পষ্ট, অথচ দিব্য একবারও জানতে চাইল না ওর কি হয়েছে। মেহুল ভাবল ও কি বেশি প্রত্যাশা করে ফেলছে, ওর তো প্রত্যাশা থাকার কথা নয়। মেহুল তো আর পুনরায় আর কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চায়নি। নেহাত বাবা অসুস্থ, প্রায় দুবছর ধরে এক টানা কথা বলতে বলতে মেহুলকে রাজি করানো গেছে। জীবনকে আর মুঠোয় আটকে রাখতে চায়নি মেহুল, যা ভবিতব্য তা কেউ আটকাতে পারে না, এ কথা নিজের জীবন দিয়ে বুঝেছে মেহুল। দিব্যকে প্রথম দেখার পর মনে হয়েছিল দিব্য ভদ্র ছেলে, শিক্ষিত। বাদবাকি বাবা কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছিল, মনে কথা হয় টুকটাক, দিব্য বেশি বলে, মেহুল শোনে। বেশি জানার প্রয়োজন মনে করেনি মেহুল, জানানোর প্রয়োজন তো নয়ই, তবে মলাটের ব্যাপারে বাবাই বলেছিল সবটা, না জানিয়ে উপায় ছিল না। উপায় না থাকলেও মেহুল বলতোই, মলাট ওর জীবনে কোনো মুছে যাওয়া ইতিহাস নয়। মেহুল বলল, বলো। দিব্য আমতা আমতা করে বলল, মেহুল প্লিজ কিছু মনে করো না, তুমি তোমার আগের ছবিগুলো সরিয়ে দেবে? মেহুল প্রথমে হোঁচট খেলো, তারপর বলল, কোন ছবি? দিব্য আবার চুপ করে বলল, আসলে মলাটের সঙ্গে তোমার ছবিগুলো তো এখনো তোমার প্রোফাইলে রয়ে গেছে, আমার রিলেটিভরা সবাই দেখছে, প্রশ্ন করছে, আমি তুমি দুজনাই ভীষণ এম্বারেস ফিল করব। সজোরে যেন কেউ ধাক্কা মারল মেহুলকে। মেহুল একটু সময় নিয়ে বলল, মলাটের ব্যাপারটা আমি তো কখনো তোমাকে লুকোইনি, তোমার জীবনেও এরকম ঘটনা ঘটতে পারতো দিব্য, তুমি কি করতে তখন? আমি চাইলেই সরাতে পারি, কিন্তু অনেক সময় মেমোরির সঙ্গে কিছু ছবি আমাদের ফোনে হারিয়ে ফেললেও টাইম লাইনে থেকে যায়। তাছাড়া তুমি চাইলেই কি মলাটকে মন থেকে সরাতে পারবে? বর্তমানের জন্য অতীতকে অস্বীকার করার তো কোনো প্রয়োজন নেই। দিব্যর গলায় অভিমান ঝরে পড়ে। তাহলে কি দরকার মেহুল একজনকে মনে রেখে আরেকজনের সঙ্গে জীবন জুড়ে রাখার? আমি কি শুধুই সারা জীবন একটা অবলম্বন হয়ে থাকব? কাউকে ভোলার অবলম্বন, অন্য একজনের অনুপস্থিতিকে অভ্যেস করার অবলম্বন? মেহুল একটু থমকে গেল, তারপর আস্তে আস্তে বলল, মানুষকে সময় দিতে হয় দিব্য, কাউকে কোনো ব্যাপারে জোর করতে হয় না। একজনের শূন্যস্থান পূরণ আরেকজন করতে পারে না ঠিকই, তবে আরেকজনের জায়গাটাও স্থির করার জন্য তাকে ধৈর্য ধরতে হয়। মলাট আমার অনস্বীকার্য অতীত, তবে সেই অতীত নিয়ে বসে থাকতে চাইনি বলেই আমি তোমার সঙ্গে যোগাযোগ রেখেছি। একটা সুসম্পর্ক তৈরি হয়েছে উভয় পক্ষেই, আরও কিছুটা এগোনোর পর অধিকার বোধ তৈরি হয়। তাছাড়া কি জানো তো, আমরা যদি সোশ্যাল মিডিয়া টাইমলাইনের কয়েকটা ছবি ধরে বসে থেকে এগোনোর পথ বন্ধ করি, লোকে কি বলবে তার চিন্তা করি, আমরা রাস্তা ভুল করি। ভুল রাস্তায় গেলে মানুষ কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না, কথাটা মনে রেখো দিব্য, আমি অন্তত তাই বিশ্বাস করি। উত্তরের অপেক্ষা করল না মেহুল, শুধু ফোনটা সুইচ অফ করে দিল। রাশি রাশি ঘটনা চোখের সামনে ভিড় করছে। সেদিন অফিসে ঘেঁটেছিল মলাট, ফিরতে রাত হয়েছিল, অফিস থেকে বেরোনোর সময় মেহুলকে ফোন করেছিল ও গুচ্ছের টেনশনের কথাটা খেয়েই হারিয়ে ফেলেছিল। মেহুল বারবার বলছিল, বাইক চালানোর সময় এত টেনশন করিস না। রুবি বাইপাস থেকে টার্ন নেওয়ার সময় সজোরে আসা ট্রাকে ধাক্কা মেরেছিল মলাট, ভারী চাকার তলায় মলাটের শরীরটা চেপটে গিয়েছিল, চাপ চাপ রক্তে ভেসে গিয়েছিল শরীর, মুখটা অবিশ্বাস্যভাবে নিখুঁত ছিল, যেন শান্তিতে ঘুমোচ্ছে। পুলিশ বডি তুলতে তুলতে বলেছিল স্পট ডেট। মেহুল ঘুমোতে পারতো না, অফিস যেতে পারতো না, খাবার দেখলে বমি পেত, সব সময় একটা ট্রমার টানেলে ঢুকে থাকতো। মলাটের মুখটা মনে পড়লে গলার কাছে যেন শ্বাসরোধ হয়ে আসত, একটা কান্নার সমুদ্র তোলপার করত বুকের ভেতর, অথচ সব দিক শূন্য। ডাক্তার দেখাতে হয়েছিল মেহুলকে, ক্রমাগত কাউন্সিলিং করিয়ে সুস্থ জীবনে পা রাখলেও জীবন যে সরলরেখা হবে না এ কথা মেহুল টের পেত। সেসব মুছে ফেলা সম্ভব? মলাট ওর জীবনে একটা অনস্বীকার্য অধ্যায়, তাকে সোশ্যাল মিডিয়ায় মুছে ফেললেও জীবন থেকে মোছা সম্ভব? দিব্যকে তো বাবা সবটাই বলেছিল, তাহলে সারা জীবন শর্ত নিয়ে বাঁচবে মেহুল? দিব্য কি আদৌ সঠিক একটা মানুষ? নিঝুম একটা গরমে শরীরটা আনচান করে উঠল, ও ঘরে বাবার কাছে গিয়ে বসল মেহুল। বাবা যেন ঠিক সব বুঝতে পারে, মাথায় হাত
বুলিয়ে বলল, কিছু হয়েছে রে, মন খারাপ? মেহুল ছেড়ে আসা ওই বোবা টানেলটাকে খুব ভয় পায়। বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কখনো কোনো মানুষ রং রুটে চলে গেলে কি করে জানো? মানুষ ঠিক রাস্তা খুঁজে পায় সব সময়। বাবা চুপ করে আছে, স্পষ্ট শোনা যাচ্ছে ধীর গতিতে চলতে থাকা লাভডুব। মেহুল জানে এসব প্রশ্নের উত্তর হয় না।

সত্যি সব প্রশ্নের তো উত্তর হয় না, তাই না? বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম সৌমি গুপ্তের কণ্ঠে একটি স্বরচিত গল্প পাঠ। গল্পের নাম রং রোড।

বন্ধুরা, এবার কেমন হয় যদি আমরা আরও একটা স্বরচিত গল্প শুনে নিই? বেশ, হয় না? তাহলে চলুন শোনা যাক রাজলক্ষ্মী দে চন্দর কলমে ফুটে ওঠা এক অনুভূতির গল্প ওনারই কণ্ঠে। গল্পের নাম উইডো। কি, তাহলে আর দেরি কেন? চলুন শোনা যাক।

গল্প উইডো। বেলা দুটো, ফাঁকা বাড়ির নির্জনতাকে ভেঙে ল্যান্ডফোন বেজে ওঠে, ক্রিং ক্রিং ক্রিং। সবে ভাতের পাতে বসেছিল পয়া। ইদানিং ভালোই লাগে না ওর দুপুরবেলায় খেতে। 3 মাস হলো শাশুড়ি মা গত হয়েছেন। রোজ দুপুরবেলায় দুজনে একসাথে বসে ভাত খেত, চলতো গল্পও। খাওয়া শেষ হয়ে এটো হাত শুকিয়ে যেত, গল্প শেষ হতো না। এখনো এক একদিন দুপুরে ভাত নিতে গিয়ে পয়া দুখানা থালা ধুয়ে ফেলে। খেয়াল যখন হয় এতটাই মন খারাপ হয়, খিদেটাই উবে যায়। বাহাতে রিসিভার তোলে পয়া। হ্যালো, ফোনের ওপারে প্রতাপের কলিগ, মানুষের বিচলিত কণ্ঠ। অফিসে প্রতাপদা হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন, প্রাথমিক চিকিৎসা আমরা করেছিলাম, জ্ঞান না ফেরায় মেডিকেলে নিয়ে এসেছি। ডাক্তার বললেন ম্যাসিভ হার্ট অ্যাটাক, ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। অফিসের কয়েকজন আমরা রয়েছি এখানে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। পয়া কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। কয়েক সেকেন্ড থম ধরে বসে থাকে পয়া, খানিক ভাবে। ওর কি করা উচিত এখন? বিয়ের পর 11 বছরে একা কোথাও যাবার কোনো সুযোগই তো পায়নি সে। সব জায়গায় প্রতাপের সঙ্গেই যেত। নাগেরবাজার থেকে কিভাবে মেডিকেলে যেতে হয় জানে না সে কিছুই। অথচ বিয়ের আগে সে এমন অচল ছিল না। রাজচন্দ্রপুর থেকে ডেলে প্যাসেঞ্জারি করে বালির লালবাবা কলেজে পড়ে গ্র্যাজুয়েট হয়েছে। বালি হল্ট বালিঘাট এলাকায় বাস ট্রেন ঠেঙিয়ে টিউশনি করেছে। জানালার বাইরে শূন্য দৃষ্টি মেলে পয়া আকাশ দেখে। চাপ চাপ কালো মেঘে ছেয়ে আছে আকাশটা। দিয়ার মোবাইলে কল করে, ফোনটা ধরে না দিয়া। পয়ার পিঠোপিঠি বোন দিয়া, কমলা গার্লসের শিক্ষিকা, এ সময় তার স্কুলেই থাকার কথা। পয়ার ক্লাস 5 পড়ুয়া 10 বছরের মেয়ে প্রজ্ঞাও স্কুলে। ভাতের পাতে ফেরে পয়া, শান্তভাবে প্রিয় নারকেল কচুল্লতি দিয়ে গুছিয়ে ভাত মাখে। প্রতাপ একদমই পছন্দ না করলেও শাশুড়ি মাও এই রান্নাটা খুবই পছন্দ করতেন। মেয়েও খুব ভালো খায় এটা। কচুল্লতি, মাছের ঝোল, আমের টক দিয়ে পেট ভরে ভাত খেয়ে পরিস্থিতির সামনাসামনি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আবার দিয়াকে কল করে। এবার রিসিভ করে দিয়া। তোর মিসড কল দেখেছি, একটু পরেই কল ব্যাক করতাম তোকে, তখন ক্লাস নিচ্ছিলাম রে। হ্যাঁ বল। সবটা শোনার পর অস্থির হয় দিয়া। এখন তোর বাড়িতে গিয়ে তোকে নিয়ে যেতে হলে আরও দেরি হয়ে যাবে। প্রজ্ঞার স্কুল বাসও তো ওকে 3:30 নামাবে। তুই বাড়িতেই থাক, আমিই যাচ্ছি মেডিকেলে। সব জেনে যত তাড়াতাড়ি সম্ভব ডিটেলস দেব তোকে। শান্ত থাক, আমি মাকে জানিয়ে তোর বাড়িতে যেতে বলছি। না, অশান্ত সে হয়নি। বেসিক্যালি পয়া খুবই শান্ত, ধৈর্যশীলা, অসীম সহ্য শক্তি ওর। না হলে প্রতাপের মতো হার্টলেস মানুষের সাথে 11 বছর এক ছাদের তলায় কাটাতে পারত না। পয়ার প্রতিটি পদক্ষেপ চালিত হয় প্রতাপের অঙ্গুলি হেলনে। পান থেকে চুন খসলেই চলে ধমকের তাণ্ডব। অবিশ্রান্ত বাজে কথা শুনতে শুনতে পয়া মৃদু প্রতিবাদ করলেও কপালে জোটে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। শাশুড়িমা পর্যন্ত ছেলের মেজাজের ভয়ে কাটা হয়ে থাকতেন। ফিসফিসিয়ে পয়াকে বলতেন, উত্তরাধিকার, ওর বাবার মেজাজ পেয়েছে। বিয়ের পর প্রথম থেকেই প্রতাপের ভয়ঙ্কর ডমিনেটিং নেচার পয়াকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত দিলেও ধৈর্য হারায়নি সে, চুপচাপ মানিয়ে নিয়েছে। একমাত্র আশ্রয় ছিলেন শাশুড়ি মা। বধূবরণ পর্ব সেরে দুহাতেই পয়াকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলেছিলেন, মায়ের জন্য একদম মন খারাপ করবে না, এখানেও তো আরও এক মাকে পেলে তুমি, এখন থেকে তোমার দুটো মা।
সচ্ছলতা না থাকলেও বাপের বাড়ি জীবনটা ছিল পয়ার শান্তি আনন্দের সোনালী অধ্যায়। দমদম ক্যান্টনমেন্টের এক হাই স্কুলে দপ্তরি ছিলেন বাবা, সন্ধ্যায় করতেন গানের টিউশনি। বাবার গানের গলা ছিল অপূর্ব, মেয়েদেরও গানের গলা খুব সুন্দর। দু মেয়েকেও

নিজেই গান শিখিয়েছিলেন। রোববারের সন্ধ্যায় বাড়ির ছোট্ট উঠোনে মাদুর পেতে হারমোনিয়াম বাজিয়ে বাবার সাথে গলা মিলিয়ে দু বোন গাইত, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু। মাকেও দলে টানতে চাইতেন বাবা, কিন্তু সুর ছিল না মায়ের গলায়। দু একবারের চেষ্টার পর হাল ছেড়ে মা বলেছিলেন,

স্কুলবাস মেয়েকে নামাতেই ঝমঝমিয়ে বৃষ্টি, ছাতা খুলেও মা মেয়ে আধ ভেজা হলো, ভেজা জামাকাপড় বদলে মেয়েকে খেতে দিয়েছে পয়ার মা এলেন, ভিজেছেন তিনিও। পয়ার বাবা তো দুবছর আগেই প্রয়াত। বৃষ্টি সামান্য ধরেছে, 48 বছরের প্রতাপের নিথর দেহ ম্যাটাডোরে নিয়ে ফিরল দিয়া, সঙ্গে মানুষ ছাড়াও প্রতাপের আরও 3 কলিক। পয়ার চেয়ে 12 বছরের বড় হলেও বাবার স্কুলের হেড ক্লার্ক দীপক কাকুর জানাশোনা সিইএসসির মোটা মাইনের চাকুরে প্রতাপের হাতে নির্দ্বিধায় আদরের সুন্দরী বড় কন্যাকে সম্প্রদান করেছিলেন বাবা। আশা করেছিলেন সুখেই থাকবে মেয়ে, কিন্তু সুখ নামক মরিচিকা ধরা দেয়নি পয়াকে। দিদির অসুখী দাম্পত্য বিবাহ বিমুখ করেছে দিয়াকে। ডেথ কেসে চাকরি হলো পয়ার। প্রতাপের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, উইডো পেনশনের ব্যবস্থা এবং পয়ার চাকরিটা পেতে প্রতাপের কলিগ মানস রায় তদবির করে আগাগোড়া ভীষণভাবে সাহায্য করলেন। চাকরি তো পেল, কিন্তু মেয়ে, তার দেখভাল কে করবে? চাকরিটা তাই করতে চাইল না পয়া, ভরসা হলেন মা। প্রতাপের মৃত্যুর পর রাজচন্দ্রপুরের বাড়ির দেখাশোনা সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে পয়ার মা ছোট মেয়েকে নিয়ে পয়ার শ্বশুরবাড়িতেই রয়ে গেলেন। প্রতাপের মৃত্যুর পর অফিসিয়াল ব্যাপারগুলোর জন্য মানুষ অনেকবারই এ বাড়িতে এসেছে। পয়ার মা, বোন ও মেয়ের সাথে মানুষের সহজ সম্পর্ক গড়ে উঠলেও দরকারি কথার বাইরে অফিসে বা বাড়িতে পয়া কথা বলে না মানুষের সঙ্গে। যদিও অফিসের কাজ শিখতেও পয়াকে পুরোটাই সাহায্য করেছে মানুষই, তবুও অত্যন্ত ভদ্র বিপত্নিক নিঃসন্তান মানুষের স্ত্রী বিয়ের 3 বছরের মাথায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বছর ঘুরে গেল, পয়া আগের মতো হাসি খুশি হয়ে উঠেছে, আগের মতোই গলা ছেড়ে গান গায়, মা বোন মেয়ের সঙ্গে খুনসুটি করে। এক রোববারের দুপুরে ভাতের টেবিলে মা আর দিয়াকে ফিস ফিস করতে দেখে পয়া মজার গলায় বলল, ঘটনা কি? ব্যাপারটা তো মনে হচ্ছে হাইলি সাসপিসিয়াস, কোনো ষড়যন্ত্র চলছে নাকি? মানুষ আমার কাছে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ও সত্যিই খুব ভালো রে, তুই মানুষকে বিয়ে কর মা। একদমে কথাগুলো বলে ভীত দৃষ্টিতে পয়ার দিকে তাকালেন মা। মা! তীক্ষ্ণ চিৎকারে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো পয়া। তীব্র ক্ষোভ আর অসহনীয় বেদনা স্মৃতিতে সারা শরীর কাঁপতে লাগলো তার। 11 বছরে একদিনের তরেও স্ত্রীর সম্মান পাইনি, একটা টাকাও খরচ করার অধিকার ছিল না, ইচ্ছে হলেও তোমাদের কিছু দিতে পারিনি, নিজের ইচ্ছায় তোমাদের কাছে যেতে পর্যন্ত পারিনি, কথায় কথায় শুনতে হতো এক পয়সা ইনকাম করার ক্ষমতা আছে? পরের ধনে পোদ্দারি করেই তো এত বছর পার করে ফেললে, মানুষই তো ভাবা হতো না আমায়। দুর্বিষহ অত্যাচারে জর্জরিত হতে হতে কতদিন আত্মহত্যার কথা ভেবেও মেয়েটার মুখ চেয়ে পারিনি, এখন নিজের ইচ্ছে সব পারছি, আবার আমাকে ওই জীবনে ফিরতে বলছো? না, কখনো না, আমাকে আর কোনো দিনও বিয়ে করার কথা বলো না, দোহাই তোমাদের মা, মানুষ হয়ে বাঁচতে দাও আমায়, এখন থেকে মানুষ হয়ে বাঁচবো আমি। পয়ার মা অবাক হয়ে তার আপাত শান্ত মেয়েটির প্রতিবাদী রূপের দিকে তাকিয়ে থাকেন।

মন ছুঁয়ে গেছে, তাই না বন্ধুরা? তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না, কেমন? এবার চটপট জানিয়ে দিই এ মাসে এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের চন্দনা ও রাধা চরিত্র। দুই নারী ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে, একজনের অপরাধে আর একজনের শাস্তি পাওয়ার এই যে গল্পের পাঠকের অনুভবে, এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান আপনারা, মনে রাখবেন দীর্ঘ শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি mahila.mahol.airkolkata@gmail.com। আপনারা জানেন আপনারা চাইলে আমাদের চিঠিও পাঠাতে পারেন, বলে দিই চিঠি পাঠানোর ঠিকানা, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা মনে রাখবেন চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 আগস্ট 2026। আমাদের চিঠি ও মেইল চটপট পাঠিয়ে দিন, আমরা কিন্তু তার প্রতীক্ষায় থাকব। এবারে বলি আমার কলমের বিষয়, জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো যে মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, তাই না? ভুল সিদ্ধান্ত, কথা না শোনা, বা মন মর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারে, মনে একটু অন্যরকম হতো, তাই না? জীবনের রোজনামচাটা সেই পেন্সিলে লিখতে যাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে, দেড়শো শব্দের মধ্যে। মনে রাখবেন দেড়শো শব্দের মধ্যে। আর আমাদের মেল করতে পারেন, আপনাদের মেল আইডিও জানা, তবু বলে দিই mahila.mahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও চিঠি বা মেল পাঠানোর ঠিকানা কিন্তু এই শেষ তারিখ, দুঃখিত, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। মনে রাখবেন চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 2026, 23 আগস্ট। এবার যাওয়ার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম রাজলক্ষ্মী দে চন্দর কণ্ঠে তার স্বরচিত গল্প পাঠ। গল্পের নাম ছিল উইডো। গল্পটি নিশ্চয়ই আপনাদের

শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

মাঝে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে বিহারের দু একটি জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আন্দামান কলকাতা জেলার উপর দিয়ে এবং আন্দামান ও নিকোবর জেলার উপর দিয়ে দু একটি জায়গার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বসিরহাটে 19 সেন্টিমিটার, কন্টাই 10 সেন্টিমিটার, সাগরদ্বীপে 10 সেন্টিমিটার, দুর্গাচক 8 সেন্টিমিটার, দীঘা 7 সেন্টিমিটার, আলিপুর 5 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 5 সেন্টিমিটার, ব্যারাকপুর 5 সেন্টিমিটার, আসানসোল 3 সেন্টিমিটার, জামশেদপুর 3 সেন্টিমিটার, ভাগলপুর 4 সেন্টিমিটার, ওড়িশার হাতাদিহি 12 সেন্টিমিটার, সৌরো 4 সেন্টিমিটার, জলেশ্বর 3 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে তে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই, কোনো কোনো জায়গায় এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায়। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা এই জেলাগুলির দু একটি জায়গায়। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসের বলা হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে চান তাদের জন্য বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়ায় প্রায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। কখনো কখনো সেটা ঘণ্টায় 55 কিলোমিটার হতে পারে। এর জন্য সমুদ্রে জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের। সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। জানিয়ে দিলাম আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন সাঁওতালি গান ধরমদাস সরেন ও সহশিল্পীবৃন্দ, কুনামি সরেন এবং সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। কলকাতা ফুটবলের বিষয়ে একটি প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30টায় বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয় পাঠদান করবেন সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের শিক্ষক সরোজ হুতাইদ এবং সঙ্গে থাকবে দুই বিদ্যার্থী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি এই বিষয়ে ডাক্তার দেবলীনা সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। কৃষি বনায়ন এই বিষয়ে ডক্টর মৃন্ময় দত্তর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা বলবেন শাহনাজ আব্দুর রউফ। 8:00 বাংলা নাটক কুলিনের মেয়ে রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কল্যাণজিৎ দাস।
9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 9:45 45 মিনিটে নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 দোতারা, শিল্পী সুবল দত্ত, 10:50 আধুনিক গান, শিল্পী অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

শুনছিলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর খড়িতে এখন সময় বেলা 3টে বেজে 44 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনের সফরে আজকে কিন্তু প্রথমেই চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে গতকালের ম্যাচটি, অর্থাৎ ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। বৈভব সূর্যবংশীর 18 বলে অর্ধশতরানের সৌজন্যে জিম্বাবুয়েকে সিরিজের প্রথম ম্যাচে সহজেই 7 উইকেটে হারালো ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 125 রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে 13 ওভার 2 বল খেলেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 126 রান তুলে দেয় ভারতীয় ক্রিকেট দল। এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিধ্বংসী অর্ধশতরানের সঙ্গে সঙ্গেই কিন্তু বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড করলেন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরানের রেকর্ড সহ ভাঙলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এদিকে শুরু হল কমনওয়েলথ গেমস এবং উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই কিন্তু পদক নিশ্চিত করে ফেললেন ভারতীয় বক্সার তারকা লাভলিনা বরগোহাঁই। এবার একটু ফুটবল মাঠের দিকে চোখ রাখা যাক। আর ফুটবল বলতেই কিন্তু আমাদের বাঙালিদের মনে প্রথমেই ভেসে আসে ইস্টবেঙ্গল মোহনবাগানের নাম। তো আগামীকাল ডুরান্ট কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। ডার্বির আগে 2 শিবিরেই প্রস্তুতি তুঙ্গে, বোঝা পড়ায় জোর দিতে চাইছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগানের ভরসা আক্রমণাত্মক ফুটবল। এবার ব্যাডমিন্টনের কিছু খবর আপনাদের জন্য, আর সেখানে কিন্তু দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। চায়না ওপেন চলছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, সেখানে কিন্তু 4টি ম্যাচ পয়েন্ট পেয়েও ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুকে শেষ করতে হলো শেষ 16তেই। 1.5 ঘন্টা ধরে চলা 3 সেটের ম্যাচে বিশ্বের 4 নম্বর চাইনিজ শাটলার চেন উফেই 21-16, 20-22, 18-21 ফলে হারান সিন্ধুকে। এদিকে 2027 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে ইংল্যান্ডের ওভালে, 9 থেকে 13 জুন বসবে এই প্রতিযোগিতার আসর, এই কথাই জানিয়েছে আইসিসি। বর্তমানে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় কিন্তু 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত রয়েছে 5 নম্বরে। দেখা যাক ভারত আবার এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে কিনা। এবার একটু ইন্টারন্যাশনাল ফুটবলের খবর আপনাদের জন্য। তো ফুটবল জীবনে নতুন ইনিংস কিন্তু শুরু করতে চলেছেন প্রবাদ প্রতিম ফরাসি ফুটবলার জিনেদিনে জিদান। তিনি ফ্রান্সের জাতীয় দলের নতুন হেড কোচ হতে চলেছেন বলে খবর। রিয়ালের কোচ হিসেবে পরপর 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব রয়েছে তার। এদিকে ফ্রান্সের পাশাপাশি জার্মান ফুটবল দলেরও নতুন হেড কোচ কিন্তু বদল হলেন। জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ হলেন প্রাক্তন লিভারপুল ম্যানেজার জুর্গেন ক্লপ। এদিকে ক্রিকেটে ভারতীয়দের জন্য আরও একটি সুখবর অপেক্ষা করে রয়েছে। অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-19 শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যে টেস্ট সিরিজ সম্পন্ন হল। অনূর্ধ্ব-19 টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পেল ভারতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। কলম্বোতে দ্বিতীয় টেস্টে তারা শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দলকে 211 রানে হারালো। দ্বিতীয় ইনিংসে 472 রান তারা করতে নেমে 260 রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে 49 রানের বিনিময়ে 4 উইকেট নেন লেগ স্পিনার রোহিত যাদব। এদিকে দাবার খোপ অর্থাৎ 64 খোপ দাবার ময়দানেও কিন্তু ভারতীয়দের জন্য সুখবর অপেক্ষা করে রয়েছে। ভারতীয় দাবারেও বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেই খবরটি থাকবে আমাদের আতশ কাঁচের তলায়, সেটি হল ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ। আতশ কাঁচের তলায় ব্যাপারটা যেটা হলো সেটা হলো যে টি টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সফর মিলিয়ে টানা সাতটি ম্যাচ জয়ের মুখ দেখেনি ভারত। সুতরাং স্বভাবতই চাপে ছিল ভারতীয় শিবির, তাই টসে জিতে ব্যাট করার ঝুঁকি নেননি অধিনায়ক শ্রেয়স আয়ার। সেই সঙ্গে দলে করেছিলেন চারটি বদল। প্রথম একাদশে মায়ঙ্ক যাদব, রিঙ্কু সিং, রবি বিষ্ণুই এবং অশোক শর্মা। ডানহাতি জোরে বোলার অশোক শর্মার অভিষেক হয়েছে। আর 649 দিন পরে দেশের হয়ে খেলতে নেমে প্রথম বলেই কিন্তু উইকেট পেয়েছেন মায়ঙ্ক, ফেরান ব্রায়ান বেনেটকে। দেশের চতুর্থ বোলার হিসেবে প্রথম বলে পরপর দুবার এই উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। নাম লেখালেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার তালিকায়। তো মায়াঙ্কের এই ধাক্কা সামলাতে পারেনি কিন্তু জিম্বাবুয়ে। তার পাশাপাশি জ্বলে ওঠেন প্রিন্স যাদবও, তিনি 19 রানের বিনিময়ে দুটি উইকেট নেন। এই দুই বোলারের ধাক্কায় মাত্র 64 রানে পাঁচ উইকেট হারিয়ে বেসামাল হয়ে পড়ে জিম্বাবুয়ে। পরিস্থিতি সামাল দেন খানিকটা ওয়েসলি মাধেভেরে, তিনি করেন 49 বলে 34। তাদিও নাসের মারুমানি, তিনি করেন 27 বলে 20, অপরাজিত। 20 ওভারের শেষে জিম্বাবুয়ে রান তোলে 7 উইকেটের বিনিময়ে 125। তৃতীয় ওভারেই মুজাবানির বলে অভিষেক শর্মা কিন্তু আউট হয়ে যান, তিনি করেন 8 বলে 1 রান। এই ফিরে যাওয়াটা অবশ্যই অশনি সংকেত ছিল, কিন্তু বৈভবের ঝড়ে সমস্ত বাধা বিপত্তি যেন উধাও হয়ে গিয়েছিল। টি টোয়েন্টিতে তো বটেই, সব ঘরানার ক্রিকেট মিলিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে অর্ধশতরান আর কারো নেই। তিনি ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকারের রেকর্ড, মাত্র 15 বছর 118 দিন বয়সে হাফ সেঞ্চুরি করলেন বৈভব, এবং তিনি নিয়েছেন মাত্র 18টি বল। সচিন তেন্ডুলকার করেছিলেন 16 বছর 213 দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে। আর বৈভব ফিরে যাওয়ার পর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ঈশান কিষাণ, তিনি করেছেন 24 বলে 35, এবং শ্রেয়স আয়ার করেছেন 28 রান অপরাজিত 24 বলে। ফলে 13 ওভার 2 বল খেলেই মাত্র 3 উইকেট হারিয়ে 40 বল বাকি থাকতেই খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। যদিও এখন টি টোয়েন্টি সিরিজ এখনও অনেকটা বাকি আছে, তবে গতকালের খেলা দেখে মনে হচ্ছে যে ভারত এই সিরিজটি খুব সহজেই হয়তো জিতে যাবে। দেখা যাক ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য।

এবার চলে আসছি ব্যাডমিন্টন কোর্টে। শেষ পর্যন্ত কিন্তু চায়না ওপেনে পিভি সিন্ধুকে থামতে হলো। চারটি ম্যাচ পয়েন্ট পেয়েও চীন ওপেনে শেষ ষোলোয় থেমে যেতে হলো পিভি সিন্ধুকে। তিন গেমে তাকে হারান স্থানীয় তারকা বিশ্বের চার নম্বর চেন উফেই। ফল 21-16, 20-22, 18-21। প্রায় দেড় ঘন্টা ধরে চলা ম্যাচে প্রথম গেমে এগিয়ে গিয়েছিলেন পিভি সিন্ধু। 2019 পর প্রথমবার বিশ্ব ক্রমপর্যায়ে প্রথম পাঁচে থাকা দুই খেলোয়াড়কে পরপর হারানোর সুযোগ চলে এসেছিল অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর সামনে, কিন্তু উফেই দুরন্তভাবে ঘুরে দাঁড়ান এবং চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় গেম জিতে সমতা ফেরান এবং নির্ণায়ক তৃতীয় গেমে জিতে শেষ আট নিশ্চিত করে ফেলেন উফেই। যদিও ভারতীয়দের পক্ষে এটি অবশ্যই একটি দুঃসংবাদ।

ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা

0: www.sbs.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আর কিছুদিন পরেই কিন্তু ইনফ্যাক্ট আগামীকালই কিন্তু বসতে চলেছে ডার্বির আসর। ডুরান্ট কাপে মুখোমুখি হতে চলেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তো সেই ডুরান্ট কাপ এবং ডার্বি নিয়ে এখন একটি বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।

0: দিল্লিতে ট্রফির আবরণ উন্মোচন করে 135তম ডুরান্ট কাপের উদ্বোধন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই ট্রফি বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে টুর্নামেন্টের সংগঠক ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষের উদ্যোগে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর উপস্থিতিতে প্রচার মাধ্যমের সামনে তুলে ধরা হলো। সঙ্গে ছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান, ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং, মেজর জেনারেল দীনেশ কুমার, রাজ্যের ক্রীড়া সচিব রাজেশ পাণ্ডে সহ ভারতীয় সেনাবাহিনীর এক ঝাঁক পদস্থ কর্তারা। কলকাতার যুব ভারতীর ক্রীড়াঙ্গনে 25 জুলাই মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে ডুরান্ট কাপ শুরু হচ্ছে। কলকাতায় যুব ভারতী ছাড়াও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ট কাপের ম্যাচ হবে। কলকাতা উদ্বোধনী ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে 16টি ম্যাচ পাচ্ছে। অন্যান্য গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে। উদ্বোধনী ম্যাচে মাঠে হাজির থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখন শুনব ডুরান্ট কাপ নিয়ে কি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
1: যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন মিলিয়ে 16টা ম্যাচ পাচ্ছি। আমরা বিশ্বকাপ দেখেছি, তো বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখে যাচ্ছি যে আমরা সবাই গলা ফাটিয়েছি, কেউ স্পেনের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ ব্রাজিলের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু এবার আমাদের সময় এসছে ইন্ডিয়ান ফুটবলের জন্য চিয়ার করার। লেটস চিয়ার ফর ইন্ডিয়ান ফুটবল, লেটস চিয়ার ফর আওয়ার ইন্ডিয়ান ফুটবলার্স। আমি আহ্বান করব, আমি বলবো যে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অব্দি আমাদের যারা ফুটবলার্স আছে, লেটস এনকারেজ দেম। আমরা প্রত্যেকে মিলে লেটস গিফট আওয়ার ফুটবলার্স আ প্যাক স্টেডিয়াম ইন ইচ অ্যান্ড এভরি ম্যাচ অফ দিস ডুরান্ট কাপ। দিস ইজ মাই ফার্ভেন্ট প্লি টু অল দ্য ফুটবল লাভার্স, দ্য স্পোর্ট লাভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। আর এবার আপনাদের সুবিধার্থে আমরা টিকিটিং নিয়ে এটা প্রত্যেকবার আমাদের মানুষের অনেকে আমাকে সাজেশন দিয়েছিলেন, আমি পুরো বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম এবং তারপর আমি ধন্যবাদ জানাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। আমরা সকলে মিলে একসাথে মিলে উই হ্যাভ ফাইটেড উইথ দিস পেপারলেস টিকিটস ফর দ্য ফার্স্ট টাইম এভার। আর কখনো এই স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি টিকিট যেটা আছে সেটা নিয়ে ডাইরেক্ট আপনি স্টেডিয়ামে যাবেন, ছোটাছুটি করতে হবে না স্ট্যাম্পিং এর জন্য আর ডিপার্টমেন্ট।
0: মৌসুমের প্রথম ডার্বিতে কে এগিয়ে, এই নিয়ে ক্রীড়া প্রেমীদের উৎসাহ তুঙ্গে। মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাজ এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন। তিনি লাল হলুদ সমর্থকদের ডার্বি জেতার প্রতিশ্রুতি দিলেন।
2: Hello to everyone. Calcutta is my second house because I'm long time in the city. I am very happy to train East Bengal. East Bengal. The history has to be with good planification for the player and maybe rotation in determinate time of the competition. I need the support for the fan because it's necessary, absolutely necessary for us.
0: বাগানের হেড কোচ পানাগিওটিস দিলম পেরিস থাকলেও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস কিন্তু হাবাসের মস্তিষ্কের জন্যই ডার্বিতে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখলেন।
3: আমার মনে হয় বড় ম্যাচ শুরু করছে তাদের কি, এটাও একটা ভালো যে টিম মানে সমর্থকদের একটা টেম্পো থাকবে, প্রথম বড় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, টিকিটের একটা বড় চাহিদা থাকবে, যে উন্মাদনাটা প্রথম দিনই দেখা যাবে। ডুরান্ট কাপের পক্ষেও তো এটা ভালো যে ওদের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এত সমর্থক, এত ধরো দুদিন আগে থেকে সারা কলকাতা এই ম্যাচ নিয়ে, যেহেতু দুজন নতুন কোচ এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে অনেকগুলো নতুন খেলোয়াড় যারা এসেই বড় ম্যাচ খেলে।

0: সেটাও দেখার জন্য সমর্থকরা উদ্গ্রীব হয়ে থাকে না। এটা দেখো বড় ম্যাচ, তো এই ম্যাচে প্রেডিকশন করা খুব মানে যে বলতে পারবে না যে জিতবে ও হারবে, তবে মন মানে কি কম্বিনেশনটা থাকবে, যত 4-5 বছর ধরে ওরা সব একসাথে খেলছে, তো এই জায়গাটায় মোহনবাগান একটু হলে মানবীর লিস্টন এরা তো একসাথেই খেলছে এতদিন ধরে, কিন্তু সেই সমস্যাটা হবে না। কিন্তু ইসমলে নতুন অনেক খেলোয়াড় আসবে তাদের সাথে কম, তবে এই ম্যাচ মানে যে কেউ হিরো হয়েছে, ধরো এই ম্যাচ প্রথম নেবে অনেক বিদেশি গোল করেছে, আমরাও আমাদের সময় প্রথম ধরো 4-1 ম্যাচটা আমি খেলিনি, পরের ম্যাচটা এই 2 আগস্ট কলকাতা লিগের ফার্স্ট বড় ম্যাচটা আমি গোল করেছি। তো এখান থেকে বড় ম্যাচ সবসময় নতুন তারকার জন্ম দেয়, তো হয়তো নতুন কোনো নতুন তারকা এই ম্যাচ থেকে আসবে, বা আবার লিস্টন মনবীর আনোয়াররা হয়তো তারকা। হাবাসের অভিজ্ঞতা এটা আমি একটু আগেই ভাবছিলাম যে হাবাস অনেক বেশি অভিজ্ঞ এই ম্যাচে, হাবাস আগে মানে মোহনবাগান কোচের থেকে ইসমল কোচের অভিজ্ঞতাটা অনেক বেশি, কেন ও অনেক বেশি বড় ম্যাচ খেলেছে, ISL-এ খেলেছে, তোমার এমনিও ওর অভিজ্ঞতাটা অনেক বেশি থাকবে।
1: হাবাসের কোচিংয়ে খেলা প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক হাবাসের কোচিংয়ের প্রশংসা করে বললেন,
2: সবসময়ের জন্য কলকাতাতে ইসমল মোহনবাগান খেলবে সে ডুরান কাপের ডার্বি, এটা একটা উন্মাদনা, ধরো মরসুমের প্রথম ডার্বি, এটা এতে দাঁড়িয়ে যারা পুরনো প্লেয়ার আছে তারা ডার্বিটা জানে, আর যারা নতুন প্লেয়ার ডেফিনেটলি ইসমল মোহনবাগানে সই করেছে তারা এই ডার্বিকে উপভোগ করেছে বা দেখেছে, তারা জানে যে তাদের ফিটনেস লেভেল যেখানেই থাক সেই মাত্রায় তাদেরকে নিয়ে যেতে হবে, কারণ ডার্বি এমন একটা ম্যাচ যে সারা ভারতবর্ষের ওয়ার্ল্ড এর সবাই দেখ, সেখানে দাঁড়িয়ে দুটো নতুন কোচ নতুন প্লেয়ার তাদেরকে সবাইকে এমন একটা মানিয়ে ডার্বিটাকে খেলতে হবে যাতে পরের ম্যাচ গুলোতে ইন ফিউচারে কোনো সমস্যা না পড়তে হয়। আর আমি মনে করবো রাইট নাও দুটো টিম দারুণ ব্যালেন্স, বেশি ভালো একটা উপভোগ ম্যাচ হবে। দুটো কোচের মধ্যে আমি সবসময়ের জন্য হাবাসকে গিয়ে রাখবো, কারণ আমি হাবাসের আন্ডারে 2 বছর এটিকেতে ছিলাম, কারণ আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইনি, তার জন্য আমি ওনাকে সবসময় এগিয়ে রাখবো। আর একটাই বলবো যে চাই যে ম্যাচটা দারুণ ম্যাচ হোক, কারণ মরসুমের প্রথম ডার্বি, তো কলকাতাতে ডার্বি হওয়া মানে একটা ফুটবলের উন্মাদনা, তার মধ্যে কলকাতা লিগ চলছে, সেই কলকাতা লিগের মাঝে ডুরান্টের ডার্বি একটা আলাদাই আলাদাই উপভোগ্য ম্যাচ হবে। আমার মোহনবাগান টিমটা ব্যালেন্স টিম, যেসব প্লেয়াররা আছে তারা হচ্ছে এখনো ফিট নেই, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কলকাতা লিগের কিছু ছেলে আছে ইসমলে, তারা ডেফিনেটলি দারুণ দারুণ দারুণ ফর্মে রয়েছে, সেখানে দাঁড়িয়ে দুটো টিমই অলমোস্ট সেম, কারণ ফিটনেস লেভেল এমন একটা জিনিস যে টিমকে অনেকটা অ্যাডভান্টেজ দেয়।
1: আরেক প্রাক্তন ফুটবলার শুভ কুমার বললেন,
3: দেখো দুটো টিমেরই নতুন দুটো কোচ, নতুন দুটো ফরমেশন, নতুন চিন্তা ভাবনা সবকিছুই হবে থাকবে, তো এইখানে মোটামুটি যা আছে সেই ফরমেশন সেই ট্যাকটিক্যাল টেকনিক্যাল ব্যাপারগুলো প্লেয়াররা যত বেশি তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে তারা এই ম্যাচটাতে অ্যাডভান্টেজ, এবং সবচেয়ে বড় কথা যে এখনো সেভাবে প্রি সেশন ট্রেনিংটা তো হয়নি, তাও আমার ধারণা এখনকার দিনে যে সমস্ত প্রফেশনাল প্লেয়াররা মোহনবাগান ইসমল টিমে খেলে তারা একটা ফিট জায়গায় থাকে। এবার সমস্যাটা কোথায় যে কত তাড়াতাড়ি এরা এই দুটোই নতুন কোচ, হ্যাঁ, তো তাদের ফরমেশনটা কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে, এবং সবচেয়ে বড় কথা ম্যাচটা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এরা সবসময় একটা স্নায়ুর লড়াই থাকে, এবং দুটো ক্লাবের ঐতিহ্য লেগাসি এটা সবাই জানে, এবং এরা বহু বছর ধরে যে সমস্ত প্লেয়াররা খেলছে মোহনবাগান ইসমলের ঐতিহ্য জানে, তো সেই জায়গা থেকে কোচের যে স্ট্র্যাটেজি কোচের যে টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল যে ব্যাপারগুলো যে টিমটা যত বেশি মাঠে অ্যাডাপ্ট করতে পারবে তারাই এই ম্যাচটা এগিয়ে থাকবে। এবং যেটা দেখো একটা যেটা ব্যাপার হচ্ছে তোমার মনে হচ্ছে যে সমস্ত বিদেশিরা এখন এসছে তার মধ্যে মিগুয়েল এখন মোহনবাগানে আসেনি, হ্যাঁ, আর যারা নতুন বিদেশি একমাত্র আসবে তাদের মোহনবাগানের সাথে অ্যাডাপ্টেশন একটা ব্যাপার থাকবে, ইস্টবেঙ্গলও সেম জায়গাতে থাকবে, তো এই জায়গাটা আমি আবারও বলছি যে কোচেদের মস্তিষ্ক তো অবশ্যই থাকবে, তারা কি করে টেকনিক্যালি ট্যাকটিক্যালি ম্যাচটা বার করবে, আর প্লেয়াররা যত তাড়াতাড়ি ওই কোচের যে ফরমেশন কোচের যে ট্যাকটিক্যাল জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে। হাবাস দেখো, হাবাস তো কলকাতার ফুটবলটা তো হাতে তালুর মতন চেনে, তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল একটুখানি হয়তো অ্যাডভান্টেজ থাকতে পারে, কারণ হাবাস ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে মানে গুলে খাওয়ার মতন একজন কোচ, এবং অভিজ্ঞ একজন কোচ, বহু বছর ধরে মনমানের এটিকে এটিকে কোচ ছিলেন, মনমান এটিকে মনমানের কোচ ছিলেন, হ্যাঁ, তো লাস্ট ইয়ার ইন্টারকাশির কোচ ছিলেন, তো সেই জায়গা থেকে হাবাস ভারতীয় ফুটবলটা হাতে তালুর মতন চেনে, তো সেই জায়গা থেকে আমার একটু হাবাসের দিক থেকে ইস্টবেঙ্গল হয়তো একটু এই ম্যাচটা এগিয়ে অ্যাডভান্টেজ আছে, তার কারণ যে হাবাস যেহেতু ভারতীয় ফুটবলটাকে মনমান কোচের থেকে অনেক বেশি জানে, এবং কিভাবে প্লেয়ারকে খেলাতে হয়, কিভাবে প্লেয়ারকে মোটিভেট করতে হয়, বা এই ম্যাচের কি গুরুত্ব অনেক বেশি ভাবে সেই ব্যাপারটাকে বুঝতে পারবে, কারণ তার আগে মানে এর আগে হাবাস প্রচুরবার মনমান ইস্টবেঙ্গল ম্যাচ সে ডাগ আউটে ছিলেন, তো হাবাস একটুখানি হলেও এই ম্যাচটা ইস্টবেঙ্গল একটু এগিয়ে আছে আমার মনে হচ্ছে। মনমান কোচের পরিপ্রেক্ষিতে দেখো, মনমানের কোচের মনমান পাঞ্জাব এশিয়ার মনমান তো এক এ নয়, তো এখন সেই জায়গা জানিয়ে দেখো, একটা এখন ফার্স্ট তার লাইফে এই একটা বড় টিমে সে ডাগ আউটে থাকবে, তার একটা অবভিয়াসলি একটা প্রেশার থাকবে, এবং সে কোন জায়গাটায় থাকবে যেখান থেকে লোবেরো ছেড়ে দিয়ে গেছে, গত বছর মনমান কিন্তু আইএসএল পায়নি, এই চাপটা কিন্তু তার উপর থাকবে, সেই চাপটাকে কাটিয়ে তার টেকনিক্যালি তার ট্যাকটিক্যালি বুদ্ধি দিয়ে সে কতটাকে ম্যাচটাকে ওভারকাম করবে, এবং তারা সে কতটা প্লেয়ারদের মধ্যে এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবে, এবং সে বেশি দিন প্লেয়ারদের প্র্যাকটিস করানোর সুযোগও পায়নি, সেটা হাবাসও পায়নি, বাট কিন্তু হাবাস ইন্ডিয়ান ফুটবলারদের অনেক বেশি করেছেন, ইন্ডিয়ান ফুটবলটাকে চেনে, তো সেই খাতে মনমানে কোচ যত বেশি যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব প্লেয়ারদের মধ্যে এটা অ্যাডাপ্টেশন করাতে পারবেন এবং ওই প্রেশারটাকে কাটিয়ে উঠতে পারবে, তাহলে হয়তো মনমান একটা জায়গায় থাকবে, এবং মনমান টিম হিসেবে তো খারাপ নয়, কারণ মিডুয়েল থাকলে আমি আর একটু অ্যাডভান্টেজ মনমানকে রাখলাম, যেহেতু মিডুয়েল নেই এখন, তো সেই ক্ষেত্রে ম্যাচটা এখনো 50-50, তবু যেহেতু হাবাস এগেনস্ট টিমের কোচ সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল হয়তো একটু এগিয়ে থাকবে, বাট মনমান তো মনমানও যে একদম খুব একটা পিছিয়ে তা নয়, এবং মনমান কোচও সেই জায়গাটা নিশ্চয়ই ওনার মাথায় থাকবে, এবং আমি আশা করি তিনি ওই এই কম সময়ের মধ্যেই টিমটাকে একটা বাঁধনের মধ্যে নিয়ে আসবেন, এবং ওই প্রেশারটাকে কাটিয়ে উঠে প্রথম মরশুম শুরু হচ্ছে, এটা কোনো নকআউট ফেজ না, হ্যাঁ, এখন ফার্স্ট ম্যাচ, একটা লিগের ম্যাচ, যেটাকে কতটা এখানে উজাড় করে দেবে এটা একটা প্লেয়ারদের একটা ভাবনার ব্যাপার আছে, কারণ এখনো সেই হিসাবে সেই ফিটনেস লেভেলটাই গিয়ে পৌঁছনি, ম্যাচ সবে শুরু করছে মরশুমের, যারা আইএসএল প্লেয়ার মনমানে মনমান হয়তো ইস্টবেঙ্গল দুজনেই কলকাতা লিগ খেলেছে, বা তারা তো মনমান লাস্ট ম্যাচটা অবশ্য আইএসএল এর প্লেয়ারদের খেলিয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে এরম ভাবে আমি এই ম্যাচটাতে আমি মানে মানে সেরম ভাবে আমি মানে কালো ঘোড়া বা যেটা তুমি বলছো ডার্ক হর্স, এটাকে আমার আমি মানে এখানে একটু বললে হয় আমার ইয়ে হবে মানে বাতুলতা হয়ে যাবে, তো দেখা যাক ম্যাচটা, আমার মনে হয় না খুব একটা সবাই একদম উজাড় করে দিয়ে নিজেকে খেলবে, কিছুটা ডিফেন্সিভ কিছুটা, কারণ যেহেতু আমি তোমাকে আবার বললাম নকআউট ম্যাচ না, একটা লিগের ম্যাচ, তো সেই জায়গাটা নিজেকে খানিকটা রেখে আমার মনে হয় তারা খেলতে চাইবে।
1: এখন শুনলেন ডুরান্ট কাপ ও ডার্বি নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শুনতে শুনতে কিন্তু পুরনো একটি গানের কথা মনে পড়ে যাচ্ছিল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এবং সত্যি তাই, তখন থেকে এখনো পর্যন্ত বাঙালির ফুটবলই কিন্তু একদম সেরা খেলা। তো আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আগামীকাল মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান, কিন্তু তার মধ্যেই কিন্তু একটা কথা মাথায় আসছে, একটা পুরনো প্রবাদ, এভরিথিং দ্যাট ইজ এ বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যার শুরু আছে তা শেষ থাকাও বাধ্যতামূলক, এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের শিক্ষক সরুজ হুতাইত ও দুই শিক্ষার্থী
2: রোহিত মণ্ডল, রণিত মণ্ডল।
3: আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের পাঠ্য বিষয় রাশিবিজ্ঞানের অন্তর্গত পরিসংখ্যা বিভাজন নিয়ে পর্যালোচনা করব। কোনো তথ্য পর্যালোচনা করার জন্য আমরা প্রাথমিকভাবে যে রাশি তথ্য সংগ্রহ করে থাকি সেই রাশি তথ্যগুলোকেই বলা হয় কাঁচা তথ্য বা র ডাটা। ধরো তোমাদের ক্লাসের প্রথম সামমেটিক পরীক্ষায় 40 নাম্বারের গণিত বিষয়ে কি কেমন নাম্বার পেয়েছো বা তোমাদের রেজাল্ট কেমন হয়েছে সেই তথ্য বিশ্লেষণ করার জন্য আমি তোমাদের প্রত্যেকের গণিত বিষয়ের নাম্বারগুলো সংগ্রহ করলাম। এই যে প্রত্যেকের গণিত বিষয়ের নাম্বারগুলো সংগ্রহ করলাম প্রাথমিকভাবে, এইগুলোই হচ্ছে এক্ষেত্রে কাঁচা তথ্য বা র ডাটা। এবার এই কাঁচা তথ্য বা র ডাটা সংগ্রহ করার পর এক্ষেত্রে কোনো একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার যেটা পরিমাণযোগ্য এবং যার মান পরিবর্তনশীল সেই বৈশিষ্ট্যকে আমরা বলবো চল বা ভেরিয়েবল। অর্থাৎ এই যে উদাহরণটা দিলাম, যেক্ষেত্রে আমরা তোমাদের ক্লাসের প্রথম সামমেটিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো সংগ্রহ করেছি, এক্ষেত্রে এই যে প্রাপ্ত গণিত নম্বর, যে নম্বরগুলো প্রত্যেকে কেউ হয়তো 27 পেয়েছো, কেউ 35 পেয়েছো, কেউ 37 পেয়েছো, এই যে নাম্বারগুলো প্রত্যেকের পরিমাপযোগ্য, পরীক্ষাটা 40 নম্বরের ছিল, তার ফলে প্রত্যেকে 40-এর মধ্যে নাম্বারগুলো পেয়েছো, যেহেতু পরিমাপযোগ্য এবং প্রত্যেকে বিভিন্ন রকম নাম্বার পেয়েছো, কেউ 27, কেউ 35, কেউ 37, তার নাম্বারগুলো পরিবর্তনশীল, এই ক্ষেত্রে এই গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরটাকে আমরা বলছি চল। এই চল আবার দুরকমের হতে পারে, একটা হচ্ছে অবিচ্ছিন্ন বা সন্তত চল, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন বা অসন্তত চল। যখন কোনো চলের মান দুটো নির্দিষ্ট মানের মধ্যবর্তী যে কোনো মান গ্রহণযোগ্য হয় তখন সেই চলটাকে বলা হয় অবিচ্ছিন্ন বা সন্তত চল। আবার যখন কোনো চলের মান দুটো নির্দিষ্ট মানের মধ্যবর্তী যে কোনো মান গ্রহণযোগ্য হয় না তখন সেই চলটাকে বলা হয় বিচ্ছিন্ন বা অসন্তত চল। ধরো আমি তোমাদের ক্লাসের ছাত্রদের ওজন সম্বন্ধে একটা পর্যবেক্ষণ করছি, সেক্ষেত্রে আমি কি করব, তোমাদের প্রত্যেকের ওজনগুলো নেব। দেখা গেল কারো ওজন 37 কেজি, কারো ওজন 40 কেজি, কারো ওজন 42 কেজি, এইভাবে। তাহলে এই যে দুটো নির্দিষ্ট ওজন 37 কেজি এবং 40 কেজি, 37 কেজি এবং 40 কেজির মধ্যবর্তী কোনো একটা ওজন, ধরো 37.5 কেজি, সেটা এক্ষেত্রে অন্য কোনো ছাত্রের ওজন 37.5 কেজি হওয়া সম্ভব এক্ষেত্রে? তাহলে দুটো নির্দিষ্ট মানের মধ্যবর্তী যে কোনো মান এক্ষেত্রে ওজন হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে, তার জন্য এই ক্ষেত্রে যে চলটা সেটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন বা সন্তত চল। কিন্তু আবার যদি আমি তোমাদের ক্লাসে এক সপ্তাহে কোন দিন

0: আর কতজন উপস্থিত হয়েছে এইটা একটু পর্যবেক্ষণ করতে চাই, তাহলে আমি কি করছি, সোমবার তোমরা কতজন উপস্থিত হয়েছো দেখলাম, দেখলাম হয়তো 62 জন ছাত্র উপস্থিত হয়েছো। মঙ্গলবার দেখা গেল সেটা 57 জন উপস্থিত হয়েছো। বুধবার দেখা গেল সেটা 65 জন উপস্থিত হয়েছো। এইভাবে আমরা তথ্যগুলো সংগ্রহ করলাম। এক্ষেত্রে এই যে কোনো দিন তোমরা 57 জন, কোনো দিন তোমরা 62 জন উপস্থিত হলে, এদের মধ্যবর্তী কোনো একটি মান, ধরো 57.025, কোনো একদিন কি তোমরা এরকম উপস্থিত হতে পারবে যে 57.025 জন?
1: না স্যার, এটা সম্ভব নয়।
0: সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে এই যে দুটো নির্দিষ্ট মান 57 এবং 62 মধ্যবর্তী যে কোনো মান গ্রহণযোগ্য হচ্ছে না। এই ধরনের চলকে আমরা বলছি বিচ্ছিন্ন বা অসন্তত চলো। তাহলে এটা তোমরা বুঝতে পারলে?
1: হ্যাঁ হ্যাঁ স্যার।
0: তাহলে এক্ষেত্রে আমি তোমাদের একটা রোহিতকে আমি একটা প্রশ্ন করছি, ধরো আমরা যদি বিভিন্ন দেশের নদীর সংখ্যা সংগ্রহ করে থাকি, তাহলে এই যে বিভিন্ন দেশের নদীর সংখ্যাটা কি ধরনের চলো হবে, বিচ্ছিন্ন চলো না অবিচ্ছিন্ন চলো?
1: স্যার এক্ষেত্রে এটা একটি বিচ্ছিন্ন চলো, কারণ এর মধ্যবর্তী মান আমরা গ্রহণ করতে পারছি না। আর যেমন আমরা ধরো একটা দেশে 5টি নদী আছে, এর আর একটা দেশে 6টা নদী আছে, এদের মধ্যবর্তী কোনো মান যেমন 5.5 কে আমরা গ্রহণ করতে পারছি না, তাই এটি একটি বিচ্ছিন্ন চলো।
0: একদমই ঠিক। ব্যাপারটা তাহলে কিরকম হলো, তাহলে বিভিন্ন দেশের নদীর সংখ্যা, কোনো দেশের নদীর সংখ্যা হয়তো 5টা, কোনো দেশের নদীর সংখ্যা হয়তো 7টা, তাহলে কোনো 5 আর 7 দুটো নির্দিষ্ট মান, এদের মধ্যবর্তী যে কোনো মান 5.025, এইবার কোনো দেশের নদীর সংখ্যা 5.025, এটা সম্ভব নয়, মানে গ্রহণযোগ্য হচ্ছে না, তাই এটা এক্ষেত্রে আমরা বিচ্ছিন্ন চলো বলছি। আবার রণিতকে বলছি, ধরো আমি আমার পশ্চিমবাংলার বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা নিয়ে একটা তথ্য করতে চাইছি, এই যে তথ্য প্রজনন করতে চাইছি, বিভিন্ন কি করলাম আমি, তাহলে বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা সংগ্রহ করছি, তাহলে এক্ষেত্রে যে চলো সেটা কি ধরনের চলো হবে, বিচ্ছিন্ন চলো না অবিচ্ছিন্ন চলো?
1: এক্ষেত্রে আমরা এর মধ্যবর্তী মানে পরিবার সংখ্যা কেউ 2 হতে পারে, কারোর পরিবার সংখ্যা 5 হতে পারে, আবার কারোর পরিবার সংখ্যা 3 হতে পারে, এরকম বিভিন্ন টাইপের হয়। কিন্তু 2 এবং 3 এই দুটো সংখ্যার মাঝে আমরা 2.5 বা এরকম কোনো সংখ্যা পাই না, তাই এটি একটি বিচ্ছিন্ন চলো।
0: একদমই ঠিক। তাহলে এক্ষেত্রেও কোনো পরিবারের সদস্য সংখ্যা 2 হতে পারে, 5 হতে পারে, কিন্তু 2 আর 5 এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা সম্ভব নয়, কারণ কোনো পরিবারের সদস্য সংখ্যা 3.5, এটা সম্ভব। অর্থাৎ তাহলে দুটো নির্দিষ্ট মানের মধ্যবর্তী যে কোনো মান এক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না, তাই এক্ষেত্রেও এই যে বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হবে। তাহলে আমরা কি করলাম, কোন তথ্য পর্যালোচনা করার জন্য প্রথমে কিছু প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করলাম, রাশি তথ্য সংগ্রহ করলাম, সেই রাশি তথ্যগুলোকে আমরা বলছি র ডাটা বা কাঁচা তথ্য, অর্থাৎ একটা তথ্যমালা তৈরি হলো। এই তথ্যমালায় কোনো চলের কোনো নির্দিষ্ট মান যতবার থাকবে, অর্থাৎ সেই সংখ্যাটাকেই বলছি ওই নির্দিষ্ট মানের পরিসংখ্যা। অর্থাৎ কি হলো, কোনো তথ্যমালাতে কোনো চলের কোনো নির্দিষ্ট মান যতবার থাকবে, অর্থাৎ সেই সংখ্যাটাকেই আমরা বলছি ওই নির্দিষ্ট মানের পরিসংখ্যা। অর্থাৎ আমি যে প্রথম উদাহরণটা দিয়েছিলাম, তোমাদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেখা গেল, ওখানে ওই প্রাপ্ত নম্বরগুলোর মধ্যে দেখা গেল 25 নম্বর পেয়েছে এমন 5 জন স্টুডেন্ট আছে, আবার 30 নম্বর পেয়েছে এমন 7 জন স্টুডেন্ট আছে। তার মানে ওই যে চল 25-এর পরিসংখ্যা হবে 5 এবং চল 30-এর পরিসংখ্যা হবে 7। পরিসংখ্যা বলতে আমরা এটাই বুঝছি। এবার পরিসংখ্যা, আমরা পরিসংখ্যা বিভাজন করব কিভাবে? পরিসংখ্যা বিভাজন হলো রাশি তথ্যমালাগুলোকে একটি নির্দিষ্ট মান চলের মানের সাথে তার পরিসংখ্যার ছকের মাধ্যমে সংক্ষিপ্ত করার পদ্ধতিকে আমরা বলছি পরিসংখ্যা বিভাজন। এই পরিসংখ্যা বিভাজন আমরা দুরকম ভাবে করতে পারি, একটি হচ্ছে সরল পরিসংখ্যা বিভাজন এবং আর একটি হচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে চলের মানগুলো ছোট থেকে বড় সাজিয়ে এবং তাদের ক্রমশ পরিসংখ্যাগুলোকে রেখে একটি ছকের মাধ্যমে প্রকাশ করলে তখন সেটা হয় সরল পরিসংখ্যা বিভাজন। চলের মানগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে প্রত্যেকটা নির্দিষ্ট মানের পরিসংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে সেটাই হয় সরল পরিসংখ্যা বিভাজন। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে যে চলের মানগুলোকে যদি একটি শ্রেণী আকারে সাজিয়ে তাদের শ্রেণীর পরিসংখ্যাগুলোকে একটা ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটা হবে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। এই শ্রেণীবদ্ধ গুলো হতে পারে, কিভাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, না যদি আমরা ওই তোমার ক্লাসের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলোকে নিয়ে শ্রেণীবদ্ধ করি, তাহলে শ্রেণীটাকে আমরা এইভাবে করতে পারি, 0 থেকে 10 নম্বরের মধ্যে যারা পেয়েছো, 10 থেকে 20 নম্বরের মধ্যে যারা পেয়েছো, 20 থেকে 30 নম্বরের মধ্যে যারা পেয়েছো, 30 থেকে 40 নম্বরের মধ্যে যারা পেয়েছো, আর 40 থেকে 50 নম্বরের মধ্যে যারা, তাহলে 0 থেকে দশের মধ্যে

0: কতজন পেয়েছো, তাদের 0 থেকে 10 শ্রেণী পরিসংখ্যা, আর 10 থেকে 20 মধ্যে যারা পড়েছে তাদের পরিসংখ্যা। এইভাবে যদি আমি একটা টেবিলে ছকবকের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হবে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। এই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন আবার দুটো রকম হতে পারে, একটি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে আর একটি হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতির মাধ্যমে। যখন আমরা এই শ্রেণীকরণটা করব 0 থেকে 10, আবার 10 থেকে 20, আবার 20 থেকে 30, আবার 30 থেকে 40, মানে 0 থেকে 10 শেষ করলাম, আবার 10 দিয়ে স্টার্ট করলাম 10 থেকে 20। এক্ষেত্রে নাম্বার 10টা 0 থেকে 10 একটা শ্রেণীতে আছে, আবার 10 থেকে 20 মধ্যে একটা শ্রেণীতে আছে। তাহলে সেক্ষেত্রে 0 থেকে 10 মধ্যে শ্রেণীটার মধ্যে আমরা না রেখে ওকে 10 থেকে 20 মধ্যে রাখবো, অর্থাৎ 10 নম্বর সেটা 0 থেকে 10 শ্রেণীর বহির্ভূত হয়ে 10 থেকে 20 শ্রেণীটার অন্তর্ভুক্ত হয়। সেই কারণে এই ধরনের শ্রেণী বিভক্তরাকে আমরা বলছি শ্রেণী বহির্ভূত পদ্ধতি, শ্রেণী বহির্ভূত পদ্ধতি এরকম পদ্ধতিকে। আবার এই একই শ্রেণীকে, শ্রেণীটাকে আমরা যদি এইভাবে বিন্যস্ত করতাম যে 0 থেকে 10, আবার 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে শ্রেণী বিন্যাস করলে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, 0 থেকে 10, 10 শেষ করছি, আবার 11 থেকে 20, 11 শুরু করছি, অর্থাৎ এই যে 10 শেষ করে 11 শুরু করা হচ্ছে, একটা একের আমরা গ্যাপ তৈরি করেছি। এই ধরনের শ্রেণী বিভক্ত হলে যে 10 সংখ্যাটি সেক্ষেত্রে 0 থেকে 10 শ্রেণীতে থাকবে, কারণ এটা কখনো 11 থেকে 20 শ্রেণীতে থাকা সম্ভব নয়। অর্থাৎ 0 থেকে 10 শ্রেণীতে এই 10 ক্ষেত্রে থাকার জন্য এই ধরনের পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন যখন আমরা করব, শ্রেণীটাকে দেখে আমরা দুটো রকম হতে পারে, একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হতে পারে আর একটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি হতে পারে। আচ্ছা রণিত বলো, যদি আমরা শ্রেণীটাকে এভাবে সাজাই 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, সেক্ষেত্রে এই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনটাকে আমরা শ্রেণী বহির্ভূত বলবো নাকি শ্রেণী অন্তর্ভুক্ত বলবো?
1: এক্ষেত্রে আমরা এই শ্রেণী বিভাজনটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতির মধ্যে রাখবো, কারণ এখানে 0 থেকে 5 এবং 5 থেকে 10 যেটা ছিল সেখানে 5টা তার পরের শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, মানে প্রথম শ্রেণীতে 0 থেকে 5 মধ্যে 5 থাকছে না, তাই এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতি।
0: ঠিক। এবার রোহিত বলো, যদি শ্রেণীটাকে আমি এভাবে সাজাই 0 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, এভাবে সাজাই, তাহলে এক্ষেত্রে যে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনটা হলো, এটা কি শ্রেণী বহির্ভূত পদ্ধতি না শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি?
1: স্যার এক্ষেত্রে এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, কারণ এখানে 0 থেকে 5 আর তারপর 6 থেকে 10, এই যে 5 আর 6 এর মধ্যে একটা একের অন্তর এসে গেছে, মানে গ্যাপ চলে এসছে, আর এখানে এই 0 থেকে 5টা, এই 5টা তার সেই শ্রেণীতেই অন্তর্ভুক্ত হচ্ছে, তাই এটা অন্তর্গত পদ্ধতি।
0: তাহলে এক্ষেত্রে এই ধরনের শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, অর্থাৎ শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে যে একটা শ্রেণীর মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। কোনো একটা শ্রেণীর যখন কোনো শ্রেণীর মধ্যে, ধরো এই যে 0 থেকে নাম্বারে আমরা যে প্রথম উদাহরণটা দিয়েছিলাম, তোমাদের ক্লাসের যে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো যখন আমি কালেক্ট করেছিলাম, তখন যে শ্রেণী, যে যদি এভাবে শ্রেণীটা সাজাই 0 থেকে 10, 10 থেকে 20, তাতে 0 থেকে 10 মধ্যে কতজন নাম্বার পেয়েছে এবং 10 থেকে 20 মধ্যে কতজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে, এই সংখ্যাগুলোকেই বলবো ওদের পরিসংখ্যা। তাহলে 0 থেকে 10 মধ্যে যতগুলো আছে সে তত সেই সংখ্যাটাকেই আমরা বলবো শ্রেণী পরিসংখ্যা। কোনো তথ্যমালাতে যে রাশি তথ্যগুলো থাকবে তাদের সর্বনিম্ন মান এবং যে সর্বোচ্চ মান আছে সেই সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের পার্থক্য, অর্থাৎ ডিফারেন্সটাকেই বলবো ওই শ্রেণীর প্রসার। অর্থাৎ দেখা যায় যদি কোনো একটা তোমাদের ক্লাসে যে নাম্বারগুলো নিয়েছিলাম সেই ক্লাসে সর্বনিম্ন নাম্বার পেয়েছে 2 এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে 38, তাহলে সেক্ষেত্রে প্রসার হবে 38 থেকে 2 এর বিয়োগফল, অর্থাৎ 38 - 2 সমান 36, তাহলে প্রসারটা হলো 36। তারপরে শ্রেণী, এই যে আমরা বিভিন্ন শ্রেণী অন্তর বা শ্রেণী বিভাগ যে এই তথ্যমালাগুলো কালেক্ট করলাম বিভিন্ন নাম্বারের, সেই তথ্যমালাগুলোকে যখন আমরা একটা শ্রেণী বিভাগগতভাবে ভাগ করে দেবো, বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেবো, তখন সেটাকে বলবো শ্রেণী অন্তর বা শ্রেণী বিভাগ। যদি আমরা এটাকে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এইভাবে ভাগ করে থাকি, তাহলে এক একটা এই শ্রেণী বিভাগগুলোকেই বলছি এক একটা শ্রেণী অন্তর। যেমন 0 থেকে 10 একটি শ্রেণী অন্তর, 10 থেকে 20 আর একটি শ্রেণী অন্তর, 20 থেকে 30 আর একটি শ্রেণী অন্তর বলা হচ্ছে। এবার কোনো একটি শ্রেণী অন্তরের যে নিম্নমান এবং যে ঊর্ধ্বমান এই দুটো মানকে বলা হবে ওই শ্রেণীর শ্রেণী সীমা। যেমন যদি আমি শ্রেণী অন্তরটা নিই 10 থেকে 20, তাহলে তার শ্রেণী সীমা কি হবে? 10 আর 20 হবে ওদের শ্রেণী সীমা। এই শ্রেণী সীমার সবচেয়ে নিম্ন মানটাকে বলবো আমরা নিম্ন শ্রেণী সীমা এবং সবচেয়ে ঊর্ধ্বে মানটাকে বলবো ঊর্ধ্ব শ্রেণী সীমা। অর্থাৎ 10 থেকে 20 শ্রেণী অন্তরের নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 10 এবং 20টাকে আমরা বলবো ঊর্ধ্ব শ্রেণী সীমা। শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে, শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে এই যে আমরা তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 নিচ্ছি, তাহলে যে কোনো শ্রেণী অন্তরের ক্ষেত্রে দুটো মানকে বলছি শ্রেণী সীমা। আর শ্রেণী অন্তর্ভূত পদ্ধতির ক্ষেত্রে যখন শ্রেণীটা আমাদের হচ্ছে 0 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে অর্থাৎ 1 নম্বর করে গ্যাপ পড়ছে, সেক্ষেত্রে 31 থেকে 40, সেক্ষেত্রে এই যে শ্রেণী অন্তর 31 থেকে 40, তার শ্রেণী সীমা হচ্ছে 31 এবং 40, এবং 31টা হবে নিম্ন শ্রেণী সীমা এবং 40টা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমা। তবে এক্ষেত্রে যেই যে 0 থেকে 10 এবং 11 থেকে 20 1 নম্বরের একটা গ্যাপ তাই থাকছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে, এই 1 নম্বরের গ্যাপটাকে আমরা কি করতে পারি না, একে যেহেতু একের একটা করে অন্তর আছে, সেই একের অন্তরকে দুভাগে ভাগ করলে 0.5, এই 0.5 প্রতিটি শ্রেণী অন্তরের নিম্ন শ্রেণী সীমার সঙ্গে বিয়োগ এবং ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে যোগ করে আর একটা নতুন শ্রেণী তৈরি করতে পারি। সেটা যেমন 1 থেকে 10 যেটা, সেটা হয়ে যাবে 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5, আর 10টা হয়ে যাবে 10.5, তাহলে 0.5 থেকে 10.5, এবং যেটা 11 থেকে 20 ছিল সেটা হয়ে যাবে 11 থেকে 0.5 বিয়োগ করলে 10.5, এবং 20টার সঙ্গে যোগ করলে 20.5। তাহলে এই যেটা পারছি এইগুলো থেকে তখন আমরা শ্রেণী বলবো, শ্রেণী সীমানা। তখন এই 10.5 to 20.5 এবং 20.5টাকে বলা হবে ওই শ্রেণী অন্তরের শ্রেণী সীমানা, এবং সবচেয়ে নিম্ন মানটাকে বলা হবে নিম্ন শ্রেণী সীমানা, এবং সবচেয়ে ঊর্ধ্ব মানটাকে বলা হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। অর্থাৎ 11 থেকে 20 যেটা ছিল সেটার শ্রেণী সীমানা হলো 10.5 থেকে 20.5, এবং নিম্ন শ্রেণী সীমানা হলো 10.5 থেকে 20, ঊর্ধ্ব শ্রেণী সীমানা হলো 20.5। তাহলে সীমানাটা এইভাবে তৈরি হলো। তবে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে যেহেতু এই নাম্বারের গ্যাপ তৈরি হচ্ছে, তাদের শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা আলাদা হলেও শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে যেহেতু কোনো গ্যাপ তৈরি থাকে না, অর্থাৎ শ্রেণীটা বিভাগটা যেহেতু এভাবে থাকে 0 থেকে 10, 10 থেকে 20, তাই এক্ষেত্রে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা একই।
1: স্যার বলছি যে এই যে একের গ্যাপটা দেয়া হচ্ছে, এই একের গ্যাপটাকে আমরা যে উধাও করার জন্য 0.5 দিয়ে আনছি, এটা কেন আমরা করতে চাইছি?
0: কারণ এই যে 10 থেকে যদি এটা 0 থেকে 10 আবার 11 থেকে 20, তাহলে কি হচ্ছে এখানে 1 নম্বরে একটা গ্যাপ থাকছে, তার ফলে যদি এর মাঝামাঝি সন্তত চলের ক্ষেত্রে হয়, অবিচ্ছিন্ন চলের ক্ষেত্রে হয়, তাহলে এই মাঝামাঝি যে মানগুলো সেগুলো কোথায় থাকবে? কেউ যদি 10.5 হয় তখন সেক্ষেত্রে 10.5কে আমরা কোথায় নেবো সেটা বোঝা যায় না। এগুলো ছাড়া 10-এ শেষ হলো, 11-এ শুরু হলো, এবং 10-11-এর মাঝামাঝি যে মানগুলো সেই মানগুলো এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। সেইটাকে ঠিক করার জন্য, সেই সমস্যাটা দূর করার জন্য আমরা যদি ওই যে গ্যাপটা, সেই গ্যাপটাকে অর্ধেক করে এদিকে আগের শ্রেণীর সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং পরের শ্রেণীর আগের সঙ্গে নিয়ে নেওয়া হয়, তাহলে কি হয় ওই গ্যাপটা কমপ্লিট করা যায়, তার ফলে তখন সেক্ষেত্রে এই সমস্যাটা দূর হয়ে যাবে। অর্থাৎ সেটা যখন হয়ে যাচ্ছে 0.5 থেকে 10.5, এবং 10.5 থেকে আবার 20.5, এই যে 10.5 শেষ হলো এবং 10.5 স্টার্ট হলো তখন সেক্ষেত্রে এই যে ডিসকন্টিনিউটিটা পরিবর্তন হয়ে কন্টিনিউটিতে চলে এলো তার ফলে এক্ষেত্রে সমস্ত মানগুলো আমি শ্রেণীতে রাখতে পারছি। এবার আমরা কি করতে পারি কোন শ্রেণীর দৈর্ঘ্য কি করে পাওয়া যাবে না কোন একটা শ্রেণী অন্তরের যে নিম্ন সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা, এদের বিয়োগ ফল। অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানাটাই হচ্ছে ওই শ্রেণী অন্তরে শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ যদি কোন শ্রেণী বহির্ভূত পদ্ধতি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে হয়, কোন একটা শ্রেণী অন্তর 10 থেকে 20, সেই 10 থেকে 20 যেহেতু এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি, সেহেতু 10 এবং 20 হলো যেমন শ্রেণী সীমা, নিম্ন শ্রেণী সীমা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমা, সেরকমই এক্ষেত্রে শ্রেণী সীমানাও একই, 10 হলো নিম্ন শ্রেণী সীমানা এবং 20 হলো ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাই এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য হবে 20 মাইনাস 10 সমান দশ। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে, যেমন উদাহরণস্বরূপ যদি শ্রেণী বিভাগটা এভাবে হয় যে এক থেকে দশ, এগারো থেকে

0: 21 থেকে 30 এইভাবে হয়, তাহলে এই যে শ্রেণী অন্তর 1 থেকে 10, 1 থেকে 10-এর 1 হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, 10 হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা, কিন্তু শ্রেণী সীমানা হচ্ছে 1 থেকে 0.5 যোগ করলে 0.5 এবং 10-এর সঙ্গে 0.5 যোগ করলে 10.5, তাহলে 0.5 to 10.5। তাহলে এক্ষেত্রে এই শ্রেণী অন্তরের শ্রেণী দৈর্ঘ্য কি হবে, না 10.5 - 0.5 = 10। তাহলে এক্ষেত্রে শ্রেণী সীমানা দুটো থেকে বিয়োগ করতে হবে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করলেই আমরা পাবো শ্রেণী দৈর্ঘ্য। তবে শ্রেণী বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে যেহেতু শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা একই, তাই শ্রেণী সীমা দুটোর বিয়োগ করলেও শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যাবে। কিন্তু শ্রেণী অন্তর্ভূত পদ্ধতির ক্ষেত্রে যেহেতু শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা দুটো আলাদা, তাই শ্রেণী সীমা থেকে আগে আমাদের শ্রেণী সীমানা জেনে নিতে হবে, তারপর ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে আমরা পাবো শ্রেণী দৈর্ঘ্য। কোন শ্রেণীর মধ্যমান, কোন শ্রেণীর অন্তরের যে নিম্ন শ্রেণী সীমা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমা, এই নিম্ন শ্রেণী সীমা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমার যে গড় মান, সেই গড় মানটাকেই আমরা বলবো ওই শ্রেণীর মধ্যমান। তৎকিনা কোন শ্রেণীর মধ্যমান বলতে ওই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমা ডিভাইড বাই 2 করলে আমরা পাবো ওই শ্রেণীর মধ্যমান। এক্ষেত্রে দুটো শ্রেণী সীমার যোগফল বাই 2 করলেও যেমন আমরা মধ্যমান পাই, আবার নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ডিভাইড বাই 2 করা যেতে পারে। অর্থাৎ মধ্যমান যেমন দুটো শ্রেণী সীমার গড় মান নিম্ন এবং ঊর্ধ্ব, ঠিক দুটো শ্রেণী সীমানারও গড় মান হচ্ছে মধ্যমান। অর্থাৎ মধ্যমানকে আমরা যেমন ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা ডিভাইড বাই 2 লিখতে পারি, আবার ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ডিভাইড বাই 2 সেটাও লিখতে পারবো। এবার আমরা আসি কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কি করে হিসেব করব। কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব যদি হিসেব করতে হয়, তাহলে আমি তথ্যমালার সমস্ত মোট পরিসংখ্যা দেখে নেব, আর ওই যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হিসেব করব ওই শ্রেণীর পরিসংখ্যা হিসেব করে নেব, তারপর ওই শ্রেণীর পরিসংখ্যাকে ওই শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা পাব পরিসংখ্যা ঘনত্ব। অর্থাৎ কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেতে গেলে আমাকে ওই শ্রেণীর পরিসংখ্যাকে ওই শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব।
1: অর্থাৎ স্যার এখানে এই এদের অনুপাতেই, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য আর এই পরিসংখ্যা আর এর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতেই আমরা পরিসংখ্যা ঘনত্ব বলছি, তাই তো?
0: হ্যাঁ ঠিক তাই। তাহলে কোন শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীর দৈর্ঘ্যের যে অনুপাত সেটাকেই আমরা বলছি ওই পরিসংখ্যা ঘনত্ব। এরপরে আসছি আপেক্ষিক পরিসংখ্যা। কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা হিসেব করতে গেলে ওই শ্রেণীর পরিসংখ্যাকে সমগ্র পরিসংখ্যা দিয়ে ডিভাইড করলে পাওয়া যাবে আপেক্ষিক পরিসংখ্যা। অর্থাৎ আপেক্ষিক পরিসংখ্যা হলো শ্রেণী পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা। অর্থাৎ শ্রেণী পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকেই বলছি আপেক্ষিক পরিসংখ্যা। এই আপেক্ষিক পরিসংখ্যা যেহেতু দুটো পরিসংখ্যার একক, সেই কারণে এর কোনো একক থাকবে না। শতকরা পরিসংখ্যা, শতকরা পরিসংখ্যা বলতে না কোন শ্রেণী আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো শতকরা পরিসংখ্যা। অর্থাৎ কোন শ্রেণীর পরিসংখ্যাকে তার মোট পরিসংখ্যা দিয়ে ডিভাইড করার পর 100 দিয়ে গুণ করলে আমরা পাবো ওই শ্রেণীর শতকরা পরিসংখ্যা। তাহলে আমরা উদাহরণ হিসাবে যদি ধরতে করতে পারি, হিসেব করি যে কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা 5 এবং ওই 80 তথ্যমালার মোট পরিসংখ্যা 50 এবং ওই শ্রেণীর দৈর্ঘ্য 10, সেক্ষেত্রে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব হবে যে ওই শ্রেণীর পরিসংখ্যা 5 ডিভাইড বাই ওই শ্রেণীর দৈর্ঘ্য 10, তাহলে 5/10 = 1/2 হলো পরিসংখ্যা ঘনত্ব। তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হলো 1/2। আপেক্ষিক পরিসংখ্যা হবে ওই শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 5/ মোট পরিসংখ্যা অর্থাৎ 50/50 = 1/10 অর্থাৎ 0.1, এটা হলো ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। তারপর শতকরা পরিসংখ্যা হবে, তাহলে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা মানে 5/50 × 100 অর্থাৎ কি না, 5/50 = 1/10 × 100 = 10, 10%। অর্থাৎ ওই শ্রেণীর শতকরা পরিসংখ্যা হলো 10%। এইভাবে আমরা কোনো শ্রেণীর পরিসংখ্যা, তার প্রসার, তার শ্রেণী অন্তর, তার শ্রেণী সীমা, তার সঙ্গে নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা, এবং শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী মধ্যমান, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা এবং শতকরা পরিসংখ্যাগুলো হিসেব করে তথ্যমালার পর্যালোচনা করতে পারবো বা পর্যবেক্ষণ করতে পারবো।

0: আচ্ছা রণিত, বলো তাহলে কোনো একটা শ্রেণীর পরিসংখ্যা যদি 10 হয় এবং ওই শ্রেণীর দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে পরিসংখ্যা ঘনত্ব কত হবে?
1: এক্ষেত্রে পরিসংখ্যা ঘনত্ব তাহলে হবে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, মানে 10/20। এক্ষেত্রে তাহলে উত্তর হবে 1/2 বা 0.5।
0: এবার রোহিত বলো, শ্রেণীর পরিসংখ্যা 10 আর মোট পরিসংখ্যা যদি 100 হয়, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক পরিসংখ্যা কত হবে?
1: স্যার, এক্ষেত্রে আপেক্ষিক পরিসংখ্যা হবে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, অর্থাৎ 10/100 =1/10।
0: 10/100 = 1/10, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হলো 1/10। তাহলে এক্ষেত্রে রোহিত বলো, তাহলে শতকরা পরিসংখ্যাটা কত হবে?
1: স্যার, 1/10 কে আমরা যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই 10, অর্থাৎ 10% হলো এর শতকরা পরিসংখ্যা।
0: কোনো একটা তথ্য মালাতে যে তথ্যগুলো আছে তাদের সর্বনিম্ন তথ্য যদি 5 হয় এবং সর্বোচ্চ তথ্য রাশির মান যদি 95 হয়, তাহলে এক্ষেত্রে রাশি তথ্যের প্রসারটা কত হবে?
1: স্যার, এক্ষেত্রে রাশি তথ্যের প্রসার হবে সর্বোচ্চ মান মাইনাস নিম্ন মান। এক্ষেত্রে সর্বোচ্চ মান ছিল 95 আর সর্বনিম্ন মান ছিল 5, সুতরাং 95-5 হবে হচ্ছে 90। সুতরাং এক্ষেত্রে শ্রেণীর প্রসার হলো 90।
0: ঠিক, কোনো একটি শ্রেণী অন্তর যদি এভাবে বিন্যস্ত হয় যে 1 থেকে 20, 21 থেকে 40, 41 থেকে 60, এই যে 21 থেকে 40, রোহিত বলো 21 থেকে 40 এই যে শ্রেণী অন্তর, এর নিম্ন শ্রেণী সীমানা কত হবে?
1: স্যার, এক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা হবে আমাদের, আগে প্রথমে নিম্ন শ্রেণী সীমা বার করতে হবে। এখানে নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 21, আর 21 কে যদি আমরা 0.5 দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা পাই 20.5। তাহলে এক্ষেত্রে 20.5 হবে নিম্ন শ্রেণী সীমানা।
0: উর্ধ্ব শ্রেণী সীমানা 40+0.5, অর্থাৎ 40.5 হবে উর্ধ্ব শ্রেণী সীমানা। আর শ্রেণী দৈর্ঘ্য হলো 40.5 - 20.5 = 20, এই হলো তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য। এই যে 21 থেকে 40, এর মধ্যমান কত হবে?
1: 21 থেকে 40, সুতরাং এর মধ্যমান হবে 40+21/2, মানে এখানে হবে হচ্ছে
0: 30.5, অর্থাৎ শ্রেণীর মধ্যমান হবে 30.5। অর্থাৎ এইভাবে আমরা ক্যালকুলেশন করে এর বিভিন্ন পরিসংখ্যা বিভাজন করে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারব। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন নবম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের শিক্ষক সরোজ হুতাইত ও 2 শিক্ষার্থী।
3: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশ আংশিক, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন পরিমাণ 90%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 50.4 মিলিমিটার। জানিয়ে দিলাম কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের জানিয়ে দিই আমাদের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন পরিবেশনায় হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:15 স্বরচিত ছোট গল্প পাঠ করবেন দাশরথী মাঝি। এরপর লোকগীতি পরিবেশনায় ময়না মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এই বিষয়ে ডক্টর দেবলীনা সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। কৃষি বনায়ন, এই বিষয়ে ডক্টর মৃন্ময় দত্তর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:30 সমীক্ষা, বলবেন শেহনাজ আব্দুর রাউফ। 8:00 রয়েছে বাংলা নাটক আজকের দিন, রচনা অনিল দে, প্রযোজনা নির্মল গুহ। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 9:45 নজ

চুল গেতে শিল্পী পল্লব ঘোষ। দশটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, সাড়ে দশটায় দোতারা শিল্পী সুবল দত্ত, দশটা বেজে পঞ্চাশ মিনিটে আধুনিক গান শিল্পী অগ্নিভো বন্দ্যোপাধ্যায়, রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোহিনী রায়চৌধুরী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সন্ধে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশন, 7:10 নজরুল গীতি শিল্পী অনুপম দাস, 7:30 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 লোকসভা পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত ফ্রম মি টু ইউ উপস্থাপনা দীপাচন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের আমাদের পরবর্তী গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠানের কথা।

আকাশবাণী কলকাতা খবর পড়াও দিই কল্পনা মুর্মু। মারামন্ত্রী মমতা নরেন্দ্র মোদী মেনকেদা যে নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস রেনা ঘটন তায়ন পারমেন বার চাঁদো গেলমড়ে মাহারে বেশ কিছু পন্থা সাব আকানা দোষী কো গ্রেপ্তার হয়ে কানা উনকু নিত জিহরে। হলাঞ্জিদ মিট ভিডিও বার্তারে মারামন্ত্রী নয়া সদরে মেনকেদা বিন্ডহী কোয়া সেচেদ সেরমা সে শিক্ষা বর্ষ যাতে আলো নষ্ট মা অনা নিশ্চিত করাও গে তাহে কানা সরকার মারাং দায়িত্ব আর অনা খাতির গে উসুরাতে পরীক্ষা হাতাও সে সাপড়াও আডিগে জরুরি না। কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল দিশমরে পিয়া রসায়ন পার্ক তেয়ার রাকাব লাগিতে ভারত উদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন সে ভাব্য রসায়ন প্রকল্প অনুমোদন কাদা। তঙ্গে কাউডি সেরমা রেয়া কেন্দ্রীয় বাজেটরে নয়া প্রকল্প অনুমোদন লেন তাহেয়া নয়া প্রকল্প লাগিতে মোট ৩,৩৩ টাকা বাকরাও কানাম। নিট পরীক্ষা কুপলি সাকাম সে প্রশ্নপত্র ফাঁস সাথে আইমা বিষয়ে বিরোধী কো আডি জোর গুলমার জেলতে দরবার মেনে সংসদ রেয়া বানার কান্ধা রেয়া দুপুড়ব তেহেঞ্জ ঠাকে লেকাগে। তেহেনিয়া লেতার মড়ে মাহা লোকসভা রেনা দুপুড়ব দিনাম লেকা মুলতুবি দহো কানাম। পনত রেন কাউডি ডিপার্ট মন্ত্রী মানতান স্বপন দাসগুপ্ত পনত রেয়া ধনারী কাঠামো আর কেনেটেজ রে নগরিয়া কো স্বেচ্ছাতে কর এম রেনা এ আর্দাস সাকাওয়াত কোয়া। তেহেঞ্জ কলকাতারে ১৬৭ আয়কর মহা দিশাতে সাপড়াও আখড়ারে উনি নয়া সদরে মেনকাদা পনত রে আডি ক্ষেত্ররে আয়কর ফাঁকি এমগোগ কানা ওনা বন্ধ দরকার কানা। পনত সরকার দো সড়ক চেতানতে হামাল সে চাপ কমাওরে আর যানজট এড়াওরে লাগিতে বারাকপুর খন বাবুঘাট ধাবিতে ওয়াটার ট্যাক্সি চালু লাগিদক কানা। তেহেঞ্জ উত্তর চব্বিশ পরগনা রেয়া জগদ্দরে সাপড়াও মিট আখড়ারে সাগাড়ম ডিপার্ট মন্ত্রী মানতান অর্জুন সিং নয়া সদরে মেন্তরা কেদা যে অনা সাঁওতেগে সাঙ্গিন সেন সে ভেসেল পরিষেবা হ চালু রেনা উদ্যোগ হাতাও কানা। পনতরে উত্তম কুমারা নিতুম তে মিটাং সিনেমা সে চলচ্চিত্র কেন্দ্র তেয়ার রাকাব হয়ে মেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী সদর আকাদা। মহানায়ক উত্তম কুমারা ৪৭ সেরমানা গুরুত মহারা তেহেঞ্জ কলকাতা রেয়া কেওড়াতলা মহাশ্মশানরে উনিয়া বেনা মূর্তি জি সেগুন তায়ম মুখ্যমন্ত্রী সাপড়াও আখড়ারে আজা কথারে নয় সদর আকাদা। তেহেঞ্জ উল্টরদ ভগবান জগন্নাথ সা শ্রী ক্ষেত্রে রুয়াড় হিজুক রেনা পালা পুরীরে উল্টরদ কামি করে হেনা তোড়জোর সেতা তারাসিং খনগে এতহব কানা। হুগলি রেয়া মহেশ রেহ তেহেঞ্জ মহেশ রে মাসিয়া ওড়া রে ভগবান শ্রী জগন্নাথ বলরাম আর সুভদ্রা তাকা কো পূজা হাট কো সেতা সেদ মন্দির করে পূজা তায়াম তারাসিং রথ গাড়িরে কো ইদি কো। হুগলি রেয়া গুপ্তিপাড়ারে হলার মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী সেটের তাহানরে এতহব কানা ভান্ডার লুট। তেহেঞ্জ অন্ডে উল্টরত হয়োগ কানা দীঘা মহিষা দল করে হো যথাৎ মন্তালাতে উল্টরত পড়াও কানা মেনতে খবরে বাডায় কানা। অসমরে বানতে গজ হড়া লেখা বাড়তি কাতে ৪৭ হয়ে কানা হলা আর ৬ জনা গজ খবর।

0: কনামেন্তে বাডায় কনাম গালচিয়া সে অধ্যক্ষ অবমাননা আর অধিবেশন রেনা কামিরে বাধক সৃজিয়া করা খাতিরতে বিজেপি দ বিধানসভারে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনাতন কুণাল ঘোষ বিরুদ্ধে সাধিকার ভাঙ্গুল রেনা নোটিশ সে এম আকাদা মাহান্দেরও নয়া ঘটন ইদি কাতে পরিষদীয় মন্ত্রী মনাতন শঙ্কর ঘোষ মেন কাদায় যে উনি বিধায়ক অসংসদীয় ব্যবহার সে আচরণ আকাদায় ওনা বিরুদ্ধে ব্যবস্থা হাতাও লাগিতে আজ দ অধ্যক্ষ মানতান রথীন্দ্র বসু ঠেন আবেদনে দহ কাদা বাড়িজ নিশে দুর্নীতি আর ক্ষমতা রেনা বাড়িজ ব্যবহার সে অপব্যবহার রেনা লালিসতে বর্ধমান রেয়া 19 নম্বর জাতীয় সড়ক রেয়া ডুবুডি জপ রামপুর চেকপোস্টে কর্মরত বারজনা মোটর ভেহিকল ইন্সপেক্টর তাকিন চাকরি খনক বরখাস্ত কেট কিন মৌসুমি অক্ষরেখা রেনা অরসংতে তেহেঞ্জ পনত রেয়া বেশ কিছু জেলা করে ঝমর জারি রেনা আবাস হেনা আকাদা কলকাতা সাঁতে আড়ে পাশে এড়েখারে হলা নিদে খন ঘানে ঝিড়ি ঘানে ঝিপির ঝমর জারি হয়েক কানা তেহেঞ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলারে ঝমর জারি রেনা সাসাং সন্তর বার্তা হেনা আকাদা উত্তরবঙ্গ রেহ ঝমর জারি হয়ে দাঁড়িয়ে আমেনতে আলিপুর হয়েশীত দপ্তর খন বাডায় কানা খবর পড়া দো নন্ডেগে মুচাদ এনা
1: আখড়া দো উছনা কানা আকাশবাণী কলকাতা রেনা গীতাঞ্জলি উছন তালমা খন নিতোক দো পে আঞ্জমা সাউহেদ আখড়া কিন্দিরি নোয়া হিসরে আঞ্জমা পে কাহিনী হুলগরিয় সুরৈ মাঝি অল আর পাড়াও দাশরথী মাঝি
2: কুদ বিলি লিকা হেঁদে নুড়ুঞুজ পিটি উব মিদ বহ বানার লুতুর রে মকড়ি দড়িয়াল উসুল তেদয় ছেপরে হ দাড়মাকার ফার্চা হড়ম নেলতে কারাম ছইল জুয়ন কড়া তাড়াম বাড়ায় রেহ আড়িয়া সাদম লেখা কাটাপ কাটাপ মিদ আতু খন আর মিদ আতু চালাক কান তাহেনা সাতুড়ি থানা রেনাং নিমটিকুড়ি আতুরেন হুলগরিয়ে সুরাই মাঝি মেতাই কান তাহেনা কু বীর কুল সানাম কু বতরাই কান তাহেনা উনিয়া নুতুম নুম কাতে এঙ্গাদ্দ আইরেন গিদ্রাই জপিদ অচয়েত কো তাহেনা নাগাম রেনাং নুতত দরিয়ারে আডি কিছু উনুম চাবাওয়াকান তায়া সুরৈ মাঝিয়া এঙ্গা আপাওয়া নুতুম দানাং আকানা আয়া জানাম মহিত দানাং রেগি তবে বাড়াই আকানা উনি দো মুরমু পরিসরেন হড়ে তাহে কানা ঝাড়খণ্ড দিশম কোন বহুই আগুলি দিতে আতু মাঝি মাপাজি মড়ে হর সাও কাটিজ কৈজে খপারি হুইলেনা আতু হর উনিকু বার লিদিয়া একা ঘুরিয়া লিদিয়াকু রগি তপিস অড়িসতে সেঙ্গেল শ্বশুর বাগ লেখায় ঝুঁকেনা সুরৈ বহুই মেতা দিয়া চললাং আদো আতু রিগি বাংলাং তাহেনা বীর রেলাং তাহেনা আম যখনিং আগু আকাদ মেয়া আম আতে গিং তাহেনা বহু হয় হে হুমন কিদা ঠিক গিয়া আম যাহাম মেনা ওনাগে হুয়া যখন লাং তিরিজুরিও আকানা বানা হর জীবন ভর মিট সঙ্গে তেগে লাং তাহেনা বহু ঠেন খন গড়ই নাম কেরকান সুরৈ মাঝিয়া দিল দাড়ে আর হো বাড়তি এনতায়া দশার হিলো জপড়াও নাকিন ওড়া বিনাও কামিরে নিমটুকুরি আতুর খন বার পে কিলোমিটার সগিংরে বীর রে হাসা রেনাং ওড়া কিন বেনাও কেদা ওড়া কিন বেনাও কেদ খান সুরৈ তাকিন আকিন রেন নাহেল ডাংরা মেরম ভিড়ি সিম এমান কু হুড়ু চাউলে কু ঘারঞ্জ সাপাপ কু যতকিন ইদি কিদা অন্ডে বগি আদাকিন উত্তর দক্ষিণতে তিজ আকান নিমটিকুড়ি সান্তাড়ি আতু বগি ইদাই সুরৈ মাঝি বুক তোপাঠাও জীবন মানে গি লড়াই লড়াই কাতে গি বাঞ্চা হয়ুয়া চালাবেনাই বহু আতে এসকার গে ঘারঞ্জ জীবন খাঁডাও সুরৈ মাঝি বতর দো চি রেনা উনিয়া মায়াং রে বতর রেনাং চিখনে বানুয়া কড়া হপন কানাই সে খেরওয়াল বিরোধী কানাই সে খেরওয়াল কুদো নৌকা আতের গীত জীবন কু খাঁডাও আকাদা আর মেনা তায়া আঁসার কপি তাড়ওয়ারি টঙ্গি খেঁচা বল্লম গুলল আর মনেরে অসাম্বেড় দিল দাড়ি ᱵᱟᱱᱟᱨ ᱥᱤ ᱯᱩᱨᱩᱥᱟᱜ ᱜᱮ ᱵᱟᱱᱟᱨ ᱠᱟᱴᱟ ᱞᱮᱠᱟ

0: ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱢᱚᱭᱱᱟ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱩᱦᱲᱤ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱚᱭᱱᱟ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱩᱱᱫᱚᱨᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱟᱸᱡᱚᱢ ᱟᱯᱮᱜᱤᱧ ᱜᱟᱯᱟᱱᱟ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱜᱟᱯᱟ 5:30 ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱜᱟᱭᱟᱱ ᱛᱚᱣᱟ ᱫᱟᱨᱮ ᱚᱞ ᱟᱠᱟᱫᱟᱭ ᱥᱚᱛᱛᱚᱨᱚᱧᱡᱚᱱ ᱠᱤᱥᱠᱩ ᱥᱟᱯᱲᱟᱣ ᱟᱠᱟᱫᱟᱭ ᱨᱟᱵᱚᱱ ᱵᱟᱥᱠᱮ ᱥᱤᱸᱜᱟᱹᱲ ᱵᱮᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱫᱚ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱜᱩᱨᱩᱢᱚᱱᱤ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚ ᱫᱷᱚᱱᱩ ᱦᱟᱸᱥᱫᱟ ᱨᱚᱵᱤᱞᱚᱪᱚᱱ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱟᱨ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱟᱹᱛᱷᱟᱹᱣᱲᱤ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱧᱩ ᱫᱚ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱹᱲᱤᱡᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤᱭᱟᱭ ᱢᱚᱱᱥᱟᱨᱟᱢ ᱢᱟᱱᱰᱤ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫᱮᱱᱟ
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, আগামী 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। বিধানসভায় আজ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেটের জবাবি ভাষণে তিনি বলেন, কোথায় কতটা কাজ এবং কত টাকা খরচ হয়েছে এবং কতটা কাজই বা বাকি সে সংক্রান্ত সমস্ত তথ্য বিধায়কদের দেওয়া হবে। সেই তথ্য যাচাই করে মতামত জানাতে পারবেন জনপ্রতিনিধিরা। এছাড়াও আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের, গ্রেপ্তার এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রী জানান, বর্তমানে জল জীবন মিশনের কাজের সঙ্গে যুক্ত প্রায় 200টি সংস্থার মধ্যে অধিকাংশেরই কাজ খতিয়ে দেখা হচ্ছে। দেড় ঘন্টার বাজেট আলোচনায় তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ নজরুল ইসলাম, তোরাফ হোসেন মণ্ডল, পান্নালাল হালদার, বর্ণালী ধারা, বিপ্লব মিত্র ও সমীর কুমার জানা এবং বিজেপির চিত্ত মুখার্জি, অমিত সামন্ত, ধ্রুব সাহা, সত্যেন্দ্রনাথ রায়, শুভাশিস ওম, সুখেন কুমার বাগদি, দিলীপ সাহা ও বঙ্কিমচন্দ্র ঘোষ অংশ নেন। আলোচনা শেষে 2026-27 অর্থবর্ষের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনিভোটে বিধানসভায় গৃহীত হয়। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার বিধানসভায় একটি বিল আনতে চলেছে। বিধানসভায় আগামীকাল এই সংক্রান্ত পঞ্চায়েত সংশোধনের বিল আনা হবে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে আজ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। বিধানসভায় আজ পৌর ও নগর উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত, বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরা নৌকা থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

0: কোস্টগার্ড ও বনদপ্তর সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরা নৌকাটিকে আটক করে। গত 22 জুলাই মাছ সমুদ্রে ওই নৌকায় তল্লাশি চালিয়ে নৌকার আরোহী 4 ভারতীয় অস্ত্র পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট গ্রাম পঞ্চায়েত এবার দখল করল বিজেপি। গঠিত হল নতুন বিজেপি বোর্ড। প্রধান নির্বাচিত হলেন গোমা দেবী শর্মা। আজ উল্টোরথ। পুরীর পাশাপাশি এরাজ্যেও পূর্ব মেদিনীপুরের দীঘা, হুগলির মাহেশ, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নদীয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে চলেছেন মূল মন্দিরে। নদীয়ার মায়াপুরে ইস্কনের 3টি সুসজ্জিত রথ 5 কিলোমিটার পথ পরিক্রমা করে আজ সন্ধ্যায় রাজাপুর জগন্নাথ মন্দিরে পৌঁছয়। হুগলির চন্দননগরেও রথের রশিতে টান পড়েছে। হুগলির গুপ্তিপাড়ায় গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভান্ডার লুঠের আয়োজন করা হয়। দশগড়াতেও বেরিয়েছে উল্টোরথ। অন্যান্য বছরের মতো এবার নাটোরের রানী ভবানীর স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধকবাগ আখড়ার গ্রাম প্রায় 300 বছরের প্রাচীন রথযাত্রা উল্টোরথ উৎসবের আয়োজন করা হয়েছে। শিলিগুড়িতে ইস্কনের রথযাত্রায় যোগ দেন আইজি সুকেশ জোন। সময়ের সঙ্গে আধুনিক খেলনার প্রসার ঘটল আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের 108 বছরের ঐতিহ্যবাহী রথের মেলায় এখন সমান জনপ্রিয় মাটির পুতুল। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই মেলায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা মাটির তৈরি আনাজ, ফল, পশুপাখি, মানুষ, দেবদেবীর মূর্তি ও টাকা রাখার ঘট নিয়ে পসরা সাজেন। রথযাত্রার প্রায় 1 মাস আগে থেকেই শুরু হয় এই প্রস্তুতি। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিনই দফায় দফায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দু একটি জায়গায় এবং ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা এই জেলাগুলির দু একটি জায়গায় এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী কলকাতার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন। এই যে গরম বৃষ্টি হচ্ছে, এতে যেমন আমাদের শরীরও মাঝে মাঝে বিগড়চ্ছে, সেরকম ভাবে শস্য, গাছ এদের শরীরও কিন্তু বিগড়য়। এই যে বজ্রপাত, হঠাৎ করে কিছুদিন আগেই আমরা শুনছিলাম কলকাতার বুকে প্রায় 400 কাছাকাছি বাজ পড়েছে। তো এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো যেভাবে আমাদের সাধারণ জনজীবনকে ব্যাহত করে, অসুবিধায় ফেলে, সেরকম ভাবে কৃষি ক্ষেত্রেও কিন্তু এই দুর্যোগগুলো ভীষণ প্রভাব ফেলে। তাই আজ আমাদের কথা বলার বিষয় জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, অর্থাৎ কিভাবে আপনারা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করে নিজের চাষটা চালিয়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবলীনা সরকার। প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিওয় স্বাগত জানাই।
3: অনেক ধন্যবাদ। আকাশবাণী কলকাতার মাধ্যমে আমাদের কৃষক বন্ধুদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। প্রথমেই সকল কৃষক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার।
2: নমস্কার দিদি, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বোঝায়?
3: আমি খুব কঠিন ভাষায় বলবো না, বরং একটা ছোট্ট উদাহরণ দিই। ছোটবেলা আমরা জানতাম আষাঢ় মাস এলেই বর্ষা আসবে, স্কুলের বইতেও তাই লেখা থাকত। গ্রামের মানুষেরাও সেই হিসাবে কৃষিকাজের পরিকল্পনা করত। ধানের বীজতলা কবে হবে, চারা কবে রোপণ হবে, সবকিছুই যেন একটা নির্দিষ্ট ছন্দ ছিল। আজও বর্ষা আসে, কিন্তু বর্ষা সেই ছন্দটা আর সেরকমটা নেই জানেন তো। কখনো দেরিতে আসে, কখনো টানা কদিন বৃষ্টি হয় না, আবার হঠাৎ এমন বৃষ্টি হয় যে একদিনেই মাঠ ভরে গেল, শীতও অল্প অল্প করে ছোট হয়ে আসছে। এগুলো মিলেই সবগুলোকে একত্রিত ভাবে আমরা কিন্তু বলি জলবায়ুর পরিবর্তন। আমাদের কিছু কিছু সাইন্টিফিক্যাল বডি যেমন IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারা জানিয়েছে আমাদের মোটামুটি 1.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। শুনতে খুব কম মনে হচ্ছে।

0: যে এক ডিগ্রি টেম্পারেচার আর কতটা
1: কতটা বা কি যায় আসে
0: যায় আসে, কিন্তু এই যে পরিবর্তন সেটা কিন্তু কৃষিতে একটা বৃহত্তর প্রভাব ফেলে। আমাদের যে আবহাওয়া দপ্তর রয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারাও কিন্তু জানিয়েছে ভারী বৃষ্টি, তাপপ্রবাহ এবং অনিয়মিত আবহাওয়ার ঘটনা আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে।
1: বেশ, এই বিষয়ে যেটা মনে হচ্ছে আমার আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কৃষকেরা তো বহু প্রজন্ম ধরে চাষবাস করছে, চাষবাস শুরু হয়েছিল একেবারে বৈদিক যুগ থেকে যদি আমি ভাবি, তখন তো আর এই প্রযুক্তি ছিল না, এইভাবে আপডেট বলা, এই যে আমরা রেডিওর মাধ্যমেও শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছি এত সহজে, এই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। আমাদের কৃষকেরা বহু প্রজন্ম ধরেই চাষ করছেন, আকাশ বাতাস দেখে পাখির উড়ে যাওয়া, কখনো পিঁপড়ের বেরিয়ে পড়া, মানে পিঁপড়ে কোন সময় মাটির তলায় থাকছে নাকি সে বেরিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ছে, এগুলো দেখেও মানুষ আবহাওয়ার আন্দাজ করতে পারত, সেই অভিজ্ঞতা বোধহয় আজ আর যথেষ্ট নয়, আপনি কি মনে করেন?
0: খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটাই আসলে আজকের আলোচনার মূল বিষয় হতে পারে। আমি একটা কথা সবসময় বলে থাকি, অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আজও একজন অভিজ্ঞ কৃষক অনেক সময় এমন অনেক কিছু বুঝতে পারেন যা বই পড়ে কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না। আজ প্রকৃতির আচরণই বদলে গেছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন শীত পড়ছে, কতটা শীত পড়ছে, এটা আর আজকাল বোঝাই যায়। আমাদের কৃষক বন্ধুরা প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে চারা রোপণ করে থাকেন, কারণ তার অভিজ্ঞতা তাকে তাই বলে। কিন্তু এবছর যদি বর্ষা আরো 10-12 দিন দেরিতে আসে, তাহলে কৃষক বন্ধুরা কি ভুল করছেন? না, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন, কিন্তু প্রকৃতি এবার অন্যরকম আচরণ করলো। এখানেই আমাদের তথ্যের প্রয়োজন। যদি কৃষক বন্ধুরা জানতে পারতেন যে আগামী 10 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অথবা বৃষ্টি হলেও খুব কম বৃষ্টি হবে, তবে তারা হয় সেই বীজ বপনটা কিছুদিন পরে করতেন, অথবা যদি করে থাকেন তাহলে তাতে সেচের ব্যবস্থা করতেন। তার মানে আমাদের অভিজ্ঞতা তো অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে যদি কিছুটা তথ্য যোগ হয়, তাহলে অভিজ্ঞতার সাথে কিন্তু আমাদের বিজ্ঞানের বন্ধুত্ব হয়ে যাবে,
1: এবং মেলবন্ধনটা সঠিক হলে সেটা আলটিমেটলি কৃষকদের ভালো চাষ করতে সুবিধা দেবে, এবং সেটা বোধ হয় আমাদের জন্যও ভালো হবে।
0: একদমই তাই।
1: আমরা সাধারণত তথ্য বলতে খবর বুঝি, অথবা মোবাইলে যা দেখি সেটাকেই তথ্য বলি। আমাদের কৃষি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আমাদের রেডিওর মাধ্যমে প্রকাশিত হয়, টিভির মাধ্যমে প্রকাশিত হয় এবং মোবাইলেও দেখা যায়। তো কৃষির ক্ষেত্রে তথ্য বলতে ঠিক কি বোঝায়?
0: ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। ধরুন আমি আপনাকে আজকে বললাম, আজকে কিন্তু আপনি ছাতা নিয়ে বেরোবেন, আপনি কি আমার কথা শুনবেন? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন বলছেন, আমি বললাম এমনি আমার মনে হলো, আপনি কিন্তু শুনবেন না। কিন্তু আমি যদি বলি আজকে আপনি ছাতা নিয়ে বেরোবেন কারণ আবহাওয়া দপ্তর বলেছে বিকেল বেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, আপনি কিন্তু তখন ঠিক ছাতাটা নিয়ে বেরোবেন। এই যে আমি একটা তথ্য আপনাকে দিলাম, সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত বদলে দিল। ঠিক সেরমই কৃষিতেও হয়, তথ্য মানে কিন্তু শুধু সংখ্যা নয়, তথ্য মানে এমন একটা খবর যা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজ বৃষ্টি হবে কিনা, মাটির আর্দ্রতা কতটা, কোন জমিতে জল জমে আছে, কোথায় পোকা আক্রমণ শুরু হয়েছে, কতটা হয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে না কমবে, এই সব কিছুই তথ্য। এবং অনেক সময় আমাদের প্রবীণ কৃষকরা কিন্তু জানান দেয়, আরে শোন না রে, এই জমিটাতে একটু কম জল দিস, কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে একটা তথ্য।
1: বেশ, তথ্য ব্যবহার করে কৃষকের দিন কিভাবে আলাদা হতে পারে? অর্থাৎ তারা তো অভিজ্ঞতার ভিত্তিতে চাষাবাদ করছেন, সেভাবেই চলছিল এত বছর, কিন্তু এই যে তথ্য বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, সেটা ব্যবহার করে কৃষক কিভাবে তার পরিস্থিতি অবস্থা ভালোর দিকে নিয়ে যেতে পারে?
0: খুব সুন্দর প্রশ্ন। ধরুন কৃষকরা যখন মাঠে যায়, তখন কিন্তু তারা মাঠে যাওয়ার আগে, চাষ শুরু করার আগে সব সময় ঘুম থেকে উঠেই হয়তো বা আকাশের দিকে তাকায়। এই যে আকাশের দিকে তারা তাকায়, তার সাথে সাথে যদি একটু পূর্বাভাসটাও দেখে নেয় মোবাইলে, খুব কিন্তু সময় লাগবে না, জানেন তো, হয়তো সেখানে লেখা আছে আজ দুপুরের পর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে তার হয়তো যদি সেচ দেওয়ার পরিকল্পনা থাকে তাহলে তা সেটা বাদ দিতে পারবে। সেটা সিদ্ধান্ত হয়ে গেল যে তিনি মাঠে গেলেন কিন্তু সেচের প্রয়োজন আছে বলে তিনি মনে করলেন না, তা থেকে তিনি জল বাঁচাতে পারলেন, বিদ্যুতের বিল অনেকটা বেঁচে গেল, খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন মাঠে কি রয়েছে, সেটা থেকে হয়তো কিছু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসা বুলেটিন দিয়ে তিনি বুঝতে পারলেন যে আচ্ছা এবার সারের অভাবে এই ধরনের গাছ ফ্যাকাশে হয়ে যায়নি, হয়তো তিনি মাঠে গিয়ে দেখলেন কিছু একটা পার্ট কোনো একটা জায়গায় ফাকাশে হয়ে গেছে তার ধান। তিনি হয়তো ভাবলেন যে আচ্ছা এবছর ইউরিয়াটা একটু কম দেওয়া হয়েছে, আমি তো প্রত্যেক বছর সমপরিমাণ ইউরিয়া দিই, কিন্তু এবছর কিছুটা ইউরিয়া আমি কম দিয়েছি তার জন্য হয়তো এই ফ্যাকাশে রয়েছে। কিন্তু আসলে হয়তো তা নয়, তিনি যদি বুলেটিনটা দেখতেন মন দিয়ে, অথবা দেখেছেন তিনি হয়তো পরবর্তীতে ঘরে গিয়ে ফিরে দেখবেন যে এবার দেওয়া আছে যে কোনো একটা পোকার আক্রমণ শুরু হয়েছে, তার জন্য সেই ফ্যাকাশে ভাব রয়েছে। এগুলো সবই তথ্য যা কৃষকদের প্রতিনিয়ত সাহায্য করে।
1: ঠিক আচ্ছা, আমাদের কৃষকেরা তথ্য ব্যবহার করার জন্যে যে প্রযুক্তিকে আপন করে নিতে হয়, সেই বিষয়টায় কি একটু পিছিয়ে বলে আপনার মনে হয়? মানে কৃষকেরা কি প্রযুক্তিকে এখনো ভয় পান? আপনার অভিজ্ঞতা কি বলছে?
0: আমার মনে হয় নতুন জিনিস এলে তা নিয়ে একটু দ্বিধা থেকেই যাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা নিজেরাও তো তাই করি, তাই না? আমরা যখন নতুন মোবাইল কিনে নিয়ে আসি তখন কি কয়েকটা ভুল বোতাম টিপে ফেলি না? তারপর তো ধীরে ধীরে সবটা শিখে যায়। প্রযুক্তির ক্ষেত্রেও কিছুটা তাই। আমার অভিজ্ঞতায় কৃষকরা প্রযুক্তিকে ভয় পান না, তারা শুধু জানতে চান প্রতিনিয়ত আমাদের কাছে এতে আমার কি লাভ। এই প্রশ্নটাও কিন্তু তাদের তরফ থেকে যুক্তিসঙ্গত। ধরুন একজন কৃষক যদি ওয়েদার ফোরকাস্ট দেখে একটা অপ্রয়োজনীয় সেচ বন্ধ করতে পারেন, তাহলে তার জল বাঁচলো, বিদ্যুৎ বাঁচলো, ডিজেল বাঁচলো এবং টাকাও বাঁচলো। তখন তার মনে হয় আরে এটা তো আমার কাজে লাগছে, এ তো আমার লাভের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কারণ খরচা অনেকটা কমে যাচ্ছে। প্রযুক্তির গ্রহণযোগ্যতা কিন্তু এভাবেই শুরু হয়।
1: ঠিক। আর এই যে আবহাওয়ার পূর্বাভাস বা এই যে আপনি কেভিকের কথা উল্লেখ করছেন, এগুলো তো আসলে কিছু পূর্বাভাসমূলক তথ্য যেগুলো কৃষককে আপডেট করছে এবং তাকে আগামী মানে পরিকল্পনার জন্য প্রস্তুত করছে। তো এগুলো কতটা বিশ্বাসযোগ্য বলে আপনার মনে হয়?
0: এই প্রশ্নটা না করলে মনে হয় আজকের আলোচনা আমাদের সম্পূর্ণই হতো না। দেখুন, আমাদের এটা মাথায় রাখতে হবে, ওয়েদার ফোরকাস্ট কিন্তু পুরোপুরিভাবে ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সম্ভাবনার হিসাব। ধরুন আমরা যদি বলি আজ বৃষ্টির সম্ভাবনা 80%, তার মানে কিন্তু এ নয় যে প্রত্যেকটি গ্রামেই 80% বৃষ্টি হবে, বরং এর মানে আমাদের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তা বৃষ্টির পক্ষে রয়েছে। আর এটা আমাদের সহায়ক তথ্য হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, আমরা গুগল ম্যাপ দেখে রাস্তায় চলি, অনেক সময় এরম হয় আমাদের গুগল ম্যাপ আমাদেরকে ভুল রাস্তা দেখাচ্ছে, তখন কি আপনি থেমে যান? গাড়ি তো আপনাকে চালাতেই হয়, আপনি অন্য রাস্তা খুঁজে বের করেন। সেরমই আমাদের যদি ওয়েদার ফোরকাস্ট সেই গ্রামে 80% বৃষ্টি নাও হয়, তাহলেও কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে এবার আপনি কি করবেন। ওয়েদার ফোরকাস্ট আপনাকে সাহায্য করবে পরিকল্পনা করতে।
1: বেশ, চাষবাসের ক্ষেত্রে বা কৃষকের বিভিন্ন চাষের টুলস বা যে টেকনোলজিগুলো খুব আজকাল ইউজ হয়, তার মধ্যে রিমোট সেন্সিং GIS এটা শোনা যায় খুব। তো এর কাজ আসলে কি যদি একটু বুঝিয়ে বলেন?
0: রিমোট সেন্সিং GIS বা স্যাটেলাইট দিয়ে আমরা সাধারণত আকাশ আর পৃথিবীর গল্প পড়ার চেষ্টা করি।
1: বাহ, এটা তো একদম মানে সেই কবিতার মতো হয়ে গেল,
0: শুনতে কাব্যিক লাগছে, কিন্তু আসলে এটা কিন্তু পুরোপুরি ভাবে বিজ্ঞান।
1: বেশ,
0: ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদের কি শুধু মুখের দিকে তাকিয়ে থাকেন? তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের টেস্ট দেন, যেমন ধরুন রক্তচাপ পরীক্ষা করতে দিচ্ছেন, রক্তের বিভিন্ন পরীক্ষা দেন, ECG করতে দেন। এরপরে কি হয়, সেই রিপোর্টগুলো নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমরা যারা জানি না সেই ECG রিপোর্ট আমাদের কাছে আঁকাবাঁকা একটা তথ্য মনে হয়, কিন্তু ডাক্তার কিন্তু তা থেকেই বুঝে নেয় যে কি অসুবিধা আপনার হয়েছে। সেরকমই স্যাটেলাইট আমাদের কিছু তথ্য দেয়, একটা ছবি তুলে দেয়, সেই ছবি দেখে কিন্তু আমরা বুঝতে পারি ক্রপের কি অসুবিধা রয়েছে, কোথায় জল জমে আছে, মাটির লবণাক্ততা কোথায় বেশি, এই ধরনের সমস্ত তথ্য আমাদের স্যাটেলাইট দেয়। কথায় বোঝাতে গেলে বলতে হবে আমরা খালি চোখে যা দেখতে পাই না, স্যাটেলাইট কিন্তু আমাদের তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
1: ঠিক, অর্থাৎ মানে কৃষকরা যেটা বুঝতে গেলে হয়তো বিজ্ঞানের সঙ্গে একটু সরাসরি যোগ থাকা দরকার, সেইটা হচ্ছে রিমোট সেন্সিং GIS।
0: একদমই তাই, স্যাটেলাইট আমাদের আকাশ থেকে ছবি তুলে দেয়, আমরা বিজ্ঞানীরা সেই ছবি পড়ার চেষ্টা করি, সেই ছবি পড়ে বিভিন্ন ধরনের কৃষি আধিকারিকদের, কৃষি গবেষণা কেন্দ্রগুলোতে আমরা সেগুলোকে কিন্তু পাঠিয়ে দিই। তারপর তারা বোঝার চেষ্টা করেন যে এই মুহূর্তে সেই কৃষকদের জমিতে কি সব থেকে বেশি প্রয়োজনীয়, তখন তারা সেইভাবে সেই কৃষকদের কিন্তু গাইড করে দেন।
1: স্যাটেলাইট তো আকাশ থেকে ছবি তোলে, একটা স্যাটেলাইটের মাধ্যমে আকাশ থেকে মোটামুটি মাটির বা চাষের জমির ছবিটা তোলা হয়। এবার সেই ছবি দেখে কিভাবে বোঝা যায় যে একটা ধান গাছ বা যে কোনো শস্য সেটা ভালো আছে নাকি সেই শস্যটার কোনো সমস্যা হয়েছে?
0: এই যে আপনি প্রশ্নটা করলেন, এটা আমাকে আমি যখন গবেষণা পড়া শুরু করেছিলাম সেই প্রথম দিনের কথা মনে করিয়ে দিল। আমারও মনে হয়েছিল যে সেই ছবি দেখে কি করে বোঝা সম্ভব। তারপর ধীরে ধীরে আমি শিখলাম যে স্যাটেলাইট শুধু ছবি তোলে না, ও বিভিন্ন রকম আলো দেখে। যেমন ধরুন, একজন সুস্থ মানুষ আর একজন

0: অসুস্থ মানুষকে দেখলে আপনি কিছুটা হলেও তো পার্থক্য বুঝতে পারবেন, সেরকমই স্যাটেলাইটও সেরকম, কিন্তু একটা সুস্থ গাছ এবং অসুস্থ গাছকে দেখে তার মধ্যে পার্থক্য বুঝতে পারে। বিভিন্ন ধরনের আলো আমাদের আসে, সূর্যরশ্মি আসে, সেই আলোটা যেরকম অ্যাবজর্ব হয় সেরকমই বিভিন্ন ভাবে কিন্তু রিফ্লেক্ট হয়, সেই যে প্রতিফলিত হয় তা সুস্থ গাছের জন্য আলাদা, অসুস্থ গাছের জন্য আলাদা। সেই তথ্যটা স্যাটেলাইট নেয়, সেটা আমি শুধু গাছের জন্য আপনাকে বললাম, সেটা মাটির জন্যও তাই হতে পারে, জলের জন্যও তাই হতে পারে। যে জলে লবণাক্ততা বেশি তার ছবি কিন্তু ধরুন অন্যরকম উঠবে, যে মাটিতে কোনো সারের পরিমাণ বেশি রয়েছে অথবা মাটির কোনো সমস্যা রয়েছে, তাপমাত্রা বেশি আছে, সেগুলোও কিন্তু স্যাটেলাইটের সাহায্যে আমরা বুঝতে পারি। এর সাহায্যে কি হয়, অনেকটা বড় এলাকার ছবি আমরা একসাথে তুলে নিতে পারি। সাধারণত কি হয়, আমাদের কৃষক বন্ধুরা যখন মাঠে যান, বিভিন্ন এই যে ধরুন ধান জমি, ধান গাছ যখন লাগানো হয়েছে, এই সময় আমরা কিন্তু ধানের জমিতে হেঁটে বেড়াতে পারি না, কারণ তাতে কাদা মাটি থাকে, ধান জমিতে হাঁটলে ফসলের ক্ষতি হয়। আমরা অনেক সময় বিভিন্ন কীটনাশক দিয়ে থাকি, যা আমাদের গায়ে লাগলে সেটা আমাদের শারীরিক ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে, কিন্তু স্যাটেলাইট থেকে অনেকটা বড় এলাকার ছবি আমরা সেই শস্যকে আমরা কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে তুলে নিতে পারি। তাহলে কি হয়, বড় এলাকায় কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, কোথায় কোনো পেস্ট অ্যান্ড ডিজিজ যদি কোনো আক্রমণ করে, পোকা কোনো যদি গাছের রোগ হয়, সেটা একবারেই আমরা পেয়ে যাই।
1: আচ্ছা, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনারা কৃষকদের কাছে পৌঁছে দেন এবং তারপর কৃষকরা এই বিষয়টা নিয়ে, এই তথ্যগুলো জেনে তারা তাদের চাষের পরিকল্পনা করেন বা কোনো মাটির পরীক্ষা এইগুলো করতে পারেন।
0: একদমই তাই।
1: আচ্ছা, স্যাটেলাইট থেকে যে ছবি পাওয়া যায়, তখন কি সেটা শুধুই একটা সুন্দর ছবি না, তাতে অনেক তথ্য লুকিয়ে থাকে, সেটা অবশ্যই আপনারাই দেখে বুঝতে পারেন?
0: না, পুরোটাই আমাদের তথ্যভিত্তিক, ওটা একটা ছবি হয়। আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইট এখন অ্যাভেলেবেল, এবং সব থেকে বড় জিনিস, সে সমস্ত ছবি কিন্তু আমরা, বেশ কিছু ছবি, সমস্ত ছবি বলা আমার ভুল হবে, বেশ কিছু ছবি কিন্তু আমরা প্রায় ফ্রি অফ কস্ট আমরা নিজেরা সেটা আমরা ডাউনলোড করি, সেটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করি, পরীক্ষা নিরীক্ষা করি, এবং সেখান থেকে যা তথ্য আসে সেটা আমরা প্রয়োজনীয় মাধ্যমে জানান দিই।
1: কৃষকদের কাছে সেই তথ্য পৌঁছে যায়?
0: কৃষকদের কাছে সেই তথ্য পৌঁছে যায়, সেটা আমরা সাধারণত যে কোনো ধরনের ডিজাস্টার, ধরুন আয়লা হলো, আমফান হলো, তার আগে আগের ছবি, তার পরবর্তী ছবি, এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে বন্যা কবলিত এলাকা কতটা কৃষির মধ্যে পড়ছে, তার মধ্যে কতটা জমি একেবারেই আর চাষযোগ্য নয়, সেগুলো কিন্তু আমরা সরাসরি কৃষি আধিকারিকদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
1: আচ্ছা, আজকাল AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, কৃষিতে কি AI কাজে লাগানো যেতে পারে বা লাগছে, আপনার কি মনে হয়?
0: খুবই কাজে লাগছে, তবে আমি একটা কথা শুরুতেই বলবো, AI নিয়ে এখন সবাই অনেক ধরনের কথা বলছেন যে AI নাকি মানুষের চাকরি ছিনিয়ে নেবে বা এই ধরনের অনেক কিছুই আমরা শোনা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। AI আমাদের হয়েছে একজন খুব মনোযোগী সহকারী। আমরা ধরুন কোনো একটা কাজ করতে চাইছি, আমি হয়তো ধরুন সুন্দরবন এলাকার গত 30 বছরের ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এই 30 বছরের ডেটা, 30 বছরের জলবায়ু আমার তথ্য আছে, আমার আবহাওয়ার তথ্য আছে, মাটির তথ্য আছে, এই তথ্য যদি আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে চাই, আমার কিন্তু অনেকটা সময় লাগবে, এবং অনেক সময় সেটা কিছুটা, আমি তো মানুষ, কিছুটা আমার ভুলও হতে পারে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি যদি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তা নিই, তবে কিন্তু আপনি দেখবেন সেই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, অনেক বুদ্ধিমত্তার সাথে তারা আমাকে করে দিল, এবং সময়ও আমাদের অনেকটা কম লাগলো।
1: অর্থাৎ এই AI শুনলেও আমার যেটা মানে কল্পনায় ভেসে উঠলো যে একটা রোবট এসে চাষ করে ফেলছে, সেরকম কিছু নয়।
0: একদমই নয়, এ আমাদের সহকারী, এ আমাদের কৃষি সহকারী।
1: বেশ, আপনি উপকূল অঞ্চলের শ্রোতা, তারা তো মানে কৃষিকাজ যেভাবে করেন সেটা তো অনেক বেশি দুর্যোগ প্রবণ হয়, বা সেই জায়গা, কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে সেই জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তাদের অনেক বেশি থাকে। তো উপকূল অঞ্চলের শ্রোতাদের জন্য যদি একটা বাস্তব উদাহরণ আপনি কিছু দেন।
0: উপকূল অঞ্চল বলতে আমাদের পশ্চিমবঙ্গ বাসীদের কিন্তু প্রথম মাথায় আসে সুন্দরবন,
1: সুন্দরবনের কথা,
0: যেখানে আমাদের চাষবাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানকার মানুষেরা কিন্তু মূলত নিজেদের প্রতিনিয়ত খাদ্যাভ্যাসের জন্য নিজেদের চাষবাসের উপরই তারা ডিপেন্ড করে থাকেন। এই চাষবাস কিন্তু এখন যা আমাদের আবহাওয়ার অবস্থা, প্রতিনিয়ত এত পরিবর্তনের জন্য তা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যাটেলাইট কিন্তু সেই উপকূলবর্তী অঞ্চলে সামগ্রিক একটা ছবি তুলে নেয়। সেই উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবনের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের ফরেস্ট, যেখানে আমরা যেতে পারি না, সেই জায়গার ছবিও কিন্তু আমাদের স্যাটেলাইট
1: তুলে নিতে
0: পারে তৎক্ষণাৎ।

0: এবং সেই ছবি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে যদি কখনো আয়লা আম্পানের কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে কোথায় সাহায্য পৌঁছানো দরকার, কোথায় সাহায্যটা খুব তাড়াতাড়ি পৌঁছানো দরকার, সেটা কিন্তু কৃষির ক্ষেত্রেও তাই। কোন কৃষি জমিতে আর পরবর্তীতে এক দু বছর চাষযোগ্য হবেই না সেটা তো আমরা চোখে দেখে বুঝতে পারবো না, পুরোটাই জল হয়ে আছে, পুরোটাই পুরো জমিটাই জলের নিচে ডুবে গেছে। কিন্তু এই যে আমি বললাম স্যাটেলাইট এমন অনেক কিছু দেখতে পারে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই ছবি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জমি চাষযোগ্য রয়েছে, কোন জমি চাষযোগ্য নয়। কিছু কিছু মাটিতে যেমন পুনর্বাসন দরকার, কিছু কিছু জায়গায় লবণাক্ততা এতটাই বেশি হয়ে গেছে যে নতুন ভ্যারাইটি লবণ, কিছু ভ্যারাইটি আছে নতুন যেগুলো সল্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, সেগুলো আমরা ওখানে ডেভেলপ করতে পারি বা সেগুলো আমরা ওখানে প্রমোট করতে পারি, সেগুলো আমরা সাহায্য করতে পারি সেই চাষিদেরকে জানানোর জন্য যে আপনারা পরবর্তীতে যখন চাষ করবেন এই কিছু ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা চাষ করতে পারবেন।
1: বেশ, আচ্ছা, এই যে আমরা স্যাটেলাইট শুনছি, এআই শুনছি, রিমোট সেন্সিং, জিআইএস, এই যে টার্মগুলো জানতে পারছি, যে কৃষক হয়তো এখান থেকে প্রায় 50-60-70 কিলোমিটার দূরে বসে চাষাবাদ করছেন, তার কাছে এই তথ্য পৌঁছলেও তাকে তো এই তথ্যগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে সময় লাগে, বা সহজে বন্ধুত্ব হলেও তারা প্রয়োগটা বদলাতে অনেক সময় চায় না, কারণ একটা আশঙ্কা কাজ করে যে যদি আমি এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করে দেখা গেল আমি চাষ করতে গেলাম কিন্তু ফলটা উল্টো হলো, তার থেকে যে পদ্ধতিতে ধারাবাহিকভাবে চাষ করে চলেছি যদি সেটা করে আমার রোজগার চলে যায়, পরিবার চলে যায়, সেটা করে যদি আমার একটা স্থায়ী রোজগার চলে আসে আমি আর কেন পরিবর্তনের জায়গাটায় যাব। তো এই যে একটা ভাবনা কাজ করে, তো এটার জায়গা থেকে আপনার কি অভিমত যে এগুলো কি শুধু মানে যারা বড় চাষি তাদের জন্যই?
0: একদমই নয়, এটা একদমই ভুল ধারণা, কারণ কিছু কিছু বড় বড় চাষিরা আমাদের যারা রয়েছে তারা কিন্তু তাদের জমির পরিমাণ বলুন, তাদের লাভের পরিমাণ বলুন, সেখান থেকে তারা কিছুটা ক্ষতির সাথে মোকাবেলা করতে পারে। কিন্তু আমাদের যারা প্রান্তিক চাষি রয়েছে যাদের কাছে জমির পরিমাণ খুব কম, তাদের কাছে একটু ক্ষতি হওয়াটাও কিন্তু তাদের সারা বছরের ইনকামকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে দেয়। যেমন ধরুন এই যে চাষিরা যারা আমাদের এই যে কীটনাশক ব্যবহার করছেন বা হার্বিসাইড ব্যবহার করছেন, সেটা যদি তারা এমন সময় ব্যবহার করলেন তার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসলো, মুষলধারে বৃষ্টি হয়ে গেল এবং পুরোটাই ধুয়ে গেল, ধুয়ে গেল কোথায়, তার পার্শ্ববর্তী কোনো জলাশয়ে, যেখান থেকে আবার তারা কিন্তু সেচের জল দেবে যা যা পরবর্তীতে সেই চাষকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে কি হলো, সে যে কীটনাশক ব্যবহার করলো সেটাও তার লাভ হলো না, বরং তার বিদ্যুতের বিল গেল, ডিজেল গেল এবং কিছুটা আমাদের জলও নষ্ট হলো। এইভাবে তাদের যে ক্ষতিটা হলো সেটা কিন্তু তারা অনেক বেশি পরিমাণে, তথ্য নির্ভর কৃষিতে যদি তারা ডিপেন্ড করে থাকেন তাহলে কিন্তু তারা এই ক্ষতি অনেকটাই এড়িয়ে যেতে পারেন।
1: আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কথা আমাদের শ্রোতাদের কাছে পৌঁছচ্ছে এবং আশা করছি সেটা তাদের কাজে লাগছে বা লাগবে। আচ্ছা, আপনার অভিজ্ঞতায় আজকের কৃষিতে সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় হয়েছে বলে আপনার মনে হচ্ছে?
0: আমি কিন্তু একটা খুব সুন্দর পরিবর্তন দেখতে পাচ্ছি জানেন তো, আগে কৃষকরা সিদ্ধান্ত নিতেন একা একা, এখন কিন্তু আর তারা একা নয়, তার পাশে কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর রয়েছে বা IMD, আমাদের এখানেও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের এই রাজ্যের বিভিন্ন কৃষি গবেষণার জন্য বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা KVK গুলো, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি আধিকারিকরা রয়েছে যারা কিন্তু বিভিন্ন ধরনের সরকারি সরাসরি পরামর্শ দেন, আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং হয় কৃষকদেরকে নিয়ে, আমাদের বিভিন্ন ধরনের বুলেটিন আমরা বার করি কৃষকদের সহায়তার জন্য, যেটা কিন্তু একদমই বাংলা ভাষায় হয় যাতে কৃষকরা খুব সহজভাবে তা পড়তে পারে এবং তা সেই বুলেটিন দেখে পরবর্তী পরিকল্পনা কি নিতে চায় সেটা কিন্তু তারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন।
1: বেশ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, তার আগে শেষের আগে যদি আপনি আমাদের কৃষক বন্ধুদের জন্য কিছু বার্তা দিতে চান সেটুকু একটু যদি দেন।
0: আমি খুব সহজে কিছু কথা বলবো কৃষক বন্ধুদের জন্য, আমাদের কৃষক বন্ধুরা আপনারা যেরকম রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকান তো কি চাষ করবেন, কি ডিসিশন নেবেন সেটা বোঝার জন্য, সেটার সাথে সাথে আমি বারবার বলবো আপনারা কিছুটা আবহাওয়ার খবরও নেবেন, সেটা আপনি পেপারের সাহায্যেও হতে পারে, আপনাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো একদম পুরোপুরিভাবে আপনারা, যেরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন মেঘদূত, এটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে আবহাওয়ার খবর দেয়, সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু মাটির পরীক্ষা করা যায়, সেটাও সম্পূর্ণভাবে বিনামূল্যে। আপনি মাটি কি চাইছে সেটা আগে জানুন। আপনি প্রত্যেক বছর যতটা ইউরিয়া দিয়ে থাকেন বা যাই আপনি সার দিয়ে থাকুন না কেন, সেটা এবছর তো নাও লাগতে পারে, তাতে আপনার কি হলো, তাতে আপনার খরচাটাও অনেকটা বাঁচল। আপনি তথ্যগুলো যা পাচ্ছেন সেগুলোকে কাজে লাগান। মোবাইল ফোনে যদি একটা সঠিক তথ্য আসে, আপনার কাছে যদি মেসেজ আসে যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, আপনি বেরোবেন না, সেটা কিন্তু আপনি কাজে লাগাবেন, সেটাকে আপনি গুরুত্ব দিন, সেটা আপনার নিজের জীবনের ঝুঁকির থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে। আর আমি শেষে একটা কথা বলবো, প্রকৃতিকে কিন্তু প্রকৃতি আমাদের বদলাচ্ছে, তাকে কিন্তু আপনি প্রতিপক্ষ ভাববেন না। প্রকৃতি আমাদেরও বদলাতে হবে, প্রকৃতি বদলানোর পেছনের কারণও কিন্তু আমরা।
1: ঠিক
0: তাই, সেটা শুধু প্রকৃতিকে প্রতিপক্ষ বা শত্রু না মনে করে আমাদেরও তাদের সাথে বদলাতে হবে। যেভাবে আমাদের পূর্বপুরুষেরা সময়ের সঙ্গে নিজেদের বদলেছেন, আমরাও পারবো। আমাদের এই চাষবাস তো শুধু পেশা নয়, এটা আমাদের ভবিষ্যতের
1: একটা আধার বা ভবিষ্যতের একটা পথ।
0: আমাদের প্রত্যেকটা কৃষি বন্ধুদের আমি বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাটির সাথে এই ভালোবাসার সম্পর্ক আপনাদের যেন চিরদিন অটুট থাকে।
1: অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলছিলাম জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি এই বিষয় নিয়ে। অর্থাৎ এই যে দিদি একটা খুব সুন্দর কথা বলে শেষ করলেন, প্রকৃতিকে কখনোই প্রতিপক্ষ ভাবতে নেই, প্রকৃতি আসলে আমাদের বন্ধু। হ্যাঁ, সে বদলে যাচ্ছে, সে তাকে তো আমরাও বদলে দিচ্ছি। সেই বদলে যাওয়া প্রকৃতি তো আর নিজে নিজে বদলে যায় না, প্রকৃতির মন বোঝাটা জরুরি। যেরকম ভাবে আমরা আমাদের মন বোঝার জন্য অনেক কিছু করি, নিজেদের ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য অনেক কিছু করি, সেরকম ভাবেই প্রকৃতির মন বুঝে বোধহয় প্রকৃতির জন্য কিছু করলে সে বদলালেও সে আমাদের বন্ধুই থাকবে। অনেক ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবলীনা সরকার। তিনি আমাদের জলবায়ু পরিবর্তনের নানা বিষয় নিয়ে বললেন এবং তথ্য নির্ভর কৃষি নিয়েও আমাদের শ্রোতাদের বললেন। আশা করব কৃষক বন্ধুদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে এবং তাদের প্রয়োজনে লাগবে। অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি ছিলাম পায়েল চ্যাটার্জি।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের আলোচ্য বিষয় কৃষি বনায়ন। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর মৃন্ময় দত্ত। ডক্টর দত্ত, স্টুডিওতে আপনাকে স্বাগত।
3: নমস্কার।
2: যে কথাটা বলছিলাম যে আজকে আমরা জেনে নেব আপনার কাছ থেকে যে কৃষি বনায়ন সম্পর্কে। কৃষি বনায়ন যদিও মনে হয় যে ব্যাপারটা খুব নতুন নয়, কিন্তু আমার মনে হয় কোথাও যেন একটা খামতি থেকে গেছে, সেভাবে যেন ঠিক সচেতনতা গড়ে ওঠেনি। তাই সকলের আগে আপনার কাছে জানতে চাইব কৃষি বনায়ন বলতে আমরা ঠিক কী বুঝি।
3: হ্যাঁ, ঠিকই বলেছেন, কৃষি বনায়ন কিন্তু খুব একটা নতুন টার্ম নয়। মানুষ বহু যুগ ধরে কৃষি বনায়ন করে চলেছেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কৃষি বনায়ন কিন্তু সেইভাবে মানুষ করছে না। এটা বোঝা যাচ্ছে কৃষি বনায়ন মানে কৃষির সাথে সাথে বন তৈরি করা, এই দুটোর যে সংমিশ্রণ এটাকেই বলে কিন্তু কৃষি বনায়ন।
2: মানে কৃষির পাশাপাশি, শুধু কৃষির উপর নির্ভর না থেকে কৃষির পাশাপাশি
3: বনজ সম্পদ গড়ে তুলব, সেই দুটোর যে সংমিশ্রণ এটাকেই আমরা কৃষি বনায়ন হিসেবে আখ্যায়িত করা হয়।
2: বেশ, তা আমরা যে বলি যে সামাজিক বনায়ন মানে বা সামাজিক বন সৃজন আবার কৃষি বনায়ন, তো এই যে দুটো আলাদা শব্দ হয়ে গেল, তো সেক্ষেত্রে পার্থক্যটা ঠিক কীরকম?
3: হ্যাঁ, সামাজিক বন সৃজন যেটাকে বলা হয়ে থাকে সেটা দেখো 1960 সাল থেকে সামাজিক বন সৃজন হয়ে চলেছে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ইউক্যালিপটাস গাছ, যে ইউক্যালিপটাসের গাছ আমরা সবাই জেনে থাকি, লম্বা লম্বা গাছ হয়ে থাকে, সেই ইউক্যালিপটাসের গাছ থেকে বেশিরভাগই কিন্তু ওই কাগজ তৈরি করার মেটেরিয়াল পাওয়া যায়।
2: আচ্ছা,
3: এবং সেটাকে নিয়ে কিন্তু সামাজিক বনায়ন গড়ে উঠেছিল সারা সারা ভারতবর্ষে।
2: এবং আবার এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে ইউক্যালিপটাস উইন্ড ভেইন, অর্থাৎ
3: ওটা হয়, কিন্তু মেইনলি যেটা ইউক্যালিপটাস যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে পেপার এবং পাল্প ইন্ডাস্ট্রিতে। সামাজিক বনায়ন আর কৃষি বনায়নের ভিতরে মূল যে পার্থক্য সেটা যে সামাজিক বনায়নে কিন্তু কোনো রকম দূরত্ব মেনে

0: করা হয় না, কারণ সামাজিক বনায়নের ভিতরে কোনো খাদ্যশস্য উৎপাদন করা হয় না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, মানে কিন্তু কৃষি বনায়নে কিন্তু একটি করে দূরত্ব মেনটেন করে হবে, মানে একটি গাছের ভিতরে আরেকটি গাছের কতটা দূরত্ব রাখা হবে, কারণ সেই গাছ থেকে যে শস্যটা আমরা উৎপন্ন করব তার ভিতরে যেন সূর্যালোক ভালো করে প্রবেশ করে। হ্যাঁ, যেমন দেখা গেছে যদি একটি গাছের সাথে একটি মানে 5 মিটার বাই 5 মিটার রাখি, তার মানে 1 হেক্টর জমিতে 400 গাছ হতে পারে, তার বেশি যদি আমরা করি তা সেখানে কিন্তু সূর্যালোক প্রবেশ করবে না, সেখানে কিন্তু ভালো খাদ্যশস্য উৎপাদন হবে না, যাই কিছু আমরা আমরা লাগাই না কেন। সেই জন্য সেইটাই হচ্ছে তফাত মানে সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের থেকে।
1: তো একটু যদি বলেন আমাদের, যে আমরা যদি ভারতবর্ষের নিরিখে চিন্তা করি আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে বনভূমির পরিমাণটা ঠিক কীরকম অবস্থা?
0: বনভূমির পরিমাণটা অ্যাকচুয়ালি 33% হওয়া উচিত ছিল বনভূমির পরিমাণ, আমাদের যে টোটাল ভৌগোলিক আয়তন রয়েছে ভারতবর্ষে তার 33% বনভূমিতে থাকা উচিত, কারণ বনভূমির যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের জলবায়ুর সমতুল্য বজায় রাখা, এটা সবচেয়ে বড় কাজ, কিন্তু সেটা সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। সারা ভারতবর্ষের মোট ভৌগোলিক আয়তনের মাত্র 21% বনভূমি রয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিছু কিছু রাজ্য আছে যেখানে বনভূমির পরিমাণ খুব কম,
1: আরও অনেক কম,
0: যেমন আমি বলছি পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলি যেখানে বনভূমির পরিমাণ প্রায় 2-3% মাত্র, সেখানে পুরোটাই কিন্তু কৃষির উপর জোর দেওয়া হয়, বনভূমির উপরে কোনো রকম জোরই দেওয়া হচ্ছে না। কিন্তু অপরদিকে বলা হয় যে পাহাড়ি অঞ্চল যেসব আছে, যেমন আমাদের পশ্চিমবাংলায় দার্জিলিং একটি পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু 2-3% মানে 2/3% কিন্তু প্রায় 60% মানে যতটা ভৌগোলিক আয়তন থাকবে তার 60% কিন্তু বনভূমি থাকতে হবে, নাহলে কিন্তু জলবায়ুটাকে বা তাপমাত্রাটাকে ঠিক মতো ধরে রাখা যাবে না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, বা বৃষ্টিপাত ঠিক মতো হবে না। কিন্তু সেইটাকে যে মাত্র 21% আমাদের বনভূমি রয়েছে।
1: আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা ধরে নিই, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোন জায়গায়?
0: হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখানে কিন্তু রয়েছে প্রায় 18%, মানে আমাদের আমাদের যে সারা ভারতবর্ষের হিসাবে যদি 21% আমরা জানি হয়ে থাকে, তার থেকেও কিন্তু কম রয়েছে, মানে মাত্র 18% বনভূমি রয়েছে।
1: তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকটাই আরো বন সৃজন করার
0: সুযোগ রয়েছে
1: এবং সুযোগ রয়েছে।
0: হ্যাঁ,
1: একটু যদি বলবেন আমাদের যে কৃষি বনায়নের কথা যে আমরা বলছি তার উদ্দেশ্যটা ঠিক কিরকম?
0: হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে যেমন ধরুন, বিশেষত আমি পাহাড়ি অঞ্চল থেকে যদি প্রথমে বলি, যে পাহাড়ি অঞ্চলে যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা যে ভূমিক্ষয়। হ্যাঁ, ভূমিক্ষয় হলে কি পাহাড়ি অঞ্চলে ভীষণভাবে ভূমিক্ষয় হয়ে থাকে যখন বৃষ্টিপাত বেশি হয়, এবং এই যে মানুষের যে বেঁচে থাকার ভালোভাবে বেঁচে থাকার জন্যে বনভূমি সৃজন করাটা খুব দরকার। হ্যাঁ, এছাড়া একটা জমির থেকে আমরা খাদ্যশস্য পাবো, একটা জমির থেকে আমরা গরু বা ছাগলের জন্যে খাবার পাবো, এবং আমাদের যে আসবাবপত্র বানানোর জন্যে কাঠ পাবো, এই সমস্ত জিনিস কিন্তু এই বনভূমির থেকে আসে। সুতরাং বনভূমির পরিমাণ যদি আস্তে আস্তে কমে যায় তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো একেবারেই কমে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু আমরা পাবোই না।
1: হ্যাঁ, আজকাল সেই জন্য দেখা যাচ্ছে যে বনভূমির পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেভাবে কাঠের আসবাবপত্রের ব্যবহার আর দেখতে পাচ্ছি না, তার জায়গায় অন্য ধরনের ফাইবার
0: এসে গেছে, প্লাস্টিক এসে গেছে, এবং মোল্ডের প্লাস্টিকও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কারণ বনের যে কাঠটা আমাদের আসবাবপত্র বানানোর জন্য দরকার হয় সেটা কিন্তু অনেক দাম হয়ে গেছে, যেমন সেগুন কাঠ, সেগুন একটা বনজ সম্পদ,
1: ঠিক,
0: এই সেগুন কাঠ করতে গেলে কিন্তু প্রায় 30-40 বছর লাগে। হ্যাঁ, সেগুন কাঠ, এই সেগুন কাঠের থেকেও কিন্তু প্রচুর বনসম্পদ হয়। হ্যাঁ, এবং সেই কাঠগুলো যদি আমাদের না লাগাই তাহলে আমরা কিন্তু আমাদের আসবাবপত্র ঠিকমতো করতেই পারব না।
1: তাই একটু আমাদের বলুন না যে কি ধরনের জমিতে কৃষি বনায়ন গড়ে তোলা যেতে পারে।
0: হ্যাঁ, কৃষি
1: বনায়ন এখনো যে সুযোগ আপনার কথা থেকে উঠে আসলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন ধরা যেতে পারে যে 18% মানে বন রয়েছে, যেখানে আমাদের ভারতবর্ষের গড় হচ্ছে 21%। তা এখনো অনেকটাই সুযোগ আছে মানে বনায়নকে বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে কি ধরনের জমিতে এই কৃষি বনায়ন
0: কৃষি বনায়ন কিন্তু অ্যাকচুয়ালি একেবারে নিচু জমিতে কথা যদি ধরি, যেমন যদি ধরি আমি ধানের জমিতে কথা, যে ধানের জমিতে যে বনায়ন গড়ে যাবে কিনা, সেখানে কিন্তু এই ধরনের বনায়ন গড়ে যাবে না। কিন্তু সেখানে আমি একটা জিনিস বলতে চাইছি, যেমন ধানের আল রয়েছে, সেই ধানের আলের ভিতরে যদি আমি অরহর ডালের চাষ করি,
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেটাও কিন্তু এক ধরনের অন্য ধরনের বনায়ন। অরহর ডালের চাষ করলে কি হবে, সেই আলটাকে ব্যবহার করা হলো আর একটা ফসল উৎপাদন করার জন্য কৃষকরা একটা সুযোগ পাবেন, এবং সেই যে ডাল আমরা লাগাবো তার থেকে পাতা পড়বে, সেই পাতার থেকে কিন্তু জমির উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়াও যে সমস্ত পাহাড়ি জায়গা আছে, মানে উঁচু জায়গা আছে, ঠিক পাহাড়ি জায়গা না হলেও
1: কৃষি বনায়ন বলতে এক্ষেত্রে আমরা শুধুমাত্র বৃক্ষরোপণকে বোঝাবো না, যে বৃক্ষ ছাড়াও লতা পাতা দিয়েও
0: বনায়ন হতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আমি বলছি, যেমন ধরুন একটা কলা বাগান হলো, এবং কলা বাগান

0: এক হেক্টর জমি আছে, তার চারদিকে যদি কোনো গাছ লাগিয়ে দেওয়া যায়, যেমন আকাশমণি বলে একটা গাছ আজকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রচুর লাগানো হচ্ছে, এই আকাশমণি গাছটা যদি লাগিয়ে দেওয়া যায় চারদিক থেকে কিছুটা গ্যাপ রেখে যাতে ছায়া না পড়ে, তাহলে কিন্তু যখন বাতাস আসবে সে বাতাসের বেগকে প্রশমিত করতে পারবে এই এই গাছগুলো,
1: এই আকাশমণি গাছ।
0: তখন কিন্তু আমাদের এই কলা বাগানটা আর ভাঙবে না,
1: মানে কলা গাছটা ক্ষতির হাত থেকে
0: বেঁচে যাবে। এবং যেসে এখানে আমাদের আমের গাছ লাগানো হয়, প্রচুর আম গাছ লাগানো হয়েছে, প্রচুর লিচু গাছ লাগানো হচ্ছে, এবং তার মাঝে মাঝেও কিন্তু বৃক্ষরোপণ করা সম্ভব।
1: সেটা কীরকম?
0: যেমন ধরুন কলার বাগানের ভিতরে বা আম বাগানের ভিতরে যদি 10 মিটার বাই 10 মিটার করা হয় এবং তার মাঝখানে একটি করে গাছের লাইন দেওয়া যেতে পারে। এই গাছের সুবিধা হচ্ছে এই গাছের, যেমন গামাই গাছ কিন্তু সফট উড বলা হয়, হ্যাঁ, কি মানে কৃষকরা পশ্চিমবাংলায় প্রচুর লাগিয়ে থাকে, যার থেকে ও কিন্তু প্রচুর আসবাবপত্র তৈরি করা যায়। গামাই গাছের সাথে সেগুন গাছের তফাতটা হচ্ছে, সেগুন গাছ হতে যেমন 30 থেকে 40 বছর লাগে,
1: সময় লাগে,
0: কিন্তু গামাই গাছ করতে কিন্তু 15 থেকে 16 বছর মাত্র সময় লাগে,
1: মাত্র অর্ধেক সময়
0: কিন্তু হয়ে যায়। এবং একটা হিসাব আমি বলছি যে একটা গামাই গাছ থেকে প্রায় 3000 কিউবিক ফুট পর্যন্ত হতে পারে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এবং সেইখানে কিন্তু এই যে গামাই গাছের লাইনটা যদি আমরা ওই আম বাগানের ভিতরে, ওই লিচু বাগানের ভিতরে আমরা দিতে পারি, তাহলে একটা আলাদা আর্থিক শ্রীবৃদ্ধির একটা পথ কিন্তু
1: পথ তৈরি
0: হয়ে গেল জিনিসটা। এবং এছাড়া যে আবহাওয়াকে ঠিক রাখার জন্য তো জিনিসটা রয়েছে।
1: তা এই তো আমরা জানলাম যে মোটামুটিভাবে কি কি প্রকারের কৃষি বনায়ন হতে পারে, এছাড়া আর কিছু?
0: আরও কিছু, অনেক কিছু আছে। যেমন ধরুন প্রথমে আমি বলবো এগ্রিসিলভিকালচার। এগ্রিসিলভিকালচার মানে যে ধরনের গাছ আমরা লাগাবো, হ্যাঁ, কৃষকদের চাহিদা মতো বা ওই অঞ্চলের মতো করে, হ্যাঁ, যেমন দার্জিলিং অঞ্চলে যেরকম ঠান্ডা জায়গায় যে ধরনের গাছ লাগাবো সেটা বাঁকুড়া পুরুলিয়াতে লাগাবো না,
1: সেরকম হবে না।
0: তো সেইখানে যদি আমি লাগাই ওইখানে আমাদের দূরত্ব রেখে, যেমন প্রতি হেক্টরে 200 থেকে 400 গাছের বেশি কিন্তু আমি লাগাবো না, এবং তার ভিতরে বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমাদের উৎপন্ন করতে পারি, যেমন ডাইরেক্ট সিডেড রাইস আমরা করতে পারি, ধান লাগাতে পারি, ভুট্টা লাগাতে পারি, এবং আমরা গমের চাষ করতে পারি, হ্যাঁ, এবং আমরা বিভিন্ন তৈলবীজ করতে পারি, তিলের চাষ এখানে হয়ে থাকে, বাদামের চাষ এখানে হয়ে থাকে, সেইগুলো কিন্তু করতে পারি।
1: আদা হলুদ
0: যদি বলি তখন কিন্তু ওই নামটা একটু আলাদা হয়ে যায়, তখন নামটা হয়ে যায় যে উদ্যান জাতীয় ফসল।
1: আচ্ছা,
0: উদ্যান জাতীয় ফসলের সাথে বৃক্ষরোপ, তখন এইভাবে হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে উদ্যান জাতীয় ফসলের ভিতরে পড়ে যাচ্ছে, হ্যাঁ, আদা হলুদ, হ্যাঁ। এবং এছাড়াও আর একটা জিনিস কৃষকরা ভীষণভাবে লাগিয়ে থাকেন, সেটা হচ্ছে আনারস। মানে ধরুন দুদিকে সারি তো রয়েছে, ধরুন একটা গাছের সাথে আর একটা গাছের দূরত্ব যদি কেউ 10 মিটার করে দেয় এবং তার মাঝখানে যে জায়গাটা পেল সেই জায়গাটাতে কিন্তু আনারস লাগানো যেতে পারে, এবং সেখান থেকে কিন্তু প্রচুর, মানে একটা গাছ হতে তো 10 মিনিমাম, মানে খুব কম করে হলো 10 বছর একজন কৃষককে অপেক্ষা করতে হয়, সেই 10-15 বছরে কিন্তু তার জমি থেকে কিছু উৎপাদন করার জন্যে আনারস লাগানো যেতে পারে। আনারস তো 1 বছরের ভিতরেই ফলন দিতে শুরু করবে, সুতরাং এরকমভাবে চিন্তা করতে হবে।
1: তার মানে ভাবতে হবে যে এই যে একটা বনায়ন তৈরি করতে গেলে, বনায়নটা যেহেতু দীর্ঘমেয়াদী, বনের যে মানে ফসলের কথা বলি, যদি গাছ বা বৃক্ষের কথা বলি, সেটা একটা দীর্ঘমেয়াদী ফসল, মানে
0: অনেক বছর লাগে
1: পরিণত গাছ হতে। তো সেই ফাঁকা জায়গাগুলো আমরা কৃষির কাজে যখন ব্যবহার করছি এবং কৃষিজ ফসল তুলে নিচ্ছি তার মাঝখান থেকে, তখন আমরা খুব সহজে এটাকে কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করতে পারি।
0: কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করা যায়।

0: এছাড়াও বিভিন্ন যাতে ঘাস জাতীয় ফসল, হ্যাঁ, যেমন কারো কারো কিছু, প্রায় প্রত্যেক কৃষকের কাছে কিন্তু গরু আছে, ছাগল আছে, সেই গরু ছাগল পালার জন্য যে ঘাসের দরকার, আজকাল ভীষণ উন্নত ধরনের ঘাস আছে, হাইব্রিড নেপিয়ার আছে, কঙ্গো সিগন্যাল আছে, এই ধরনের যে ঘাসের চাষ, এই ঘাসের চাষও কিন্তু এই বন সিজনের সাথে সাথে করা যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: করা যেতে পারে। এবং তাতে কি হবে, তাতে ধরুন এক হেক্টরে কেউ যদি দুটো বা তিনটে গরু রাখতে চায়, তাকে কিন্তু ওই ঘাসটাকে বাইরে থেকে কিনতে হবে না, ওই বনের ভিতরেই সে কিন্তু ঘাস লাগিয়ে ঘাস উৎপাদন করতে পারে। এই ঘাসটাও কিন্তু এক বছরের ভিতর হয়ে যায়, এক বছর কম সময় হয়, অনেক সময় ছ মাস বা সাত মাসের ভিতরে ঘাস তৈরি হয়ে যেতে পারে। এবং তার ভিতরে যখন করবে সে, সেই ঘাসের সেই ঘাস দিয়ে কিন্তু তার গরু বা ছাগল পালতে পারবে সে।
1: ঠিক, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে একটা দেখা যাচ্ছে যে কৃষিজ ফসলের সঙ্গে যেমন আমরা কৃষি বনায়ন গড়ে তুলতে পারি, ঠিক তেমনি ঘাস এর সঙ্গে আমরা, যেটা আপনি বলছিলেন যে বিভিন্ন রকম ভাবে যদি ভাগ করেন।
0: আর একটা জিনিস আমি বলতে চাইছি, যেমন গ্রাম বাংলায় প্রায় সবার বাড়িতেই দেখা যায় পুকুর আছে।
1: আচ্ছা,
0: পুকুরে সে মাছ চাষ করে।
1: হুম হুম,
0: কিন্তু পুকুর পাড়গুলোতে কিন্তু কোনো কিছু লাগায় না, অনেক সময় কিছু লাগায় না, যেমন যে পুকুর পাড়গুলো
1: অনেক সময় ফাঁকা থেকে যায়,
0: অনেক সময় ফাঁকা থাকে, সেই পুকুর পাড়গুলোতে কিন্তু কলা গাছ লাগাতে পারে, কলা গাছ পাতে বা বিভিন্ন ধরনের কচু জাতীয় ফসল লাগাতে পারে। হ্যাঁ, এবং সেটাকে আমরা বলবো কিন্তু অ্যাকোয়া কালচার, অ্যাকোয়া কালচারের সাথে সিলভিকালচার করা আর কি।
1: হ্যাঁ,
0: বা গামাই গাছও লাগানো যেতে পারে। এবং অনেক মাছ আছে, হ্যাঁ, অনেক মাছ আছে, যেমন যেসব মাছে শুধু ওই পাতা দিয়ে চলে,
1: আচ্ছা,
0: হ্যাঁ, শুধু পাতা দিয়ে চলে, মানে রুই কাতলা না, রুই কাতলা ছাড়া আরও আরও এক্সোটিক মাছ আছে, সেগুলো কিন্তু ওই কলা পাতাগুলো খায় বা হাইব্রিড নেপিয়ারের পাতাগুলো খায়, কিন্তু সেইগুলো যদি তারা চাষ করে পুকুরে, তার পাতার জন্য তাকে কিন্তু দূরে যেতে হবে, সে দূরে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস হয় যে পুকুর পার অনেক সময় কিন্তু বৃষ্টির জলে ভেঙে যায়,
1: ঠিক বলেছেন,
0: ভেঙে যায়, এবং পুকুর পারটাকে ঠিকভাবে রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এই এই ধরনের বনজ সম্পদ তৈরি করা যেতে পারে বা ফল জাতীয় গাছ লাগানো যেতে পারে।
1: একসময় আমরা দেখেছি পুকুর পার এরকম, যখন বললেন যে পুকুরের চারধারে সুপারি গাছ, নারকেল সুপারি গাছ লাগিয়ে দেওয়া, তো এই তাতে করে পারটা যেহেতু ওদের ফাইবারাস রুট সিস্টেম, তো ওরা ধরে রাখে,
0: ওরা ধরে রাখে
1: তো মাটিটাকে, সেক্ষেত্রে মাটি ভাঙন, পারের ভাঙনটা কম হতো। এখন আপনি ঠিক কি বলতে চাইছেন?
0: হ্যাঁ, পারের ভাঙনটা কম, দুটো জিনিস এখানে আছে, একটা হচ্ছে পারের ভাঙনটা কমাতে হবে, হ্যাঁ, এছাড়া যে ওই পারটাকে ব্যবহার করে আর একটা ফসল উৎপাদন করার যে উপায় কিন্তু এই ধরনের কৃষি বনায়নের ভিতরে রয়েছে। যেমন কেউ যদি বাঁশ লাগিয়ে দেয়, হ্যাঁ, বাঁশ লাগিয়ে দেয়, বাঁশও কিন্তু হতে খুব বেশি দিন সময় লাগে না, 5-7 বছরের ভিতরে বাঁশ কিন্তু প্রচণ্ড দাম, বাঁশের
1: খুব দাম,
0: বাঁশের খুব দাম, সেই বাঁশটাও কিন্তু লাগিয়ে দিলে কিন্তু ভাঙনটা রোধ হয়ে যাবে। কারণ
1: আজকাল ব্যাম্বু মিশন প্রকল্প নতুন করে,
0: ব্যাম্বু মিশন প্রকল্প রয়েছে,
1: সুতরাং এর থেকে অনেক সহায়তা চলে আসতে পারে,
0: এবং এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে, যেমন বিভিন্ন ঔষধি গাছ, আমি একটা উদাহরণ দিই, যেমন লেমন গ্রাস, হ্যাঁ, লেমন গ্রাসের ভিতরে নানা রকমের কসমেটিক্স জন্য ব্যবহার করা হয় লেমন গ্রাসের যে এক্সট্রাক্টগুলো, বা পাঁচুলিক গাছ আছে, যে যেইগুলো কিন্তু বৃক্ষ সিজনের সাথে সাথে মাঝখানে কিন্তু লাগানো যেতে পারে, তাতে সেটাকে আমরা বলবো মানে লেমন মানে বৃক্ষ প্লাস ঔষধি গাছের সংমিশ্রণ।
1: ঠিক,
0: হ্যাঁ, এটাতেও কিন্তু কৃষকরা অনেক উপকৃত হবে,
1: লাভবান হতে
0: পারে, লাভবান হবেন।
1: হ্যাঁ, আচ্ছা, একটা কথা আরও আপনার কাছে বুঝে নিতে চাই, এই যে অনেক সময় বলা হয় যে শিল্প কৃষি বনায়ন, এটাকে ঠিক কিভাবে আপনি,
0: শিল্প কৃষি বনায়ন মানে এখন এটাকে বলবে শিল্পের, শিল্পের জন্যে যে বনগুলো লাগে, শিল্পের জন্যে যে বন লাগে, সেই বনটা হচ্ছে হচ্ছে আমাদের কি বন, যে বন থেকে কাগজ তৈরির কাঁচামাল পাওয়া যাবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেটা কিন্তু ডাইরেক্ট মানে যেসব মিল বা কাগজ তৈরির মিল রয়েছে সেইখানে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এবং সেইখানে কিন্তু পপলার বলে এক ধরনের গাছ আছে, পপলার বলে, হ্যাঁ, এটা পাঞ্জাবে খুব খুব লাগায়। পাঞ্জাবে কিন্তু এটা এটা ধান জমির আলে লাগাচ্ছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আলে লাগাচ্ছে এবং খুব বেশি দিন সময় দেয় না এরা, এরা 3-4 বছর সময় দিয়ে কিন্তু পপলারটা কেটে দেয়। কারণ এখান থেকে কিন্তু ওই কাঠের উৎপাদনের জন্য কাটবে না, এরা এরা ওই পপলারগুলোকে চিড়ে ওরা পাল্প বার করবে, পাল্প বার করে ওরা কিন্তু দিয়ে দেয় ওদের মিলে, কাগজের মিলে। হ্যাঁ,
1: ঠিক,
0: হ্যাঁ, যেটা থেকে এইটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল, মানে শিল্পের সাথে, শিল্পের জন্য, শিল্পের জন্য বন
1: বনসৃজন যেগুলো রয়েছে
0: করা দরকার।
1: তাহলে শিল্পের জন্য যে আমরা বনসৃজন করছি, তো সেখানে আমরা বলতে পারছি সেটাকে যে শিল্প কৃষি বনায়ন,
0: শিল্প কৃষি বনায়ন।
1: বেশ, তা আমরা যদি পশ্চিমবঙ্গের কথা যখন আমরা ভাবব, তখন পশ্চিমবঙ্গের এই কৃষি বনায়নের কথা আর যে পরিকল্পনা আমরা নেব, তো তার আপনি কি বলবেন যে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক কীরকম হতে পারে, মানে কি কোথায় কোথায় সেই সুযোগ রয়েছে?
0: আমাদের পশ্চিমবাংলায় কিন্তু অনেক জায়গায় এই কৃষি বনায়ন তৈরি করার সুযোগ রয়েছে। হ্যাঁ, যেমন এই বারুইপুর অঞ্চলে, বারুইপুর অঞ্চলে যেমন খুব পেয়ারা গাছ লাগানো হয়। পেয়ারা গাছ লাগানো, পেয়ারা গাছও কিন্তু যখন ঝড় ওঠে, যখন জোরে বাতাস হয়, পেয়ারা গাছের ডাল
1: ভেঙে যায়।
0: হ্যাঁ, সেইখানে পেয়ারা গাছের ডালের মানে যে বাগানটা পেয়ারা গাছ করা হলো তার চারদিকে কিন্তু বনায়ন তৈরি করা যেতে পারে।
1: না, ইদানিংকালে আপনি যখন এই ঝড়ের কথাটা বলেছেন, ইদানিংকালে বোধ হয় বিষয়টা বেশি করে ভাবার সময় এসছে শ্রোতা বন্ধুরা, কারণ যখন আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে কিন্তু আমাদের এই ধরনের যে হঠাৎ করে ঝড় আসা বা বেগে
0: বেগে বাতাস বয়ে যাওয়া,
1: এগুলো বাড়ছে, এবং তার ফলে স্বভাবতই আমাদের এই যে ফল ফসারি গাছগুলোতে একটু কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। তাতে যদি কোনো ধরনের আমরা একটা প্রোটেকশন তৈরি করতে পারি, একটা আলাদা করে বাড়তি, এবং সেটা বনায়নের মধ্যে দিয়ে,
0: সেটা বনায়নের ভিতর দিয়ে, এবং তাতে একটা জিনিস হবে, তার ফলের গাছগুলো বাঁচবে। অন্যদিকে সেই বন থেকে 10-12 বছর পরে সেই বন থেকে কিন্তু সে অনেক উৎপাদন করার, আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি করার সুযোগ কিন্তু পাবে।
1: তাহলে এখানে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারছি যে কৃষির সঙ্গে যদি আমরা এই বনায়নকে মিলিয়ে নিই, এবং কৃষির পাশাপাশি যদি আমরা বন তৈরি করার সুযোগ যখন যেখানে যেমন আছে সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ। এবং যে সমস্ত কৃষক ভাই এটা করতে পারবেন তারা কিন্তু সত্যিই লাভবান হবে, এবং আপনার একটা বাড়তি রোজগারের জায়গা তৈরি হবে, এবং এই বন থেকে গাছ বিক্রি করার মধ্য দিয়ে আপনি কিন্তু একটা একটা আলাদা করে একটা অর্থ যেটা আপনি বিক্রির মাধ্যমে আপনার উপলব্ধ করবেন, এবং সেটা আপনার সংসারে কোনো ভালো কাজে নিশ্চয়ই আপনি লাগাতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের হাতে সময় তো আজকে আর বেশি নেই, আমরা আলোচনা করছিলাম কৃষি বনায়ন নিয়ে, আর এ বিষয়ে এতক্ষণ বললেন ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর মৃন্ময় দত্ত। ডক্টর দত্ত, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.u
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সমীক্ষা। শিরোনাম, আত্মযত্ন বিলাসিতা নয় প্রয়োজন, বলছেন শেহনাজ আব্দুর রাহব।
2: দিনের শেষে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় সুমনা, যখন থাকে না চোখের তলায় দামি কনসিলার বা ঠোঁটে ব্র্যান্ডেড লিপস্টিক। মুখ জুড়ে ফুটে ওঠে সারাদিনের ক্লান্তি, ডেডলাইনস, ট্রাফিক জ্যাম, দূষণ, মন খারাপ আর জাঙ্ক ফুডের ছাপ। সকালের পাট ভাঙা শাড়িটা দিনের শেষে আর কড়কড়ে থাকে না, নেতিয়ে যাওয়া শরীর আর মনটা নিয়েই বিছানায় গা এলিয়ে দেওয়া। তুলনা চলে অন্যের পারফেক্ট জীবনের ছবির সঙ্গে নিজের খেই হারানো জীবনের। রাত পেরিয়ে যায়, সময় ফুরিয়ে যায়, ফুরোয় না শুধু কাজের চাপ, অপূর্ণ প্রত্যাশা আর না বলা কথাগুলো, মনের ভাঁজে জমতে থাকে। এই গল্পটা শুধু সুমনার নয়, এ গল্প আজকের ব্যস্ত জীবনের প্রতিচ্ছবি। আমরা হয়তো শরীরের যত্ন নিতে শিখেছি, কিন্তু মনের যত্ন নেওয়াকে এখনও অনেক সময় অবহেলা করি। আজ 24 জুলাই ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ নিজের স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে সক্রিয় ভূমিকা পালন করে। অর্থাৎ নিজের প্রতি দায়িত্বশীল হওয়াই সেলফ কেয়ারের মূল কথা। অথচ ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভের তথ্য অনুযায়ী দেশে 10.6% প্রাপ্তবয়স্ক কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। আবার প্রায় 15% প্রাপ্তবয়স্ক জীবনের কোনো না কোনো সময় এমন মানসিক সমস্যার মুখোমুখি হন যেখানে পেশাদার সহায়তা প্রয়োজন। অথচ বিভিন্ন মানসিক সমস্যার ক্ষেত্রে 70-92% মানুষ সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শই পান না। সামাজিক সংকোচ, সচেতনতার অভাব এবং সঠিক বিশেষজ্ঞের অভাব এর অন্যতম কারণ। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে জানো। হাজার বছর আগের এই আহ্বান আজও সমান প্রাসঙ্গিক, কারণ নিজেকে জানা মানে শুধু নিজের শক্তি বা দুর্বলতাকে চেনা নয়। শরীর কখন বিশ্রাম চাইছে, মন চাইছে নিরবতা বা একটু আলাপচারিতা, কিংবা একজন বিশেষজ্ঞের সাহায্য, সেই সংকেতগুলো বুঝতে শেখা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে অন্তত 150-300 মিনিট মাঝারি মাত্রার শারীরিক অনুশীলনের পরামর্শ দেয়। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য ও বিশুদ্ধ জল যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া কিংবা প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াও সেলফ কেয়ারের অবিচ্ছেদ্য অংশ। আজকের পৃথিবীতে আমরা কাজের তালিকায় সবার নাম লিখি, শুধু নিজের নামটাই বাদ পড়ে যায়। অথচ নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়। এই আন্তর্জাতিক আত্মযত্ন দিবসে মায়েদের বলি একটু জিরোতে, হাঁফিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, লজ্জার নয়। উপরের তাকে তুলে রাখা লালপার শাড়িতে আর জং না লাগিয়ে একটু সেজে নিন। ছেলের জুতোর সঙ্গে বাবারা নিজের জন্য একটা কিনেই ফেলুন। আপনার গোড়ালিতে ফাটল ধরলে সংসারেও চিড় ধরবে বই কি। শ্বশুর শাশুড়ি, ননদ, যা ভাইবো ভাগ্নে সবার খেয়াল রাখুন, কিন্তু নিজের বিনিময়ে নয়। ঘরের আগোছালো কোনটাকে একটু মনের মতো সাজিয়ে বা অনেক দিন ধরে পেন্ডিং চায়ের আড্ডাটা জমিয়ে মারলে যদি আপনার অন্তরটাও ঝকঝকে সতেজ হয়ে ওঠে, উঠুক না। কারণ নিজের প্রতি যত্ন কোনো বিলাসিতা নয়। এই ছোট ছোট মুহূর্তগুলো, ভালো লাগাগুলোই হয়ে উঠবে সেই শক্তি যা আমাদেরকে আবার নতুন করে বাঁচতে শেখায়। তাই কোনো রকম আত্মগ্লানি না রেখে নিজের ভেতরের মানুষটাকে ভালো রাখতে পারলেই নিজের কর্মক্ষেত্র, নিজের পরিবারের পাশাপাশি পৃথিবীটাকেও হয়তো একটু বেশি সুন্দর করে তোলা যায়।
1: শুনলেন সমীক্ষা। শিরোনাম, আত্মযত্ন বিলাসিতা নয় প্রয়োজন, বললেন শেহনাজ আব্দুর রউফ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ও উদ্যোগ বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে পদত্যাগ করেছেন। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে কমনওয়েলথ গেমসে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: পেপার লিক ঘটনা সে আব তক পিছলে ঢাই মহিনো মে অনেক বিধ কদম উঠায়ে গয়ে, গুনাহগারো কো পকড়া গয়া হ্যায়, ভি জেল মে পড়ে হ্যায়। হামারা সবসে মহত্বপূর্ণ জিম্মা থা কি বিদ্যার্থিও কা এক বর্ষ বরবাদ না হো। সরকার নে অভি কম সে কম সময় মে 22 লাখ জিতনে বিদ্যার্থিও কি এক্সাম হো যায়, ইসকা প্রবন্ধ কিয়া।
0: কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: लगभग 2 घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও শ্রী নাড্ডা জানান। এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
3: ডিমান্ড হ্যায় তিন, উনমে সে দো ডিমান্ড কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ হ্যায়।
0: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন লোকসভার সাধারণ সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। প্রথমবার মুলতবির পর দুপুর 12টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভাতেও আজ দুপুর 2টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোন রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোন রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়।
4: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है।

0: कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
1: চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। পুলিশের অতিরিক্ত কমিশনার এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও জানানো হয়েছে। এদিকে অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকে সুস্থ নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজে সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844, এর ফলে বেড়েছে মেডিকেল কলেজে আসন সংখ্যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাবিয়া রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় চতুর্থ লাইন স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত 3,000-এর বেশি রেল স্টেশন এবং 13,400 কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। এদিকে যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণব জানান। অপর এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, গত কয়েক বছরে ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং এর সম্পর্কিত নানা ঘটনাবলী ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। লোকসভায় এক লিখিত জবাবে শ্রী সিং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সহ অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা এবং পুনর্জীবন প্রকল্প ও প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত রিপোর্টগুলি ভারত খতিয়ে দেখছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় সাম্প্রতিক নানা ঘটনাবলীকে প্রাধান্য দেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় 2 বছর আগেই তিনি ইস্তফা দিলেন। সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকাটি আটক করে। গত 22 জুলাই নৌকার 4 আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম

0: স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রি স্টাইল প্যারা সুইমিং ইভেন্টে রবি ভীরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। চীনের হাংঝৌতে ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের সাইনাম রূপো জিতেছেন। 22 বছর বয়সী এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই রাত 8টায় রয়েছে বাংলা নাটক আজকের দিন, রচনা অনিল দে, প্রযোজনা নির্মল গুহ। 8:50 বিধানসভা পর্যালোচনা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কল্যাণজিৎ দাস। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 9:45 নজরুল গীতি শিল্পী পল্লব ঘোষ। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 দোতারা শিল্পী সুবল দত্ত। 10:50 আধুনিক গান শিল্পী অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোহিনী রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 লোকসভা পর্যালোচনা। 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা দীপাচন্দ। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: একটু পরেই সংবাদ।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপি কলকাতার বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করে বলেছে, এর সঙ্গে সাধারণ মানুষ ও নিট পরীক্ষার্থীর কোনো সম্পর্ক নেই। রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে চলতি মাসের শেষে সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আবেদন জানিয়েছেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরা নৌকো থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ উল্টো রথ, পুরীর পাশাপাশি রাজ্যেও বিভিন্ন জেলায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালিত হচ্ছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিল অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আমরা এখন কথা বলব ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের সঙ্গে। কাশফিন, সেখানে কি অবস্থা দেখেছ?
3: হ্যাঁ দিদি, আজ ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে মিছিল কিছু বাম ছাত্র সংগঠন ডেকেছিল, ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর উত্তাল হয়ে ওঠে। প্রথমে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু মিছিল শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। এরপর ধর্মতলাতে ওই আন্দোলন অবস্থান করছিল, ঠিক তখনই হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কিছু মিছিলের ভেতর থেকে জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া শুরু হয়। পুলিশ তা থামানোর চেষ্টা করলে, তা প্রতিহত করার চেষ্টা করলে সেখানে দৌড়োদৌড়ি শুরু হয় এবং বহু সাংবাদিক, পুলিশ, মিছিলকারী আহত হন। অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু বহিরাগত ওই মিছিলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। এদিকে পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে তারা কিন্তু কোনো রকমের লাঠিচার্জ করেনি। পরে পুলিশ এবং যারা মিছিল করছে তাদের মধ্যে আলোচনা হয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা সুষ্ঠু হয়েছে। ধৃতিদি,
2: অনেক ধন্যবাদ কাশফিন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ এতে অংশ নেন। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যাদের জন্য তারা এই আন্দোলন করছে সে নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্কই নেই।
4: এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না, এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন। যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন

0: এমনকি পশ্চিমবঙ্গ পড়তে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাক স্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে, পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না।
1: রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভরও সর্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। 31 জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে ওই অ্যাপ চালু হবে বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বিধানসভায় পুর নগরোন্নয়ন দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানিয়েছেন।
2: ডাউনলোড করতে পারবেন এবং যেখানেই ময়লা দেখবেন ছবি তুলে সাবমিট করবেন এবং আপনার আমরা কিছু কিছু পৌরসভাতে কর্পোরেশনে আমরা শুরু করেছি, কিছু এখনো বাকি আছে। আশা করি বাই 31 জুলাই আমরা প্যান বিগ বল এই অ্যাপটি আনতে পারব এবং 2 ঘন্টার মধ্যে আপনার যে পৌরসভা সেখান থেকে টিম এসে সেই পরিষ্কার সেই আবর্জনা তারা পরিষ্কার করবে।
1: মন্ত্রীর জবাবি ভাষণের পর 2026-27 অর্থবর্ষের পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনি ভোটে বিধানসভায় গৃহীত হয়। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, আগামী 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। বিধানসভায় আজ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেটের জবাবি ভাষণে তিনি বলেন, কোথায় কতটা কাজ এবং কত টাকা খরচ হয়েছে এবং কতটা কাজই বা বাকি সে সংক্রান্ত সমস্ত তথ্য বিধায়কদের দেওয়া হবে। সেই তথ্য যাচাই করে মতামত জানাতে পারবেন জনপ্রতিনিধিরা। আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে FIR দায়ের, গ্রেপ্তার এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শেষ হবে। 1.5 ঘন্টার বাজেট আলোচনা শেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনি ভোটে সভায় গৃহীত হয়। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। বিধানসভায় আজ পৌর নগরোন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত, বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। অধ্যক্ষকে অবমাননা এবং অধিবেশনের কাজে বাধা সৃষ্টির অভিযোগে বিজেপি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। গত বুধবারের ঘটনার প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ওই বিধায়ক অসংসদীয় আচরণ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে আবেদন জানান। জবাবে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষকে অসম্মান করা বা সভার কাজ ব্যাহত করার কোনো পরিকল্পনাই তার ছিল না। তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের মধ্যে সমন্বয়ের অভাবে তাকে বলতে না দেওয়ায় তিনি প্রতীকী প্রতিবাদ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ 167তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা দরকার।
3: আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, রাজ্যের ট্যাক্স বেসটা খুব কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস নিয়ে কাজ করতে হয়। সেখানে পুরোপুরি একটা এফিসিয়েন্সি আনতে হবে, যত রকমের নতুন টেকনোলজি AI বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে।
1: পশ্চিমবঙ্গ সিকিম সার্কেলের আয়কর দপ্তরের প্রিন্সিপাল চিফ কমিশনার সুরভি বর্মা গর্গ বলেন, 2025-এর আয়কর আইন দেশের কর প্রশাসনকে আরও বেশি নাগরিক বান্ধব করে তুলবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র আজ ইডির দপ্তরে হাজিরা দেন। ছোট ছেলে শুভরূপের সঙ্গে তিনি CGO কমপ্লেক্সে যান। 9 ঘন্টা জেরার পর কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকো থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দপ্তর উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকোটি আটক করে। গত 22 জুলাই মাছ সমুদ্রে ওই নৌকোয় তল্লাশি চালিয়ে আরোহী 4 ভারতীয় অস্ত্র পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহানায়কের 47তম প্রয়াণ বার্ষিকীতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী আজ কিংবদন্তি চলচ্চিত্র তারকার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। 3রা থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
4: মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোব।
1: আজ উল্টো রথ, পুরীর পাশাপাশি এরাজ্যেও পূর্ব মেদিনীপুরের দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ, নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে চলেছেন মূল মন্দিরে। মায়াপুরে ইস্কনের 3টি সুসজ্জিত রথ 5 কিলোমিটার পথ পরিক্রমা করে সন্ধ্যায় রাজাপুর জগন্নাথ মন্দিরে পৌঁছয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালি বাজারেও উল্টো রথ বের করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন নাটক।

শুরু হচ্ছে নাটক আজকের দিন। রচনা অনিল দে, প্রযোজনা নির্মল গুহ, নাটক আজকের দিন।

0: Onu? Onu? Ey onu!
1: এতো চাচ্ছ কেন মা? সকালবেলা
0: রোজ বলি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে, এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকো, এরপর বিয়ে হলে তো শ্বশুর বাড়িতে এনে অশান্তি হবে।
1: বৌদি নিশ্চয় এখনো বেরিয়ে ফেরেনি, কাল রাতে একদম ঘুম হয়নি, সকালে উঠে এক কাপ চা না পেলে?
0: তা চাটা না হয় একদিন নিজেই করে নাও না বাপু।
1: দূর, সকালবেলা এসব ভালো লাগে না, বৌদিটা যেন কি রোজ রোজ বেড়াতে যেতে হবে, গুটু ঠান্ডাও লেগে যেতে পারে।
0: তুমি দিনকে দিন বড্ড কুড়ে হয়ে যাচ্ছ অনু, এরকম করলে তো পড়াশোনাটাও শেষ করতে পারবে না।
1: থাক মা, সকালবেলা শুরু করো না, তুমিও নিশ্চয় এখনো চা খাওনি।
0: দেবিকা ফিরলে খাবো।
1: এবার দাদা টুর থেকে ফিরলে একটা সবসময় কাজের লোক রাখতে
0: বলো। আহ অনু, আবার সেই কথা?
1: কি হলো, অত ধমকাচ্ছ কেন?
0: পুরোনো কথা এরই মধ্যে ভুলে গেলে?
1: তা একবার একটা ঘটনা হয়েছে বলে, তাছাড়া এখন তো এ বাড়িতে পুলিশের লোক কেউ নেই।
0: না থাক, এ বাড়িতে সবসময়ের জন্য কাজের লোক আমি আর কোনোদিন রাখবো না।
1: আমাকে ভুল বুঝো না মা, আমি আমি তা বলতে চাইনি, আসলে এত বড় সংসারে একটা সবসময়ের জন্য লোক না থাকলে বৌদিরও তো কষ্ট হয়। আর আমার,
0: চুপ করো, তোমরা ভুলে যেতে পারো, কিন্তু জীবনলালদের চক্রান্তে তোমার বাবাকে যে মরতে হয়েছে তা আমি অন্তত কোনোদিন ভুলবো না।
1: জীবনলালদের কথা শুনলে বাবাকে এইভাবে মরতে হতো না, ওরা তো বাবাকে সতর্ক করেছিল।
0: তিনি তার কর্তব্য করেছিলেন, একজন সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে যা করা উচিত তাই তিনি করেছিলেন।
1: আজকাল আর ওইসব সততার কোনো মূল্য নেই মা, বাবা যদি ওদের সঙ্গে কম্প্রোমাইজ করতেন তাহলে ওরা নিশ্চয়ই ওকে টার্গেট করতো না।
0: হ্যাঁ, তিনি তা করেননি, আর করেননি বলেই চা করে ছদ্মবেশে বাড়িতে ঢুকে ওরা মানুষটাকে।
2: ওইসব পুরনো কথা থাক মা।
0: হ্যাঁ থাক,
2: বৌদিটা যে কি করে, সাতটা বেজে গেল,
0: বৌমা আজ বেরোতে দেরি করেছে, ঘন কুয়াশা ছিল ভোরের দিকে, বেলা বুঝতেই পারিনি।
1: তুমিও কিচ্ছু বলো না, রোজ রোজ
0: কাকে বললে কে শোনে, তোমাকে বললে তুমি কি শুনছো?
1: আমি ও ঘরে যাচ্ছি।
0: না দাঁড়াও, কথাটা যখন উঠেই পড়ল তোমাকে স্পষ্ট করি বলি, দেখো ওই বাজে ছেলেটার সঙ্গে মেলামেশা বন্ধ করো।
1: উল্টো বাজে ছেলে নয় মা, ও ভালো বংশের ছেলে।
0: অত্যন্ত বাজে ছেলে, তোমার সঙ্গে ভাব করবার পেছনে ওর একটা উদ্দেশ্য আছে।
1: উদ্দেশ্য?
0: হ্যাঁ, আমার মনে হয় তোমার বাবার হত্যার যে তদন্ত ইন্সপেক্টর নিয়োগী করছেন সেই সম্পর্কে খোঁজ খবর করবার জন্যই ওই পল্টুকে লাগানো হয়েছে।
1: তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে, সব ব্যাপারে তুমি জীবনলালদের ছায়া দেখছো?
0: না ছায়া নয়, আমি তোমাকে নিষেধ করছি, না শুনলে তোমার দাদাকে বলতে আমি বাধ্য হব।
1: তুমি কি মনে করো আমি এখনো কচি খুকিতে আছি?
0: আহ অনু,
1: পল্টু শিগগিরই চাকরি নিয়ে মিডল ইস্টে চলে যাবে, আমি ওর সঙ্গে।
0: অনু, তুমি তুমি এতটা বিপরোয়া হয়ে উঠেছো? ঠিক আছে রনেন আসুক, আমি দেখছি কি করে তুমি।
3: দরজা খোলো, দরজা খোলো অনু, দরজা খোলো মা।
2: কি হয়েছে বৌদি, কি হয়েছে?
3: কিছু না, কিছু না, প্লিজ অনু, গুড্ডুর প্যার অ্যাম্বুলেটারটা ও ঘরে একটু নিয়ে যাও তো, ও ঘুমিয়ে পড়েছে।
2: তুমি হাঁপাচ্ছ কেন,
3: তুমি
2: কি হয়েছে?
3: কিচ্ছু হয়নি। আচ্ছা একটু দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে আসি।
2: কি ব্যাপার, ওরকম করছো কেন তুমি?
3: আহ অনু, আমি বলছি তোমার কিচ্ছু হয়নি, তুমি কি গুড্ডুকে নিয়ে একটু ও ঘরে শুয়ে দেবে দয়া করে?
2: বাবা চলো গুড্ডু, শোনা আমরা ও ঘরে যাই, সকালে বেরিয়ে এসে তোর মা একেবারে গরম হয়ে গেছে, চল।
0: কি হলো বৌমা, শরীর খারাপ করছে নাকি?
3: না মা কিছু হয়নি।
0: অনু বললে,
3: না মা কিছু হয়নি,
2: অনু আজকাল বড্ড বেশি কথা বলে।
0: চা করবে না?
3: এই যাই মা।
0: বৌমা বলছিলাম, এই রোজ রোজ সকালে পার্কে যেও না, এত ভোরে বেশ কুয়াশাও পড়ে, আর গুড্ডু ঠান্ডা লেগে যেতে পারে তো।
3: হ্যাঁ মা, আর পার্কে যাবো না কাল থেকে।
0: রাগ করলে না তো বৌমা?
3: না মা রাগ করবো কেন, আপনি তো ঠিকই বলেছেন, গুড্ডু ঠান্ডা লেগে যেতে পারে, আমি আমি চাই মা চাটা করে আনি।
0: বৌমা, রুনু কবে ফিরবে বলে গেছে কিছু?
3: ওই অফিসের কাজ শেষ হলেই ফিরবে বলে গেছে।
0: হ্যাঁ, আর একটা কথা,
3: কি
0: একটু বসো না,
3: আমি চা করে আনি মা।
0: তার আগে শোনো, আচ্ছা তুমি কি পল্টুকে চেনো?
3: কি
0: চেনো পল্টু বলে কাউকে? ওর সঙ্গে অনুর সম্পর্কের কথা কিছু জানো?
3: কি
0: জানো?
3: জানি মা।
0: আচ্ছা তোমার কি মনে হয় পল্টু ভালো ছেলে? কি বলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর যা জানো বলো না।
3: মা, মা পল্টু ভালো ছেলে নয় মা।
0: তুমি কি করে জানলে? কি তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে অনুকে আমি কিচ্ছু বলবো না।
3: আমি আমি জানি মা।
0: কি জানো?
3: পল্টু পল্টু জীবনলালের দলে ছিল।
0: আমি জানতাম সেই ছেলের সঙ্গে অনুর সম্পর্ক পাতাচ্ছে। ভাবতে পারো পল্টুকে অনু বিয়ে করতে চায়?
3: মা,
0: হ্যাঁ ভাবো কত বড় অন্যায়। তুমি জানো বৌমা, তোমার শ্বশুর ওই জীবনলালদের শায়েস্তা করতে গিয়ে বীরের মতো প্রাণ দিয়েছেন। তার মরণোত্তর পুলিশ পদক প্রাপ্তির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাহুল সমাদার সমস্ত জাতির গর্ব। আর আজ এই দু বছর বাদে তাঁরই মেয়ে ওই অসামাজিক মানুষগুলোর সঙ্গে।
3: আমি যাই মা, চা করতে হবে, তাছাড়া গুড্ডুকে তো এখনো খাওয়ানো হয়নি।
0: যাও, কিন্তু রুনু ফিরে এলে এর একটা হেস্ত নেস্ত আমি চাই চাই। অনু, এখন আবার কোথায় বেরোনো হচ্ছে?
1: কলেজে।
0: আজ তোমার কলেজ বন্ধ বলেছিলে না?
1: ভুল বলেছিলাম।
0: তোমার আজকাল খুব বেশি ভুল হচ্ছে। দেখো, যা খুশি তাই করে বেরিও না, মনে রেখো এ এলাকা।

0: তোমার বাবার একটা সম্মান আছে, তাছাড়া ওসব মোহ বেশি দিন থাকে না।
1: আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললুম।
2: বৌমা, গুড্ডু কাঁদছে কেন? দেখুন না মা, দুধ খাবে না, বায়না করছে।
0: হ্যালো, কে? ও, ইন্সপেক্টর নিয়োগী? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কেন বলুন তো? বৌমা? হ্যাঁ হ্যাঁ আছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন, আমি আছি। কি ব্যাপার, হঠাৎ নিয়োগে কেউ ধরা পড়ল নাকি? কে? এক মিনিট, কাকে চাই? কে তুমি?
3: আমি, মানে পল্টু।
0: পল্টু?
3: হ্যাঁ।
0: তা এখানে কি? এ কি, তুমি ঘরের মধ্যে ঢুকছো কেন?
3: অনু, অনুকে চাই, ওকে ডাকুন।
0: অনু বাড়ি নেই, তাছাড়া এইভাবে অভদ্রের মতো পারমিশন ছাড়া ঘরের মধ্যে ঢুকছো কেন?
3: সরি সরি সরি, আপনি বোধহয় আমাকে চেনেন না মাসিমা, তাই ওইভাবে কথা বলছেন। আমি পল্টু, পল্টু সরকার।
0: সে তোমার ব্যবহারই বোঝা যাচ্ছে তুমি কে এবং কি। তবে মনে রেখো, এটা ডেপুটি পুলিশ কমিশনার রাহুল সমাদ্দারের বাড়ি, যিনি সমাজবিরোধী গুন্ডাদের শায়েস্তা করতে গিয়েই জীবন দিয়েছেন, আর আমি তার স্ত্রী। তোমার নাম শুনে চমকে উঠে একেবারে অজ্ঞান হয়ে যাব এমন মানুষ আমি নই।
3: বড্ড বাজে বকছেন, অনুকে ডাকুন, ওকে আমার খুব দরকার।
0: বললাম তো অনু বাড়ি নেই, আর থাকলেও তাকে ডেকে দিতাম না। তোমার মতো লোফা।
3: মাসিমা, মাসিমা, এখন আমার মাথা গরম হয়ে আছে, একদম উল্টো পাল্টা কিছু বলবেন না।
0: কে তোমার মাসিমা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি।
1: কি হয়েছে মা? তুমি এখানে?
3: আমাকে দেখে ভয় পেলেন বোধে? আরে আরে আরে আরে, ভাঙলেন তো চায়ের কাপটা। না, আমার এখানে আসাই দেখছি ভুল হয়েছে। সে যাক, শুনুন, অনুকে বলে দেবেন আমার সঙ্গে যেন আজ একবার দেখা করে। হ্যাঁ, খুব দরকার। তুলি মাসিমা। ওহো, আপনি তো আবার মাসিমা ডাকটা পছন্দ করেন না। ঠিক আছে, এমন সময় এলে না হয় মা বলে ডাকবো একদিন।
0: ওকে দেখে অত ভয় পেলে কেন বৌমা? ওদের অত ভয় করলে ওরা আরো চেপে ধরবে। কি দুঃসাহস, আমারই বাড়িতে এসে আমাকেই ধমকাচ্ছে। পুলিশের গাড়ি আসছে মনে হচ্ছে, মনে হয় মিস্টার নিয়োগী আসছেন।
4: গুড মর্নিং মিসেস সমাদ্দার।
0: আসুন আসুন মিস্টার নিয়োগে, বসুন।
1: মা, আমি তাহলে চাটা নিয়ে আসি?
4: আরে না না, চায়ের দরকার নেই, তাছাড়া আপনাকেই আমার দরকার বৌমা। কি বৌমাই বলি?
0: বসুন বসুন।
4: হ্যাঁ বসি বসি। আপনিও বসুন মিসেস সমাদ্দার। বৌমাকে আর আপনি বলছি না, রাহুলদার পুত্রবধূ, আমাদেরও পরমাত্মীয়। বসো বৌমা, তুমিও বসো।
0: কি ব্যাপার, ওকে আবার আপনাদের কি দরকার পড়ল? আমাদের চাকরটার কোনো খোঁজ পেলেন নাকি?
4: না, খোঁজ পাইনি, তবে পেয়ে যাব। রাহুলদার খুনিকে ধরতে না পারলে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। অবশ্য সেই জন্য আজ আসেনি।
1: আমি আমি বরং যাই মা, চাটা।
4: চা থাক, তুমি একটু বসো বৌমা, দরকার আছে।
0: কি ব্যাপার, ওকে আবার কি দরকার?
4: আজ সকালে সেন্ট্রাল পার্কের কাছে একটা খুন হয়েছে, তাকে জানেন?
0: খুন আমাদের সেন্ট্রাল পার্কে?
4: হ্যাঁ, একটা চলন্ত অ্যাম্বাসাডার থেকে গুলি চালিয়ে একজন ভদ্রলোককে হত্যা করা হয়েছে। কেন, এ ব্যাপারে বৌমা কি আপনাকে কিছুই বলেনি?
1: মা মা, আমি উঠি। হ্যাঁ, গুড্ডুকে আবার খাওয়াবার সময় হলো।
4: বসো বৌমা, এত ভয় পেলে কি চলে?
0: ভয় কি বলছেন, আরে ও এসবের কি জানে?
4: জানে, কেননা ঘটনাটা বৌমার সামনেই ঘটেছে, ওই আমাদের আই উইটনেস।
1: না, আমি আমি কোনো কিছুর আই উইটনেস নই মা।
0: কি বলছেন মিস্টার নিয়োগী?
4: হ্যাঁ ঠিকই বলছি, এটা ভয় পাওয়ার কিছু নেই। শুনুন মিসেস সমাদ্দা, আজ সকালে যখন বৌমা আপনার নাতিটিকে প্যারাম্বুলেটারে চাপিয়ে পার্কের ভেতরে বেড়াচ্ছিল, তখন

0: আসবো না কিন্তু। ওই গাড়িটা থেকে ওই লোকটাকে
1: পার্কের ভেতরে বৌমা যখন চিৎকার করে ওঠে, তখন সেখানে আর কেউ না থাকলেও একটি বাচ্চা ছেলে সেখানে ছিল। যে লোকটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সে পার্কের বাইরে রেলিংয়ের পাশে হেঁটে যাচ্ছিল, আর পার্কের ভেতরে বৌমা প্যারাম্বুলেটার ঠেলে ঠেলে ধীরে ধীরে হাঁটছিল। খুনি লোকটিকে গুলি করে, সেই গুলির শব্দে বাচ্চা ছেলেটি ঘাবড়ে যায়, গাড়িটি দ্রুত চলে যায়। ছেলেটি বৌমাকে প্যারাম্বুলেটার ঠেলে নিয়ে দ্রুত চলে যেতে দেখে। এখন কথা হচ্ছে, রেলিংয়ের ঠিক যেখানে বৌমা দাঁড়িয়ে ছিল সেখান থেকে একমাত্র ওর পক্ষেই খুনিকে ডাকা সম্ভব, এবং তাই হয়েছে। এই ব্যাপারে 100% নিশ্চিত হয়ে আমি এখানে এসেছি। সি ইজ আওয়ার আই উইটনেস।
0: না, আমি দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু দেখিনি।
1: ভয় পেলে চলবে কেন মা? তাছাড়া এ বাড়ি তো বহুকাল আগেই ভয়কে জয় করে বসে আছে। কোনো ভয় নেই, তোমার বা তোমাদের সম্পূর্ণ প্রোটেকশনের দায়িত্ব আমাদের।
2: মিস্টার নিয়োগে,
1: ইয়েস,
2: ও যখন দেখেনি বলছে তখন কেন ওকে মিছিমিছি জোর করছেন?
1: কি আশ্চর্য, আপনিও এই কথা বলছেন?
2: হ্যাঁ বলছি, কেননা আপনাদের ওইসব খুন জখমের ঝামেলা জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে আমার নেই।
1: আমি আমি অবাক হয়ে যাচ্ছি, রিয়েলি আমি ভাবতে পারছি না যে এই বাড়িতে।
2: হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে, এই ঘরের মধ্যে, ওই জায়গায় যেখানে আপনি বসে আছেন, আমার স্বামীকে, যিনি আপনাদের ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার ছিলেন, তাকে এই রকমই এক সকালবেলায় রিভলভার থেকে পরপর 3 বার গুলি করে ওই খুন খুন করে পালালো। খুন করে
3: খবরটা কেউ পালাবেন না, এক পা নড়বেন না এখান থেকে, তাহলে মারা পড়বেন, সবাইকে খতম করে দেব। আর একটা কথা বলে যাচ্ছি, পুলিশের কাছে এ ব্যাপারে কোনো রিপোর্ট করলে ফল কিন্তু ভবিষ্যতে খারাপ হবে। আর একে খতম করার জন্যই এই বাড়িতেই চাকরের বেশি ঢুকেছিলাম।
2: সেই নৃশংস খুনের আমি সাক্ষী ছিলাম, আপনাদের কাছে তার হুবহু বর্ণনাও করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আপনারা তার কোনো কিনারা করেননি।
1: ভুল করছেন মিসেস সমাদ্দার, করিনি নয়, এখনো করে উঠতে পারেনি।
2: না, আপনারা করেননি।
1: না না, আপনি ভুল করছেন।
2: বেশ, তর্কের খাতিরে যদি ধরেও নি যে দেবিকা খুনিকে দেখেছে, তাহলে ও তা বলবে না, কেননা ওর নিরাপত্তা দিতে আপনারা অক্ষম।
1: আমি আপনাকে কথা দিচ্ছি, পুলিশ বিভাগ আপনার সমস্ত রকম নিরাপত্তার দায়িত্ব নেবে। মানলাম মানলাম আপনার ক্ষোভের কারণ আছে, কিন্তু এই রকম একটা জল জ্যান্ত আই উইটনেস থাকা সত্ত্বেও খুনি এসকেপ করবে, এই কি আপনার মত?
0: বিশ্বাস করুন, আমি নিচু হয়ে তখন গুড্ডুর জামাটা মাটি থেকে কুড়োচ্ছিলাম।
1: তাহলে চিৎকারটা কি সঙ্গে সঙ্গে করতে পারতে বৌমা? এটা তোমার নাগরিক দায়িত্ব বৌমা।
2: দায়িত্ব? না, আমাদের যেখানে নিরাপত্তা নেই সেখানে কোনো দায়িত্ব আমাদের নেই।
1: বাহ, চমৎকার। আর আপনারাই এরপর কাগজে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ লিপি পাঠিয়ে প্রশাসনের দুর্বলতার সমালোচনায় বাজার গরম করে তুলবেন।
2: উফ ইন্সপেক্টর,
1: চমৎকার,
2: প্লিজ আর কথা বাড়াবেন না।
1: বেশ, আমি তবে উঠছি, কিন্তু মনে রাখবেন, পার্কের ওই ছেলেটি কেবল বৌমাকে দেখেনি, খুনি নিজেও দেখেছে তার অপকর্মের সাক্ষী কে। সে তার নিজের নিরাপত্তার কথা ভেবে কি আপনাদের ছেড়ে দেবে বলে মনে করেন? আমার অন্তত তা মনে হয় না। ওকে, গুড বাই।
2: বৌমা, তুমি কি সত্যি খুনিকে দেখনি? কি বলো, কি হলো বলো, আমাকে বলো।
0: আমাকে আমায় বলতে বলবেন না মা।
2: কে সে?
0: আমি আমি জানি না মা।
2: আরে আমাকে অন্তত বলো, আমাদের সতর্ক থাকার জন্য তাকে চিনে রাখা দরকার। বলো বলো বৌমা বলো। আচ্ছা আমাকে বলতে ভয় কিসের? বলো বলো বলছি।
0: মা মা, একটু আগে সেখানে এসেছিল মা।

0: আগে বলনি কেন মা?
1: না না না না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি ফোনে ইন্সপেক্টর নিয়োগীকে
0: পল্টুকে অনু ভালোবাসে, অনু পল্টুকে বিয়ে করতে যাচ্ছে।
1: ছাড়ো বলছি, ছাড়ো, আমার স্বামীকে খেয়েছে ওরা, মেয়েটা সর্বনাশ করতে যাচ্ছে,
0: আর আমি তাদের ছেড়ে দেবো মা?
1: না না, আমি কিছুতেই ছেড়ে দেবো
0: মা। শুনুন মা, মা শুনুন না, ওরা ওরা গুড্ডুকে মেরে ফেলবে মা, ওরা গুড্ডুকে মেরে ফেলবে।
1: কি বললে
2: মা? মা কি কি কি হয়েছে তোমাদের?
1: রুনু, আমাদের এদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে।
0: ওগো ওগো, গুড্ডুকে বাঁচাও, মাকে বারণ করো, মাকে ফোন করতে বারণ করো, তুমি ফোন করতে বারণ করো।
3: এই যে দিদিমণি কাগজ
4: দেখি দেখি, কি লিখেছে সব কাগজে? সাতজনের মৃত্যু, জখম ১০০, এখানে জাফনায় ত্রাণ পাঠিয়ে বিদেশ মন্ত্রক ফাঁপুরে, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সব লেখে কাগজে দেখি, আজকে আইন আদালতের কলমে কি লিখেছে? গতকাল সেন্ট্রাল পার্কে হত্যাকাণ্ডের ব্যাপারে পল্টু সরকার নামে যে ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছিল, আদালতের নির্দেশ অনুসারে উপযুক্ত প্রমাণের অভাবে তাকে গতকাল সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। তাহলে তাহলে দেখো দেখো দাদা, এই খবরটা দেখো।
2: কি খবর আমার?
4: পড়ো না।
2: দেখছি কি এমন একটা খবর হলো, দেখি কি লিখেছে। পল্টু বলে যে ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছিল, হ্যাঁ বললাম।
4: তাহলে দেখলে তো পল্টুকে ওরা ছেড়ে দিয়েছে, ও যে এসব ব্যাপারে নেই সেটা প্রমাণ হলো তো?
2: না না, মোটেই তা প্রমাণ হয় না। অনেক অনেক কারণ থাকতে পারে এর পেছনে, আরো অনেক কারণ, আর সেসব না জানা পর্যন্ত কোনো কিছুই প্রমাণ হয় না। পল্টু স্কাউন্ডেল, একটা লুম্পেন।
4: তোমার সঙ্গে ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না দাদা।
2: অনু,
1: রুনু, ওর সঙ্গে কোনো কথা বলিস না।
2: আচ্ছা অনু, তুই কি বাবার মর্যাদার চাইতো ওই পল্টুটাকে বেশি মূল্য দিতে চাস?
4: মূল্য আবার কি? পল্টু জীবন লাল্লের গ্রুপের ছেলে নয়, তাছাড়া ওর একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে।
2: ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? কিসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? যে ছেলে বাড়ির মধ্যে ঢুকে মাকে অপমান করে যায়, আর তার হয়ে ওকালতি করতে তার লজ্জা করে না?
4: তোমার কিন্তু অফিসের বেলা হয়ে যাচ্ছে।
2: আমি আমি স্পষ্ট করে বলে দিচ্ছি অনু, এবারে ছেড়ে তোকে চলে যেতে হবে অনু।
4: আর যদি না যাই?
0: অনু প্লিজ একটু চুপ করো না।
2: কি তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা?
4: কি করছো তুমি?
2: মুখে আমার মুখের উপর কথা?
4: তুমি ওকে মারবে নাকি? চলো চলো ওখান থেকে, ছেড়ে দাও ছেড়ে দাও বৌদি।
2: এত বড়
4: দেখিও কি করে আমার গায়ে হাত তুলে, এ বাড়ি থেকে তার আবার কি অধিকার আছে তোর? বাবা তার উইলে আমাকে এ বাড়ির সমান অধিকারী করে গেছেন, এ বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে আমার, আমি এখানেই থাকবো, হ্যাঁ হ্যাঁ যা খুশি করব, যার সঙ্গে খুশি মিশবো। বাড়ি ছেড়ে চলে যেতে হবে, যাব না আমি, কোথাও যাব না।
0: হা ভগবান,
2: ভগবানকে ডেকে আর কি হবে, শুধু তোমার জন্যই, হ্যাঁ শুধু তোমার জন্যই আজ এই পরিণতি। তখনই বলেছিলাম মেয়েকে অত ফ্যাশন করতে দিও না, অত আশকারা দিও না, এখন আমি কি করব? কিন্তু কিন্তু এই কথাটা আমি বলে রাখছি মা, গুড্ডুরও একটা ভবিষ্যৎ আছে, এ বাড়িতে ও সেসব ভবিষ্যৎ কিছু থাকবে না, তাই আমাকে এ বাড়ি ছাড়তে হবে।
0: তাই চলে যা, সবাই চলে যা, সবাই দূর হয়ে যায় এখান থেকে।

0: কে বল্টু, তুমি আবার এসেছো?
1: আবার আসতে হলো মাসিমা। অনু কোথায়? অনু, অনু,
0: চেঁচিও না, আমি ওকে ডেকে দিচ্ছি।

0: কি তুমি এখানে এসেছো কেন? না না দাদা বাড়ি আছে, চলে যাও, চলে যাও এক্ষুনি।
1: কাল থেকে তোমায় খুঁজছি।
0: জানি, আমি তোমার খোঁজে বিলুর বাড়িতে গিয়েছিলাম, শুনলাম।
1: হ্যাঁ, পুলিশ আমাকে খামোকা অ্যারেস্ট করেছিল।
0: কিন্তু তোমাকে ওরা অ্যারেস্ট করলো কেন?
1: সেসব তোমাকে আমি পরে বলবো অনু। পুলিশ আপাতত ছেড়ে দিয়েছে আমাকে, কিন্তু যে কোনো মুহূর্তে আবার গ্রেফতার করতে পারে।
0: কিন্তু কেন?
1: প্লিজ অনু, সেসব পরে, এখন আমাকে একটু সাহায্য করো।
0: কিসের সাহায্য?
1: পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে যে গত দুদিন তুমি কোথায় ছিলে, তাহলে বলবে তুমি আমার সঙ্গে দীঘায় বেড়াতে গিয়েছিলে।
0: মানে?
1: হ্যাঁ হ্যাঁ, মানে আমি পুলিশকে তাই বলেছি, দীঘার হোটেলের বিল আর বাসের টিকিট দেখিয়েছি। প্লিজ অনু, নাহলে নাহলে আমাকে পুলিশ ছাড়বে না।
0: না না, তুমি কি সব ঝামেলায় জড়াচ্ছ বলো তো।
1: অনু অনু, আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, আর তুমি আমার জন্য। প্লিজ পুলিশকে এই কথা বলো। হ্যাঁ, আমি পরে আসবো, চলে।
2: হ্যালো, কে?
1: আমাকে চেনার দরকার নেই, শুনুন। গুড্ডুকে আমরা খুব ভালোবাসি, দেখবেন ওর যেন কোনো ক্ষতি না হয়।
2: সেটা কি আপনাকে বলে দিতে হবে? কিন্তু কে আপনি?
1: রাগ করবেন না বৌদি, রাগটা একটা বাজে রোগ। রেগে গিয়ে পুলিশের কাছে কোনো কিছু বেফাস বলে দিলে, কিংবা আপনি কাউকে দেখেছেন এমন কোনো ইয়াং ছেলের বর্ণনা দিলে, গুড্ডুর জীবন নিয়ে একটা টানাটানি পড়ে যেতে পারে তো। না না, কোনো মানে ফানে নেই, সোজা এবং সাফ সিদ্ধান্ত নিন, মুখে কুলু পাঠুন, ব্যাস। কেমন চাচ্ছি? কে ফোন করেছিল?
2: শুনো না, মানে রং নাম্বার।

0: আচ্ছা, কেন বারবার আপনি বিরক্ত করছেন মিস্টার নিয়োগী? বলেছি তো এসব ব্যাপারে আমরা যাব না।
1: সরি মিসেস সমাদ্দার, পল্টুকে আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি কেবল একটি কারণে।
0: আমার সে কথা জেনে কোনো লাভ নেই।
1: লাভ আছে?
0: না, কোনো লাভ নেই।
1: দুর্ভাগ্যই বলুন আর যাই বলুন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়াটা আপনাদের নিয়তি হয়ে দাঁড়াচ্ছে, আপনার মেয়ে অনুর সঙ্গে।
0: জানি, সেটা এমন কিছু অপরাধ নয়।
1: আপনি কি জানেন, পল্টু বলেছে যে সে দুদিন আপনারই মেয়ের সঙ্গে দীঘাতে রাত কাটিয়েছে।
0: মিথ্যে কথা!
1: এখনো কি বলবেন পল্টুর সঙ্গে সম্পর্ক থাকাটা এমন কিছু অপরাধ নয়?
0: প্লিজ প্লিজ মিস্টার নিয়োগী, আপনি যান, আপনি।
1: আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো? কিন্তু পল্টু এ কথা বলেছে, তার সমর্থনে সে দুটো দীঘার টিকিট আর হোটেলের বিল দেখিয়েছে।
0: মিথ্যে কথা! অনু এই দুদিন কোথাও যায়নি।
1: হ্যাঁ, আমিও তো তা বিশ্বাস করি, আর সেই জন্যই তো বৌমাকে আমাদের আই উইটনেস হিসেবে দরকার। পল্টুকে গ্রেপ্তার করে চালান করার জন্য আপনাদের সাহায্য জরুরি।
0: তা সম্ভব নয়। প্লিজ প্লিজ আপনি আসুন।
1: বেশ, তাহলে একবার অনুকে ডাকুন, অন্তত তার বিবৃতিটা।
0: না, অনুও কোনো বিবৃতি দেবে না।
2: মা, আমার আজ ফিরতে একটু। একই নিয়োগী কাকা, আপনি?
1: এই যে অনু।
0: অনু, তুমি ঘরে যাও। আচ্ছা, কেন আপনি বিরক্ত করছেন বলুন তো? আপনি কি চান আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই?
1: আমি চাই আপনারা এখানেই মাথা উঁচু করে বাস করুন। অনু, দাঁড়াও।
2: আমার দেরি হয়ে যাবে, কলেজ আছে।
1: আমি বেশিক্ষণ সময় নেব না। তুমি পল্টুকে চেনো?
0: অনু, তুমি যাও।
1: মিসেস সমাদ্দার, আপনি কিন্তু সরকারি কাজে বাধা সৃষ্টি করছেন। বলো অনু।
2: মানে আমি, মানে হ্যাঁ, চিনি।
1: কিভাবে চেনো?
2: এমনি চিনি।
1: তাকে একটা খুনের ব্যাপারে আমরা সন্দেহ করছি। তার বক্তব্য, যেদিন সেন্ট্রাল পার্কে খুনের ঘটনা ঘটে সেদিন সে নাকি এখানে ছিল না। তুমি কি এ ব্যাপারে কিছু বলতে পারো?
2: হ্যাঁ, সে এখানে ছিল না।
0: অনু,
1: আপনি চুপ করুন। তবে সে কোথায় ছিল?
2: সে আর আমি, মানে মানে আমরা দুজনে এ দুদিন দীঘাতে একটা হোটেলে ছিলাম।
1: মিথ্যে কথা! তুমি মিথ্যে কথা বলছো।
2: না, আমি মিথ্যে কথা বলছি না। পল্টুকে আমি ভালোবাসি, তার সঙ্গে দীঘাতে রাত কাটানোকে আমি অপরাধ বলে মনে করি না। আমি দীঘাতে পল্টুর সঙ্গে ছিলাম।
1: সরি সরি মিসেস সমাদার, আই ফিল ফর ইউ।

0: পোল্টুর উপর নজর রাখছো তো?
1: হ্যাঁ স্যার, নগেন সর্বক্ষণ আছে ওর, এর মধ্যে পোল্টু অনুর সঙ্গে দুবার মিট করেছে।
0: মিসেস সমাদার যদি একটু সাহায্য করতেন।
1: পোল্টু জীবনলালের দলের ছেলে, সুতরাং ওরা ভয় পাচ্ছে বোধ হয় স্যার।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। একটা কাজ করো তো, এমন একজনকে খুঁজে বের করো যিনি মিসেস সমাদারের খুব পরিচিত, যাকে ওরা বিশ্বাস করতে পারেন।
1: ইয়ে স্যার, কিন্তু স্যার তাকে কি ওরা সব কথা বলবেন?
0: আহ, যা বলছি তাই করো।
1: ইয়ে স্যার।

0: কাকে চান?
1: সে কি বলছান, চিনতে পারলে না? আমি পুলিন বোস। এই দেখো, আরে সেই কাকলির পিসে মশাই, তোমাদের সেই উল্টো দিকের ফ্ল্যাটে।
0: ও, পুলিন বাবু! তা একদিন বাদে হঠাৎ! আসুন আসুন। আরে আপনি তো খুব বুড়ো হয়ে গেছেন, দিন দিন ঝোলাটা আমার হাতে দিন।
1: না না না না না, ঝোলা থাক ঝোলা থাক, এই ঝোলাই হলো আমার সব। এতে সব ওষুধপত্র, থার্মোমিটার, ইনহেলার যাবতীয় সব আছে।
0: বসুন বসুন। তা কি ব্যাপার একদিন বাদে?
1: আর বলো না বৌঠান, পেট, পেটের যাতনায়। না না, পেট মানে মনে করো না খিদে, পেট মানে হচ্ছে পেটের রোগ। পেটের রোগ মানে আবার যেন আমাশা মনে করো না, পেটের রোগ মানে লিভারের গন্ডগোল। অবশ্য লিভার বলছে বটে।
0: তাই এখানে মানে
1: আর কোথায় যাব বলো বৌমা, ডাক্তার, বুদ্ধি, হাকিম, জজ সবই তো এই এখানে। আমাদের দোলগোবিন্দপুরে তো সব কিছু নেই, তাই চলে এলুম দেখাতে, কানটা দেখাতে হবে। মানে কান মানে মনে করো না কানে কম শুনি, কান হচ্ছে
0: কান। তবে যে বললেন পেট।
1: হ্যাঁ হ্যাঁ, পেটই তো, তবে সেটা ওবলায়, মানে কানটা এবেলায়। আমি অবশ্যই বেশিক্ষণ বসবো না, আসলে কানের ভেতরে যে ককলিয়া বলে বস্তুটি আছে না, সেটা যদি আবার কোনো।
0: আপনি কি চা খাবেন?
1: চা? হ্যাঁ, তা চা তো ভালোই। তা কোথায় ইয়ে রুনু, অনু, বৌমা, ওরা কোথায়? রাহুল চলে যাবার পর যাওয়া, যাকে বলে যাওয়া, বীরের মতো যাওয়া।
0: কাকলি কেমন আছে পুলিন বাবু? ওর কি ছেলে পুলে কিছু?
1: চাটা দাও বৌমা, আমি বেশিক্ষণ বসবো না, তাড়া আছে। অবশ্য আবার চায়ে যে ট্যানিক অ্যাসিডটা আছে সেটা বুকের, মানে আমার আবার হার্টের একটু দোষ আছে তো, তা সে জাগে, কটা দিক আর সামলাবো।
0: আপনি বসুন, আমি চায়ের কথাটা বলে
1: আসি। শোনো শোনো বৌঠান, চায়ে কিন্তু চিনি দিও না, আমার আবার।
0: বুঝেছে, ডায়াবেটিস তো। বসুন, আসছি।
2: ওবার চলে গেছে, এবার ঝোলাটা শুদ্ধ, এই ক্যাসেট রেকর্ডারটা এই সোফাটার নিচে রেখেছি।
1: এই যে বৌমা, ফোন আবার বাজে যে।
3: হ্যাঁ, এই যে। হ্যালো, কে? না, বাড়ি নেই। কিন্তু কে আপনি? সে আমরা যা খুশি তাই মনে করি না কেন? না না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না।
1: কে মা? ফোনে যেন তোমাকে বিরক্ত করছিল।
3: না কিছু না, ইয়ে আপনি কেমন আছেন?
1: থাক থাক মা, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভালো নেই মা, মোটেই ভালো নেই। বাত বাত মানে, বাত মানে বাতচিত বলছি না, বাত মানে গেটে বা।
3: ও বুঝেছি, আপনি বসুন একটু, আমি চাটা নিয়ে আসি।
1: এই যে এখানটা, ঘাড়ের ঠিক এই জায়গাটায় একটা প্রচন্ড ব্যথা।
3: ও আচ্ছা,
1: তা কবিরাজ ন্যায়রত্ন শিরোমণি।
0: মা, তোমার জল গরম হয়ে গেছে, যাও খোকার দুধ তৈরি করো গিয়ে। বলিন বাবু, এই নিন চা।
1: দাও দাও বৌঠান দাও, বাতের যন্ত্রণায় একেবারে মরে গেলুম বৌমা।
3: মা একটু শুনুন, ফোনে এইমাত্র একজন আমাকে ধমক দিচ্ছিল মা,
4: গলাটা চিনতে পারলে?

0: না, আমি আমি আর দেরি করবো না, এবার উঠি। হ্যাঁ, এদিকে এলুম, তাই তোমাদের একবার দেখে গেলুম। দেখা আর চোখের যা অবস্থা, কি বা দেখবো, চলি বৌমা, চলি।
1: হঠাৎ এলেন, একটু বসলেন না?
0: আসবো আসবো, আবার শিগগিরই আসবো। আর আসবো কি, শরীরের যা অবস্থা, অম্বলের জ্বালায় অস্থির হয়ে গেলুম। এই যে এই যে চা খেলুম না, ব্যাস শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেল। আচ্ছা চলি, হ্যাঁ বৌঠান চলি।
1: আচ্ছা আসুন। এত কথা বলেন! দেখো একটু সাবধানে যেও, গুড্ডুকে বেরিয়ে নিয়ে তাড়াতাড়ি আবার ফিরে এসো। কিন্তু
2: থামো তো দেবিকা, অত ভয় করলে বাজে যাবে না।
1: সকালবেলা ফোনে আবার একজন ধমক দিচ্ছিল, যদি পুলিশের কাছে মুখ খুলি গুড্ডুকে ওরা তুলে নিয়ে যাবে।
2: অত সোজা আর কি, চুপ করে আছি তাই যথেষ্ট। বেশি বাড়াবাড়ি করলে সোজা পুলিশের কাছে গিয়ে ওদের সব কিছু ফাঁস করে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলছি। কি তুই
3: বলছি রুনুদা, অনুকে নিয়ে আমি চলে যাবো, একদম ঝামেলা করবো না।
2: অনু তোর সঙ্গে যাবে না।
3: আলবাদ যাবে, অনু আমার বউ।
2: তুই মুখ সামলে কথা বলিস।
3: অনু অনু, চলো চলো আমার সঙ্গে।
2: পদ্মাস স্কাউন্ডেল, তোকে ডাকাচ্ছি আমি,
3: রুনু এখনো ঝড় বলছি, পড়ে যাবে। অনু তোমার দাদাকে ঘাট ছাড়তে বলো, নইলে
2: চল সর। রাস্কেল ব্লাডি খুনি,
4: ছাড়ো না, তুমি ছাড়ো না, চলো।
3: আমি আমি খুনি?
4: হ্যাঁ
3: আমি খুনি। পদ্মাস দেখবি, দেখবি শালা, তোকেও সেই লোকটাকে যেখানে পাঠিয়েছি সেখানে পাঠিয়ে দেব। দেখছিস দেখছিস এটা কি?
4: তোমার হাতে রিভলভার,
3: একদম চুপ। যে যেখানে দাঁড়িয়ে আছো চুপ করে দাঁড়াও, নইলে গুলি চালাবো। তেমনি ভাবে তোমার দাদাকেও শেষ করে দিয়ে যাবো। চলে এসো বলছি, চলে
2: এসো।
5: প্রতুল, ওর হাত থেকে খেলনা রিভলভারটা কেড়ে নাও। কিরে বেটা, এবার তোকে কে বাঁচাবে? দীঘার টিকিট না হোটেলের বিল? হ্যাঁ,
3: কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবেন বড়বাবু যে আমি সেন্ট্রাল পার্কে খুনের জন্য দায়ী? এরা আপনার সাক্ষী হবে।
5: সাক্ষী? আরে তুই নিজেই নিজে সাক্ষী, বদমাশ।
3: মানে
5: ফুলেন বাবু?
6: ইয়েস স্যার।
1: এ কি ফুলেন বাবু, আপনি?
0: হ্যাঁ বৌঠান, দাঁড়াও আগে ওই ঝোলা শুদ্ধ ক্যাসেট রেকর্ডারটা বার করি, এই সোফার নিচেই আছে। এই যে স্যার,
5: এই যন্ত্রটায়, মানে এই ক্যাসেট রেকর্ডারে তোমার কুকিরটির কিছুটা স্বীকারোক্তি ধরা আছে, বুঝেছো পল্টু?
0: বুঝেছি।
5: এরপরে এরপরে ওটা বাজিয়ে তোমাকে শোনাবো, কেমন?
1: পুলিশ বাবু, আপনি পুলিশের লোক?
5: না, আমি যে সমাদার, উনি পুলিশের লোক নন, আমরাই ওনাকে দিয়ে এই ফাঁদটা পাতিয়েছিলাম।
0: ক্ষমা করো বৌঠান, তখন তোমাদের সঙ্গে আমি একটু অভিনয় করেছিলাম। একজন সৎ নাগরিক হিসেবে কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হয়, তাই সকালে ঝোলার মধ্যে করে ওই ক্যাসেট রেকর্ডারটা আমি এখানে রেখে গিয়েছিলাম।
2: কাদিসনা কাদিসনা, অনু কাদিসনা। আরে ভালোবাসায়, হ্যাঁ তোর ভালোবাসায় কোনো পাপ নেই।
1: আমি বুঝতে পারিনি দাদা, আমি কখনো ভাবিনি আমি উল্টো মুখোশ পড়ে থাকে।

0: অনিল দে রচিত আজকের দিন নাটকটি এখানে শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবিকা, শিপ্রা লাহিড়ি, ইন্সপেক্টর নিয়োগী মিহির বন্দ্যোপাধ্যায়, পল্টু শৈবে সাদক, পুলিনবাবু দীপেন্দ্রমোহন আচার্য, অনু অশোক সাহা, মা শেফালী বন্দ্যোপাধ্যায় এবং রনেনের ভূমিকায় নির্মল গুহ। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন নির্মল গুহ।
1: এখন আধুনিক গান। প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, সলিল চৌধুরীর কথা ও সুরে।

যুথিকা রায়ের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, এখন বিধানসভা পর্যালোচনা।

0: পর্যালোচনা করছেন সাংবাদিক দেবাশিস সেনগুপ্ত।
1: বিধায়ক শ্রীপদ হেমরামের কাছ থেকে পাওয়া দরখাস্ত বিধানসভায় পাঠ করে ও বিধানসভার সদস্যদের অনুমতির প্রদানের মধ্যে দিয়েই আজ রাজ্য বিধানসভার ষষ্ঠ দিনের অধিবেশনের কাজ শুরু করেন অধ্যক্ষ রতীন্দ্র বসু। অধ্যক্ষের কাছে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব রাখেন খেজুরির বিধায়ক সুব্রত পাইক, মেমারির বিধায়ক মানব গুহ ও ক্ষতিগ্রামের বিধায়ক। খেজুরির বিধায়ক সুব্রত পাইকের আবেদন খেজুরিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবির পরিপ্রেক্ষিতে অধ্যক্ষর অনুমোদন দিলে পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ এক বিবৃতি দেন। বিবৃতিতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, নিশ্চয়ই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বিধায়কের সহযোগিতার আবেদন জানান। পাশাপাশি রাজ্যের সমস্ত বিধায়কদের কাছে মন্ত্রী শঙ্কর ঘোষ আবেদন রাখেন, তাদের নিজের নিজের এলাকার পর্যটন সম্ভাবনাময় জায়গাগুলো দপ্তরে ইমেল করে জানানো ও জেলার জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ করে এলাকা পরিদর্শন করে ডিপিআর তৈরি করে দপ্তরে পাঠানোর ব্যবস্থা করার। বাঁকুড়া শালতোরার বিধায়ক চন্দনা বাউরি গত 23 জুন 2026 তারিখে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের শালতোরার বিধানসভা কেন্দ্রের কাঠবাইত জোর এবং মাতবেল জোর দুটির উপর স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণের বিষয়ে অধ্যক্ষের অনুমোদনে পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানান, শালতোরা বিধানসভা কেন্দ্রের মেজিয়া কুস্তল রাস্তার উপর 9.46 কিলোমিটার যে রে কাটাবাই জোরের উপর বর্তমানে যে 40 বছরের পুরনো ভেন্টেড কাউজে আছে তার পরিবর্তে একটি নতুন কালভার্ট এবং মেজিয়া কুস্তল রাস্তার উপরে 1.61 কিলোমিটারে আতাবেল জোরের উপর বর্তমানে যে 50 বছরের পুরনো ভেন্টেড কাজওয়ে আছে তার পরিবর্তে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য পূর্ত বিভাগের পরিকল্পনা শাখায় সম্প্রতি রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে। গত 24 জুন 2026 অপর এক দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবে বাঙ্গুয়ান বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাফসেন বাস্কের 25 জুনের দৃষ্টি আকর্ষণীয় এলাকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলোর পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে স্বাস্থ্য ও পরিবার দপ্তরের মন্ত্রী ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায় জানান, পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে 3টে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। বড়াবাজার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মানবাজারের বিধায়ক ময়না মুর্মু বলেন, তার এলাকায় বহু গরিব মানুষের বসবাস। শিল্পমন্ত্রীর কাছে আবেদন জানান, এলাকায় বহু ফাঁকা জমি আছে, সেখানে কলকারখানা গঠন করলে এলাকার গরিব মানুষগুলো সুরাহা হবে। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত মেদিনীপুর শহরের জ্যামজটের সমস্যার কথা তুলে ধরেন। অবৈধ টোটোর জন্য রাস্তায় চলাচল করা যায় না বলেও তিনি অভিযোগ করেন। অভিযোগ শহরের বেআইনি দখলমুক্ত করা, ট্রাফিক সিস্টেমকে ঠিক করা, শহরে সবুজায়ন করা ও ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা করা। মোহাম্মদ আব্দুল মতিন হারোয়ার বিধায়ক অধ্যক্ষর মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানান, তার এলাকায় কোনো ডিগ্রি কলেজ নেই, গোপালপুর পঞ্চায়েতে প্রাথমিক স্তরের কোনো স্কুল নেই, সুষ্ঠু পঠন পাঠনের জন্যে স্কুলগুলিতে মনিটরিং কমিটি গঠন করার দাবিও তিনি জানান। ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা তার বিধানসভা এলাকায় সেতু ভেঙে পড়ার উল্লেখ করেন, অভিযোগ করেন আগের সরকারের সময় বিধানসভায় এ বিষয়ে একাধিকবার বলেও কিছু হয়নি। তিনি নতুন ব্রিজ নির্মাণ করার আবেদন জানান। ধূপগুড়ির বিধায়ক নরেশ রায় তার বিধানসভা এলাকার পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিকমতো কাজ হচ্ছে না, শহর নোংরা হচ্ছে, আবর্জনা হচ্ছে, আবর্জনা নদীতে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ধূপগুড়ি শহর বলে উল্লেখ করেন। মেকলিগঞ্জের বিধায়ক দুঃখীরাম রায় অধ্যক্ষর মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তার বিধানসভা কেন্দ্রে ব্লাড ব্যাঙ্ক ও SNCU গঠন করার আবেদন করেন। সীমান্তবর্তী এলাকার পার্শ্ববর্তী 3টি বিধানসভার মানুষরা এই হাসপাতালের উপর নির্ভরশীল। হাসপাতালের শয্যার সংখ্যা 120 থেকে বাড়িয়ে 250টি করার দাবি জানান। মেকলিগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা না থাকায় অপঘাতে মৃতদের শবদেহ কুচবিহারের মাথাভাঙায় নিয়ে যেতে হয়, যেখানে ময়নাতদন্তে 20,000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন বিধায়ক। বুধরাই টুডুর দক্ষিণ দিনাজপুরে তপনের আত্রেয় নদীতে ড্যাম ক্ষতিগ্রস্তের কথা উল্লেখ করেন। স্রোতের ধাক্কায় বাঁধ ভাঙছে, লো ড্যাম নির্মাণ করারও দাবি জানান। সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এসসি এসটি ছাত্রদের হোস্টেল নিয়ে কিছু করেনি, সিলেবাসে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক। কামারপুকুরের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করে এটিকে পর্যটন বিভাগের অধীনে আরও পরিবেশ পরিকল্পিতভাবে উন্নয়ন করা অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী দাবি করেন যে অন্য রাজ্যের অ্যান্টিভেনম এই রাজ্যে কার্যকর হচ্ছে না, যার ফলে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলায় কিঞ্চনা ভাঙড় থেকে শুরু করে বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জায়গায় এই সাপের কাটা রোগীর সংখ্যা বাড়ছে। এবং 2025 সালে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান উল্লেখ করে নৌশাদ সিদ্দিকী তিনি জানান যে সব থেকে বেশি মৃত্যু হচ্ছে এই রাজ্যে, 19.7%, এবং এই যে ভেনাম, এই ভেনাম তৈরি করতে বেঙ্গল কেমিক্যাল, সেই বেঙ্গল কেমিক্যাল অবিলম্বে চালু করা হোক। বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাওয়ার, তিনি উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী এবং কারিগরি দপ্তরের মন্ত্রী, দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে ওই অঞ্চলে মানুষজন বাম আমলে একটি 18 বিঘার জমি দান করে এবং সেখানটায় ডিগ্রি কলেজ করার কথা, বাম আমলে সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 2012 সালের, যা বাজারে যার অর্থ বরাদ্দ হল, আজ পর্যন্ত সেখানে কোনো কাজ কিন্তু হয়নি। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে গত 23 জুলাই 2026 বাজেট আলোচনার সময় অধ্যক্ষ চেয়ারকে অসম্মান করেছে এই অভিযোগ তুলে একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলে অধ্যক্ষ তার বিরুদ্ধে অভিযোগের সপক্ষে কুণাল ঘোষকে বলার সুযোগ দিলে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ অধ্যক্ষর এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, বিগত 5 বছরে তারা বিরোধী ভূমিকায় ছিল, বিরোধী বিধায়কের দায়িত্ব পালন করেছে, সেক্ষেত্রে তাদের একে বহুবার তৎকালীন শাসক দল তাদেরকে সাসপেন্ড করেছেন, এফআইআর করেছেন, আর এটাই গণতন্ত্র। আজকে অধ্যক্ষ যে কাজ করেছেন, অর্থাৎ কুণাল ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ, তাকে বলার, তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যা একটা সময় আগের সরকার দেয়নি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষ চেয়ারকে আমি অসম্মান করার কোনো উদ্দেশ্য তার নেই, যদি হয়ে থাকে তাহলে তিনি দুঃখ প্রকাশ করছেন। দলের মধ্যে সমস্যার কথা তিনি তুলে ধরে বলেন যে আমাকে বলার জন্য আমার নাম পাঠালেও বিরোধী দলের চিফ হয়ে তার নাম দিচ্ছে না বা তাকে বলতে দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, এই বিষয়টি তাদের দলের নিজস্ব সমস্যা, বিরোধী দলের মুখ্য সচেতক যে নাম দেয় সেই নাম অনুযায়ী কিন্তু পরপর তাদেরকে বলার সুযোগ দেওয়া হয়। অধিবেশনের দ্বিতীয় অর্ধে অধ্যক্ষ কার্যকরী কমিটির বৈঠকের কার্যবিবরণী অধিবেশন কক্ষে উল্লেখ করলে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তা সমর্থন করেন। অধিবেশনের দ্বিতীয়ার্ধে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী অগ্নিমিত্র পালে 2026-27 সালের উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ 14,699 কোটি 80,99,000 টাকার বাজেট বরাদ্দের প্রস্তাবের উপর প্রাক্তন পৌরমন্ত্রী সহ প্রায় 14 জন আলোচনায় অংশ নেয়। জয় ভাষণে পৌরমন্ত্রী অগ্নিমিত্র পাল আগামী দিনে সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি বিভাগে 12,935,33,29,000 টাকার ব্যয় বরাদ্দের উপর আলোচনায় 14 জন বিধায়ক অংশ নেয়। জয় ভাষণে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার বলেন, সরকারের কোন রকম দুর্নীতির সঙ্গে আপোষ করবে না, দুর্নীতিকারীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভা চলতি অধিবেশনের 5ম দিনে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ বাজেটের উপর আলোচনা হয়। 294 জন বিধায়কের মধ্যে 181 জন উপস্থিত ছিলেন। দিনভর 6.5 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরবঙ্গ উন্নয়ন, যুব কল্যাণ ও ক্রীড়া এবং পর্যটন দপ্তরের বাজেট দাবি নিয়ে আলোচনা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য 2026-27 অর্থবর্ষে 1,821,52,51,000 টাকার বরাদ্দের প্রস্তাব রাখা হয়। বিভাগীয় মন্ত্রী নিশীথ পারমানিক জানান, রাজ্যের নতুন বিজেপি সরকার উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। ক্রীড়া দপ্তরের আলোচনায় অটল খেল সম্মান সহ একাধিক নতুন পুরস্কারের ঘোষণা করেন মন্ত্রী ইন্দ্রনীল খান। পর্যটন দপ্তরের আলোচনায় রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন, হেরিটেজ সংরক্ষণ এবং সার্কিট ট্যুরিজমের উপর জোর দেওয়া হয়। জয় ভাষণে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, শীঘ্রই একটি পর্যটন অ্যাপ চালু হবে এবং চালু হওয়া হেল্পলাইনে 19 দিনে 24টি অভিযোগের ভিত্তিতে 51,791 টাকা ফেরত দেওয়া হয়েছে। শেষে 3টি দপ্তরের বাজেট দাবি ধ্বনিপথে গৃহীত হয়। শুক্রবার সকাল 11টায় পরবর্তী বৈঠকের ঘোষণা করেন অধ্যক্ষ।
0: বিধানসভা পর্যালোচনা শেষ হলো। পর্যালোচনা করলেন সাংবাদিক।

দেবাশিস সেনগুপ্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঝিঁঝটি রাগে সেতার বাজিয়ে শোনাচ্ছেন কল্যাণজিৎ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সৌমেন নন্দী। ঝিঁঝটি রাগে সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস।

ঝিঁঝুটির আগে সেতার বাজিয়ে শোনালেন কল্যাণজিৎ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, এখন বাংলা ছবির গান। প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি ব্যবহৃত হয়েছিল বউ ঠাকুরানীর হাট ছবিতে।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে। এবারের গান শেষ পর্যন্ত ছবি থেকে।

0: এবারের গান ফুলেশ্বরী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার কণ্ঠশিল্পী নিজে।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝড়।

মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, এবারের গান মণিহার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

দেবদাস ছবি থেকে এবারের গান মান্নাদের কণ্ঠে। গানটির গীতিকার কাজী নজরুল ইসলাম, সুরকার কালীপদ সেন।

নিষ্কৃতি ছবি থেকে এবারের গান শ্যামল গুপ্তের কথায় নিজের সুরে গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনলেন দোতারায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী সুবল দত্ত। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আধুনিক গান, শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার ডক্টর বিমল চট্টোপাধ্যায়।

জগৎ জুড়ে। প্রথমে ডক্টর বিমল চট্টোপাধ্যায় এবং শেষে স্বরচিত আধুনিক গান শুনলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আধুনিক গান অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি লিখেছেন কণ্ঠশিল্পী নিজে।

শুনলেন আধুনিক গান শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ এবং বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অসিত জানা এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। যোগ এবং বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী।

শুনলেন যোগ এবং বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী সোহিনী রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: Union Ministers J.P. Nadda and Dr. Jitendra Singh met the CJP delegation in New Delhi. Talking to media after the meeting, Mr. Nadda said, they gave a patient hearing to the demands of the CJP regarding reforms in the examination system. Mr. Nadda said that the CJP had put forth three main demands and also suggested some reforms to curb examination paper leak. Mr. Nadda added that the government will hold another round of discussion with the delegation today. Delhi Police has constituted a special task force or STF to investigate offences relating to paper leaks and other examination-related offences under the Public Examinations Prevention of Unfair Means Act 2024. Delhi Police, in a statement, said that the task force will be responsible for conducting prompt, professional and comprehensive investigations into offences pertaining to public exams conducted by different authorities. The Cabinet Committee on Economic Affairs has approved the third and fourth rail line of Bellary-Guntakal section in Karnataka and Andhra Pradesh with a total cost of 1,264 crore rupees. Briefing media in New Delhi, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said it will improve connectivity between Andhra Pradesh and Karnataka. He also informed about Cabinet's approval for Bharat Audyogik Vikas Yojana Rasayan or Bhavya Rasayan scheme for establishing three dedicated chemical parks in the country. Both the Houses of Parliament were adjourned till Monday following ruckus for the fifth consecutive day over issues of NEET paper leak and students' protest. Despite repeated assurance from the government side that it is ready to discuss issues related to NEET paper leak case, the opposition continued its protest demanding the resignation of Union Education Minister. Parliamentary Affairs Minister Kiran Rijiju said the government is ready to discuss the NEET paper leak issue from day one. He said due to certain conditions imposed by the Congress, the discussion could not take place. President Draupadi Murmu was conferred the honorary title of Doctor Honoris Causa by the Bucharest University of Economic Studies in Romania today in recognition of her distinguished public service, commitment to education and social inclusion, and contribution to strengthening India-Romania relations. Accepting the honor, the President dedicated the award to the 1.4 billion people of India and said it reflected the enduring friendship between the people of the two countries. In shooting, India's Sayam won the silver medal in the women's 10-meter air pistol event at the ISSF World Cup in Hangzhou, China, opening the country's medal account at the tournament. 22-year-old shooter scored 243.4 in the final to secure a podium finish against a strong international field. And that is the end of this news bulletin.
1: आकाशवाणी कोलकाता गीतांजलि
2: मन की बात जनगणर कथा सकलेर निजेर कथा किछु लड़ाईयेर कहनी किछु साफल्येर आख्यान अब्यक्त ऐतिह्येर गाथा नतून भारतवर्षेर आशा मासेर शेष रविवारेर अपेक्षाय थाका मलय पर्वतेर कोल थेके বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: এখন আকাশবাণী কলকাতার 25 জুলাই শনিবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় শুভাষিত শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস। ফসলের দেশি জাতের সংরক্ষণ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী। ছটা বেজে চল্লিশে আপনার স্বাস্থ্য, থাকছে গতিকা, ইউরিক অ্যাসিড ও ভোগান্তি, বলবেন ডক্টর অর্পিতা সরকার। তাত্ত্বিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং শুভদীপ দে। সাতটা বেজে পঁয়তাল্লিশে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্যামল মিত্র। আটটায় জানা অজানা, বরেণ্য বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, বলবেন পঞ্চানন মণ্ডল। আটটা বেজে পাঁচে তুবরি, থাকছে কৌতুক নাটিকা ফাউ, রচনা বিশ্বনাথ পাকুরাশি, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। আটটা বেজে কুড়ি মিনিটে নজরুল গীতি, শিল্পী রমা দত্ত। আটটা তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পণ্ডিত তরুণ অরুণ ভাদুরী। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশে জেলার চিঠি, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। নটা তিরিশে গানে গানের পরবর্তী অংশ, দশটায় গানের ভেলা। লাইভ ফোন ইন অনুষ্ঠানটির এদিনের বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনা করবেন ডালিয়া দাস। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন, উপস্থাপনা সৈকত গুপ্ত এবং দেবার্ঘ সাহা। বারোটায় বাংলার মুখ, হাওড়া জেলার তাজপুর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আধুনিক গান, বেলা একটায় রম্যগীতি। একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনা করবেন লাকি বণিক। দুটো বেজে পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। দুটো তিরিশে সাঁওতিলে অনুষ্ঠান, দাঁতের সমস্যা বিষয়ে ডক্টর মোনালিসা হাসদার সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সাম্যবাক। পাঁচটা বেজে তিরিশ মিনিটে সাঁওতালি নাটক তাওয়া দাঁড়ে, রচনা সত্যরঞ্জন কিস্কু, প্রযোজনা রাবণ বাস্কে। ছটা বেজে পাঁচে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন গুরুমণি টুটু ও সহশিল্পীবৃন্দ। তারপর অতিরিক্ত মদ্যপান একটি সামাজিক সমস্যা, এই বিষয়ে বলবেন মনুষারাম মান্ডি। সবশেষে লোকগীতি পরিবেশন করবেন ধানু হাসদা, রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে চল্লিশে কৃষক ও তার পরিবার, বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস কি এবং কেন, এই বিষয়ে ডক্টর সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সাতটায় কৃষি কথার আসর, থাকছে নাটিকা আলোয় ফেরা, রচনা গিরিধারী দাস, পরিবেশনা সৌমিত্র চক্রবর্তী এবং সহশিল্পীবৃন্দ। সাতটা বেজে তিরিশ মিনিটে বিচিত্র সংবাদ, আটটায় নাটক হাসু বানু, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ যতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। নটা বেজে তিরিশে কবিতার জন্য, অংশগ্রহণে স্বর্ণেন্দু সেনগুপ্ত, রাজীব ঘোষাল এবং কৌশিক বাজারি। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভায় ঠুংরি এবং দাদরা, শিল্পী অদিতি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি নিবেদন করেছেন আকাশবাণী পুনে কেন্দ্র। রাত এগারোটায় আধুনিক গান, শিল্পী শ্যামল মিত্র। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা, প্রথম অধিবেশনে সকাল ছটা পনেরোয় সুবদ্ধ সঙ্গীত, সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ছটা বেজে পঁচিশে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চৈতী মজুমদার। ছটা পঁয়ত্রিশে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের একশো বিরাশিতম পর্ব। ছটা পঁয়তাল্লিশে ভজন পরিবেশন করবেন

পঁয়তাল্লিশে লোকগীতি পরিবেশন করবেন তুলিকা দাস, নটা বেজে দশে রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, দশটা বেজে পনেরো মিনিটে আঞ্জুমান উপস্থাপনা আফতাব আলম, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা তাপ্তি চট্টোপাধ্যায়, বেলা ১২টায় সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার, ১২টা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, ১টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ বাজিয়ে শোনাবেন অর্ক সিংহ রায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টা ১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতী মজুমদার, ৫টা বেজে ২০ মিনিটে উর্বশী উপস্থাপনা ভারতী দত্ত, ৬টা বেজে ১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, ৬টা ৩০ পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটির উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, ৭টা বেজে ১০ কীর্তন পরিবেশন করবেন রাধারানী দাস অধিকারী, ৭টা বেজে ৩০ মিনিটে দর্পণ উপস্থাপনা ভারতী দত্ত, ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ৩০ মিনিটে কাহা কাসা উপস্থাপনা সৈয়দ আয়াজ আহমেদ, ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে স্প্যানিশ গিটার বাজিয়ে শোনাবেন তুতুল গঙ্গোপাধ্যায়, তারপর ডান্স টু দ্য গ্রুভ উপস্থাপনা সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, রাত ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের ২৫শে জুলাই শনিবারের অনুষ্ঠান সূচি।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৮% এবং সর্বনিম্ন ৯০%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৫০.৪ মিলিমিটার এবং সকাল ৮:৩০ পর ০.১ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে ২৪ জুলাই ২০২৬ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের ২৪ জুলাই ২০২৬ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর।

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:22 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।